0: দেখুন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা নাহালের 104 থেকে 106 আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতের প্রতি ঈমান আনে না, আল্লাহ তাদের হেদায়েত করেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মিথ্যা তো তারাই বানায় যারা আল্লাহর আয়াতের প্রতি ঈমান আনে না, আর তারাই প্রকৃত মিথ্যাবাদী। কেউ ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে সে আল্লাহর শাস্তির যোগ্য হবে। তবে যে ব্যক্তিকে জোর করে কুফুরের কথা বলতে বাধ্য করা হয়েছে অথচ তার অন্তর ঈমানের উপর অটল রয়েছে, সে এর অন্তর্ভুক্ত নয়। কিন্তু যে ব্যক্তি নিজের ইচ্ছায় কুফুরিকে গ্রহণ করেছে তার উপর আল্লাহর ক্রোধ নেমে আসবে এবং তার জন্য রয়েছে মহাশাস্তি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেও আজকের বিষয় গুজব ছড়ানোর কুফল, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ আল আমিন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। গুজব হলো কোনো ঘটনা সম্পর্কে লোকমুখে প্রচারিত অসত্য তথ্য বা সংবাদ। গুজব বা ভিত্তিহীন মিথ্যা সংবাদ প্রচার অত্যন্ত গর্হিত কাজ ও গুনাহে কবিরা। এর মাধ্যমে ব্যক্তি, সমাজ, পরিবার এমনকি জাতি বিপর্যস্ত হতে পারে। মানব সমাজে শয়তান বিভিন্ন সময় গুজব রটানোর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করেছে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করেছে। এজন্যই মুমিনদের উদ্দেশ্যে গুজবের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল বলেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, আর যে বিষয়ে তোমার জানা নেই সে বিষয়ে তোমরা নিজেদেরকে জড়িত করো না। এছাড়াও গুজব ছড়ানোকে মিথ্যা প্রচারের এবং গুজব রটনাকারীকে হাদিসে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাফা লিল মারই কাযিবান আন ইয়াকুলা মা সামিআ, একজন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তাই বিশ্বাস করবে এবং মানুষের মাঝে প্রচার করবে। গুজব এমন একটি সামাজিক অপরাধ যার মাধ্যমে গোটা সমাজ কিংবা মানব সভ্যতা ক্ষতিগ্রস্ত হয় এবং কলুষিত হয়। যুগে যুগে এমন অসংখ্য ঘটনা ইতিহাসে রয়েছে, শুধুমাত্র গুজবের বশবর্তী হয়েই কারো প্রাণ গিয়েছে কিংবা যুদ্ধ সংঘটিত হয়েছে অথবা বিবাদ হয়েছে। মুসলিম শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান কখনো কখনো মানুষের রূপ ধারণ করে এবং মানুষের মাঝে গুজব রটিয়ে দেয়। তখন মানুষ তাই প্রচার করতে থাকে এবং বলতে থাকে, আমি এমন এক ব্যক্তির কাছ থেকে এটা শুনেছি যাকে দেখলে আমি চিনি কিন্তু তার নাম জানা নেই। এভাবেই মানুষ শয়তানের প্ররোচনায় ফিতনা ফাসাদে জড়িয়ে যায় এবং সমাজে গুজব রটে যায়। যেহেতু গুজবের মাধ্যমে সমাজে এবং জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, তাই ফাসাদ সৃষ্টি করতে নিষেধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর জমিনে শান্তি বিরাজমান অবস্থায় তোমরা ফাসাদ সৃষ্টি করে অশান্তির সৃষ্টি করো না। গুজবের কারণে মানুষের জানমালের ক্ষতি হয়, মানুষ আতঙ্কগ্রস্ত হয়, এমনকি কখনো কখনো মানুষ ঈমান হারা হয়। সমাজে সহজ সরল মানুষের মাঝে মিথ্যা গুজব রটানো এক প্রকার মিথ্যা রটানো। আর যদি কোনো মিথ্যাবাদী ফাসেক কোনো তথ্য কিংবা সংবাদ দেয় তাহলে অবশ্যই তার সত্যতা যাচাই করে নিতে হবে, কারণ একজন ফাসেকের তথ্য কখনোই সত্য হতে পারে না এবং সত্যতা যাচাই ছাড়া কোনো সংবাদ মানব সমাজে কিংবা মানুষের মাঝে প্রচার করা উচিত নয়। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা হুজরাত ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ইমানদারগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো তথ্য সরবরাহ করে, কোনো সংবাদ দেয়, তাহলে অবশ্যই তার সংবাদটি সত্যতা যাচাই করে নিবে। ইসলামের ইতিহাসে গুজব ছড়ানোর মাধ্যমে মুনাফিক ইহুদিগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে মুসলমানদের মাঝে ফিতনা ছড়িয়েছে। যেমন 35 হিজরিতে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে গুজব ছড়ানো হয় যে তিনি কোরআন পুড়িয়েছেন, এজন্যই তাকে শহীদ করা হয়েছিল। মুসলমানদের ঐক্য বিনষ্ট করা হয় এবং এভাবে একটি গুজবকে কেন্দ্র করে মুসলমানদের মাঝে বিভেদ ও ফাসাদ সৃষ্টি করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইজতানিবু কাসীরুম মিনাজ-জুন্নি ইন্না বাদাজ-জুন্নি ইসমুন, হে ইমানদারগণ, তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বিরত থাকো, কারণ ধারণা অধিকাংশ ক্ষেত্রেই ভুল হয় এবং তা পাপের দিকে নিয়ে যায়। তাই ইমানদার হতে হলে অবশ্যই গুজব পরিহার করতে হবে, মিথ্যা তথ্য দেওয়া থেকে নিজেদের জবানকে হেফাজত করতে হবে। বর্তমান সমাজে আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুজব ও অসত্য ও ভিত্তিহীন সংবাদ ছড়িয়ে পড়ে এবং এর দ্বারা সমাজে বিভিন্ন প্রকার সংঘাত সৃষ্টি হয়। আমরা সকল ধরনের গুজব থেকে এবং ভিত্তিহীন অসত্য তথ্য প্রচার থেকে নিজেরা বিরত থাকি, সমাজ সভ্যতাকে সংকট আর বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল ধরনের গুজব থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল গুজব ছড়ানোর কুফল। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: ওম অজ্ঞান তিমিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। শ্রীমৎ ভগবদ্গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। শ্রী ভগবান উবাচ। বিষয় বক্তের অপাকৃত গুণাবলী। অদেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এব চ নির্মম নিরঅহংকার সম দুঃখ সুখ কমি সমতুষ্ট সততম ইয়োগী ইয়ত আত্মা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মনোবুদ্ধি ইয়মত ভক্ত সমে প্রিয় ইয়স্মাত ন উদ্বিজতে লোকলোকাত ন উদ্বিজতে চয় হর্ষ অমর্ষ ভয় উদ্বেগই মুক্ত ইয়স চমে প্রিয়। যিনি সকল জীবের প্রতি হিংসা দ্বেষ শূন্য ও দয়ালু বন্ধুর মতো, যিনি নিজেকে ভোক্তা বা মালিক ভাবেন না এবং মিথ্যা অহংকার থেকে মুক্ত, যিনি সুখে ও দুঃখে সমভাবাপন্ন, যিনি ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট এবং দৃঢ় সংকল্প সহকারে ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত এবং মন ও বুদ্ধি আমাতে অর্পিত, সেরকম ভক্ত আমার প্রিয়। ভগবান এখানে তার শুদ্ধ ভক্তের অপাকৃত গুণাবলী বর্ণনা করেছেন।

0: আচরণেও তিনি উদ্বিগ্ন হন না। জীবনে যা দুঃখ আসে ভক্ত তা ভগবানের কৃপা বলে মনে করেন। তিনি ভাবেন, আমার পূর্বকৃত কর্মদোষে আমি আরও দুঃখ পেতাম, ভগবানের কৃপায় আমার দুঃখভার কমে গেছে। সুখেও তিনি উৎফুল্ল হন না। বৈষয়িক মানুষ ইন্দ্রিয় ভোগের কিছু সুযোগ পেলে বা পাওয়ার সম্ভাবনা থাকলে খুব আনন্দিত হয়, আর সেগুলি হারালে বিমর্ষ ও হতাশ হয়ে পড়ে এবং সেগুলি হারাবার ভয়েও সবসময় সন্ত্রস্ত থাকে। কিন্তু ভক্ত অনিত্য সুখ দুঃখে আগ্রহী নন, তিনি কেবল শাশ্বত নিত্য বস্তু ভগবানের প্রতি আসক্ত। তার ইন্দ্রিয়গুলি সংযত, তাই ভগবত ভক্তিতে তিনি ধীরনিষ্ঠ, তার মন বুদ্ধি ভগবানে অর্পিত। ভগবান তিনি জ্ঞানস্বরূপ এবং নিত্য পরিপূর্ণ, সুতরাং তার জ্ঞানপিপাসা থাকে না। কিন্তু প্রেমপিপাসায় তিনি কাঙ্গাল, তাই ভগবান বলেছেন যে, যেসব ভক্ত আমাতে মন বুদ্ধি অর্পণ করেছে তারা আমার প্রিয়। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরী ওম ইয়ৎস্খরম পরিবষ্টম মাত্রহীনঞ্চ ইয়ৎ ভবেত পূর্ণম ভবতু তৎসর্বম ত্বৎপ্রসাদাৎ জনার্দন সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেত। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যোদয় হয়েছে ৫:৪৪ এবং সূর্য অস্ত যাবে ৬:০৬। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মিডিয়ামে ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, এফএম ১০২ ও ১০৬ মেগাহার্টজে।

শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়েল। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে তিন মাস ব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে সকাল 8টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন

0: ঢাকা কয়েল পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 ও এফএম 106 মেগাহার্জে প্রচার হবে।
1: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো তিন দিন ব্যাপী 12-14 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 নবথের বিজয় সরণী ঢাকায় অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, 90 এফএম, 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট বেতারের এফএম ব্যান্ড, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্টজ এবং এফএম 106 মেগাহার্টজ প্রচার হবে।

0: সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে জনতার জিয়া সকাল 7:30 নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানসীর সকাল 7:45 সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30 বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মেলা বেলা 2:45
1: সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গে বেলা 3:35 পবিত্র কোরআন শিক্ষার আসর বিকেল 4:05 সূর্যরঙ্গ বিকেল 4:25 বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনিল পরমাণু শুনবেন বিকেল 5:10 সোনালী ফসল সন্ধ্যে 6:05 সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার নাচে আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমীপ রাত 9:05 ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনতে পাবেন রাত 10:00 এবং শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পনের গান শুনবেন রাত 10:20
0: সবশেষে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান FM 99.1 সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান FM 90.1 FM 102.0 এবং FM 106.0 সকাল 6:00 থেকে দুপুর 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান প্রিয় শ্রোতা জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শোনার। আমাদের আজকের শিল্পী অপু আমান। গানের কথা লিখেছেন নুরুল কারিগর, সুর করেছেন বিনোদ রায় দাস।

গোপনের গাওয়ান ভোরের গানটি শুনলেন। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীত শোনার। শিল্পী ফেরদৌস আরা।

0: স্টুডিও রেকর্ড, যেখানে নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ফেরদৌস আরা।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তপন মাহমুদ।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন তপন মাহমুদ। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করা যায়, তাই আসুন আমরা সচেতন হই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনুন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, শরতের এই সুন্দর সকালে আপনারা যে যেখান থেকে আমাদের আয়োজন শুনছেন, একরাশ প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কৃষি সমাচার। কৃষি আমাদের দেশের অর্থনীতি ও মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কৃষি বাঁচলে কৃষক বাঁচবে, আর কৃষক বাঁচলেই দেশ এগিয়ে যাবে সামনের দিকে। কৃষিজীবী ভাই ও বোনেরা, এ পর্যায়ে আমার কৃষি পর্বে কৃষির উপর সৌর বিকিরণের প্রভাব, এ বিষয়ে শুনবেন একটি কথিকা। বলছেন শহীদুল হাসান, পেশাগত সহকারী কৃষি আবহাওয়া মহাশাখা, ঢাকা।
1: এই সময় কৃষির উপর সৌর বিকিরণের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুমুখী। এই সময়টি সাধারণত বর্ষার বিদায় ও শীতের আগমনী বার্তা বহন করে। বর্ষার পর জমিতে যে অতিরিক্ত ভেজা ভাব থাকে, এই সময়ের কড়া রোদ তা দ্রুত শুকিয়ে মাটিকে চাষাবাদের উপযোগী করে তোলে। এই সময় সূর্যালোকের তারতম্য ফসলের ফলন, চাষাবাদ খরচ, কৃষকের আয়ের উপর সরাসরি প্রভাব ফেলে। এই সময় কিছুটা গরম থাকলেও অক্টোবর মাসের দিকে দিন ছোট হতে থাকে এবং সৌর বিকিরণের তীব্রতা ও সময়কাল কমতে শুরু করে। এটি মাটির তাপমাত্রাকে 25-30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ে আসে। এই তাপমাত্রা গম, সরিষা, মুসুর, ছোলা ও বিভিন্ন শীতকালীন সবজির অঙ্কুরোদ্গমের জন্য সবথেকে আদর্শ। অক্টোবর মাসের সহনশীল ও মিষ্টি রোদ মাটির আর্দ্রতা ধরে রেখে শতভাগ সুস্থ অঙ্কুরোদ্গম নিশ্চিত করে। এই সময় চাষিরা রবি শস্যের বীজ বপনের আগে 30-40 মিনিট কড়া রোদে শুকিয়ে নেন। সৌর বিকিরণের তাপ ও আলো বীজের ভেতরের সুপ্ত হরমোনগুলোকে জাগিয়ে তোলে, ফলে মাটিতে দেওয়ার পর চারা গজানোর হার অনেক বেড়ে যায়। শীতকালীন সবজি যেমন লাল শাক, পালং শাক, লেটুস প্রকৃতিগতভাবে আলো সংবেদনশীল। এ সময় মেঘমুক্ত আকাশের কারণে সৌর বিকিরণের লাল আলো বীজের সুপ্ততা ভেঙে দ্রুত অঙ্কুরোদ্গমে সাহায্য করে। আবার এই সময় আকাশ অতিরিক্ত পরিষ্কার থাকলে সূর্যের অতিবেগুনি বিকিরণ চারা গজানোর হার কমিয়ে দেয় কিংবা দুর্বল চারা তৈরি করতে পারে। সে বিষয়ে কৃষকদের সতর্ক থাকা উচিত। কৃষকদের জন্য আরও সতর্ক থাকতে হয় সৌর বিকিরণকে কাজে লাগিয়ে ভালো ফলন পাওয়ার জন্য বীজ বপনের পর মাটির আর্দ্রতা ধরে রাখতে হালকা সেচ দেওয়া উচিত এবং অতি সংবেদনশীল বীজ যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো তীব্র সৌর বিকিরণ সরাসরি সহ্য করতে পারে না বিধায় দুপুরের তীব্র রোদ থেকে বাঁচাতে হালকা মালঞ্চিং যেমন খড়া বা পাতা দিয়ে ঢেকে রাখা। গম, সরিষা, ছোলা ও মুসুর চাষ করার জন্য অক্টোবর মাসে বীজ বপন করলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। সেপ্টেম্বর অক্টোবর মাস হল আগাম শীতকালীন সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মরিচ ও শিম চাষের উপযুক্ত সময়। চারা অবস্থায় সঠিক মাত্রার সৌর বিকিরণ উদ্ভিদের সুষম বৃদ্ধিতে সাহায্য করে। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের দিকে দিনের আলোর দৈর্ঘ্য ধীরে ধীরে কমতে থাকে। কম দিনের আলো পাওয়ার কারণে কিছু নির্দিষ্ট ফসল যেমন দেশি শিম, ওলকপি দ্রুত ফুল ও ফল উৎপাদন শুরু করে। উদ্ভিদের খাদ্য তৈরির মূল উপাদান হল সৌর বিকিরণ। সূর্যালোকের তীব্রতা ও স্থায়িত্ব যত ভালো হবে ফসলের উৎপাদন তত বেশি হবে। সৌর বিকিরণের প্রভাব কাজে লাগিয়ে চাষিরা যদি আগাম শীতকালীন সবজি ঘরে তুলতে পারে, সেক্ষেত্রে তারা অতি উচ্চ মুনাফা লাভ করতে পারে, কারণ আগাম সবজির বাজার মূল্য সাধারণ সময়ের থেকে 2-3 গুণ বেশি থাকে। এই সময়ে আকাশ মেঘমুক্ত হতে শুরু করে এবং পর্যাপ্ত তীব্র সূর্যালোক পাওয়া যায়। আমন ধানের শীষ বের হওয়ার সময় এবং ধান কাঁচা থেকে পাকা পর্যায়ে প্রবেশ করে। এ সময় চাল শক্ত হওয়ার জন্য এই সময়ের সৌর বিকিরণ অত্যন্ত জরুরি। দৈনিক পর্যাপ্ত সৌর বিকিরণ ধানের দানার সংখ্যা ও ওজন বাড়িয়ে দেয়, যা চূড়ান্ত ফলন বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে। অন্যদিকে মেঘাচ্ছন্ন আকাশ বা কম সৌর বিকিরণ হলে চিটা ধানের পরিমাণ বেড়ে যায়, যা কৃষকের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তীব্র সৌর বিকিরণ মাটির ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করতে প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে, যা পরবর্তীতে ফসলের জন্য জমি তৈরিতে সাহায্য করে। প্রাকৃতিক জীবাণুনাশক হল এমন কিছু প্রাকৃতিক উপাদান যা রাসায়নিক ব্যবহার না করে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক ধ্বংস করতে পারে। প্রকৃতির সবথেকে শক্তিশালী ও কার্যকরী জীবাণুনাশক হল সূর্যের আলো। আর এই রোগবালাই দমনে কৃষকদের অতিরিক্ত কীটনাশক ও ছত্রাক কিনতে হয়। তীব্র সৌর বিকিরণ কৃষকদের কীটনাশক ও ছত্রাকনাশক ক্রয়ের অতিরিক্ত খরচ কমিয়ে দেয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কৃষি আবহাওয়া বিভাগ সাপ্তাহিক কৃষি আবহাওয়া পূর্বাভাস ইস্যু করে, যেখানে বিগত সাত দিনের সূর্যকিরণকালের তথ্যসহ পরবর্তী সাত দিনের সূর্যকিরণকালের পূর্বাভাস দেয়া হয়। এ পূর্বাভাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ কৃষির সাথে সংশ্লিষ্ট বিভাগসমূহে পাঠানো হয়। কৃষকরা এ তথ্য ব্যবহার করে তাদের চাষের পরিকল্পনা করলে দেশের সামগ্রিক কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

0: ভাইজান আইব বলে এত বাজার করনের কোন মানে আছে?
1: আহা, এতদিন পর ভাইজান আমাকে বাড়িতে আইতাছেন, তার লাগে বাজার সদা করুম না?
0: তোমার লগে তো আমি কথাই পারুম না।
1: আচ্ছা, ওই ভাইজান কখন আইবেন?
2: আলেয়া সব বলবো, তার আগে বলো আমার ভাগ্নে ভাগ্নি কোথায়।
0: হ্যাঁ, তুই স্কুলে গেছে ভাইজান,
2: খুব ভালো করছে। ওদের জন্য এই জামা কাপড় আর কিছু চকলেট, আর তোমাদের জন্য মিষ্টি।
0: এত সব আনার কি দরকার আছিল?
1: আমার মধ্যে আনছে গাছ আর কইতেছে এত কিছু।
0: আমাগো বাড়ি লিচু আম জলপাই গাছের চারা আনছেন ভাইজান?
2: না, এইসব হইল ওই ত্রিফলা, মানে আমলকি, হরতকি, বহেরা গাছের চারা।
1: এই সব গাছ দিয়ে আমি কি করুম কন? আমাগো তো আম, জাম, কাঁঠাল সব গাছই আছে।
2: জানি, কিন্তু এই ত্রিফলা ঔষধি গাছগুলো তোমাদের নাই, তাই এই সব গাছ নিয়ে আসছি।
0: ভাইজান, ত্রিফলা ঔষধি গাছ আনছে বইলা তুমি মন খারাপ করতেছো?
1: না, মানে আমি কইতেছিলাম।
2: আরে শোনো, এই ত্রিফলা গাছের ঔষধি গুণের কথা শুনলে মামুনের মন ভালো হয়ে যাইব।
1: কোন কি
0: ভাইজান, একটু বুঝায় কোন তো।
2: শোনো, আমলকি, হরতকি, বহেরা, ভেষজ বিস্ময়কর ঔষধি গুণ সম্পন্ন ত্রিফলা, স্বাস্থ্য রক্ষায় যা এখনো প্রাচ্যের মেডিসিন থেকে অনেক বেশি কার্যকর। প্রবাদে আছে, যার ঘরে ত্রিফলা আছে তার মায়ের যত্নের প্রয়োজন নেই।
1: কোন কি ভাইজান?
2: শুধু তাই না, আমলকিতে রয়েছে ভিটামিন সি, যা পেয়ারার চেয়ে 3 গুণ, কাগজি লেবুর চেয়ে 10 গুণ, কমলা লেবুর চেয়ে 15 থেকে 20 গুণ, আপেলের চেয়ে 120 গুণ, আর আমের চেয়ে 24 গুণ, কলার চেয়ে 60 গুণ বেশি ভিটামিন সি।
1: তাই নাকি?
2: এছাড়াও আমিষ, চর্বি, ক্যালসিয়াম, লৌহ, খনিজ, শর্করা, মিনারেলস আছে আমলকিতে।
0: আমলকির এত গুণ?
2: হ্যাঁ,
0: আমলকি, হরতকি, বহেরা, এই তিনে হয় ত্রিফলা।
3: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আজকের মতো বিদায় নিচ্ছি।
4: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থের উপস্থাপনায় তানিয়া সুলতানা, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা বারবির, এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
5: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ শনিবার, ২৮শে ভাদ্র, ২৯শে রবিউল আউয়াল, ১২ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় উদ্ভাবনকে এগিয়ে নিতে আজ রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার। ঢাকা ১৭ আসনে মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন তারেক রহমান। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। আগামী বছর হজে গমনেচ্ছুদের নিবন্ধন চলবে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত। ভারতের নতুন দিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিক্সের দুদিনব্যাপী শীর্ষ সম্মেলন। এবং চীনে জুনিয়র এশিয়া কাপ নারী হকির পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে আজ মালয়েশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষাখাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আজ থেকে রাজধানীর নব থিয়েটারে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল উদ্ভাবনগুলোর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের শক্তিশালী সংযোগ ঘটানো এ মেলার উদ্দেশ্য। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: উদ্ভাবনকে শুধু প্রদর্শন নয়, এর সঙ্গে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটাতেই আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬। মেলা সম্পর্কে জানাতে গিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধি জ্ঞানকে সমাধানে, গবেষণাকে পণ্যে আর উদ্ভাবনকে অর্থনৈতিক ও সামাজিক মূল্যে রূপান্তরের ওপর নির্ভর করছে।
3: চলবে না, তাদের এই প্রতিষ্ঠানগুলির সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিতে হবে। তাদের নীতিগত সহায়তা প্রয়োজন, তাদের অর্থায়ন প্রয়োজন, তাদের শিল্প প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব প্রয়োজন, তাদের মেধা শক্তির সুরক্ষা প্রয়োজন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাজারে তাদের প্রবেশিতে যাওয়া প্রয়োজন। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ লক্ষ্য হল এই সমস্ত উপাদানকে একত্রিত করা।
2: মেলায় অংশ নেবেন শতাধিক ব্যক্তি পর্যায়ের উদ্ভাবক ও স্টার্ট আপ প্রতিষ্ঠাতা।
4: স্টার্ট আপগুলি বাজারের সাথে যুক্ত হতে পারবে এবং উদ্ভাবনের বিকাশে কি ধরনের সহায়তা প্রয়োজন নীতি নির্ধারকরা তা বুঝতে পারবেন। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ এই সংযোগটি তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। এই তিন দিন ব্যাপী এই মেলায় ব্যক্তিগত উদ্ভাবক এবং স্টার্টআপ ফাউন্ডার সহ ১০০০এর বেশি উদ্ভাবন প্রদর্শন করবেন বলে ইনশাল্লাহ আমরা আশা করছি।
2: আয়োজকদের প্রত্যাশা, উদ্ভাবক, বিনিয়োগকারী, শিল্পখাত ও নীতি নির্ধারকদের মধ্যে সংযোগ তৈরির মাধ্যমে বাংলাদেশের উদ্ভাবন ভিত্তিক অর্থনীতির বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ মেলা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার 17 আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন। তিনি গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা 17 আসনের অন্তর্গত সংশ্লিষ্ট মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় 28টি মসজিদে 2,47,000 টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। এছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 10টি মন্দিরকে 3,00,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা ও শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের হাটহাজারিতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে গতকাল রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে যান। তিনি সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রামের হাটহাজারিতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণের এক পর্যায়ে আকস্মিক দুর্ঘটনায় 2 সেনা সদস্য নিহত এবং 1 সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন। তিনি গতকাল সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আগামীর বরিশাল বিভাগ সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গত 17 বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণরা রাজনীতি থেকে দূরে সরে গেছে। তিনি বলেন, ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল টেকসই করা সম্ভব নয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বরিশালকে সত্যিকার অর্থে স্বপ্নের নগরী ও স্বপ্নের শহরে পরিণত করতে হলে আগামী দিনে ভালো রাজনীতিবিদ তৈরি করতে হবে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, জুলাই সনদে যেসব বিষয়ে স্বাক্ষর হয়েছে সেগুলো সবই বাস্তবায়ন করা হবে। এজন্য যেখানে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে সেখানে সংবিধান সংশোধন করেই তা বাস্তবায়ন করা হবে। তিনি গতকাল সংসদ ভবনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়নে সরকার বিরোধী দলের সঙ্গে একত্রে কাজ করতে চায় উল্লেখ করে চিফ হুইপ সংবিধান সংশোধনের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারে রেখে যাওয়া $205 কোটি ঋণ পরিশোধ করেছে। গত 5 মাসে সরকার এই অর্থ পরিশোধ করেছে বলেও জানান তিনি। 2027 সালের হজযাত্রীদের আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ 2 শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা 78,500 জন। প্রযুক্তি বিস্তারের সঙ্গে বাড়ছে মোবাইল হ্যাকিং ও ডিজিটাল প্রতারণা। প্রতারকদের ফাঁদে মুহূর্তেই খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, হাতছাড়া হচ্ছে ব্যক্তিগত তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণ। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড় ধরনের আর্থিক ও ব্যক্তিগত ক্ষতি, তাই সতর্কতার কোনো বিকল্প নেই। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: একটি ফোন কল, লোভনীয় অফারের মেসেজ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কারো বন্ধুত্ব, প্রতারণা শুরুটা হতে পারে যে কোনো ভাবে, আর সামান্য অসতর্কতার সুযোগে সর্বস্ব হারাচ্ছেন অনেকে। বেসরকারি চাকরিজীবী বেলাল হোসেনও এমন ডিজিটাল প্রতারণার শিকার। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রতারকরা বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দেয় তাকে, এরপর তার নামে পার্সেল পাঠানোর কথা বলে। এবং সেটি কাস্টমস থেকে ছাড়াতে বিভিন্ন খরচের কথা জানিয়ে ধাপে ধাপে হাতিয়ে নেয় প্রায় 3.5 লাখ টাকা।
6: এমনভাবে এই শিশুটা তৈরি করছে যে না আসলে আমার নামে আসছে, এখন যদি এটা না রিসিভ করি তাহলে আমার জন্য একটা ঝামেলা হবে, আমার কাছ থেকে আরো $3,000 দেশ নিতে প্রায় 2.5 লাখ টাকার মতন ওরা আমার কাছ থেকে নিয়ে নেন। নিয়ে নেওয়ার পরে ওরা আমার কাছে এখন হাইকোর্ট লিগালাইজেশনের জন্য আর একটা অ্যামাউন্ট চাচ্ছে প্রায় $6,000 মতন।
5: বেলালের মতো প্রতিদিনই প্রতারণার শিকার হচ্ছেন অসংখ্য মানুষ, কখনো বিদেশ থেকে পার্সেল আসার কথা বলে, কখনো লটারি বা চাকরির প্রলোভন দেখিয়ে, আবার কখনো মোবাইল ব্যাংকিং এর তথ্য নেওয়ার মাধ্যমে চলছে প্রতারণা। শুধু অর্থ হাতিয়ে নেওয়াই নয়, হ্যাক করা হচ্ছে ব্যক্তিগত মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টও। ফিশিং লিঙ্ক, ভুয়া কল কিংবা ক্ষতিকর অ্যাপের মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য, পরে সেই তথ্য ব্যবহার করে করা হচ্ছে আর্থিক প্রতারণা। পরিসংখ্যান বলছে সময়ের সঙ্গে দেশে সাইবার অপরাধের ধরনও বদলাচ্ছে। মোবাইল ব্যাংকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন ভিত্তিক বিভিন্ন সেবার ব্যবহার বাড়ার সঙ্গে নতুন নতুন কৌশলে প্রতারণা করছে অপরাধীরা। বিশেষজ্ঞরা বলছেন শুধু আইন প্রয়োগ করে এই অপরাধ দমন সম্ভব নয়, ব্যবহারকারীদের সচেতনতাই এই ডিজিটাল প্রতারণা ও হ্যাকিং এর শিকার হওয়া থেকে রক্ষা করতে পারে ব্যবহারকারীকে।
7: ইজি মানে বলে কিছু নাই, টাকা ইনকাম করতে গেলে আসলে কষ্ট করে ইনকাম করতে হয়। আপনার মোবাইলে বললো অমুক জায়গায় ইনভেস্ট করেন, আপনি ইনভেস্ট করলেন আর আপনি অনেক টাকা পেয়ে গেলেন, এই চিন্তাটা মাথায় বাদ দিতে হবে আসলে। আর এই লোভ প্রলোভন কৌথুর যুবক জিনিসপত্র যা দেখলাম দেখা মাত্র সেটা ডাউনলোড করলাম, দেখলাম পড়লাম শুনলাম শেয়ার করলাম, এখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা। আর দ্বিতীয়ত হচ্ছে মোবাইলে এমন কোনো কিছু রাখবেন না যেটা আরেকজনের হাতে পড়লে আপনার জন্য ক্ষতিকর হতে পারে।
5: ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং সাধারণ মানুষকে সচেতন করার উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: খবরের বাকি অংশ পড়ছে আফজাল হোসেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার গতকাল ছিল কারামুক্তির দিন। 2008 সালের 11ই সেপ্টেম্বর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় 372 দিন আটক থাকার পর তিনি সংসদ ভবন এলাকার ভেতরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান। এরপর থেকে 11ই সেপ্টেম্বর বিএনপির নেতাকর্মীদের কাছে শুধু একটি দিন নয়, অপেক্ষা, উদ্বেগ আর উৎকণ্ঠার অবসান এবং স্বাধীনতার আনন্দ উদযাপনের এক আবেগঘন ক্ষণ। তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 3রা সেপ্টেম্বর ঢাকার সেনানিবাসের মইনুল রোডের বাসভবন থেকে বেগম খালেদা জিয়াকে আটক করা হয়। এরপর আদালতে হাজির করা হলে তাঁর জামিন নামঞ্জুর করে সংসদ ভবন এলাকার একটি ভবনে বন্দী রাখার নির্দেশ দেওয়া হয়। ভবনটিকে পরিণত করা হয় বিশেষ কারাগারে। অবশেষে 2008 সালের 11ই সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া বন্দী দশা থেকে মুক্তি পান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকওয়াত হোসেন গতকাল রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, সেই সঙ্গে রোগীদের সঙ্গে সেবার মান নিয়ে কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন ডেঙ্গুর সব টেস্ট এই হাসপাতালে থাকলেও রোগীদের অভিযোগ তাদের বাইরে থেকে টেস্ট করানো হচ্ছে। তিনি বলেন ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা হাসপাতালকে অগ্রাধিকার ও সহায়তা দেওয়া সত্ত্বেও রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরদার মোহাম্মদ সাকওয়াত হোসেন বলেন এসব অনিয়মের সত্যতা পেলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, হাসপাতালটির সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবা প্রত্যাশীদের ক্ষোভ প্রকাশের বিষয়ে নজরে আসলে সরজমিনে হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন শিক্ষার্থীর ঝরে পড়া রোধ এবং সমাজের পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তায় বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি গতকাল রাজধানীতে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন। এ সময় ভূমিমন্ত্রী দেশের নারী শিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইলের কালীগঞ্জ বাজার ব্রিজের অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইয়াসির খান চৌধুরী বলেন, অ্যাপ্রোচ সড়ক নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা সহজীকরণের পাশাপাশি এই অঞ্চলের কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতির সঞ্চার হবে। দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী 25 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি। আগের ক্যাম্পেইনে বাদ পড়া শিশু এবং দুর্গম এলাকার ঝুঁকিপূর্ণ শিশুদের এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য স্বাস্থ্য অধিদপ্তরের। টিকার সংকট না থাকায় নির্ধারিত সময়েই কার্যক্রম শুরুর কথা জানিয়েছে মন্ত্রণালয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আবারও বড় পরিসরে টিকাদানের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 25 সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ এই হামের টিকাদান ক্যাম্পেইন। মূলত আগের কর্মসূচিতে যে সমস্ত শিশু টিকা থেকে বাদ পড়েছিল কিংবা দুর্গম অঞ্চলের যেসব শিশু ঝুঁকিতে রয়েছে তাদের সুরক্ষার্থেই এই মপ আপ ও বিশেষ টিকাদান কার্যক্রম। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কর্মসূচি বাস্তবায়নে টিকার কোনো সংকট নেই। ইউনিসেফের সহায়তায় এরই মধ্যে টিকার বড় একটি চালান দেশে এসেছে। বাকি টিকাও 17 সেপ্টেম্বরের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
10: আজকে যদি আমরা একটা মানে বাচ্চাকে টিকা দেওয়া শুরু করি, আজকে থেকে ক্যাম্পেইন করি, 6 মাস থেকে 59 মাসে বয়সের এই গ্রুপটাকে আমরা দিচ্ছি। আমি তো আজকে দিয়ে চলে গেলাম, যে বাচ্চাটার আজকে 5 মাস 90 দিন, 5 মাস 20 দিন, সে কিন্তু 10 দিন পরে 6 মাস হয়ে যাচ্ছে। হি অর শি ইজ নট গেটিং দ্য ভ্যাকসিন। আগামী 25 তারিখ থেকে আরো অনেক মানে ডাকডুল পিটি আরো বেশি মানুষকে জানিয়ে 25 তারিখ থেকে সারা দেশব্যাপী আমরা আবার হামের টিকা দিতে যাচ্ছি।
2: পূর্ববর্তী সময়ে টিকাদান কর্মসূচি স্থগিত হওয়া এবং নিয়মিত টিকাদানে ঘাটতির কারণে দেশে হামের সংক্রমণ বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করে সরকার। এরই ধারাবাহিকতায় প্রথম দফায় দেশজুড়ে প্রায় 1,85,00,000 শিশুকে টিকা দেয়া হয়। এরপর বাদ পড়া শিশুদের সুরক্ষায় মপ আপ কর্মসূচির মাধ্যমে টিকার আওতায় আনা হয় আরো প্রায় 14,00,000 শিশুকে।
10: 20 কোটি মানুষের দেশ, মানে এমন ভাবে বাচ্চাগুলি পুষ্টির অভাব নিউমোনিয়া হয়ে যায় যে কিছু কিছু ক্ষেত্রে রক্ষা করা কঠিন হয়ে যায়। আমরা যে টিকাটা আগে দিয়েছি আপনারা জানেন, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ সবাই যে টার্গেট দিয়েছে, আমরা ওই টার্গেট 1,85,00,000 টাকা আমরা ক্রস করেছি। তারপরেও যখন দেখলাম টিকা একেবারে হাম পুরা শেষ হয়নি, তখন আমরা মপ আপ ক্যাম্পেইন চালিয়ে গিয়েছি মে মাসের 20 তারিখ থেকে এখন পর্যন্ত চলছে।
2: টিকাদান সফল করতে মাঠ পর্যায়ে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞদের মতে শিশুদের এই প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করতে মা বাবা ও অভিভাবকদের সচেতনতা ও টিকাদান কেন্দ্রে নিয়ে আসা সবচেয়ে জরুরি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
9: এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের নতুন দিল্লিতে আজ শুরু হচ্ছে 18তম ব্রিক্স সম্মেলন। 2 দিনব্যাপী শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক ও জনসম্পৃক্ততা বাড়ানো। এদিকে সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে নতুন দিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সহ বিভিন্ন সদস্য দেশের প্রতিনিধি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তার দেশের উপর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ সংকটময় ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ব্রিক্স সম্মেলন উপলক্ষে ভারতে অবস্থানরত ইরানের প্রেসিডেন্ট গতকাল গণ

চীনে অনুষ্ঠানরত জুনিয়র এশিয়া কাপ নারী হকির পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে আজ বাংলাদেশ মালয়েশিয়ার মোকাবিলা করবে। বাংলাদেশ সময় সকাল ৮টায় খেলাটি শুরু হবে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে এশিয়ার নারী টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে চার উইকেটে পরাজিত করে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৩০ রান করে। জবাবে শ্রীলঙ্কা ১৮ ওভার চার বলে ৬ উইকেটে ১৩৪ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ঢাকা আবহাওয়া জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বরের স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:৪৪ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬:০৬ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় উদ্ভাবনকে এগিয়ে নিতে আজ রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার। ঢাকা ১৭ আসনে মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন তারেক রহমান। এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল
1: সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কোন দেশের জনসংখ্যা আয়তনের তুলনায় বেশি হলে প্রতিটি সেক্টরে এর প্রভাব পড়বে। তাই একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি টেকসই করতে হলে সে দেশের জনসংখ্যা হতে হবে পরিকল্পিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের মতো অন্যান্য মৌলিক অধিকার পূরণের পাশাপাশি সুখী সমৃদ্ধ দেশ গঠনে পরিকল্পিত জনসংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর পরিকল্পিত পরিবারের পূর্ব শর্ত হল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে সুখী পরিবার গঠন করা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানব দায়িত্বশীল পুরুষের জন্য উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি NSV বা ভেসেকটমি সম্পর্কে। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মার্জিয়া হক, পরিচালক উপকরণ ও সরবরাহ পরিবার পরিকল্পনা অধিদপ্তর। কেমন আছেন আপা?
2: আছি আপা, ভালো আছি।
1: প্রথমে আপনার কাছে জানতে চাইব পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো কে কে?
2: পরিবার পরিকল্পনাতে তিন ধরনের পদ্ধতি আছে। একটা হচ্ছে অস্থায়ী পদ্ধতি, সেগুলো হচ্ছে খাবার বুড়ি, পুরুষদের জন্য কন্ডম এবং ইঞ্জেকশন। ইঞ্জেকশনটা তিন মাস পর পর দিতে হয়। এরপরে দীর্ঘমেয়াদী কিছু পদ্ধতি আছে, কপার টি ইমপ্লান্ট। আর স্থায়ী পদ্ধতি আছে দুই রকম, একটা টিউবেকটমি, একটা ভ্যাসেকটমি। টিউবেকটমি মেয়েদের জন্য, আর পুরুষের জন্য ভ্যাসেকটমি।
1: NSV এটা কিভাবে, NSV বা ভ্যাসেকটমির কথা আপনি বললেন স্থায়ী পদ্ধতির ভিতরে, ভ্যাসেকটমি কিভাবে করতে হয় আর এটা কিভাবে কাজ করে আর স্থায়িত্ব কতদিন?
2: ভ্যাসেকটমি NSV বলা হচ্ছে এই কারণে, নো স্কালপাল ভ্যাসেকটমি বা ছুরিবিহীন ভ্যাসেকটমি। এই পদ্ধতিতে ছুরি বা সার্জিক্যাল ব্লেডের প্রয়োজন হয় না। সার্জিক্যাল ব্লেডের পরিবর্তে বিশেষভাবে প্রস্তুতকৃত সরু ও ধারালো ফর্সেপের সাহায্যে অন্ডথলির মাঝরেখা বরাবর মাত্র একটি ছিদ্র করে উভয় পাশের শুক্রবাহী নালি বের করে এনে বেঁধে কেটে দেওয়া হয়। ফলে কোনো সেলাই লাগে না এবং কোনো রক্তপাত হয় না। এর সুবিধা, এটার স্থায়িত্ব, এটা যেহেতু স্থায়ী পদ্ধতি, এটা একেবারে আজীবনের জন্য আর কি এটা কাজ করে।
1: এটা কিভাবে কাজ করে?
2: এই যে এখানে শুক্রবাহী নালীগুলো যখন বের করে এনে বেঁধে দেয়, তখন তো আর এই শুক্রটা ডিম্বের সঙ্গে মিলতে পারে না, এভাবে এটা আর কি প্রোটেকশন দেয়।
1: আর স্থায়ী পদ্ধতির মধ্যে যে পুরুষদের NSV

0: পদ্ধতি যেটা, সেই পদ্ধতির ভ্যাসেকটমি যেটা বলবো আমরা, যে ভ্যাসেকটমির সুবিধাগুলো কি কি?
1: সুবিধা হলো যে এটা একটা স্থায়ী পদ্ধতি, অত্যন্ত নিরাপদ ও কার্যকরী। এনএসভি পদ্ধতিতে চামড়া কাটা লাগে না, ফলে সেলাইও লাগে না, খুবই অল্প সময়ে, মানে 5-7 মিনিটের মধ্যেই এটা হয়ে যায় এবং রক্তপাত হয় না, অল্প সময়ে ক্ষত সেরে যায়। দীর্ঘমেয়াদী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই, যৌন ও শারীরিক শক্তি কমে না এবং সহবাসে কোনো সমস্যা হয় না, আগের মতোই ঠিক থাকে। পুরুষ হরমোন শরীরে আগের মতোই থাকে, কারণ অন্ডকোষ পুরুষ হরমোন আগের মতো তৈরি করতে থাকে, ফলে পুরুষালী ভাব ঠিক থাকে। ব্যয় সাশ্রয়ী এবং অপারেশন পরবর্তী তেমন বিশ্রামেরও প্রয়োজন হয় না।
0: আর এই পদ্ধতির কোনো অসুবিধা আছে কি, বা যেটা বলবো যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা?
1: পার্শ্ব প্রতিক্রিয়া কিছু নেই, তবে এটা একটা স্থায়ী পদ্ধতি, যেহেতু এই পদ্ধতি একবার গ্রহণ করলে আর সন্তান হবে না, তাই পদ্ধতি গ্রহণের পূর্বে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। পরবর্তীকালে গ্রহিতা সন্তান চাইতে পারেন, এক্ষেত্রে পুনঃসংযোজন অপারেশনের প্রয়োজন হয়। এই অপারেশন খুবই জটিল, ব্যয়বহুল এবং সহজ প্রাপ্য নয়। এই অপারেশনের সফলতার হার অনেক কম এবং সফলতার কোনো নিশ্চয়তা নেই। খুব ছোট হলেও একটা অপারেশন এবং কম হলেও কিছুটা ঝুঁকি আছে, সঙ্গে সঙ্গে কার্যকরী হয় না, কার্যকরী হতে অন্তত 3 মাস সময় লাগে। অপারেশনের পর ওই 3 মাস গ্রহিতাকে কন্ডোম ব্যবহার করতে হয় বা স্ত্রীকে অন্য কোনো কার্যকর পদ্ধতি গ্রহণ করতে হয়। অপারেশনের জন্য আপনার স্বাস্থ্যকেন্দ্রে আসা লাগে, আর প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার বা সাহায্যকারী প্রয়োজন হয়। এটা যৌন রোগ ও এইডস প্রতিরোধ করে না।
0: এই ভ্যাসেকটমি পদ্ধতির কোনো বিফলতা আছে কি?
1: বিফলতা বলতে যে যদি স্ত্রী আগেই গর্ভবতী হয়, অনেক সময় দেখা যায় কি ভ্যাসেকটমি হওয়ার পরে বলছে যে আবার স্ত্রী গর্ভবতী হয়েছে, এখানে কিছু একটা গ্যাপ থেকে যায়। যেমন স্ত্রী যদি আগেই গর্ভবতী হয়ে যায়, তাহলে সেটা হয়তো আমরা উনি জানেন না, দম্পতি জানে না, সেক্ষেত্রে সমস্যা হয়। আবার অপারেশনের পরবর্তী 3 মাস পর্যন্ত পরিবার পরিকল্পনা অন্য কোনো পদ্ধতি, হয় স্ত্রীকে ব্যবহার করতে হয় অথবা পুরুষকে কন্ডম ব্যবহার করতে হয়। শুক্রবাহী নালীর কেটে দেওয়া প্রান্ত দুটি যদি আপনাআপনি জোড়া লেগে যায়, তাহলে আবার কিন্তু বাচ্চা হতে পারে। আবার অনেক সময় সার্জন হয়তো ভালো থাকে না, ত্রুটিপূর্ণ যদি অপারেশন হয়, এইসব কারণে আর কি, এটাই বিফলতা।
0: মানে এই ক্ষেত্রে ওরকম কোন বিফলতা নেই?
1: না, সেরকম কোন বিফলতা নেই।
0: এই যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে পুরুষদের দায়িত্ব কতটুকু বলবো, আর এক্ষেত্রে কি পুরুষদের কোনো ভূমিকা রয়েছে?
1: আমরা কিন্তু দেখি যে আমাদের অধিকাংশ যে পদ্ধতিগুলো অধিকাংশই হচ্ছে নারীদের জন্য, পুরুষদের জন্য কন্ডোম আছে, অস্থায়ী পদ্ধতি এবং স্থায়ী পদ্ধতি ভ্যাসেকটমি। তো আমার মনে হয় যে আমাদের দেশে পুরুষদের এই ক্ষেত্রে এগিয়ে আসা খুবই দরকার, কারণ সবকিছুই নারীদেরকে নিতে হবে এমন কথা না। একটা সহযোগিতার হাত যদি পুরুষরা বাড়ায়, তা আমার মনে হয় সেটা বেশি সহজ হয়, কারণ নারীকে যে সমস্ত পারিবারিক বা সামাজিক বাধা সম্মুখীন হতে হয়, পুরুষকে কিন্তু হতে হয় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় তারা যদি অগ্রণী ভূমিকা পালন করে অবশ্যই সেটা ভালো।
0: ভ্যাসেকটমি কার্যকারিতার সফলতার হার কিরকম আপা?
1: এটা হচ্ছে যে 1000 জনের মধ্যে হয়তো একজন স্ত্রী গর্ভবতী হতে পারে, সেক্ষেত্রে 0.01 জন এরকম আর কি।
0: মানে সফলতার হার ভালো,
1: অনেক ভালো।
0: আমরা তো জানি যে বর্তমান সরকার একদম স্বাস্থ্যসেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিচ্ছে, তো আমরা এই সেবাটা সহজে কোথায় পেতে পারি?
1: এই সেবাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে, এখানে আমাদের ডাক্তার যারা ফ্যামিলি প্ল্যানিং এর ডাক্তার ওনারা করে থাকেন। এছাড়া আমাদের MCWC মা ও শিশু কল্যাণ কেন্দ্র প্রত্যেক জেলায় আছে, সেই জেলার এই MCWC তেও হয়ে থাকে।
0: শহরের ভিতরে, ঢাকা শহরের ভিতরে বলবো,
1: ঢাকা শহর শুধু না, বাংলাদেশের যে কোনো জেলায়, আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো প্রত্যেকটা উপজেলায় আছে। সেখানে
0: এই ভ্যাসেকটমি পদ্ধতি করার আগে পুরুষদের কি কোনো কাউন্সিলিং করা লাগে?
1: আমাদের সব পদ্ধতির ক্ষেত্রে কাউন্সিলিং খুবই জরুরি একটা বিষয়। তো এক্ষেত্রে গ্রহিতার ভ্যাসেকটমি সম্পাদনের আগে যথাসম্ভব সহজ ও সাবলীল ভাবে কাউন্সিল করা আবশ্যকীয়। এর উদ্দেশ্য হলো গ্রহিতার অবহিত সম্মতি নিশ্চিত করা এবং গ্রহিতাকে পরিবার পরিকল্পনার সকল পদ্ধতি সম্পর্কে সঠিক তথ্য, যেমন সুবিধা অসুবিধা, স্থায়ী পদ্ধতির স্থায়িত্ব ও অপরিবর্তনীয়তা, পূর্বাবস্থায় ফিরিয়ে আনা, ঝুঁকি, তারপরে খোঁজাকরণের সাথে এর পার্থক্য, ফলোআপ ইত্যাদি তথ্য প্রদান করতে হবে। এতে যদি গ্রহিতা কোনো রকম ভয় বা প্রলোভন এড়িয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে চায়, তাহলে সেটাই ভালো। হ্যাঁ, ভ্যাসেকটমি একটি স্থায়ী পদ্ধতি এবং গ্রহিতা সন্তান সন্তান চান না এটা নিশ্চিত হয়ে এটা দিতে হবে। এই কারণে আমার মনে হয় যে বিষয়টা বিস্তারিত তার সঙ্গে আলোচনা করা দরকার,
0: মানে কাউন্সিলিং এর মাধ্যমে তাকে পুরোটা বোঝানো দরকার। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা দায়িত্বশীল পুরুষের জন্য উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি NSV বা ভ্যাসেকটমি সম্পর্কে বিস্তারিত জানলাম। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন মার্জিয়া হক, পরিচালক উপকরণ ও সরবরাহ পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ।
2: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
0: আজকের সুখী ঠিকানা অনুষ্ঠানটি গ্রন্থন উপস্থাপনায় ছিলাম তানিয়া পারভীন, সম্পাদনায় আকবর হোসেন, আর সুখী ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাহিতা মঞ্জুরি।
3: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হলো।

সম্ভব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জিয়া সাক্ষাৎকার প্রদানে মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাক্ষাৎকার গ্রহণে শামীম

0: সম্মানিত শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া অনুষ্ঠানে। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সালাউদ্দিন খান, পিপিএম সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে।
1: ধন্যবাদ।
0: আপনি নিশ্চয় শুনেছেন যে অনুষ্ঠানটির শিরোনাম হচ্ছে জনতার জিয়া। একজন সাধারণ মানুষ কিভাবে সর্বজনীন হয়ে উঠলে জনতার হয়ে যেতে পারে, একেবার সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠলেন এবং জনতার জিয়া হয়ে উঠলেন, সে সম্পর্কে আপনার।
1: স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম একদিন আসে নাই। উনি আসলে একটি পল্লী থেকে জন্ম নিয়েছে, বগুড়া বাগবাড়ি গ্রাম থেকে। লেখাপড়ার জীবন শেষ করেছেন পাকিস্তানে। বাবা যেহেতু তৎকালীন কেমিস্ট ছিলেন, উনি ইন্টারমিডিয়েট শেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন এবং ওনার ভাবনাই ছিলেন যে আসলে দেশের জন্য কিছু করবেন, মানুষের জন্য কিছু করবেন। রাজনৈতিক বিষয় প্রেক্ষাপটটা ওনার মনের মধ্যে আগেই গভীর এসেছিল। পশ্চিম পাকিস্তানি হানাদাররা এই দেশের শোষণ করেছে, এই দেশের বিরুদ্ধে যখন তারা যুদ্ধ ঘোষণা করলো সেই সময় স্বাধীনতার ঘোষণা কে দিবে?
0: ২৫ মার্চের
1: পরে এই কালো রাত্রে বাঙালিরা কিন্তু হতাশ ছিলেন, যেভাবে হত্যাযশ চলছে এই কালো রাত্রে ২৫ মার্চে, সেই সময় জেগে উঠেছিল এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম স্বাধীনতা ঘোষক। তখন তিনি মেজর জিয়া ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন চট্টগ্রামে। উনি তখন বেতার কেন্দ্রে গিয়ে এই প্রথম স্বাধীনতা ঘোষণা আমি মেজর জিয়া বলছেন। মেজর জিয়াকে তখন সারা বাঙালি মানুষ, মা বোনেরা সবাই জিয়াকে চিনলেন। যুদ্ধ শুরু হল, এই যুদ্ধ শুরু থেকেই জিয়ার নামে একজন মানুষ যে আছে সেই একজন আর্মি অফিসার হিসেবে জিয়া সাধারণ মানুষের কাছে পরিচিত হল, গ্রহণযোগ্যতা হল, এটাই হল আপনার প্রথম তার মূল স্বরূপ। উনি জেড ফোর্সের প্রধান ছিলেন, উনি একটা সেক্টর কমান্ডার ছিলেন, উনি যুদ্ধ করেছেন, সেই যুদ্ধ করে বীরোত্তম খেতাব পেয়েছেন। এটা পাওয়ার কারণই হল ওনার যে অঞ্চল ছিল, উনি নিজের পরিবারকে রেখে, নিজের স্ত্রী, নিজের শিশু সন্তান, আজকে যিনি প্রধানমন্ত্রী, রেখে যে ফোর্স যে এলাকাটা ছিল চট্টগ্রাম এরিয়াটা, বিশেষ করে সিলেট চট্টগ্রাম এরিয়া, এই অঞ্চলে উনি যুদ্ধ করেছেন। উনি রণাঙ্গনের সৈনিক, ১৬ই ডিসেম্বরে আমাদের বিজয় লাভ করেছে। এই বিজয় লাভের পরেই কিন্তু আপনার দেশের পরিবর্তন হয়েছে এবং দেশের যখন ক্রান্তি লগ্নে জনতার যে এই যে নামটা কিভাবে প্রকাশ পায় দেখেন, আপামর জনতা, সাধারণ সৈনিক সকলে মিলে তাকে ১৯৭৫ সালের ৭ই নভেম্বরে তাকে মুক্ত করলেন। জিয়া সারা বিশ্বে পরিচিত হলেন। উনি মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেশের দুর্ভিক্ষ দূর করার জন্য উনি সারা বিশ্বের সাথে যোগাযোগ করে প্রচুর খাদ্যের বিদেশ থেকে আমদানি করলেন। চীন থেকে আপনার কৃষি উৎপাদনের জন্য উনি কৃষকের সমস্ত মেশিনারি নিয়ে এসে ফসল উৎপাদন করলেন। এক বছরের মধ্যে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন উনি ফিরে পেয়েছিলেন। তখন মেজর জিয়া হিসাবে শুধু নাই, উনি রাষ্ট্রের শিশু বাচ্চা থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, সমাজের সাধারণ শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ হিসাবে জিয়ার নামে পরিচিত হলেন। ওনার যে জনপ্রিয়তা আছে কিনা এটার জন্য কিন্তু এটা ভোট হয়েছিল এবং বিপুল ভোটে উনি জয়লাভ করে রাষ্ট্রপতি হয়েছিলেন। সার্ক সম্মেলন যেটা ওনার সার্ক
0: স্বপ্ন ছিল,
1: ওনারই স্বপ্ন, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন, সেই স্বপ্ন উনি বাস্তবায়ন করলেন রাষ্ট্রনায়ক হিসাবে। শুধু তাই না, আপনি তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল চিটাং সার্কেল হাউসে, তার কাছে শুধু একটা ছোট্ট ব্রিফকেস, একটি কোরআন আর একটি তসবি ছাড়া অন্য কিছু কিন্তু কার কাছে পায়নি। তার বাড়ি ছিল না, তার কোন ঘরও ছিল না, তার কোন ব্যাংক ব্যালেন্স ছিল না, এটাই ছিল জনতার জিয়া।
0: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি অর্থনৈতিক ভাবে ভঙ্গুর এবং দুর্বৃত্তায়নে ভরা একটি রাষ্ট্র ব্যবস্থা পেয়েছিলেন এবং ৭৫ এর পর পরিবর্তনের পর যখন সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি আলোর পাদপীঠে আসেন, ক্ষমতায় আসীন হন, ঠিক ৪.৫ বছর ৪ বছরের শাসনামলে আমরা দেখেছি বাংলাদেশ একটি ব্যাপক উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেল। শিক্ষা, কৃষি, খাদ্য উৎপাদন, বিদেশে মানব শক্তি রপ্তানি, গার্মেন্ট শিল্পের বিকাশ সব মিলিয়ে আজকে আমরা যে বিষয়গুলির উপর দাঁড়িয়ে আছি, বাংলাদেশকে আত্মমর্যাদাশীল হিসেবে পরিচিতি করেছেন, সে সম্পর্কে আপনি যদি একটু বলতেন।
1: দেখেন, জিয়াউর রহমান গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম উনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক ছিলেন। এবং গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, যতগুলা সংবাদপত্র স্বাধীনতাকে রুদ্ধদ্বার সেগুলো উনি আবার চালু করেছিলেন এবং রাজনৈতিক প্রত্যেক নেতাকে স্পেস দিয়েছিল। কতিপয় বিপদগামী চক্র যেটা আমরা এখন বুঝতে পারি, এই যে তার অর্থনৈতিক উন্নয়ন, তার দেশের উন্নয়ন, মানুষের ভাগ্য পরিবর্তন, এটা তারা সহ্য করতে পারছিল না। কারণ জিয়া থাকলে দেশের সামরিক খাতে উন্নতি হবে, অর্থনৈতিক উন্নত হবে, এই জিয়া থাকলে প্রতিবেশী অনেক রাষ্ট্রেরই এবং অন্যদেরও ক্ষতি হবে, যার জন্য কিন্তু তাকে এই ষড়যন্ত্র করে কয়েকজন মেজর তারা হত্যা করেছিল। তবে উনি জীবিত না থাকলেও ওনার যে উত্তরসূরি, ওনার গৃহিণী, যিনি তিনবারে প্রধানমন্ত্রী হয়েছে, উনি কিন্তু দেশের জন্য অনেক কিছু করেছেন। উক্ত হস্তে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার বাবার শিক্ষণীয়, সে শিখে গেছে যেটা সে করছে। আপনি এই গত ৬ মাসের মধ্যে বুঝতে পেরেছেন যে তারেক রহমান তার বাবার পথ অনুসরণ করেছেন, বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করেছেন। উনি দুর্নীতি থেকে দূরে রাখার জন্য প্রতিটা মন্ত্রী এমপিকে নির্দেশ দিয়েছেন, প্রশাসনের মধ্যে উনি কঠোর নজরদারি করছেন এবং আশা করি বাংলাদেশের অর্থনৈতিক মানুষের ভাগ্য নড়ে ইতিমধ্যে বিপ্লব ঘটিয়েছে। উনি ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষি কার্ড দিয়েছেন, এটা জিয়ারই সমস্ত পথ ধরে অনুসরণ করে এটা করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেন বিদেশে বিভিন্ন দেশে গিয়েছেন, সেই সব দেশের রাষ্ট্রনায়করা এখনো জিয়াউর রহমানের কথা ঢাকে। বিশেষ করে আমরা হজ করেছি, সৌদি আরবে গেছি, জিয়াটি গাছগুলা যখন দেখাইছে তারা, যিনি আমাদের এই দেশে এসে ক্লিন গাছগুলা নিয়ে উনি যেভাবে করেছে, ওই দেশের মানুষগুলো এখনো জিয়াটি বলে পরিচিত। এই সেই জিয়া এবং জিয়াউর রহমান দেশের জন্য মানুষের জন্য করে গেছে যেটুকু সময় পেয়েছে, সময় পেলে আমাদের দেশের আরো অনেক কিছু পরিবর্তন হতো, বিরাট পরিবর্তন হতো, কিন্তু চক্রান্তের কারণে অসময় তার জীবন দিতে হয়েছে, সেই জন্য তার জিয়া।
0: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবলমাত্র আমাদেরকে স্বাধীনতায়, বাক স্বাধীনতা বা চিন্তার স্বাধীনতায় দেননি, যেটি আপনি বলছিলেন বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছেন, তবে তার সবচেয়ে বড় যে বিষয়টি আজকে আমাদেরকে আত্মপরিচয় দিয়ে সারা বিশ্বের মাঝে মর্যাদাশীল করছে, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। অর্থাৎ এই ভূখণ্ডে আপনি হিন্দু হন, মুসলমান হন, নৃগোষ্ঠী হন, চাকমা হন, বাঙালি হন, যাই হন, আপনার মূল পরিচয় হচ্ছে একটা বাংলাদেশি।
1: ধন্যবাদ। এই যে দেখেন, উনি বাংলাদেশের রাষ্ট্রীয় শাসন ভাষার কথার পরে উনি কিন্তু এই যে গণতন্ত্র ফিরে নিয়ে এসেছিল, উনি বহুদলীয় গণতন্ত্রের সাথে উনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এর কোনো ভেদাভেদ ছিল না। তোমার ধর্ম তুমি পালন করবে, আমার ধর্ম আমি পালন করবো, এই বিষয়টার উপরে উনি বিশ্বের কাছে কিন্তু পরিচিত হয়েছিলেন। উনি চেয়েছিল আমি বাংলাদেশি, আমার দেশের মানুষও বাংলাদেশি, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে মুসলমান, যার যার ধর্ম যার যার তার, আমরা বাংলাদেশি, এটাই ছিল তার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। এবং উনি দেশের জন্য দেখেন বিভিন্ন মেধাভিত্তিক লোক, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, শিক্ষাবিদ, এদের কিন্তু বেছে বেছে উনি নিয়েছিলেন দেশটাকে পরিবর্তন করার জন্য। উনি কিন্তু এই ভাবনাটা তার মাথার মধ্যে কিসে তদ্রূপ কিন্তু আমাদের তারেক রহমান একই কাজ করছেন। কোথায় কোন মেধাভিত্তিক ছেলেটা আছে, কোথায় কাকে দিয়ে আমাদের দেশটাকে পরিবর্তন করা যায়, দেশের উন্নয়ন করা যায়, মানুষের ভাগ্য পরিবর্তন করে শিক্ষার উন্নয়ন করা যায়, কৃষিক্ষেত্রে উন্নয়ন করা যায়, বৈদেশিক সম্পর্ক গড়ে তোলা যায়, আমরা সুশাসন চাই।
0: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ব্যক্তিগত সততা এবং দেশপ্রেম, এটা কিন্তু পরীক্ষিত। যেমন আপনি বলছিলেন তার মৃত্যু সময় কি পাওয়া গেছে এবং তার কি পরিমাণ সম্পত্তি, কিছুই ছিল না। এই যে তার সততা এবং দেশপ্রেম, বাংলাদেশের স্বার্থটা সবার আগে, আমরা দেখেছি তার পররাষ্ট্রনীতি একেবারেই বাংলাদেশের পক্ষে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তার যে সম্পর্ক বা মধ্যপ্রাচ্য বা ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে আমাদের রাষ্ট্রীয় যে সম্পর্ক, সেটি ছিল আগে আমার স্বার্থ রক্ষা হবে তারপরে তোমার স্বার্থ, এইভাবেই কিন্তু তিনি বাংলাদেশকে সারা বিশ্বে পরিচিত করেছেন তার সততা এবং দেশপ্রেম। আজকের যারা নতুন প্রজন্ম আছে তারা হয়তো জিয়াউর রহমানকে দেখেননি, কিভাবে এই নতুন প্রজন্ম তার সততাকে ধারণ করে বা দেশপ্রেমকে ধারণ করে আগামীতে এগিয়ে যেতে পারে?
1: আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আপনি একটা বই বলেছেন পররাষ্ট্রনীতি, তার পররাষ্ট্রনীতিটার কারণে উনি যখন মারা গেলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু বিভিন্ন রাষ্ট্র এসেছিলেন এবং তার অসংখ্য প্রশংসা করেছেন, বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। এসকের যদি তার এই প্রজন্মরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বইগুলো পড়ে, তার নীতি আদর্শগুলো যদি ধারণ করে, এই প্রজন্মরাই আগামী দিনের এই রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান তৈরি হবে। এই জিয়াউর রহমান একদিনে তৈরি হয় না এবং উনি দুর্নীতি মুক্ত সমাজ চায়, উনি শিক্ষা ব্যবস্থার উন্নতি চেয়েছিলেন, উনি অর্থনীতি পরিবর্তন চেয়েছিলেন, উনি বৈদেশিক সম্পর্ক উন্নতি চেয়েছিলেন, এই দেশের দরিদ্র মানুষের, অসহায় মানুষের, কৃষকের, শ্রমিকের, তাদের ভাগ্যের পরিবর্তন চেয়েছিলেন। এই কথাগুলো যদি আজকের দিনে এই ভবিষ্যৎ আমাদের ছাত্র জীবনের ছেলেরা আমাদের মেয়েরা একটু যদি চিন্তা করে, ওনার বইগুলো যদি একটু পড়ে, আমার মনে হয় ওনার অনুসরণ নিয়ে চললে আমাদের দেশে অনেক পরিবর্তন হবে, বাংলাদেশ সারা বিশ্বের কাছে পরিচিত হবে।
0: শ্রোতা বন্ধুরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল একজন ব্যক্তি নয়, বরং একটি প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানের অপর নামই হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশকে বাংলাদেশের মতো করে গড়ে তোলবার যে প্রত্যয় তার জীবনে ছিল, সেটি আমরা দেখেছি তার স্বল্প সময়ের রাজনৈতিক জীবনে, এবং তার আগেও আমাদের একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি তার অপরিসীম ভূমিকার মধ্য দিয়ে তাকে প্রতিষ্ঠিত করেছেন একজন অনন্য ব্যক্তিত্ব হিসাবে। আমি শেষের কথায় আপনার কাছে জানতে চাইব যে এই যে অগণিত শ্রোতারা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন দিকগুলো ধারণ করে আমরা আগামীতে স্বপ্ন পূরণের দিকে হেরে যেতে
1: পারি? দিকে আমি একটু প্রথম বলবো, যখন উনি বিদ্রোহ করলেন, বিদ্রোহ করে যখন উনি ওনার স্ত্রী পুত্র সন্তানকে রেখে যাচ্ছেন,
0: মানে তখন
1: ১৯৭১ যুদ্ধের সময়, তখন উনি সৈনিকদের দিকে তাকিয়ে বলছে আমার এই সৈনিকরা তার স্ত্রী, তার সন্তান, তার পরিবারকে রেখে যাচ্ছে, আমি জিয়া কেন আমি আমার স্ত্রী আমার সন্তানকে রেখে যাবো? এই সন্তান এই পরিজন আগামী দিনে এই বাংলাদেশে থেকেই এই পাকিস্তান হানাদারদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, এটা আমার প্রত্যাশা, এবং আমি ধারণ করি, আমি লালন করি যে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি এই দেশের উন্নতি চাই, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন চাই। সেই জিয়ার আদর্শটা নিয়েই কিন্তু মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতন যেন আমরা দেশটা গড়তে পারি, শহীদ জিয়ার মতন যেন আমরা সৃষ্টি হতে পারি, যার মধ্যে কোন দুর্নীতি স্পর্শ করতে পারেনি, যার মধ্যে কোন কুলসতা ছিল না, যার মধ্যে কোন হিংসা ছিল না, কোন বিদ্বেষ ছিল না, যার মধ্যে কোন প্রকার রাজনৈতিক প্রতিহিংসা ছিল না। রাজনৈতিক প্রতিহিংসা থাকলে তো সে আর বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়ে এই দেশের মানুষের রাজনীতি করার সুযোগ দিত না, উনি তো এক না এক শাসনতন্ত্র কায়েম করতে পারেন, সেটা কিন্তু উনি করেননি।
0: শ্রোতা বন্ধুরা, আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তেমন বাংলাদেশী সৃষ্টি করতে চেয়েছেন, তেমন বাংলাদেশী রচনা করতে চেয়েছেন যে বাংলাদেশ আমি, আপনি এবং আমাদের অনাগত সন্তানরা প্রত্যাশা করে, কেননা এর মধ্যেই নিহিত আছে স্বস্তি, শান্তি, সুখ, সমৃদ্ধি। তাহলে কথা একটাই, সেটি হচ্ছে আমরা যেন প্রত্যেকে, মতের ভিন্নতা থাকতে পারে, আমাদের ধর্ম আলাদা হতে পারে, আমরা জাতিগোষ্ঠীতে ভিন্ন হতে পারি, কিন্তু এই দেশটিতে আমরা যারাই বসবাস করব, প্রথমে আমরা চিন্তা করব এই দেশটি আমাদের, আমরা বাংলাদেশী, এই দেশটির জন্য এবং জনগণের জন্য যা কল্যাণকর সে কাজটি করব, এমন প্রত্যাশা ব্যক্ত করি। এবং মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম, সম্মানিত সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনি অতিথি হিসেবে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং শ্রোতা বন্ধুরা নিরন্তর শুভকামনা রেখে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, খুব ভালো।

প্রসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জিয়া সাক্ষাৎকার প্রদান।

বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: সুপ্রিয় শ্রোতা মন্ডলী, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে 2026-27 নজরুল বর্ষ ঘোষিত হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে। এই ঘোষণা অনুযায়ী আমাদের বাংলাদেশ বেতার ঢাকা অত্যন্ত আনন্দের সঙ্গে বিবিধ অনুষ্ঠান প্রচার বা তৈরি করার চেষ্টা করছেন। তারই অঙ্গ হিসাবে আমরা এই অনুষ্ঠানটি আপনাদের শোনাতে যাচ্ছি। চির উন্নত মমশির, চির উন্নত মমশির নজরুলের সেই পঙ্ক্তি, এবং তাকে সম্মান জানিয়েই একটি চমৎকার অনুষ্ঠান করার প্রয়াস আমাদের বাংলাদেশ বেতার ঢাকা করেছেন। তো এই অনুষ্ঠানে আজকের আমাদের শিল্পী অধ্যাপক ডক্টর নাশিদ কামাল, কেমন আছেন আপনি?
1: সালাউদ্দিন ভাই, মাশাআল্লাহ ভালো আছি, খুব ভালো লাগছে।
0: অনেক ধন্যবাদ। আপনার মতো শিল্পী বা আপনার যে পরিবার থেকে আপনি এসেছেন, সেই পরিবারের শিল্পী বেশি বেশি করে আমাদের বাংলাদেশী মানুষের কাছে পৌঁছবে যাবে, এটাই স্বাভাবিক।
1: একটা খুব মজার কথা বলি, এই রেডিওতে তো আমি বহু বছর আছি, তো যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছিলেন তখন উনি একদিন এই স্টুডিওতেই উনি আসলেন। আমি ওয়ার্ল্ড মিউজিক বলে একটি অনুষ্ঠান আমি উপস্থাপনা করছিলাম, উনি এসে বললেন যে নাশিদাপা, এই আমার নাম হচ্ছে তারেক রহমান, আমি প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে, তখন ছোট্ট স্টুডেন্ট। তারপরে বলছে যে আমি কি এই ওয়ার্ল্ড মিউজিক প্রোগ্রামটা উপস্থাপনা করতে পারি। সেই অনেক বছর আগে থেকে, ও তখনও বয়সে ওই ম্যাচ করেনি, তার কিছুদিন পরে সেও এই প্রোগ্রামটাতে
0: তার আগ্রহ ছিল,
1: সবসময় আগ্রহ ছিল। এবং প্রেসিডেন্ট জিয়া রহমানের মা, উনি করাচি রেডিওতে, ওনারা যখন পাকিস্তানে থাকতেন, উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন ওখানে।
0: আচ্ছা,
1: পারিবারিক ভাবে যে জিনিসটা আসে সেটা কিন্তু মানুষকে অনেক বেশি নাড়া দেয়,
0: নাড়া দেয়, তাদের সমৃদ্ধ করে। তো আমরা এই অনুষ্ঠানে, চির উন্নত মমশির এই অনুষ্ঠানে, আমরা প্রথমে কোন গানটি শুনবো আজকে?
1: প্রথমে শুনবো বাঁশিতে সুর শুনিয়ে।
0: অনেক ধন্যবাদ, শুনি গানটি।

0: অনেক সুন্দর, ভারী ভালো লাগলো। তো এবার যে কথাটি বলতে চাই যে নজরুল বর্ষে আমরা সবাই মিলেই কাজ করার চেষ্টা করছি, তো আপনার আশা, মানে একজন শিল্পী একজন শিক্ষাবিদ হিসাবে আপনার আশা কি এই নজরুল বর্ষে?
1: আমার কাছে মনে হয় যে গানগুলো খুব সুন্দরভাবে মানুষের মনে গেঁথে যায়, যার জন্য ছোটবেলা থেকে যদি গানগুলো লোকে শোনে, বিশেষ করে আমাদের পরের প্রজন্ম, এবং যে একটা অসাম্প্রদায়িক চেতনা কবি কাজী নজরুল ইসলামের আছে, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই সমস্ত চেতনা আরো বেশি বেশি করে যেন আমরা নজরুল বর্ষে এবং তার পরবর্তীতে ছড়িয়ে দিতে পারি,
0: সমস্ত দেশের মানুষ যেন আমরা মানুষ হিসাবে আমরা বসবাস সহাবস্থান করতে পারি কোন রকমের হিংসা দেশ বাদ দিয়ে, তাই না? অনেক ধন্যবাদ। তো আমরা এরপরে কোন গানটি শুনবো?
1: এবার একটি ভাওয়াইয়া গান, যেটা ভাটিয়ালি অঙ্গে লিরিক্সটা লেখা হয়েছে।
0: একদম, কি গান!
1: কুচবরণ কন্যারে তার মেঘ বরণ কেশ,
0: আমাদের প্রিয় শিল্পী সেই সঙ্গীতের বরপুত্র আব্বাসউদ্দিন আহমেদের গাওয়া এই গানটি। তো এবার মূল ধারায় আমরা ফিরে এলাম, এতক্ষণ কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট আমরা করেছি গান নিয়ে, তাই না? এবার এসছি মূল ধারায়, শুনি এই গানটি।

0: খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। একেবারে নিজের পরিবার, নিজের ঐতিহ্যকে একেবারে আপনি এখানে প্রকাশ করলেন এবং প্রেজেন্ট করলেন। অনেক ধন্যবাদ সুধী মণ্ডলী। আমরা বিদায় নিচ্ছি এই অনুষ্ঠান থেকে। চির উন্নত মমশির যারা চিহ্ন উন্নত হয়ে থাকে, বাংলাদেশ বেতাকে ধন্যবাদ যে নজরুল বর্ষে এই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করার জন্য। সবাই ভালো থাকুন, শুভ সকাল।
1: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। বন্ধনা উপস্থাপনা সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনা নাশিদ কামাল, অনুষ্ঠানটি সম্পাদনা ছিলেন তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: বৌমা,
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পড়াইছে।
2: আব্বা আব্বা, এইসব কথা কই না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
1: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয় কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছাই দিতে হইব বাবা।
1: হ্যাঁ।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 12ই সেপ্টেম্বর শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে 3 মাসব্যাপী কর্মসূচি শুভ উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে সকাল 9টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়েক পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
4: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু জ্বরের সচেতনতামূলক গান। যুগলে গিয়েছেন মিজান মাহমুদ রাজীব ও নসীম তামাসুন স্মরণ। গানের কথা লিখেছেন ডক্টর মোহাম্মদ রাশেদুল হাসান, সুর করেছেন অপু আমান।

মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হলো এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা, এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার রাখা এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। বাসগৃহে ফুলের টপ, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানির জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশে পরিচ্ছন্ন রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, ঢাকা।

স্টুডিও রেকর্ডে দোকানে নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন আরজু আক্তার বেবি। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 12 সেপ্টেম্বর শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে 3 মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে সকাল 9টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা কম মিডিয়ামের 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ সংশ্লিষ্ট FM ব্যান্ড, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betargov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টজে প্রচার করা হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: কেমনে ভুলিব তারে বাঁচি না তারে ছাড়া, কিংবা মায়া লাগাইছে পীরিতি শিখাইছে, এই গানগুলোর স্রষ্টা আমাদের প্রিয়জন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। শাহ আব্দুল করিম প্রথম জীবনে উজ্জীবিত হয়েছিলেন বাউল ঘরানার গানের পাশাপাশি গণমানুষের শেকড়ে প্রথিত গান গণসঙ্গীত দ্বারা। ক্রমে তা বিকশিত হয় লোকায়ত অভিজ্ঞতার আলোকে। ২০০৯ সালের এই দিনে তিনি পাড়ি জমিয়েছেন অনন্ত জগতে। শাহ আব্দুল করিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা আর সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান
1: আর আমি রণক চাহান।

বাউল ঐতিহ্যের সাধনা আর চৈতন্যকে ধারণ করেছেন শাহ আব্দুল করিম। অবশ্য এর জন্য সামাজিক বিরূপের যে প্রতিবেশ তার সম্মুখীন হতে হয়েছে, তাকে লড়াইও করতে হয়েছে। বিরূপ পরিপার্শ্বের সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে সাম্প্রদায়িকতাকে মারিয়ে যেতে হয়েছে, তাকে স্বপ্নকে লালন করতে হয়েছে। শাহ আব্দুল করিমকে স্মরণ করার পাশাপাশি আজ আরও অনেক কিছুর সাথেই আপনাদের চিঠির প্রসঙ্গ থাকছে। আশা করছি সময়টা কাটবে ভালো। আমন্ত্রণ দর্পণের আজকের কথামালায়।

শ্রোতা সঙ্গীরা, এবারে জানিয়ে দিই আর কি কি রয়েছে আজকের দর্পণে। সময় পাতে এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা তথ্য নিয়ে রয়েছে এই দিনে। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে শুনবেন আমার বাংলা ভাষা। বাংলাদেশের বিভিন্ন জেলার এলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জানবেন রসনার স্বাদ কাহন। রয়েছে চিঠিপত্র, পত্রালাপ, আরও শুনবেন আমাদের গান।

জেনে নিলেন আজকের দর্পণ সূচি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল নানা সাড়া জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন কিংবা মারা গিয়েছেন অনেকেই, যাদের কথা মানুষ আজও স্মরণ করে। এরকম কিছু নির্বাচিত তথ্য নিয়ে ইশরাত জাহানের কাছ থেকে শুনব এই দিনে।

আজ 12 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ শনিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরে 255তম দিন, অর্থাৎ বছর শেষ হতে আর বাকি 110 দিন। আজ 28 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 29 রবিউল আউয়াল 1448 হিজরি। সময় এগিয়ে চলে তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা। আজ বিশ্ব মনঃসংযোগ দিবস। এর মূল লক্ষ্য হচ্ছে মানসিক প্রশান্তি, মানসিক চাপরাশ ও বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 2011 সাল থেকে সারা বিশ্বে দিনটি পালিত হচ্ছে। 490 খ্রিস্টপূর্ব সালের এই দিনে প্রচলিত স্বীকৃত তারিখ অনুযায়ী ম্যারাথনের যুদ্ধ সংগঠিত হয়। এথেনীয় ও তাদের মিত্ররা এই যুদ্ধে প্রথম পারসিক আক্রমণ প্রতিহত করে। 1634 সালের এই দিনে মাল্টার ভ্যালেটায় একটি বারুদ কারখানায় বিস্ফোরণ ঘটলে 22 জন নিহত হয় ও জেসুইট চার্চ কলেজ ভবন সহ বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। 2021 সালের এই দিনে সাইবেরিয়ান লাইট এভিয়েশন ফ্লাইট 51 বিমানটি কাজাচিনাস্কোয়ে বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। বিমানটিতে 14 জন যাত্রী ও 2 জন ক্রু সহ মোট 16 জন আরোহী ছিলেন। তাদের মধ্যে 1 জন পাইলট ও 3 জন যাত্রী নিহত হন এবং বাকি 12 জন গুরুতর অবস্থায় বেঁচে যান। শ্রোতাবন্ধু, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুরুজন। জানিয়ে দিই এমন কয়েকজন ঘন জন্মার কথা। 1894 সালের এই দিনে বাংলা সাহিত্যের অন্যতম শীর্ষস্থানীয় কালজয়ী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। পথের পাঁচালী ও অপরাজিতা উপন্যাসের জন্য বিভূতিভূষণ চিরস্মরণীয় হয়ে আছেন। 1913 সালের এই দিনে কিংবদন্তি মার্কিন অ্যাথলেট জেসি ওয়েন্স জন্মগ্রহণ করেন। 1936 সালে বার্লিন অলিম্পিকে 100 মিটার, 200 মিটার দীর্ঘ লম্ফ এবং 4 গুণিতক 100 মিটার রিলে দৌড়ে স্বর্ণপদক জিতে তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। হলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস অ্যান্ড ব্রায়ান ও কর্নার চরিত্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত মার্কিন অভিনেতা পল ওয়াকার জন্মগ্রহণ করেন 1993 সালের আজকের এই দিনে। 1981 সালের এই দিনে অস্কার, গ্র্যামি, এমি ও টনি অ্যাওয়ার্ড জয়ী মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার হাডসন শিকাগোয় জন্মগ্রহণ করেন। বিশ্ব কাঁপানো দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ড বিটিএস এর লিডার ও মূল র্যাপার কিম নামজুন 1994 সালের এই দিনে সিউলে জন্মগ্রহণ করেন। মঞ্চে আরএম বা র্যাপ মনস্টার নামে তিনি বেশি পরিচিত, যা তারই লেখা গান থেকে নেওয়া হয়েছে। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। 1945 সালের এই দিনে সিঙ্গাপুরে জাপানি বাহিনী আত্মসমর্পণ করলে জাপানি ফিল্ড মার্শাল হাজিমে সুগিয়ামা আত্মহত্যা করেন। 1981 সালের এই দিনে নোবেলজয়ী ইতালীয় কবি ও গল্পকার ইউনেজিয়ন মান্তাল মারা যান। অসিদা সেপ্পিয়া তার প্রথম এবং অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। 1992 সালের এই দিনে কর্ণাটকের শাস্ত্রীয় গায়ক পণ্ডিত মল্লিকার্জুন ভীমরাজাপ্পা মনসুর মারা যান। তিনি খেয়ালধারায় গান গিয়েছিলেন এবং জয়পুর আত্রৈলি ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন। 2009 সালের এই দিনে বাংলাদেশী বাউল গানের শিল্পী শাহ আব্দুল করিম মারা যান। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শেখাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, এমন 5 শতাধিক গান নিয়ে তিনি এদেশের মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বের আয়োজন এটুকুই।

আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। মায়ের ভাষণ প্রতিনিয়ত ভাবের বহিঃপ্রকাশ শিকান্ত সহচর হয়ে পাশে দাঁড়ায়। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে আমাদের এবারে পর্ব আমার বাংলা ভাষা, গ্রন্থনা উপস্থাপনায় ইকবাল খোরশেদ।

0: শ্রোতা বন্ধুরা, আজকের শব্দ হলো কাঠ। কয় আকার, ঠ, কাঠ। কাঠ বলতে সাধারণত গাছের কাণ্ড ও শাখার অংশকে বোঝায়। কাঠ বিশেষ্যবাচক শব্দ। শব্দটি সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসেছে। আলংকারিক অর্থে কাঠ শব্দটি দিয়ে কঙ্কাল, শক্ত, অসাড়, মরা, শুষ্ক, লাবণ্যহীন এমন সব অর্থ প্রকাশ করা হয়। কাঠ শব্দের পরে অন্য শব্দ বসে বেশ কিছু শব্দ তৈরি হয়, যেমন কাঠ যোগ খড়, কাঠ খড় মানে মাল মশলা, কাঠ যোগ খড়ি, কাঠ খড়ি শক্ত খড়ি মাটি বিশেষ, কাঠ যোগ গড়া, কাঠ গড়া কাঠের মঞ্চ দেওয়া বেড়া বা ঘর, কাঠ যোগ গোলা, কাঠ গোলা কাঠের আড়ত বা কারখানা, কাঠ যোগ গোলাপ, কাঠ গোলাপ গন্ধহীন গোলাপ ফুল বিশেষ, কাঠ যোগ ঠোকরা, কাঠ ঠোকরা মানে পাখি বিশেষ, কাঠ যোগ পিঁপড়া, কাঠ পিঁপড়া মানে কালো রঙের বড় পিঁপড়া বিশেষ, কাঠ যোগ ফাটা, কাঠ ফাটা মানে কাঠ ফেটে যায় এমন অবস্থা, কাঠ ও বিড়াল, কাঠ বিড়াল ইঁদুর জাতীয় বৃক্ষচর প্রাণী বিশেষ, কাঠ যোগ মল্লিকা, কাঠ মল্লিকা এটি হলো এক ধরনের মল্লিকা যেগুলো বনে ফুটে থাকে, কাঠ ও মূর্তি, কাঠ মূর্তি অর্থাৎ কাঠের মতো প্রাণহীন। এবারে আসি বানান প্রসঙ্গে। আজকে আলোচনা করব শব্দের শেষে বিদেশি তদ্ধিত প্রত্যয় থাকলে সেই শব্দের শেষ ইকারটি হ্রস্ব ইকার হয়। শব্দের শেষে যদি আনি, গিরি, চি, দানি, দাড়ি, বাজি এগুলো হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। এই প্রত্যয়গুলো থাকলে শব্দের শেষ বর্ণে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়। যেমন আনি দিয়ে হিন্দু আনি, বাবু আনি, গিরি দিয়ে কেরানি গিরি, গুরু গিরি, চি দিয়ে তবলচি, ধুনুচি, মশালচি, দানি দিয়ে আতরদানি, ফুলদানি, পিখদানি, দাড়ি দিয়ে দোকানদারি, আড়তদারি, বাজি দিয়ে চালবাজি, দাঁওবাজি, ধোকাবাজি। এবং প্রসঙ্গত বলে রাখি যে এই তদ্ধিত প্রত্যয়গুলো আরবি ফার্সি থেকে বাংলায় এসেছে এবং কি চমৎকারভাবে সেগুলো বাংলা ভাষার সঙ্গে মিশে নতুন নতুন শব্দ তৈরি করেছে। প্রয়োগ ও অপপ্রয়োগে আজকে বলবো উপরুক্ত সম্পর্কে। হ্রস্ব উ, প, রয়ে, ওকার, কয়ে, ত যুক্ত। উপরের সঙ্গে উক্ত শব্দের সন্ধির ফলে তৈরি হয়েছে উপরুক্ত। উপর বাংলা শব্দ আর উক্ত সংস্কৃত শব্দ। একটি অতৎসম শব্দের সঙ্গে আরেকটি তৎসম শব্দের সন্ধি বৈয়াকরণেরা মেনে নিতে চান না। সংক্ষিপ্ত ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেন, সংস্কৃত সন্ধির নিয়ম বাঙালার পক্ষে খাটে না, বাংলা সন্ধির অন্য নিয়ম আছে। তাই উপর শব্দের সঙ্গে উক্ত শব্দের সন্ধি না করে উপরি শব্দের সঙ্গে উক্ত শব্দের সন্ধি করাই উচিত বলে পণ্ডিতেরা মনে করেন। সে নিয়মে হয় উপরি যোগ উক্ত, এবং উপরির সঙ্গে যখন উক্ত যুক্ত হয় তখন শব্দটি কিন্তু উপরিউক্ত থাকে না, তখন শব্দটি হয়ে যায় উপরযুক্ত। হ্রস্ব প, জয়ে, রেফ, হ্রস্বকার, কয়ে, ত, উপরযুক্ত। উপরি যোগ উক্ত, উপরযুক্ত। শব্দটিকে উপরিউক্ত এভাবে লেখেন কেউ কেউ, অর্থাৎ কিভাবে উপরি দিয়ে একটি হাইফেন দিয়ে উক্ত, এরকম ভাবেও কেউ কেউ লিখে থাকেন। উপরুক্ত শব্দটি ব্যাকরণ নিয়মে অসিদ্ধ হলেও এটি বহুল প্রচলিত। বাংলা ভাষায় বহু জ্ঞানী লেখক শব্দটি ব্যবহার করেছেন এবং শতাধিক বছর ধরে শব্দটি বাংলায় ব্যবহৃত হচ্ছে। যে শব্দ শতাধিক বছর ধরে ব্যবহৃত হয় এবং এখনো হচ্ছে, তারপর বাঙালি সাহিত্যিকগণও এ শব্দটি স্বচ্ছন্দে ব্যবহার করেছেন এবং এখনো করছেন, এ শব্দটিকে অশুদ্ধ বলা এখন আর ঠিক নয় বা উচিত নয়। তাই উপরুক্ত শব্দটি আমরা ব্যবহার করতে পারি, এটি একেবারে ভুল হবে না আজকাল, তবে উপযুক্ত ব্যবহার করাই শ্রেয়।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের জিহ্বা যেমন বলে তেমনি খাবারের স্বাদও উপভোগ করে। তার কথাবার্তায় খাবার প্রসঙ্গ ঘুরে ফিরে আসবে, সে তো বলাই বাহুল্য। আমাদের এবারে পর্ব রসনার সাতকাহন, গ্রন্থনা ও উপস্থাপনায় হাসিনা আনসার।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুষ্টিয়া জেলার একটি ঐতিহ্যবাহী শীতল ও সুস্বাদু মিষ্টান্ন, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। এই মিষ্টান্ন শুধু স্বাদের জন্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর গ্রামীণ সংস্কৃতির গল্প। কুলফির মূল উৎপত্তি উপমহাদেশে মোঘল আমলে। সেই সময় রাজদরবারে ঘন দুধ, মালাই, বাদাম ও এলাচি দিয়ে বরফের সাহায্যে জমিয়ে তৈরি করা হতো এক বিশেষ মিষ্টান্ন কুলফি। কুষ্টিয়া জেলা, যা একসময় নদীপথ ও বাণিজ্যের জন্য সমৃদ্ধ ছিল, সেখানে এই কুলফি স্থানীয় উপাদান দিয়ে নতুন রূপ পায়। গ্রাম বাংলায় ফ্রিজের প্রচলন হওয়ার আগে মাটির পাত্রে বরফ লবণের সংমিশ্রণে কুলফি জমিয়ে তৈরি করা হতো। ঘন দুধের প্রাচুর্য ও গাভীর খামার সমৃদ্ধ অঞ্চল হওয়ায় কুষ্টিয়ায় মালাই ভিত্তিক কুলফির জনপ্রিয়তা বাড়ে, তাই কুলফি মালাই নামেই এটি বেশি পরিচিতি পায়। আজও মেলা, ঈদ বা বিশেষ আয়োজনে এই কুলফি ঐতিহ্যের স্বাদ বহন করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার জেনে নিব কুলফি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ফুল ফ্যাট গরুর দুধ 2 লিটার, চিনি হাফ কাপ, গুঁড়ো এলাচ হাফ চা চামচ, কাজু বাদাম ও পেস্তা কুচি 2 টেবিল চামচ, কিশমিশ 1 টেবিল চামচ, জাফরান কয়েকটি আঁশ। এবার জেনে নিব কিভাবে এই কুলফি মালাই প্রস্তুত করতে হয়। প্রথমে ভারী তলার একটি হাঁড়িতে দুধ জাল দিতে হবে। মাঝারি আঁচে ধীরে ধীরে নাড়তে থাকুন যাতে দুধ তলায় লেগে না যায়। দুধ যখন অর্ধেক পরিমাণে নেমে আসবে এবং ঘন মালাই জমতে শুরু করবে, তখন সেই মালাই বারবার দুধের সঙ্গে মিশিয়ে দিন। এতে কুলফি হবে দানাদার ও সমৃদ্ধ স্বাদের। এরপর চিনি যোগ করে আরো কিছুক্ষণ জাল দিন। দুধ ঘন ও ক্রিমি হয়ে এলে চুলা বন্ধ করে এলাচ গুঁড়ো ও বাদাম পেস্তা মিশিয়ে নিন। মিশ্রণটি সামান্য ঠান্ডা হলে ছাঁচ বা স্টিলের গ্লাসে ঢেলে দিন। ঐতিহ্যগতভাবে বরফ ও লবণ মিশিয়ে পাত্রে রেখে কয়েক ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে জমানো হতো। বর্তমানে ফ্রিজে 6 থেকে 8 ঘন্টা রাখলেই জমে যাবে। জমে গেলে ছাঁচ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার জেনে নিব কি কি পুষ্টিগুণ থাকছে। দুধ থেকে উচ্চমাত্রার ক্যালসিয়াম ও প্রোটিন, বাদাম থেকে স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন ই, শক্তি যোগায় ও শরীরকে শীতল রাখে, শিশু ও বয়স্ক সবার জন্য উপযোগী পরিমিত পরিমাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কুষ্টিয়ার কুলফি মালাই শুধু একটি মিষ্টান্ন নয়, এটি আমাদের ঐতিহ্যের মিষ্টি স্মৃতি। ঘন দুধের সুবাস, এলাচের গন্ধ আর বাদামের মচমচে স্বাদ মিলিয়ে এটি যেন গ্রাম বাংলার সরল অথচ সমৃদ্ধ সংস্কৃতির প্রতিচ্ছবি। যে কোনো বিশেষ দিনে ঘরেই তৈরি করতে পারেন এই ঐতিহ্যবাহী কুলফি মালাই, আর ভাগ করে নিতে পারেন পরিবারের সবার সঙ্গে।
1: প্রিয় শ্রোতা, চিঠির মাধ্যমে বেতারের শ্রোতারা যেভাবে এর কলাকুশলীদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন, এমনটা আর কোথাও দেখা যায় না। আমি জানি এ মুহূর্তে অনেকেই অধীর হয়ে আছেন নিজেদের লেখা চিঠির প্রতিক্রিয়া জানার জন্য, অন্য শ্রোতাদের সাথে কুশল বিনিময়ের জন্য। অপেক্ষার পালা শেষ হতে চলল আজ এ সকালে। শ্রোতা বন্ধুদের অনেক অনেক চিঠি নিয়ে হাজির হয়েছি আমরা, আর দেরি নয়, শুরু করছি আপনাদের চিঠির জবাবের পর্ব পত্রালা।
3: শ্রোতার সঙ্গীরা কেমন আছেন সবাই? অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পত্রালা। প্রথমে যা চিঠিটি হাতে নিয়েছি, আব্দুল ওহাব প্রধান সম্রাট, আপনার 3-4 চিঠি, তার মধ্যে তারিখগুলো আমি বলি। আপনি লিখেছেন 2 তারিখের কথা, 10 তারিখের কথা, 21 তারিখের কথা, 22 তারিখের কথা, লিখেছেন, ও আরেকটা আছে এখানে, লিখেছেন যে ওই দিনের অনুষ্ঠানগুলো আপনাদের খুব ভালো লেগেছে। আর লিখেছেন যে আমি খানিকটা অসুস্থ থাকায় আপনারা আমার জন্য দোয়া করেছেন, অনেক অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি।
1: আমার হাতে চারটি চিঠি। বাংলাদেশ বেতার, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 মেগাহার্টজে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে তিন মাস ব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
4: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান 2026 এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ এবং ইয়রুমা শাহের জাহান আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় এই দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 আয়োজন করেছে, যেটি আজ থেকে অর্থাৎ আজ থেকে শুরু হয়ে চলবে আগামী তিন মাস পর্যন্ত। এবং এই কর্মসূচির উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন যে আগামী অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গুর জন্য খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেছেন এবং সেই কারণে সরকারও কিন্তু ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং একই সঙ্গে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতের মধ্যে যেন ডেঙ্গু প্রতিরোধ করা যায় এবং ডেঙ্গু রোগীরা যেন সুস্থতা লাভ করতে পারে সে ব্যাপারে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। ইতিমধ্যেই সরকার গত মার্চ মাস থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হিসেবে প্রতি শনিবার ক্লিন ঢাকা কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। এবং আপনারা আমরা আপনাদের জানিয়ে রাখতে যে ইতিমধ্যেই সরকার সকল সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য বিশেষ কর্ণাল স্থাপন করেছে এবং ডেঙ্গু রোগ সহ পরীক্ষা নিরীক্ষা একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজে একটি ফিল্ড হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে, যদি অতিরিক্ত কোনো রোগী দেখা দেয় তাহলে যেন সেখানে চিকিৎসা করতে পারে। তাছাড়া বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে যে 10% শয্যা যেন বিনামূল্যে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হয় এবং যত পরীক্ষা নিরীক্ষা ডেঙ্গু রোগের এবং ডেঙ্গু রোগ সংক্রান্ত যেই যে ধরনের রোগ নিয়ন্ত্রণের জন্য রোগ নির্ণয়ের জন্য যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে সেগুলোকে যেন বেসরকারি পর্যায়ে 80% মূল্য হ্রাস করা হয় সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সব মিলিয়ে আসলে একটি আমরা প্রস্তুতি গ্রহণ করছি সরকার যেন এই আসন্ন ডেঙ্গু ঝুঁকি প্রবণতাকে লক্ষ্য করে যেন প্রতিরোধ গড়ে তোলা যায় এবং ডেঙ্গু রোগীদের পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করা যায়। এবং আরও একটি বিষয় আমরা জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রোগ নিয়ন্ত্রণ শাখা CDC, IEDCR এবং মিস এই নিয়ে একটি গবেষণা সেল গঠন করেছে এবং ভ্রাম্যমাণ আদালতও কিন্তু পরিচালনা করা হচ্ছে। আজকের অনুষ্ঠানটি 64টি জেলা, 11টি সিটি কর্পোরেশন এবং 503টি উপজেলা সংযুক্ত থাকবে এবং আমরা আরও কিছু কথা শুনবো এখন ইয়রুমা শাহের কণ্ঠে।
5: ধন্যবাদ জনাব শামীম আহমেদ। শ্রোতা বন্ধুরা, এই কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকেরা কার্যক্রম সমন্বয় করবেন, উপজেলা পর্যায়ে স্থানীয় কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা অর্থাৎ ইউএনএরা। অর্থাৎ দেশের কেন্দ্র থেকে শুরু করে জেলা, উপজেলা এবং স্থানীয় পর্যায় পর্যন্ত একটি সমন্বিত ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালিত হবে। এটি গুরুত্বপূর্ণ এই কারণে যে ডেঙ্গু কোনো নির্দিষ্ট এলাকা বা শ্রেণীর মানুষের সমস্যা নয়, ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সমগ্র সমাজের সম্মানিত এখানে বিভিন্ন বয়সের স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীরা কিন্তু প্রস্তুত রয়েছেন ইতিমধ্যেই, এবং কারো নির্দিষ্ট দায়িত্ব এলাকা পর্যবেক্ষণ করা, কেউ হয়তো পরিচ্ছন্নতার কাজে অংশ নেবেন, আবার কেউ মানুষকে সচেতন করবেন। স্কাউট, বিএনসিসি, গার্লস গাইড, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদেরও যুক্ত করা হয়েছে এই উদ্যোগের সাথে। তরুণদের এই অংশগ্রহণ বিশেষভাবে আশাব্যঞ্জক, কারণ আজকের তরুণরাই কিন্তু আমাদের আগামী দিনের সচেতন নাগরিক। শ্রোতা বন্ধুরা, এই কর্মসূচির একটি বিশেষ দিক হল প্রতি শনিবার স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি এবং স্থাপনায় গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। তারা খুঁজে দেখবেন এমন কোনো জায়গা আছে কিনা, এমন কোনো স্থান আছে কিনা যেখানে এডিস মশার প্রজনন হতে পারে, এবং শুধু চিহ্নিত করে কিন্তু থেমে থাকলে চলবে না, সেসব স্থান পরিষ্কার করার উদ্যোগও কিন্তু নেওয়া হবে। এখানে আমাদের সবার জন্য একটি সহজ বার্তা রয়েছে, সেটি হচ্ছে যেখানে পানি জমবে সেখানে কিন্তু নজর দিতে হবে, কারণ এই একটি ছোট পাত্রে জমে থাকা পানি হয়তো আমাদের চোখে তুচ্ছ, কিন্তু সেখানেই কিন্তু তৈরি হতে পারে এডিস মশার প্রজনন স্থল। শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু প্রতিরোধে আমরা প্রত্যেকে আজ থেকেই কয়েকটি বিষয়ে কিন্তু সতর্ক হতে পারি। যেমন যার যার নিজের বাড়ির ছাদ দেখুন, আপনারা বারান্দা দেখুন, ফুলের টব দেখুন, বাড়ির আশপাশে পড়ে থাকা পাত্র দেখুন, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল কিংবা এমন কোনো বস্তু যেখানে পানি জমতে পারে সেগুলো সরিয়ে ফেলুন আজ থেকেই। এবং নির্মাণাধীন যে ভবনগুলো রয়েছে বা আশপাশে জমে থাকা পানিগুলো রয়েছে সেগুলোর দিকে নজর দিবেন, কেননা মনে রাখতে হবে ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ শুরু হয় নিজের ঘর থেকেই। শ্রোতা বন্ধুরা, সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি সামাজিক অংশগ্রহণই এই কর্মসূচির মূল শক্তি।
6: আপনারা রাইজারে অবস্থান করুন, উঁচু জায়গাগুলোতে।
5: একজন মানুষ তার নিজের বাড়ি পরিষ্কার রাখবেন, একজন শিক্ষার্থী তার শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা তৈরি করবেন, এবং একজন স্বেচ্ছাসেবক একটি পরিবারকে সচেতন করবেন, একজন প্রতিবেশী একজন প্রতিবেশীকে মনে করিয়ে দিবেন যে কোথাও যেন কোনোভাবেই পানি না জমে। এভাবেই ব্যক্তিগত সচেতনতা যখন সামাজিক সচেতনতায় পরিণত হবে তখন একটি বড় ধরনের পরিবর্তন কিন্তু আমাদেরকে দ্বারা সম্ভব। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের এই আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে যারা উপস্থিত থাকবেন আমি সকলের নাম একবার করে বলছি। আমাদের সাথে থাকবেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম, প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মীর শাহে আলম এমপি, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জনাব আন্দালিব রহমান এমপি, মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডক্টর আব্দুল মঈন খান এমপি, মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এবং সর্বশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি আমাদের সাথে উপস্থিত থাকবেন।
7: শ্রোতা বন্ধুরা, আমরা অতিথিবৃন্দের জন্য অপেক্ষা করছি, অর্থাৎ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। তিনি এখানে আসার সঙ্গে সঙ্গে আজকের অনুষ্ঠানটি শুরু হবে, এবং প্রধানমন্ত্রীর আগমনের সঙ্গে সঙ্গে জাতিসংঘের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হবে, এবং তখনই আমরা সরাসরি সম্প্রচারে যাব। চলুন ততক্ষণ পর্যন্ত শুনি দেশাত্মবোধক গান। তখন জাতিসংঘ

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। ইতিমধ্যে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি এসে প্রথমে এখানে কিছু স্টল স্থাপন করা হয়েছে, সেগুলো কিন্তু পরিদর্শন করেছেন এবং তিনি তার স্বভাবসুলভ ভাবে এখানে যে অজস্র হাজারো হাজারো ছাত্র তরুণ তরুণী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক এখানে উপস্থিত তাদের সঙ্গে কুশলতা বিনিময় করছেন। এখানে আপনাদের জানিয়ে রাখতে যে তিনি মঞ্চে উঠা মাত্রই জাতিসংগীত পরিবেশিত হবে এবং জাতিসংগীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটির শুভ সূচনা ঘটবে। এবং আজকের অনুষ্ঠানটি কেবলমাত্র ঢাকাতেই অনুষ্ঠিত হচ্ছে না, বরং সারা দেশের সকল জেলা, 11টি সিটি কর্পোরেশন এবং 503টি উপজেলা এখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হবেন, তারা সরাসরি অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে, যারা স্বেচ্ছাসেবক হিসাবে উপস্থিত রয়েছেন হাজারো ছাত্রছাত্রী বলা যায়, একেবারে মাঠ টইটুম্বুর অবস্থা। নারী পুরুষ ছাত্রছাত্রী সবাই এখানে এসছেন, স্বেচ্ছাসেবক বৃন্দ রয়েছেন, যারা কাজ করার অভিজ্ঞতা রয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটিতে, যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধিত তারা এখানে রয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী রয়েছেন বিএনসিসির সদস্যবৃন্দ, গার্লস গাইড বৃন্দ, বয়স্কাউট বৃন্দ। তারা কিন্তু এই তিন মাস ব্যাপী যে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সেখানে কিন্তু তারা সরাসরি ভূমিকা রাখবেন, যেমনটি আপনারা কিছুক্ষণ আগে ইউরমার শায়ের জাহানের কাছে থেকে শুনেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি সবার সঙ্গে তার যে স্বভাব সুলভ, তিনি যে একজন সাধারণ মানুষ তিনি সেটিই প্রমাণ করছেন এবং সাধারণ মানুষও তাকে দেখলে যেন ভীষণভাবে উজ্জীবিত হয়। তিনি সবার সঙ্গে হাত মেলাচ্ছেন, কুশলাদি বিনিময় করছেন সারিবদ্ধভাবে, মানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং এখানে একটি কথা আমরা বলে রাখতে চাই, এটিকে বলে একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এর মধ্য দিয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করার মধ্য দিয়ে কিন্তু সম্ভব হবে ডেঙ্গু প্রতিরোধ এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সফলতা। এবং এই সফলতার মধ্যেই নির্ভর করবে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই, কেমন সুস্থ থাকতে চাই সেটি। এবং এর জন্য প্রয়োজন কেবলমাত্র সরকারি উদ্যোগ নয়, সরকারি উদ্যোগের কথা আমরা আপনাদেরকে জানিয়েছি, আমরা আপনাদেরকে বলেছি সরকার কি কি ধরনের উদ্যোগ নিয়েছেন, কিন্তু এর সঙ্গে একজন নাগরিক হিসাবে আমাদের যে কাজ করার অভিজ্ঞতা, আমাদের যে কাজ করার যে ভূমিকা থাকা প্রয়োজন সেটি কিন্তু প্রয়োজন। আমরা আরো কিছু কথা শুনব এখন ইউরমা শায়ের জাহানের কণ্ঠে।
1: অনেক ধন্যবাদ জনাব শামীম আহমেদ। আসলে এই মুহূর্তটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান স্থলে এখন উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং তাকে স্বাগত জানাতে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সেই বিভাগ সমূহের, এবং সেই সাথে কিন্তু অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে কিন্তু এখন পূর্ণতা পেয়েছে আমাদের আজকের এই আয়োজন।
0: শ্রোতা বন্ধুরা, যেমনটি বলছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান একেবারেই আমাদের কাছে, আমাদের থেকে মাত্র 1 ফিট দূরে অবস্থান করছেন, তিনি সবার সঙ্গে কুশলাদি বিনিময় করছেন, এমন বাংলাদেশে তিনি বিনির্মাণের চেষ্টা করেছেন যেন তিনি আমাদেরই লোক, এতে কোনো দূরত্ব নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি এখানে, হাজারো যে স্বেচ্ছাসেবক বৃন্দ রয়েছেন আমাদের থেকে মাত্র তিনি 1 ফিট দূরে রয়েছেন। জনাব তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমরা আপনাদেরকে বলবার চেষ্টা করছি প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বেতার থেকে, বাংলাদেশ বেতার। এইটি অবিস্মরণীয় একটি মুহূর্ত, প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশ বেতারে যেখানে কমেন্ট্রি করছি আমরা, যেখান থেকে সরাসরি সম্প্রচার করছি, সেখানে তিনি এসছেন এবং আমাদের মাইক্রোফোনটি ধরে দেখেছেন, তিনি এখন সেলফি তুলছেন, তিনি জেনেছেন যে বাংলাদেশ বেতারে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছেন, আমাদের সঙ্গে কুশলাদি বিনিময় করছেন। এটি আসলে একটি দেখবার বিষয়, এটি আসলে অনুভবের বিষয়, এইভাবেই সমগ্র জাতি উজ্জীবিত হয় তার প্রতিটি নির্দেশনায় এবং প্রতিটি মুহূর্ত উজ্জীবনের মধ্য দিয়েই কিন্তু তিনি যে আই হ্যাভ এ প্ল্যান, যেমন বাংলাদেশ বিনির্মাণ করতে চান সেটি হবে। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে উঠছেন এবং আপনাদের জানিয়ে রাখছে জাতিসংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হবে। আমরা এবারে অনুষ্ঠানটি মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।

0: ধন্যবাদ সবাইকে।
1: মাননীয় প্রধান অতিথির অনুমতিক্রমে আজকে এই অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি।
0: সম্মানিত সুধী, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে 3 মাস ব্যাপী বিশেষ কর্মসূচির আজ শুভ উদ্বোধন হতে যাচ্ছে। কর্মসূচিটির শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলী ও বিশেষ সহকারীগণ, সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসকবৃন্দ, সরকারের সচিববৃন্দ, সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মচারীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
1: একই সাথে দেশব্যাপী এই প্রোগ্রামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত রয়েছেন দেশের 64টি জেলা, 11টি সিটি কর্পোরেশন, 503টি উপজেলা। উপস্থিত সকলকে

0: 2026 থেকে আগামী 12 ডিসেম্বর 2026 পর্যন্ত 3 মাস নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে প্রতি শনিবার দেশব্যাপী সকল স্বেচ্ছাসেবক টিমকে সম্পৃক্ত করে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন দেশ গড়ে তোলা হবে।
1: সম্মানিত সুধী, অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম মহোদয়কে।
2: মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026-এর আজকের এই ঐতিহাসিক ও গুরুত্ববহ উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং জাতীয় আয়োজন কমিটির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, একই সাথে মহান মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত দেশের জন্য আত্ম উৎসর্গকারী সকলের প্রতি সম্মান জানাই। একটি সুস্থ, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে আজ আমরা জাতীয় সংসদের এই দক্ষিণ প্লাজায় সমবেত হয়েছি। আজকের এই শুভক্ষণে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে 3 মাসব্যাপী বৃহৎ আয়োজনের শুভ উদ্বোধন করতে সম্মতি জানানোয় আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির প্রতি ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন এবং দেশবাসীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও দিক নির্দেশনা আমাদের এই জনস্বাস্থ্য সুরক্ষার লড়াইয়ে নতুন উদ্দীপনা যোগাবে। আমিও ধন্যবাদ জানাই ডেঙ্গু সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি মাননীয় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, মাননীয় মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল, মাননীয় মন্ত্রী জনাব আন্দালিব রহমান পার্থ এবং মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত এমপি। আমি ধন্যবাদ জানাই ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্ক ফোর্সের কমিটির সভাপতি এবং স্থানীয় সরকার পল্লিউন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শাহ আলমকে। উপস্থিত সুধীমণ্ডলী, ডেঙ্গু কোনো একক সংস্থার সমস্যা নয়, এটি একটি যৌথ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। কেবল ঔষধ স্প্রে করেই মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন উৎসেই এডিসির প্রয়োজন। উদ্বোধনী আয়োজনে যুক্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং অশোককর্মী তরুণ স্বেচ্ছাসেবক শক্তি, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, বাংলাদেশ স্কাউট, গার্ল গাইডস, বিডি ক্লিন, বিদ্যানন্দ ফাউন্ডেশন, দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক বৃন্দ সহ সব মিলিয়ে প্রায় 25,000 কর্মী বাহিনীর সুবিশাল উপস্থিতি প্রমাণ করে ডেঙ্গুর বিরুদ্ধে আজ আমরা সবাই ঐক্যবদ্ধ। 12ই সেপ্টেম্বর থেকে 12ই ডিসেম্বর 2026 পর্যন্ত টানা 3 মাসব্যাপী অভিযানের মাধ্যমে আমরা প্রতিটি ওয়ার্ড ও প্রাঙ্গণকে এডিসমুক্ত করার পাশাপাশি

0: বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ সম্মানিত প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সুধীরবৃন্দ, এবারে বক্তব্য রাখবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আব্দুল খালেক।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

0: স্পিকারের, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, মাননীয় মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সচিববৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সামনে উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, শিক্ষা মন্ত্রণালয়কে আজকের এই পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য সকলের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী বিদেশ থাকায় উনি এখানে উপস্থিত হতে পারেন নাই। আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ স্কুল কলেজগুলোকে শিক্ষাদানের একমাত্র কেন্দ্র করতে চাই না, আমরা পরিচ্ছন্ন জাতি গঠনের, সুস্থ জাতি গঠনের কেন্দ্র হিসাবে এগুলোকে দেখতে চাই। ইতিমধ্যেই আমরা আপনাদেরকে নির্দেশ দিয়েছি, আপনারা যে সমস্ত ছাত্রছাত্রী স্কাউট বিএনসি যেখানে উপস্থিত হয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ, আপনারা নিজস্ব প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং বাড়িতে গিয়ে পিতামাতাকেও বলবেন, করবেন, সবাই হাত তুলে দেখান। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।
1: সম্মানিত সচিব মহোদয়কে ধন্যবাদ। এ পর্যায়ে ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্ক ফোর্স কমিটির সভাপতির বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি মহোদয়কে।
2: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান 2026 উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত গণপ্রতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, মঞ্চে এবং হাতের বামে উপস্থিত মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্য, উপদেষ্টা মণ্ডলী, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, বাংলাদেশ গণপ্রতি বাংলাদেশ সরকারের সম্মানিত সচিববৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামনে উপস্থিত বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট, গার্লস গাইড, বিডি ক্লিন এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আগত ছাত্রছাত্রী, উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী, টোটাল 25,000 কর্মী বাহিনী আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত রয়েছেন। এর বাইরে সারা দেশ থেকে সংযুক্ত রয়েছেন যারা, এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বলবেন। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব এই অভিযানটি অভিযান হিসেবে গ্রহণ করে আগামী 3 মাস 12ই ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক শনিবার আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজের এলাকা, শিক্ষা প্রতিষ্ঠানের এরিয়া, সংশ্লিষ্ট জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এই অ্যাডিস রোগ থেকে জাতিকে, মানুষকে আমরা মুক্ত করব। সবাই একটু আমার দিকে তাকাবেন, সবাই দুই হাত তুলে মাননীয় প্রধানমন্ত্রীকে একটু অভিনন্দন জানাবেন, এরকম করে সবাই সবাই সবাই দুই হাত তুলে, সবাই অসংখ্য ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।
3: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। শ্রোতৃবৃন্দ, এবারে বিশেষ অতিথির বক্তব্য। বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত এমপি মহোদয়।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়রবৃন্দ, সারা দেশ থেকে আমাদের সঙ্গে যারা সংযুক্ত হয়েছেন, 500টি উপজেলা, 64টি জেলার বিভিন্ন পর্যায়ের, বাংলাদেশের বিভিন্ন স্তরের মানুষেরা যারা আজকে এই দেশব্যাপী 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত হয়েছেন, আপনাদের সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকের এই কর্মসূচিটি নানা কারণে একটু বৈশিষ্ট্য মণ্ডিত। এর আগে আমার জানা নেই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় জনগণের স্বাস্থ্য সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্যে এই ধরনের দেশব্যাপী জনসম্পৃক্ত আয়োজন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সুস্বাস্থ্যের বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই সেই সুস্বাস্থ্যের বাংলাদেশ সফল হবে যদি আমরা রোগকে প্রতিরোধ করতে পারি। ডেঙ্গু প্রতিরোধের জন্য আজকের এই সমাবেশের মাধ্যমে আপনাদের সকলের তিন মাসব্যাপী সম্পৃক্ততা ডেঙ্গু নামক এই ভয়াবহ রোগ থেকে আমাদের রক্ষা করতে পারে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী, শুধু এই ডেঙ্গুর কারণেই নয়, সার্বিকভাবে সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ গড়ে তুলতে চাচ্ছেন। আমি অত্যন্ত আশাবাদী, আজকে তরুণ সমাজের মধ্যে যে উচ্ছ্বাস, যে প্রাণ, সেই উচ্ছ্বাস এবং শক্তিকে ব্যবহার করে স্বেচ্ছাসেবক হিসেবে বাংলাদেশের কোটি কোটি তরুণরা তাদের এই দেশটিকে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলবে, এ আমার আশা নয় বিশ্বাস। প্রিয় তরুণেরা, আপনারা হাত তুলে বলুন আপনারা পারবেন এই দেশকে পরিচ্ছন্ন করতে। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আন্দালিব রহমান এমপি মহোদয়কে।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এই দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026-এ আমার মঞ্চে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যগণ এবং আমার সামনে উপস্থিত স্কাউটস, তার ক্লিন বিডি সহ আমার ছাত্রছাত্রী বন্ধুরা এবং ঢাকা সিটি কর্পোরেশনে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার যাদেরকে আমি দেখছি, এই যে স্কুলের ছাত্রছাত্রীরা, তাদের অনেক আনন্দের একটা সময়, আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে, আপনারা ছবি তুলেছেন। বাট আজকে আমি আপনাদের সবাইকে একটা বিশেষ অনুরোধ করব। অনুরোধটা হলো, এটি আজকের অনুষ্ঠানটা একটা ক্যাম্পেইন। প্রতি বছর ডেঙ্গুতে বহু মানুষ মারা যায়, সেটা আমরা ইচ্ছা করলেই সেখান থেকে আমরা রক্ষা পেতে পারি, একটু সাবধানতা, একটু সচেতনতা। তো আজকের অনুষ্ঠানটা জানি এখানেই শুধু শেষ না হয়, আপনারা সবাই মিলে আপনাদের নিজস্ব ক্যাপাসিটিতে সবাইকে সচেতন করবেন, সবাইকে বলবেন এবং আপনারা বিশ্বাস রাখবেন, যাতে আমরা সবাই মিলে যদি কাজ করি ইনশাআল্লাহ এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।
3: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে। সুধীবিন্দু, এবারে বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি মহোদয়কে।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযানে সমবেত সকল সুধীবৃন্দ, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী, উপস্থিত সকল কর্মীবৃন্দ, আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি, মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, মঞ্চ উপবিষ্ট ক্যাবিনেট সেক্রেটারি, মুখ্য সচিব, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সচিব মহোদয়গণ, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা পরিস্থিতির সকল সম্মানিত সদস্যবৃন্দ, মিডিয়া কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শুধু একটি কথা বলতে দাঁড়িয়েছি, ডেঙ্গু এমন একটি রোগ, কোনো চিকিৎসা দিয়ে, কোনো স্যালাইন খাওয়াই শুধু এই জাতিকে রক্ষা করা যাবে না, পৃথিবীর কোনো দেশ সেটা পারেনি। এটাকে প্রতিরোধ করতে হলে এই পরিবেশের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে পরিচ্ছন্নতার যে ডাক দিয়েছেন, সারা বাংলাদেশ ব্যাপী সকল জেলা উপজেলা পর্যায়ে যেভাবে মানুষ প্রশাসন সাড়া দিয়েছে, আমাদেরকে 1971 সনের মতন আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্বাধীন করেছিলাম, জুলাই বিপ্লবে যেভাবে আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে ফেসিস্টকে বিদায় করতে পেরেছি, এই ডেঙ্গুকে প্রতিরোধ করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্ন অভিযান আজকে থেকে শুরু করতে হবে। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ পর্যায়ে ডেঙ্গু সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতির বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এমপি মহোদয়কে।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সিটি কর্পোরেশন তথা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আজকে আমাদের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন নতুন প্রজন্মের প্রতিনিধিরা, আমি কোনো বক্তব্য দেব না, বক্তব্য দেবেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী। আমি শুধু এইটুকু বলবো, তার কাছ থেকে আমরা শিখছি কিভাবে কথা না বলে কাজ করতে হয়। আমি জানিয়ে দিচ্ছি আপনাদের, এই যে সমস্যা নিয়ে আজকে তিনি আপনাদের সামনে হাজির হয়েছেন, তিনি স্বয়ং আমাদের নির্দেশ দিয়েছেন, জাতীয়ভাবে একটি কমিটি করে নির্দেশ দিয়েছেন, একটি টাস্কফোর্স তৈরি করে নিজে স্বয়ং ঘন্টার পর ঘন্টা বাংলাদেশ থেকে ডেঙ্গু দূরীকরণের জন্য প্রয়াস নিয়েছেন। আমরা যে কথা বলেছি, আমরা কথা নয় তার কাছ থেকে কাজে বিশ্বাসী হব। বক্তব্য দীর্ঘ করব না, আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর আহ্বানে। আপনারা প্রত্যেকে এখানে তথা সারা বাংলাদেশে প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এই দেশ থেকে এডিস মশা দূর করে এই দেশকে ডেঙ্গু মুক্ত করবেন, এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
3: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সম্মানিত শ্রোতা, এখন সেই মহেন্দ্রক্ষণ, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে তিন মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণার জন্য বক্তব্য প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য প্রদান এবং তিন মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শ্রোতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে বিএনসিসি আমার সামনে উপস্থিত, সকল স্বেচ্ছাসেবক বৃন্দ, আমি সকলকে স্বেচ্ছাসেবক বৃন্দ বললাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? ভালো? ওই যে ওইদিকে লাল হ্যাট না লাল গেঞ্জি পরে, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? এই পাশে যারা আছেন ভালো আছেন? আচ্ছা, এখন অনেকক্ষণ আপনারা বক্তৃতা শুনেছেন, আমি জানি আপনাদের বক্তৃতা শুনতে ভালো লাগছে না। আমি এসেছি এখানে, দাঁড়িয়েছি আপনাদের কাছে, আমি একটা সাহায্য চাই, হেল্প চাই, আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমার সাথে শুধু আপনারাই মাঠে আপনারাই দাঁড়িয়ে আছেন না, আমার সাথে অনলাইনে বহু প্রায় সবগুলো জেলা আজকে এখানে কানেক্টেড আছে, সেই জেলাগুলোতে আপনাদের মতন গার্লস গাইড, বিএনসিসি, স্কাউট, সবাই পরিচ্ছন্নতা কর্মী সহ রেড ক্রিসেন্টের ভলেন্টিয়ার সহ ওই সব জেলাতেও দাঁড়িয়ে আছে সবাই। সবার কাছে একটি সাহায্য দরকার আমার। কেন সাহায্য দরকার আমি একটা হিসাব দিচ্ছি আপনাদেরকে। হিসাবটা হচ্ছে, আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় 23 লক্ষ, বিএনসিসি সদস্যের সংখ্যা 22,000, এছাড়া প্রাথমিক স্কুল মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাই স্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1.5 কোটি, আর প্রাথমিক স্কুল মাদ্রাসা সহ 2.5 কোটি। এইবার আপনারা আমাকে বলেন, এতগুলো মানুষ আমরা যদি দেশকে পুনর্গঠন করতে চাই, কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এখন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, দেশটা কিভাবে আমরা গড়ে তুলব, এই দেশটা আমাদেরকে গড়ে তুলতে হবে, কারণ এই দেশে আমরা সকলে থাকব। আজকে এই যে আমরা এখানে একত্রিত হয়েছি, এই যে হাজার হাজার মানুষ এই মাঠে সারা বাংলাদেশের সবগুলো জেলাতে মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ যারা আমরা একত্রিত হয়েছে, আমরা একটি লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছি, আমরা আমাদের দেশকে পরিষ্কার করব, আবর্জনা মুক্ত করার চেষ্টা করব। পারবো আমরা? এই যে পিছনে মাঠের ভাইরা, পারবো আমরা ইনশাল্লাহ। কারণ এই যেই সংখ্যাটা আমি বললাম, একটা দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা সম্ভব। তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে সেটি 2024 সালের 5ই আগস্ট তরুণ সমাজ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। কাজেই পরিবর্তনের সূচনা সেখান থেকেই তরুণ সমাজ করেছে। কাজে আসেন, আজকে আমরা এখানে একত্রিত হচ্ছি, আগামী তিন মাস আমরা এই যে ডেঙ্গুর যে সমস্যাটা, এই সমস্যাটার আমরা সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা 100% পারবো না, কিন্তু অন্তত 80% আমরা পারবো। আমরা সকলেই জানি, এখানে বক্তব্য শুনেছি, আপনারা যারা আছেন কম বেশি অনেকেরই ধারণা আছে যে ডেঙ্গু, ঠিক আছে, কারো যদি ডেঙ্গু রোগে আক্রান্ত হয় ঠিক আছে, ওষুধপত্র আছে, কিন্তু সবচেয়ে বেশি সহজভাবে এবং সবচেয়ে সেফ উপায় হচ্ছে ডেঙ্গু যে সকল কারণে হয়, আমরা সকলেই জানি, এই যে ভাঙা চূড়া কাগজপত্র বিভিন্ন জায়গায় পড়ে থাকে, প্লাস্টিকের মাটির বিভিন্ন জিনিস পড়ে থাকে, সেখানে পানি জমে এই ডেঙ্গুর অ্যাসিড মশার এটা তৈরি হয়। কাজে আমরা যদি সকলে মিলে চেষ্টা করে আমরা আমাদের দেশে পরিবর্তন ঘটাতে পারবো। এই যে এই মাঠে আমরা যতগুলা মানুষ আজকে উপস্থিত আছে, বিভিন্ন জেলায় যে এই যে স্বেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত আছে, বিভিন্ন সংগঠনের, আমরা যদি প্রত্যেকে পানি খাই এবং প্রত্যেকে যদি একটা করে টিস্যু এই মাঠে ফেলে দেই, এখন হয়তো কেউ কিছু বলবে না, বলবে আমাদেরকে? কেউ কিছু বলবে না, কিন্তু আমাদের নিজেদের চোখে দেখতে কেমন লাগবে। এবং এই ময়লাগুলা যখন আস্তে আস্তে জমা হয়ে অনেকগুলো হবে, এই আবর্জনা যখন বড় আকার হয়ে যাবে, তখন সেখান থেকে রোগ জীবাণু তৈরি হবে। এবং এই রোগ জীবাণু আপনি হয়তো ভাবতে পারেন, আমার কি হবে, আমি তো দূরে থাকি, আপনার হয়তো কিছু হলো না, কিন্তু আপনার কোনো আপনজন বা প্রিয়জন অসুস্থ হয়ে গেল সে কারণে, সেখান থেকে ডেঙ্গু মশা হোক বা অন্য কোনো রোগ সেখান থেকে ছড়িয়ে আপনার প্রিয়জন অসুস্থ হয়ে যাবে। কাজে আসুন, নিজেকে সুস্থ রাখি আমরা, নিজের পরিবারকে সুস্থ রাখি, নিজের সমাজকে সুস্থ রাখি, নিজের দেশকে আমরা সুস্থ রাখার চেষ্টা করি। প্রিয় ভাই বোনেরা, কাজটা কিন্তু খুব কঠিন না। আজকে হয়তো আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু প্রতি সপ্তাহে আপনি যদি আপনার নিজের বাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, প্রতিষ্ঠান হোক, একটা ঘন্টা করে যদি প্রতি সপ্তাহে আমরা প্রত্যেকটা মানুষ সময় দেই, যেই বাসাটায় থাকি আমরা, যেই জায়গাটায় কাজ করি আমরা, যেই প্রতিষ্ঠানে লেখাপড়ি করি আমরা, যেখানেই থাকি না কেন আমরা একটা ঘন্টা যদি আমরা সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজ করি, তাহলে অবশ্যই দ্রুততার সাথে আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে সক্ষম হব। আমরা রাস্তাঘাট দিয়ে যখন যাই আমরা দেখি বহু মানুষ অসচেতনভাবে যেখানে সেখানে যত্রতত্র আবর্জনা ময়লা ফেলে দিচ্ছে। আসুন না আমরা সকলে মিলে তাদেরকে সচেতন করার চেষ্টা করি। এই যে বিশাল হিসাবটা, কয়েক কোটি লোকের যে হিসাবটা আমি দিলাম, সেই প্রত্যেকটা মানুষ যদি আমরা চেষ্টা করে আমরা পরিবর্তন করতে পারবো। যারা ময়লা করবে, যারা আবর্জনা তৈরি করবে, আমরা তাদেরকে নিরুৎসাহিত করি, আমরা তাদেরকে বলি যে ময়লা করেন না। আমরা কি পারবো কাজটা? পারবো? ওই যে ওরা পারবে না, পিছনে হাতটা তুলে না, কে পারবো? এই যে স্কাউট, পারবো? তাহলে পারবো। আমি এই যেই কথাটা বলেছি, 24 সালের 5ই আগস্ট বাংলাদেশের তরুণ সমাজ দেখে দিয়েছে দেশকে কি করে পরিবর্তন করতে হয়। পরিবর্তন হয়েছে, তরুণ সমাজের কাছে আমার আহ্বান, আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আছেন আমার সাথে? আছেন ইনশাল্লাহ। তাহলে কথা একটাই, যে এখন কাজ কাজ কাজ এবং পরিচ্ছন্ন পরিচ্ছন্ন পরিচ্ছন্ন, এটাই হতে হবে আমাদের আগামী দিনের মূল লক্ষ্য। একটি পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ। আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এবং তার দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি,
9: যার যার এলাকায় যেভাবে টিম ভাগ করা হয়েছে প্রতিটি থানায়, আপনারা যার যার সে এলাকায় আপনারা সেইভাবে চলে যাবেন এবং আপনাদের পরিচ্ছন্ন কাজ আপনারা পরিচালনা করবেন। এবং এটা আমাদের 3 মাস ব্যাপী অনুষ্ঠান চলবে, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই, আজকে যে উনি আমাদের মাঝে এসেছেন, আমাদের যে মেসেজ দিয়েছেন, ইনশাল্লাহ আমরা এটা পরিপূর্ণ করব, এটা আমরা ওনার সামনে আমরা বলতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আজকের এই সভার এই মিলনের এখানেই সমাপ্তি, ধন্যবাদ।
3: শ্রোতা বন্ধুরা, জাতিসংঘের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান 2026 উদ্বোধনী অনুষ্ঠান এতক্ষণ সরাসরি সম্প্রচার করা হলো এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আমরা যেন আমাদের চিন্তা মনন এবং শ্রমের মধ্য দিয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে পারি এবং সরকারি যেসব
10: প্রিয় বন্ধুরা, বক্তৃতা শেষ, এখন কিসের পালা? কাজে সেলফি না, এখন কাজের পালা, কাজ করতে হবে। সকালবেলা আপনারা সবাই কষ্ট করে এখানে এসেছেন, এই কষ্টটাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। চলেন আমরা এখন আমাদের কাজে বেরিয়ে পড়ি, ঠিক আছে? রেডি? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
3: আমরা যেন সবাই নিজ প্রয়োজনে বাড়ির আঙিনা, আমাদের নিজস্ব পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার জায়গাটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার মধ্য দিয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ এই পরিচ্ছন্নতা অভিযানকে সফল করে তুলতে পারি। আমরা শেষের কথাগুলিও বিদায় নিব, তবে শেষের কথাগুলি শুনব ইউরমা শায়ের জাহানের।
11: অনেক ধন্যবাদ জনাব শামীম আহমেদ। ডেঙ্গু প্রতিরোধে আমাদের লড়াই দীর্ঘ হতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব কিন্তু ভীষণ সহজ। পানি জমতে দেব না, পরিবেশ নোংরা রাখবো না, নিজে সচেতন হব এবং অন্যকে সচেতন করব। সরকারের উদ্যোগের সাথে জনগণের অংশগ্রহণ যুক্ত হলে এই উদ্যোগ আরো শক্তিশালী হবে, এটাই আমাদের আজকের আয়োজনের মূল শিক্ষা। বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আজকের এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি এবং ধারা বর্ণনায় ছিলাম আমি ইউরমা শায়ের জাহান এবং আমার সাথে ছিলেন জনাব শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে আসিফ মোহাম্মদ এবং মোহাম্মদ রুহুল আমিন, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ খসরু সিদ্দিক, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় শ্যামল চৌধুরী, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। অনুষ্ঠান স্থল থেকে সরাসরি ধারাভাষ্যে আমাদের সাথে থাকবার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।
3: শ্রোতা বন্ধুরা, আমরা এই দক্ষিণ প্লাজা থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
12: এতক্ষণ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে তিন মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। বাংলাদেশ বেতার, এখন শুনুন ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক গান।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ FM 90 মেগাহার্টজ বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো তিন দিন ব্যাপী 12 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 নভো থিয়েটার বিজয় সরণী ঢাকায় অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধু, শুভ সময়। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাতিমা আফরোজ সোহেলি। আমরা আনন্দের সাথে জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করতে কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে 100টিরও বেশি উদ্বোধন প্রদর্শনী, 50টিরও বেশি কর্পোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং 15টিরও বেশি সংলাপ ও সেমিনারের সমন্বয়ে এই নব থিয়েটারে আয়োজন করা হয়েছে এই মেলার। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতের সবচেয়ে বড় মেলা বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 আজ 12 সেপ্টেম্বর থেকে আগামী 14 সেপ্টেম্বর 2026 পর্যন্ত 3 দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারিক রহমান এমপি। তিনি আজ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দেশীয় উদ্ভাবন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে মূলধারার বাজার এবং বিনিয়োগকারীদের সাথে সংযুক্ত করতে এই মেলার আয়োজন। এবছরের মেলার মূল প্রতিপাদ্য হল ইনোভেশন টু মার্কেট, অর্থাৎ উদ্ভাবন থেকে বাজারে। শুধুমাত্র নতুন তথ্য বা প্রযুক্তি তৈরি করাই নয়, বরং সেগুলোকে কিভাবে বাণিজ্যিক রূপ দেওয়া যায় এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় সেটিই এই মেলার মূল লক্ষ্য। মেলায় প্রধানত 14টি অগ্রাধিকারপ্রাপ্ত খাতের প্রদর্শনী ও সেমিনার থাকছে, যার মধ্যে অন্যতম তথ্য ও ডিজিটাল প্রযুক্তি, ফ্রন্টিয়ার টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ ও অ্যারোস্পেস প্রযুক্তি, কৃষি ও খাদ্য প্রযুক্তি এবং জলবায়ু, পরিবেশ ও টেকসই প্রযুক্তি। এ মেলায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কারিগরি অংশীদার হিসেবে কাজ করছে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ গবেষক এবং স্টার্ট আপগুলো তাদের আধুনিক তথ্য প্রযুক্তির প্রজেক্ট নিয়ে এখানে অংশ নিচ্ছে। শ্রোতা বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান নব থিয়েটারে উপস্থিত হলে আমরা মূল অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করব। চলুন ততক্ষণ শুনি দেশের গান।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি ইতোমধ্যেই এই বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 আয়োজনে এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আমরা মূল অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করছি।
1: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
2: সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সম্মানিত প্রধান অতিথি ও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেছেন। আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় রয়েছি আমি জাবেদ কারদার
1: এবং আমি শামিম খান শামা।
2: এই পর্যায়ে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আজকের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

0: সম্মানিত সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে মহান সৃষ্টিকর্তার অশেষ করুণা কামনায় পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ করা হবে। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين صدق الله العظيم অনুবাদ সূরা নাহলের 8 এবং 9 নং আয়াত। আল্লাহ তাআলা ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন যাতে তোমরা তাতে আরোহণ করো এবং শোভা সৌন্দর্যের জন্য। আর তিনি এমন অনেক কিছু সৃষ্টি করবেন যা তোমরা জানো না। আর সরল সঠিক পথ দেখানো আল্লাহ তাআলার দায়িত্ব, এবং পথগুলোর মধ্যে কিছু বাঁকা পথও আছে। আর তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করবেন। ওয়াখির দাআনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: এখন গীতা থেকে পাঠ করবেন সমীর কুমার বিশ্বাস।
3: সকলকে নমস্কার। ওম তৎসত্।

0: யேனோ தஷ்மயோ ஸ்ரீ குரவே நமஹ. ஓம் நமோ பகவதி வாசுதேவாய. அதோ ஸ்ரீமத் பகவத் கீதா தசம அத்யாய விபூதி யோக 141 সংখ্যক শ্লোক থেকে পাঠ করছি শ্রী ভগবান উবাচ। ইয়াদি ইয়াদি বিভূতি মত সত্যম শ্রীমাতয়ুর্জি তময়েব ভা তত্ত্বাতেব অবগচ্ছহো মামো তেজয়ং সম্ভবাম। শ্রী ভগবান বলছেন, সকল ঐশ্বর্যযুক্ত স্ত্রী সম্পন্ন বল জ্ঞান এবং বিজ্ঞানের প্রভাবাধিক্য যুক্ত সকলেই আমারই শক্তির অংশ। অর্থাৎ সেই সকল বিশেষ জ্ঞানকে জগতের কল্যাণে রক্ষণ এবং ব্যবহার করবে। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত্। জগতের সকলেই শান্তি লাভ করুক। সকলকে আবারও নমস্কার।
1: শ্রীমণ্ডলী, এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন দিবারঞ্জন সরকার।
2: পবিত্র বাইবেল পাঠ যা লেখা আছে দ্বিতীয় বংশবলী 7:14 থেকে। আমার প্রজারা যাহাদের উপর আমার নাম কীর্তি, পবিত্র বাইবেল পাঠ যা লেখা আছে দ্বিতীয় বংশবলী 7:14 থেকে। আমার প্রজারা যাহাদের উপর আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা ও আমার মুখের অন্বেষণ করে এবং তাহাদের কুপথ হতে ফিরে, তবে আমি স্বর্গ হতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। এই স্থানে এই প্রার্থনা হইবে, তাহার প্রতি এখন আমার চক্ষু উন্মীলিত ও কর্ণ অবহিত থাকিবে, কেন এই গৃহে যেন আমার নাম চিরকালের জন্য থাকে, এই জন্য আমি এখন ইহা মনোনীত পবিত্র করিলাম এবং এই স্থানে প্রতিনিয়ত আমার চক্ষু আমার চিত্ত থাকিবে। এ হল প্রভুর বাণী।
3: এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন শ্রীমৎ আনন্দমিত্র ভিক্ষু।

আমি সেই ভগবান অর্হত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা জানিয়ে বুদ্ধ ধর্ম ও সঙ্গে শরণ নিয়ে শুরু করছি পবিত্র ত্রিপিটক থেকে পাঠ।

রাতেন যে ব্যক্তি কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না সে যে নগরে জনপদে বা রাজধানীতে গমন করে সে সর্বত্রই সম্মানিত হয়। বাহু।

বহু শাস্ত্রে জ্ঞান লাভ করা, নানান বিষয়ে শিল্প ও দক্ষতা অর্জন করা, নিজেকে শৃঙ্খলায় সুপ্রশিক্ষিত করা ও উপকারীর উপকার স্বীকার করা।

0: পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ শেষ হল। শুধু মণ্ডলী, এই অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: সম্মানিত শ্রুতি মণ্ডলী, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 এ একই ছাদের নিচে মিলিত হচ্ছেন দেশের উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, শিল্পখাত, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং নীতি নির্ধারকরা। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন।
2: মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ, উপদেষ্টাবৃন্দ ও সংসদ সদস্যবৃন্দ, দেশি বিদেশি সম্মানিত অতিথিবৃন্দ, শিল্প ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, উদ্যোক্তা, বিনিয়োগকারী, উদ্ভাবক, বিজ্ঞানী ও গবেষকবৃন্দ এবং প্রিয় তরুণ প্রজন্ম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা শক্তি শুধু প্রাকৃতিক সম্পদ, শ্রম বা প্রচলিত উৎপাদন সক্ষমতার উপর নির্ভর করে না। জ্ঞান, গবেষণা, প্রযুক্তি এবং উদ্ভাবন এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকা শক্তি। এই বাস্তবতাকে সামনে রেখেই বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 আয়োজন। এর উদ্দেশ্য শুধু উদ্ভাবন প্রদর্শন নয়, বরং গবেষণা ও উদ্ভাবনকে বাস্তব সমস্যা, শিল্প ও বাজারের সঙ্গে সংযুক্ত করা। আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে একজন গবেষক উদ্যোক্তাদের সঙ্গে যুক্ত হতে পারেন, উদ্যোক্তা বিনিয়োগের কাছে পৌঁছাতে পারেন, বিশ্ববিদ্যালয় শিল্পের বাস্তব সমস্যা সমাধানে এগিয়ে যেতে পারেন এবং সরকার নীতি, অর্থায়ন, অবকাঠামো ও নিয়ন্ত্রকের ভূমিকায় মাধ্যমে একটি সহায়ক পরিবেশ তৈরি করতে পারে। অর্থাৎ প্রদর্শন কেন্দ্রিক সংস্কৃতি থেকে আমরা সমাধান, বাণিজ্যিকীকরণ ও সম্প্রসারণ কেন্দ্রিক সংস্কৃতিতে যেতে চাই। এই চিন্তা থেকেই বাংলাদেশ ইনোভেশন ফেয়ার একটি জাতীয় ইনোভেশন প্ল্যাটফর্ম গড়ে তোলার সূচনা করছে। আজকে এই আয়োজনের পেছনে যে চিন্তা, যে সম্ভাবনা ও যে স্বপ্ন, তার একটি সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা একটা ছোট্ট অডিও ভিজুয়াল দেখব, প্লিজ।
3: Makes the difference to define progressive future. Students, innovators, researchers and entrepreneurs across Bangladesh are solving real world challenges. The question is not only how innovative ideas ignite, rather how they bring impacts to life. Ideation is just the beginning. A prototype is not yet a product. When research, industry, investment and markets remain disconnected, promising innovations struggle to move forward. They need an innovation ecosystem with defined pathways that bring innovators, researchers, startups, academia, industries, growth hackers, development partners, diaspora and government bodies under one platform. The Ministry of Science and Technology is advancing that ecosystem through four pillars. STEM for future-ready talent. Research to market for practical solutions. Innovation to market for commercial success. And frontier technology for the technologies shaping tomorrow. For the first time, Ministry of Science and Technology, MOST, takes initiatives to organize Bangladesh Innovation Fair and Award annually. This national platform gives opportunity to all the stakeholders of the innovation ecosystem to come together, showcase and discuss how ideas meet opportunity and collaboration unlock possibility. It will advance dialogue on innovation policy, affordable finance, research grants, R&D incentives and stronger industry-academia collaboration. Beyond the Fair, a national innovation hub will identify promising ideas, connect them with expertise and finance, and support their path to commercialization so potential is never lost. It's time to commit to a culture of innovation, to shape an innovation-driven economy. It's time to embrace curiosity to discover, research to innovation, and innovation ecosystem.

0: ধন্যবাদ। এই অডিও ভিজুয়ালে আমরা আমাদের দেশের উদ্ভাবনের বৈচিত্র্য ও সম্ভাবনার একটি চিত্র দেখতে পেলাম। এই সম্ভাবনাগুলোকে আরও কার্যকরভাবে সামনে নিয়ে যাবার জন্যে সঠিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করাই আমাদের পরবর্তী লক্ষ্য। আর সেই লক্ষ্যে আমরা গড়ে তুলছি ইনোভেশন হাব, যা উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, শিল্পখাত এবং বিনিয়োগকারীদের মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করবে। আমরা বিশ্বাস করি একটি শক্তিশালী ইনোভেশন ইকোসিস্টেম কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে তৈরি করা সম্ভব নয়। তাই বাংলাদেশ ব্যাংক, রাজস্ব, জাতীয় রাজস্ব বোর্ড এবং শিল্প মন্ত্রণালয়ে ডিপিডিটি কে পলিসি পার্টনার হিসেবে, ইউএনডিপি কে টেকনিক্যাল পার্টনার হিসেবে এবং ফিকি কে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে সঙ্গে নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন ও কর্পোরেট প্রতিষ্ঠানও এই উদ্যোগে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। আমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল অংশীদারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চাই একটি উদ্ভাবন যেন কোনো প্রদর্শনীতে সীমাবদ্ধ না থাকে, একটি ভালো ধারণা যেন সঠিক পরামর্শ পায়, প্রয়োজনীয় প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা পায় এবং শেষ পর্যন্ত মানুষের জীবনে ও অর্থনীতিতে বাস্তব মূল্য তৈরি করতে পারে। আমাদের প্রত্যাশা হল সরকার তৈরি করবে একটি সহায়ক পরিবেশ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সৃষ্টি করবে জ্ঞান ও প্রযুক্তি, শিল্পখাত তৈরি করবে উৎপাদন ও স্কেল আপ সক্ষমতা, বিনিয়োগকারী সরবরাহ করবে মূলধন আর উদ্যোক্তারা উদ্ভাবনকে নিয়ে যাবে মানুষের কাছে ও বাজারে। এই সমন্বয় হবে আমাদের জাতীয় ইনোভেশন ইকোসিস্টেমের মূল শক্তি। আমরা বিশেষভাবে তরুণদের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হল তরুণদের সৃজনশীলতা, অনুসন্ধিচ্ছা এবং সমস্যা সমাধানের সাহস। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে একটি উদ্ভাবন বা ভালো ধারণার পরবর্তী প্রশ্ন হবে এটি কীভাবে বাস্তবায়িত হবে, কে এতে বিনিয়োগ করবে, কে উৎপাদন করবে এবং কীভাবে এটি বৃহৎ পরিসরে জনগণের বা মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, মোট 671টি ইনোভেশন আবেদনের মধ্য থেকে একটি নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা 50টি উদ্ভাবন প্রদর্শনের জন্য নির্বাচিত করেছি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচিত প্রত্যেক উদ্ভাবককে মেলা শেষে 10,000 টাকা করে প্রদান করা হবে। এছাড়া 3 দিনব্যাপী মেলা শেষে নির্বাচকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা 10টি উদ্ভাবন নির্বাচন করা হবে। নির্বাচিত প্রত্যেক উদ্ভাবককে পুরস্কার হিসেবে 1,00,000 টাকা করে সিড মানি প্রদান করা হবে, যাতে তারা উদ্ভাবনকে আরও উন্নত ও বাজারজাত কাজে এগিয়ে নিয়ে যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে বিজ্ঞান সৃষ্টি করবে জ্ঞান, প্রযুক্তি সৃষ্টি করবে সক্ষমতা, উদ্ভাবন সৃষ্টি করবে মূল্য এবং উদ্যোক্তা ও শিল্প সেই মূল্যকে মানুষের জীবনে ও অর্থনীতিতে রূপান্তর করবে। গবেষণা থেকে উদ্ভাবন, উদ্ভাবন থেকে বাজার আর বাজার থেকে অর্থনৈতিক ও সামাজিক মূল্য সৃষ্টি হবে। এই ধারাবাহিকতা হোক আমাদের এগিয়ে যাওয়ার পথ। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 এই যাত্রা একটি গুরুত্বপূর্ণ সূচনা। এই গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।
1: অসংখ্য ধন্যবাদ সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। সুধী মণ্ডলী, এ পর্যায়ে ইনোভেশন ইকোসিস্টেম টুয়ার্ডস ট্রিলিয়ন ডলার ইকোনমি বিষয়ে কিনোট প্রেজেন্টেশন প্রদান করবেন এমন একজন ব্যক্তি যিনি প্রথম বাংলাদেশি হিসেবে ইউনেস্কো চেয়ারের স্বীকৃতি পেয়েছেন এবং ইন্ডাস্ট্রি ও হায়ার এডুকেশনের সংযোগ নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছেন। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার মহোদয়কে, প্রফেসর বুয়েট এবং ইউনেস্কো চেয়ার অন ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেশন ইন হায়ার এডুকেশন সিস্টেম।

বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, একাডেমি থেকে আগত মাননীয় উপাচার্য মহোদয়, অন্যান্য অধ্যাপকবৃন্দ, ডিপ্লোম্যাটিক কোরের সদস্যবৃন্দ, ইনোভেটরবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে এমন একটি অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি, এমন একটি কিনোট প্রেজেন্টেশন দেওয়ার সম্মান আমি পাচ্ছি, যে স্বপ্ন আমি গত দেড় যুগ ধরে দেখছি। গত দেড় যুগ ধরে যে ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্টের স্বপ্ন নিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি, আমার মতো আরও অনেকে চেষ্টা করেছেন, আমি মনে করি আমাদের জন্য আজকে একটি মহেন্দ্র ক্ষণ। এবং বিজ্ঞান মন্ত্রণালয়ের এই প্রচেষ্টার মাধ্যমে আজকে একই ছাদের নিচে ইনোভেটর্স, গভর্নমেন্ট, একাডেমিয়া, ইন্ডাস্ট্রি, উদ্যোক্তা, স্টার্ট আপস সবাই সম্মিলিত হয়েছেন, যাতে এই ইকোসিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারি। তো গত দেড় যুগ ধরে আমি যে স্বপ্ন দেখেছি, আমি ইউনিভার্সিটি থেকে যে কাজ করার চেষ্টা করেছি, ইন্ডাস্ট্রির সাথে কথা বলে আমার যে অভিজ্ঞতা তৈরি হয়েছে, আমার স্বপ্নকে আমি যেখানে দেখতে চেয়েছি, আমি সেই স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করতে চাইবো আজকের এই কিনোট প্রেজেন্টেশনের মাধ্যমে। তো আমরা যে ইনোভেশন ইকোসিস্টেমটা ডেভেলপ করতে চাই, এখানে যাত্রাটি আমাদের সম্পূর্ণ নতুন নয়। প্রায় 2500 বছর আগে ওয়ারি বটেশ্বর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের আধুনিক কারিগরি বিদ্যা সেখানে বিকাশ লাভ করতে পারে, আধুনিক সভ্যতা সেখানে বিকাশ লাভ করতে পারে। একইভাবে আমরা দেখেছি প্রায় 1000 বছর আগে আমাদের সম্পুরা বিহারে আমরা দেখেছি যে কীভাবে সেখানে জ্ঞান লাভের জন্য সারা বিশ্ব থেকে বিভিন্ন একাডেমিশিয়ানদের এসে সম্মিলিত হতে পারে। তারই ধারাবাহিকতায় প্রায় 400 বছর আগে বাংলার মসলিন সারা বিশ্ব জয় করেছে তার উদ্ভাবনী শক্তি দিয়ে। আমরা পরবর্তীতে পাটের মাধ্যমে আমরা বিশ্ববাজারে প্রবেশ করেছি রপ্তানিতে। মাইক্রো ক্রেডিট আমাদের বিশ্বে দেখিয়েছে যে বাংলাদেশ কীভাবে উদ্ভাবনে এগিয়ে যেতে পারে, এবং একই সাথে আরএমজির মাধ্যমে আমরা বিশ্ববাজারে একটি অভূতপূর্ব স্থান দখল করেছি। এবং এই যাত্রাতে আমরা দেখেছি যে গত কয়েক শতক ধরে বাংলাদেশে বেশ কিছু মনীষী, বেশ কিছু বড় ব্যক্তিত্ব জন্ম লাভ করেছেন, যারা বিশ্ব পর্যায়ে উন্নীত হয়েছেন। কিন্তু যাদের কথা আমরা বলছি, যাদেরকে এখানে দেখছি, যাদের ছবি এখানে আমরা দেখছি, তারা প্রায় সবাই ব্যক্তিগত উদ্যোগে তাদের এই অবস্থানে উঠে এসেছেন। কিন্তু আমাদের দরকার হচ্ছে এটাকে স্কেল আপ করা, এটাকে পরবর্তী জায়গায় নিয়ে যাওয়া। আমাদের দরকার হচ্ছে পরবর্তী 5 থেকে 10 বছরে 100 জন জামাল নজরুল ইসলাম, 100 জন জগদীশচন্দ্র বসু এবং অন্যদেরকে জন্ম দেয়া। তাহলে বাংলাদেশে আমরা যেখানে যেতে চাই, আমরা সেই বাংলাদেশটাকে পাব। আমরা যদি বাংলাদেশের নিকট ভবিষ্যতের ইতিহাসটা দেখি, আমাদের 1971 থেকে 1990, তো এই জায়গাটাকে আমরা বাংলাদেশ 1.0 আমরা হিসেবে চিন্তা করতে পারি, যেখানে আমরা বেসিক বাংলাদেশ হিসেবে গড়ে উঠেছি, আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো প্রকাশ পেয়েছে, এবং যার মাধ্যমে আমরা বেসিক নেশন বিল্ডিংটা করতে পেরেছি 1991 থেকে 2024। এই জায়গাটাতে আমাদের সারা বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন পেয়েছে, এবং একই সাথে আমাদের তৈরি পোশাক শিল্প, আমাদের বৈদেশিক আয়, আমাদের মাইক্রোফাইন্যান্স, আমাদের অন্যান্য যে উৎপত্তিগুলো হয়েছে শিক্ষাক্ষেত্রে এবং নারীর ক্ষমতায়ন, সে জায়গাগুলোতে আমরা সফলতা লাভ করেছি। আমরা আজকে দাঁড়িয়ে আছে 2026, এবং বাংলাদেশ 3.0 আমি বলবো যে 2025 থেকে শুরু হয়েছে। তো যে জায়গাটাতে আমাদের বর্তমানে কাজ করা দরকার হচ্ছে নলেজ ইকোনমি নিয়ে। আমরা যদি আমাদের লো ভ্যালু প্রোডাক্টে না থেকে এখন হাই ভ্যালু প্রোডাক্টে যেতে চাই, বাংলাদেশকে পরবর্তী জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদের নলেজ ইকোনমি ছাড়া অন্য কোনো উপায় নেই। এবং 2025 থেকে যদি আমরা বাংলাদেশ 3.0 চিন্তা করি, কিন্তু তারপর আমি বলবো যে এই 3.0 যাত্রা মূলত শুরু হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমানের হাত ধরে, এবং যিনি জাস্ট কিছুদিন আগে, কয়েক মাস আগে আমাদের জন্যে

হতে হবে, আমাদের জিডিপি 2.5% এফডিআই আমাদের অ্যাট্রাক্ট করতে হবে প্রতি বছর, এবং আমাদের অন্যান্য যে ইকোনমিক যে আমাদের প্যারামিটারগুলো আছে সেগুলোকে আমাদের ভালো জায়গায় নিতে হবে। তো এগুলোর একটা সাইড হচ্ছে আমরা যদি ইকোনমিক পলিসি পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমাদের অবশ্যই যারা ইকোনমিস্ট আছেন দেশে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী আছেন, আমাদের বিডা আছে, অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, তো তারা নিশ্চয়ই এমন এমন পলিসি করবেন যে পলিসির মাধ্যমে এই জায়গাগুলোতে আমরা সক্ষমতা অর্জন করব। কিন্তু শুধুমাত্র কি ইকোনমিক পলিসি দিয়ে আমরা এটা অর্জন করতে পারবো? আই হ্যাভ এ স্ট্রং ডাউট। শুধুমাত্র ইকোনমিক পলিসি দিয়ে আমরা এই সক্ষমতা অর্জন করতে পারবো না। এই সক্ষমতা যদি আমাদের অর্জন করতে চাই, যদি আমরা জিডিপি 8.8 বা ক্লোজ টু 2 digit আমরা অর্জন করতে চাই, আমরা যদি এফডিআই 2.5% অর্জন করতে চাই এভরি ইয়ার, তাহলে আমাদের অন্য কিছু জায়গা, মৌলিক জায়গা আমাদের সংস্কার করতে হবে, আমাদের উন্নয়ন করতে হবে, যার মাধ্যমে শুধুমাত্র এই জায়গাগুলো সম্ভব। আসলে আমরা আরেকটু ডিটেল দেখি, তাহলে আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে যে আসলে আমরা কী বলতে চাচ্ছি, আমরা ইনোভেশন ইকোসিস্টেমের কী ইম্প্যাক্ট পাবো। তো আমরা যদি আমাদের পার্শ্ববর্তী কিছু দেশের ইতিহাস দেখি, বিশেষ করে আমরা যদি ভিয়েতনাম এবং কোরিয়ার এক্সাম্পলটা দেখি, তাহলে আমাদের কাছে চিত্রটা পরিষ্কার হয়। আমরা যদি দেখি যে নিকট অতীতে কোরিয়া যে পরিমাণ ইনভেস্ট করছে তার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, সেটা হচ্ছে বিটুইন 4-5%। অন দ্য রিভার্স সাইড আমরা এখানে বাংলাদেশে এখন পর্যন্ত সেখানে ইনভেস্ট করছি অনলি 0.3%। ভিয়েতনাম ইনভেস্ট করছে মোর দ্যান 0.4%। এবং এই রিলেশনশিপটা যদি দেখি, আপনারা যদি দেখেন যে ডান দিকে এখানে একটা ভিউগ্রাফ আছে, 1971 যখন আমাদের জন্ম হলো, কোরিয়া, ভিয়েতনাম এবং বাংলাদেশ উই আর অন দ্য সেম প্ল্যাটফর্ম। কিন্তু তারপর যদি ট্র্যাজেক্টরিটা দেখেন, আমরা একই জায়গাতে উড্ডয়ন শুরু করলেও আমরা এখন এই ট্র্যাজেক্টরির এক একজন এক এক জায়গাতে আছি। যদিও ভিয়েতনামের টোটাল ইকোনমিক সাইজটা বাংলাদেশের কাছাকাছি, কিন্তু তাদের পার ক্যাপিটা জিডিপি কিন্তু আমাদের থেকে অনেক বেশি। কিন্তু কোরিয়া অনেক দূর এগিয়ে গেছে, কারণ তারা বেশ কিছু বড় স্টেপ নিয়েছে। আপনি যদি ইনোভেশনের কথা বলেন, যেটা আজকের আমাদের কিনোট এবং এই পুরো অনুষ্ঠানের মূল বিষয়, তো কোরিয়ার অবস্থান হচ্ছে চতুর্থ সারা পৃথিবীতে, আর দুঃখজনকভাবে সত্যি বাংলাদেশের অবস্থান হচ্ছে 106। এবং তার ইম্প্যাক্ট যদি আমরা দেখি, R&D এবং ইনোভেশন ইকোসিস্টেমের ইম্প্যাক্টটা যদি দেখি, কোরিয়াতে থেকে গত বছর প্রায় 2 lakh পেটেন্ট সাবমিটেড হয়েছে, যেখানে বাংলাদেশ থেকে সাবমিটেড হয়েছে অনলি 87। 2 lakh ভার্সাস 87 ইজ দ্য কন্ট্রাস্ট পিকচার এখানে বিটুইন কোরিয়া এবং বাংলাদেশ। তাহলে এখানে নিশ্চিতভাবে আমরা বুঝতে পারি যে আমাদের কোনো একটা জায়গাতে গ্যাপ আছে, যে গ্যাপটা আমাদের পূরণ করতে হবে। এবং এই জায়গাটাতে আজকে ডাইভার্স অডিয়েন্স, আমরা টেকনিক্যাল ডিটেলে যাবো না সেই জন্যে, কিন্তু এখানে আসলে আমরা ম্যাপ দিয়েও এই কোরিলেশনটা দেখাতে পারি যে আমি যদি ইনভেস্টমেন্ট করি R&D এবং ইনোভেশনে, তাহলে কিন্তু এখানে জিডিপির গ্রোথ হবে। তো এখানে যে ভিউগ্রাফটা আমি দেখাচ্ছি, এটা হার্ভার্ডের একটা ওয়েবসাইট থেকে নেয়া। তো এখানে আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে একটা প্রোডাক্ট স্পেস। এই প্রোডাক্ট স্পেসের প্রত্যেকটা ডট, প্রত্যেকটা সার্কেল একটা প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করে। এবং বাংলাদেশের প্রোডাক্ট স্পেসটা যদি আমরা দেখি, আপনারা দেখতে পাবেন ডান দিকে নিচে ছোট করে একটা গ্রিন ইয়েলোয়েশ রিজন আমাদের একটা আছে, অ্যান্ড উই ডেফিনেটলি আর ভেরি প্রাউড অফ দ্যাট। এবং এটা আমাদের রিপ্রেজেন্ট করে আমাদের রেডিমেড গার্মেন্ট সেক্টরটা। এই রেডিমেড গার্মেন্ট সেক্টর উই হ্যাভ ডান ভেরি গুড। এবং এখানে দেখবেন যে পুরো ক্লাস্টারে যতগুলো ডট হতে পারে, প্রত্যেকটা ডট কিন্তু শেডেড উইথ গ্রিন কালার। দ্যাট মিনস আমরা গার্মেন্টসে যা যা করা সম্ভব আমরা সব কিছু করছি। দ্যাট মিনস আমরা হরাইজেন্টালি এক্সপ্যান্ড করেছি, আমরা পুরো ক্লাস্টারটাকে দখল করেছি। কিন্তু এই ক্লাস্টার থেকে যদি আমরা অন্য ক্লাস্টারে যেতে চাই, দ্যাট ইজ ডিফিকাল্ট, কারণ সেই জায়গাটাতে একটা খুব বড় জাম্প লাগে বা কমপ্লিটলি একটা ডাইমেনশনশিপ লাগে। অনলি তখন আমরা এই একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে যেতে পারি। তো এই জায়গাটাতে আমরা একটু চিন্তা করতে পারি লাইক এ ফরেস্ট। আমরা একটা ফরেস্ট যদি চিন্তা করি, ফরেস্টে একটা গাছ থেকে আরেকটা গাছে সহজে লাফিয়ে ওঠা যায়, অথবা একটা ছোট গাছ থেকে একটা বড় গাছেও লাফিয়ে ওঠা যায়। কিন্তু আমি যদি এখানে এই অ্যাপারেল সেক্টর থেকে এখন ইলেকট্রনিক্সে যেতে চাই, বা অন্য কোনো হাই এন্ড সেক্টরে যেতে চাই যেখানে হাই ভ্যালু অ্যাড করবে, তো সেই জায়গাটাতে কিন্তু এটা সিগনিফিকেন্টলি ডিফিকাল্ট। তো ইকোসিস্টেমটা আমাদের তার জন্যে, যাতে এইখানে আমাদের পুরো যে ম্যাপটা আছে, এই ম্যাপের বিশেষ করে যে হাই ভ্যালু সেগমেন্টগুলো আছে, তো সেই জায়গাগুলোতে আমরা যেতে পারি। তার জন্য আমাদের ইকোসিস্টেম লাগবে, আমাদের ওয়ার্কফোর্স লাগবে, আমাদের ইনভেস্টমেন্ট লাগবে। এবং আমরা যদি একটু কন্ট্রাস্টিং পিকচারটা দেখি, এখানে আমরা ভিয়েতনামের পিকচারটা দেখতে পাচ্ছি, এবং আমরা দেখছি যে এখানে লো এন্ড প্রোডাক্ট থেকে তারা কিন্তু হাই এন্ড প্রোডাক্টে মুভ করেছে, এবং তাদের এই ডাইভার্সিটিটা কিন্তু আমাদের থেকে অনেক বড়। এবং এই ডাইভার্সিটির যদি আমরা অ্যাচিভ না করতে পারি, তাহলে আমরা যে 2.5% এফডিআই ইয়ার বাই ইয়ার আমরা চিন্তা করছি, এই 2.5% এফডিআই কিন্তু

অর্জন করাটা ডিফিকাল্ট, কারণ আমরা এফডিআই তখনই অর্জন করতে পারবো যখন গ্রাউন্ড লেভেলে আমাদের সেক্টরটা ইমার্জ করেছে অ্যান্ড উই আর রেডি টু অ্যাট্রাক্ট দ্য এফডিআই। এবং অ্যাট দ্য সেম টাইম এফডিআই থেকে আমরা যে অ্যাচিভ, আমাদের যে আউটকামটা আসবে, অ্যাচিভমেন্টটা হবে, তো সেই জায়গাটা তো যদি আমরা চিন্তা করি আমাদের সক্ষমতার জরুরি, কারণ একটা অন্যতম আমাদের ভিশন থাকা দরকার হচ্ছে টেকনোলজি ট্রান্সফার। তাহলে এফডিআই এসে যদি এখানে ইনভেস্ট করে আমরা টেকনোলজি ট্রান্সফারে সক্ষম হব না যদি না আমাদের গ্রাউন্ড লেভেলে ইনোভেশন ইকোসিস্টেমটা অলরেডি আমাদের ডেভেলপ থাকে। এবং আমরা যদি ইকোনমিকে ডেভেলপ করতে চাই, আমরা যদি হাই এন্ড প্রোডাক্টে না যাই তাহলে সেটাও সম্ভব না। তার জন্য এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের বেশ কিছু ইনোভেশন ইকোসিস্টেম নিয়ে কাজ করতে হবে। তো এখানে আমরা যদি মোটা দাগে বলি, আমাদের 2034-এ মাননীয় প্রধানমন্ত্রী যে প্ল্যান আমাদের সামনে উপস্থাপন করেছেন $1 trillion, সেটা যদি আমরা অ্যাচিভ করতে চাই তাহলে আমাদের কিন্তু একটা লিপ ফ্রগিং লাগবে। ইনোভেশন ইকোসিস্টেম অনলি স্টুডেন্ট বা স্টার্ট আপকে যদি টার্গেট করে তাহলে কিন্তু হবে না। এখানে টার্গেট করতে হবে যে ইনোভেশন সরাসরি এটা আপটেক করবে ইন্ডাস্ট্রি, এবং সেখান থেকে সরাসরি যাতে এক্সপোর্ট প্রোডাক্টে সেটা কনভার্টেড হতে পারে, সেটা যদি সম্ভব হয় তাহলে কিন্তু আমরা এটা শুধুমাত্র করতে পারবো। এবং সেটা যদি আমরা আবার করতে চাই, মোটা দাগে আমাদের কয়েকটা জায়গাতে আমাদের অ্যাচিভমেন্ট লাগবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। তারপর তো একটা হচ্ছে আমাদের সাপ্লাই চেইন আমাদের এনরিচ করতে হবে। আমাদের শুধুমাত্র একটা ফ্যাক্টরি এস্টাবলিশ করলে হবে না, আমাদের একটা শিল্প খাতে একটা ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করতে হবে, যেটা আমাদের গার্মেন্টসে হয়েছে। গার্মেন্টসে যা লাগে আমাদের অলমোস্ট সব ধরনের ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি সেট আপ হয়েছে। কিন্তু আমাদের যদি এমন হয় যে আমি যে এন প্রোডাক্টটা ডেভেলপ করব, তো তার জন্য এখানে র ম্যাটেরিয়ালস নাই, তার জন্য যে ইনগ্রেডিয়েন্টগুলো নেই, তো তাহলে কিন্তু সেই জায়গাটাতে ইন্ডাস্ট্রি আমরা সেট আপ করতে পারবো না। তো এই জায়গাটাতে একই সাথে আমাদের প্রয়োজন যে আমরা কোন কোন ইন্ডাস্ট্রি খাতে আমাদের ভিশনটাকে রাখবো, আমরা কোন কোন জায়গাকে প্রায়োরিটি দেবো। এর ভিতরেই অবশ্যই ফার্মাসিউটিক্যাল একটা গুরুত্বপূর্ণ সেক্টর, ইলেকট্রনিক সেমিকন্ডাক্টর একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এবং লেদার এবং এই রিলেটেড অ্যাপারেলের অন্যান্য জায়গা যেগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ সেক্টর। তো এখানে ফার্মাসিউটিক্যাল এবং এর অন্যান্য যে ব্রাঞ্চগুলো আছে, আমরা জানি যে বিশ্বে এখন $1 trillion ওপরে শুধুমাত্র এর মার্কেট, এবং তার উপর বেস করে আমাদের দেশেও একটা ফার্মাসিউটিক্যাল সেক্টর এখন ভালো একটা জায়গায় গিয়েছে এবং ইনোভেশনেরও চেষ্টা হচ্ছে এবং বেশ কিছু স্টার্ট আপও হয়েছে। তো এই কনটেক্সটে এই জায়গাটাতে আমি একটা পজ নিয়ে আমি ইনভাইট করব একজন তরুণ উদ্যোক্তা যিনি স্টার্ট আপ থেকে এন্টারপ্রেনার হয়েছেন এবং তিনি ফাউন্ডার অ্যান্ড সিও অফ এসকেজেন। তো তার স্টোরিটা আমাদের শেয়ার করতে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম সাদাব সাহস।

0: Thank you, Anees Bhai. Honorable Prime Minister and distinguished guests, Assalamu alaikum. It is an honor to give some insights as a startup entrepreneur in the pharmaceutical space. From a young age, I had always been fascinated by biology to understand the underlying mechanisms of how living cells work and to push beyond exciting discoveries to the unknown. After studying molecular cell biology at the University of Cambridge, I came to Bangladesh and did a variety of ventures which were very fulfilling, but I always hoped to return to science. Globally, the research landscape in molecular cell biology, genomics, along with AI, had become incredibly exciting and fast-paced. Fundamental research was being translated into substantial, real-life solutions. So, I started Escagen, a biotech company and a contract research organization, or CRO, which drives novel therapeutics. Bangladesh is at a critical juncture, which made the timing just right. Drug discovery is a complex process which takes about 10 to 15 years, and CROs play a critical role at each stage. One of the parts of this pipeline are clinical trials that CROs like Escagen can do efficiently and cost-effectively from Bangladesh for international and local clients without compromising on scientific rigor. In fact, Escagen just successfully completed the first oncology monoclonal antibody biosimilar phase 1 trial in Bangladesh, ensuring safety for our own population and enabling a drastic reduction of the cost of treatment for breast cancer patients. The global market for pharmaceuticals stands at about $1.8 trillion, with the Bangladesh domestic pharma market at about $5 billion. Our potential domestic market, according to our population, is about $50 billion. So there is enormous possibility for growth. Now, to get there and to tackle the challenge of LDC graduation and trips, and to cater to our changing healthcare needs and the way treatments are undergoing a major shift, focusing on small molecule formulation, an area which our pharmaceutical sector has excelled, will not be enough. 55% of prescription drugs globally are now biology-based. That's where the future lies. Many biologics are going off patent, paving the way for a lucrative global biosimilar market. Companies like Escagen can facilitate tech transfer, development of process and testing, enabling manufacture of biosimilars, vaccines and diagnostics, and eventually gene and cell-based therapies. We need research and innovation to generate our own IP. At Escagen, for example, we are working on our own proprietary platform to assist with drug development. Bangladesh is ready. We produce thousands of science graduates yearly who are hungry to thrive. They need skills to be future-proof and industry-ready. We can draw on experts from here and from the diaspora and our expansive health ecosystem to study our disease burden and come up with solutions. We are resourceful, resilient, and have the willingness to figure things out. For the pharmaceutical industry to flourish, we suggest a chimeric hub model, where the government offers physical infrastructure for shared facilities, much like a government supplies an airport and private carriers can join, and workforce skill development with innovation and research driven by the private sector. EDCL could be an FDA-approved hub for local and global biotech companies for batch manufacturing of biotherapeutics, vaccines, and diagnostics. The PDPP-approved Animal House for preclinical trials can also operate as a public-private initiative. A similar approach could be taken to finally enable us to ramp up our small molecule API production. Thank you very much.
1: Dhonnobad Sadaf. Mananiya Pradhanmantri, ami next koyekta slide before I conclude ami koyekta important vision ami dekhanor chesta korbo je jaga gulo te amra mone kori je jodi sarkarer সুনজর থাকে সেটা আমাদের অর্থনীতি এবং অ্যাজ এ হোল আমাদের ইনোভেশন ইকোসিস্টেমকে ডেভেলপ করতে হেল্প করবে। তো এই ভিউগ্রাফটিতে আমরা দেখাচ্ছি যে আমরা ট্রিলিয়ন ডলার ইকোনমিতে যদি আমরা রিচ করতে চাই আমরা ইয়ার বাই ইয়ার আমরা কি অ্যাচিভমেন্ট করতে পারি। তো এখানে যদি আমরা কারেন্ট ট্র্যাজেক্টরিটা দেখি আপনারা দেখবেন যে এটা লেস দেন 800 বিলিয়ন ডলারে এটা শেষ হয়ে যাবে যদি আমরা 2030 করে পৌঁছাই। দ্যাট মিন্স মোর দ্যান 200 বিলিয়ন ডলারের একটা জাম্প আমাদের লাগবে যদি আমরা 2034 ভিতরে এই ট্রিলিয়ন ডলার ইকোনমি আমরা অর্জন করতে চাই। এবং এখানে ইনোভেশন ইকোসিস্টেমের দিক থেকে এবং ইন্ডাস্ট্রি গ্রোথের দিক থেকে প্রথমে আমি বলবো যে আমাদের একটি ফান্ডিং মেকানিজম দরকার দেশের জন্য। তো যে ফান্ডিং মেকানিজমটা ইনোভেশন এবং আরএনডিকে সেটা সাপোর্ট করবে এবং এনরিচ করবে। একই সাথে আমাদের দরকার হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন এবং ইন্ডাস্ট্রি যাতে গ্রো করতে পারে তার জন্য তার যে ইকোসিস্টেম দরকার সেই ইকোসিস্টেমটা ডেভেলপমেন্ট। 2029 আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব। তো এর ভেতরে আমাদের আইপি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টির সক্ষমতা অর্জন করতে হবে যাতে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টিটাকে প্রপারলি প্রোটেক্ট করতে পারি এবং আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে আমরা প্রপারলি মনিটাইজ করতে পারি। আমাদের ডাইভার্সিফিকেশন লাগবে। 2031 ভিতরে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন লাগবে। আমাদের 2030 ভিতরে 1% ইনভেস্টমেন্ট লাগবে অন আরএনডি। তো এই জায়গাগুলোতে যদি আমরা জোর দিতে পারি তাহলে আমরা মনে করি যে বাই 2034 আমরা অ্যাচিভ করতে পারব। তো এছাড়া আমরা মনে করি যে কিছু ইনস্টিটিউশনাল এবং পলিসি ফ্রেমওয়ার্ক দরকার যে জায়গাগুলোতে আমরা এই অ্যাচিভমেন্টটার ক্ষেত্রে মূল লক্ষ্য রাখতে পারি। প্রধানত হচ্ছে যে আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানগুলো প্রপার ফাংশনিং না। আমরা যদি দেখি কোরিয়ার এক্সাম্পলটা যদি আবার আপনাদের সামনে আমি একটু তুলে ধরি, 1966 কোরিয়া কিস্ট এস্টাবলিশ করেছে, 1971 তারা কাইস্ট এস্টাবলিশ করেছে, 1980 তারা ইন্ডাস্ট্রি আরএনডি হাব এস্টাবলিশ করেছে এবং 2009 তারা ইনোভেশন রিসার্চ সেন্টার তারা এস্টাবলিশ করেছে এবং তার ফল কী হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি। তো বাংলাদেশে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, বিসিএসআইআর এবং বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের মতো প্রতিষ্ঠান আছে। এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইমেন্স ক্যাপাবিলিটি আছে কিন্তু সো মাচ আন্ডার ইউটিলাইজড এবং ডেভেলপ ইন টার্মস অফ দ্যার ক্যাপাবিলিটি যে এই জায়গাগুলোতে আমাদের নজর দেওয়া দরকার। আমরা যদি এক্সাম্পল তৈরি করতে পারি তাহলে বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে। আমাদের রিসার্চ ফোকাসড একটা ইউনিভার্সিটি বাংলাদেশে দরকার। বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি হচ্ছে কিন্তু মূলত সেগুলো আন্ডার গ্র্যাড ড্রিভেন। তো আমাদের একটা রিসার্চ ফোকাসড পোস্ট গ্রাজুয়েট ইউনিভার্সিটি দরকার যে ইউনিভার্সিটিতে আমরা ডায়াসপোরাকে কানেক্ট করতে পারবো, আমরা আমাদের ইন্টারন্যাশনাল পার্টনার যারা আছে তাদেরকে আমরা কানেক্ট করতে পারবো, আমরা আমাদের ডায়াসপোরা বা ইন্টারন্যাশনাল যে কোলাবোরেটর আছে তাদেরকে যদি আমরা আমি আমার জায়গা থেকে যদি বলি আমি যদি বুয়েটেও তাকে ইনভাইট করি অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সে ইন্টারেস্টেড থাকে না এখানে সে 6 মাস থাকার জন্যে। আমরা যদি তাদের জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, তাদের জন্য সেই ধরনের ফেসিলিটি ক্রিয়েট করতে পারি তাহলে কিন্তু আমরা সেটা পারবো। আমাদের কিছু প্ল্যাটফর্ম করতে হবে রিসার্চ এবং ইনোভেশনের জন্যে। তো আমাদের অনেক প্ল্যাটফর্ম আছে কিন্তু কোঅর্ডিনেটেড ওয়েতে একটা প্ল্যাটফর্ম আমাদের তারপরেও কিন্তু দরকার, এক বা একাধিক প্ল্যাটফর্ম। তো আমরা যেহেতু এআই নিয়ে অনেক কাজ করছি, এআই এর উপরে আমাদের একটা সিগনিফিকেন্ট ন্যাশনাল প্ল্যাটফর্ম ইনিশিয়েটিভ দরকার। আমি মনে করি একটা ন্যাশনাল এআই ইনস্টিটিউটের দিকে অবশ্যই সরকারের লক্ষ্য থাকা দরকার, যেটা অবশ্যই আমাদেরকে অনেক বেনিফিট দেবে যার মাধ্যমে আমরা কানেক্ট করতে পারি আমাদের ন্যাশনাল ট্যালেন্টস, আমাদের ডায়াসপোরা অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইন্টারন্যাশনাল কোলাবোরেটর। আমাদের অন্য কিছু প্রতিষ্ঠান যেমন আমাদের ডিপিডিটি, আমাদের এনএসডিএ এই জায়গাগুলোকে আমাদের এনরিচ করতে হবে। ডিপিডিটি যেহেতু ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে প্রোটেক্ট করবে, এর ডিজিটালাইজেশন এবং মডার্নাইজেশন আমাদের দরকার। আর এনএসডিএর জায়গায় যে জায়গাটা আমি লক্ষ্য করতে বলবো, আমাদের ইউনিভার্সিটিগুলোর সাথে যদি আরো ক্লোজলি লিঙ্কড অবস্থায় এনএসডিএ কাজ করে, তাহলে আমাদের যে ট্রেনিং করার প্রয়োজন হয় সেই জায়গাটাতে আমরা প্রয়োজন কমাতে পারবো। আমি শেষের দিকে চলে এসেছি, তো আমি আর দু একটা পয়েন্ট এখানে উল্লেখ করে আমি আমার প্রেজেন্টেশনটা শেষ করব। আমাদের একটা ফান্ডিং কন্টিনিউয়াম দরকার, যাতে স্টার্টিং ফ্রম বেসিক রিসার্চ আমরা কমার্শিয়ালাইজেশন পর্যন্ত যাতে ফান্ডিংটা দিতে পারি। তো অনেক ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয় যে আমরা এর আগে দেখেছি যে আমাদের কোনো কোনো ক্ষেত্রে একটা উদ্যোগ নেওয়া হলো যে যেখানে শুধু কমার্শিয়ালাইজেশন বা স্টার্ট আপকে ফান্ডিং করা হবে। স্টার্ট আপ কখন গ্রো করবে? যদি ইনকিউবেশন হয়। ইনকিউবেশন কখন হবে? যদি ইনোভেশন হয়। ইনোভেশন কখন হবে? যদি রিসার্চ হয়। তাহলে আমি যদি রিসার্চকে এনরিচ না করে আমি যদি শুধু কমার্শিয়ালাইজেশন বা স্টার্ট আপকে ফান্ডিং করি, তাহলে কিন্তু একটা সিগনিফিকেন্ট গ্যাপ সেখানে থেকে যায়। তো এখানে আমি শেষ করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন সবার আগে বাংলাদেশ। তো সবার আগে বাংলাদেশ যদি হয়, তাহলে প্রথমে আমাদের ন্যাশনাল সভরেন্টি থেকে এনশিওর করতে হবে। এবং ন্যাশনাল সভরেন্টি আমরা বিগত কয়েক মাসে বা বিগত কয়েক বছরে দেখেছি যে এখন ওয়ারফেয়ারগুলো কীভাবে হচ্ছে, ন্যাশনাল সিকিউরিটির ডেফিনেশনটা পুরোপুরি বদলে গেছে। তো ন্যাশনাল সিকিউরিটি যদি আমরা এনশিওর করতে চাই, সভরেন্টি এনশিওর করতে চাই, তাহলে ইনোভেশন টেকনোলজি ডেভেলপমেন্টের থেকে অন্য কোনো উপায় আমাদের কাছে নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা সভরেন ইনোভেশন ক্যাপাসিটি ডেভেলপ করতে চাই, তো যাতে ইনোভেশন বাংলাদেশের মাটিতেই হবে। ইনোভেশন আমরা শুধুমাত্র বাইরে থেকে এনে কনজিউমার হিসেবে ট্রিট করব না, আমরা নিজেরা ইনোভেট করব। আর যে ইনোভেশন ইকোসিস্টেমের কথা আমরা বলছি, এই ইনোভেশন ইকোসিস্টেম শুধুমাত্র 2034 trillion dollar অর্থনীতির জন্য নয়, এই ইনোভেশন ইকোসিস্টেম যদি আমরা ডেভেলপ করতে পারি, তো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, সেটা এগ্রিকালচার হোক, এনার্জি হোক, হেলথ সেক্টর হোক, প্রত্যেকটা সেক্টরকে সেটা ট্রান্সফর্ম করবে এবং সেটা অ্যাট দ্য এন্ড মানুষের জীবনকে, বাংলাদেশকে ট্রান্সফর্ম করবে। ধন্যবাদ সবাইকে।
2: আমাদের সামনে একটি সুস্পষ্ট রোডম্যাপ তুলে ধরার জন্য ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধি মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদকে। জনাব রেহান আসিফ আসাদ।

0: Bismillahirrahmanirrahim. Assalamu alaikum and very good morning to you, ladies and gentlemen. Honorable Prime Minister, Upasthit Shudibindra, Manir Monti Parishad, Manir Monti Mahadai, Upadeshta Bindra, Ebong Upasthit Shakalke, Amar Sotsudha Salam, Assalamu alaikum. লাস্ট প্রেজেন্টেশনে আপনার কিছু জিনিস উনি হাইলাইট করেছেন যে আমাদেরকে ভবিষ্যৎ আগায় যেতে হলে কী কী করতে হবে। আই উইল ট্রাই টু বি শর্ট অ্যান্ড প্রেসাইজ যে আমরা গত 7 মাসে এক্স্যাক্টলি হোয়াট আর দ্য থিংস উই স্টার্টেড ডুইং, হোয়াট উই অ্যাচিভড এবং আমরা ভবিষ্যতে কী করতে চাই। একটা দেশের ইকোনমির ডেভেলপমেন্টের জন্য ইনোভেশন ইজ ক্রিটিক্যাল। ইনোভেশন ইজ নট টেকনোলজি, ইনোভেশন ক্যান বি ইন এনি সেক্টর। বাজেট অধিবেশনের আগে এবং আপনার আমাদের লেট ফেব্রুয়ারি আর্লি মার্চে উই সিট ডাউন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সহ বিভিন্ন জনের সাথে যে আমরা ইনোভেশনটাকে গ্রো করার জন্য আমাদের কী কী দরকার, কী কী করা দরকার, সরকার কী কী করতে পারে, হোয়াট আর দ্য পয়েন্ট উই ক্যান ওয়ার্ক অন এ পলিসি ফ্রেমওয়ার্ক পয়েন্ট অফ ভিউ। আপনারা যদি দেখেন যে পলিসি পয়েন্ট অফ ভিউ থেকে যেটা প্রফেসর সাহেব বললেন ঠিক এই মাত্র যে RMG has been one of our most successful sector and we shamelessly copied যে আপনার what are the ingredient for our RMG to be successful। RMG raw material এ আমরা গত 20-30 বছর ধরে 0% tax, then এখানে back to back LC, then we have a export incentive, then আমরা জানি যে আমাদের যারা worker, আমাদের যারা garments sector কাজ করে, our hand is our most valuable asset. So we looked into RMG sector that what made us successful, ebong amra kintu ei budget e seta we copied that in the other sector, seta ICT sector bolen, pharmaceutical sector bolen, agro business sector bolen, thik sei jinish gulo amra budget e already amra eta kintu change korechi bibhinno sector e. We know je amaderke bibhinno sector diversify korte hobe ebong sei jonno amra sei jinish gulo ei budget e already amra change korechi. That's number 1. Number 2, connectivity. Ekta desher in current world without connectivity you will never get innovation. Eta shudhu Bangladesh e na, sara bishwe porishthito every 10% improvement in connectivity is 1% GDP incremental growth to the national economy. I repeat again, every 10% improvement in connectivity is 1% incremental growth to the national economy. আমাদের দেশে দেয়ার ইজ 140 কোটি আমাদের মোবাইল গ্রাহক সংখ্যা, বাট যেটা আমরা বলি না যে 14 কোটি গ্রাহক সংখ্যার মধ্যে 7 কোটি গ্রাহক সংখ্যা, তারপরে 50% আমাদের দেশের জনগণের কোনো ডেটা কানেক্টিভিটি নাই, কোনো স্মার্টফোন নেই। সো যদি আমরা এই 7 কোটি মানুষকে যদি ডেটা কানেক্টিভিটির মধ্যে আনতে পারি, সো এভরি 10% ইম্প্রুভমেন্ট শুড অ্যাড 1% টু আওয়ার জিডিপি গ্রোথ। এটা শুধু বাংলাদেশ, ইউএন ডেটা ওয়ার্ল্ডের 71টা দেশের উপরে গত 20 বছরের ইকোনমিক গ্রোথের উপরে প্রতিষ্ঠিত। সো আমরা এই ব্যাপারে কি করেছি, উই আর ফোকাসড অন দ্য মোবাইল কানেক্টিভিটি অ্যান্ড ব্রডব্যান্ড কানেক্টিভিটি। জাস্ট গত 6 মাসে আমরা 80 লক্ষ ফিচার ফোনকে আমরা ডেটা এনেবল ফোনে কনভার্ট করেছি। আমরা দেশে 5 লক্ষ হাই স্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটি তৈরি করেছি। ঢাকা শহরে এখন 440টা স্পটে উই লঞ্চ 5G এবং আগামী 18 থেকে 24 মাসের মধ্যে আমরা সারা বাংলাদেশে 5G এবং হাই স্পিড ব্রডব্যান্ড মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল থিং ফর আস যে আপনার যখন আমরা কানেকটিভিটি তৈরি করব, মানুষকে ইনোভেট করার জন্য, ইকোনমিক ইঞ্জিনকে ডেভেলপ করার জন্য হোয়াটস ইম্পর্টেন্ট ইজ দ্য ডিভাইসেস। আমাদের দেশে একটা ফিচার ফোনের কস্ট হলো 999 টাকা জাস্ট ভয়েস কলের জন্য, একটা ডেটা ফোনের, চিপেস্ট ডেটা ফোনের কস্ট হলো 10,000 টাকা। সো আমরা যখন একটা ফোকাস গ্রুপ এবং সার্ভে করেছিলাম, উই গট এ ক্লিয়ারেন্স যে আপনার একটা গ্রামে একজন কৃষক কিংবা একজন ক্ষেত মজুর কিংবা একজন রিক্সা চালক, তারা 999 টাকার জায়গায় 2,000 টাকা কিংবা 3,000 টাকা অ্যাফোর্ড করতে পারবে, বাট 10,000 টাকা দিয়ে একটা স্মার্টফোন কেনা তাদের জন্য কষ্টকর। So this is probably one thing je apnar I feel very passionate and proud to be achieved. Amra desher sokol uddoktader ke niye boschhilam je আমরা সাত কোটি মানুষের হাতে আমরা কি করে সহজলভ্যে একটা সুলভ দামে মানুষের কাছে আমরা মোবাইল ফোন পৌঁছে দিতে চাই। উই স্টার্টেড দিস ওয়ার্ক ইন জুন জুলাই। আমি আপনাদেরকে বলতে পারি যে ইনশাল্লাহ দেশের উদ্যোক্তারা সকলে মিলে, মোবাইল অপারেটর, দেশীয় যারা মোবাইল ফোন তৈরি করেন, সকলে মিলে এক হয়ে আমরা আমাদের দেশে মোবাইল ফোন উৎপাদন শুরু করেছি এবং উই লুকড ইনটু ভেরি ডিটেল একটা স্ক্রিনের দাম কত পড়তে পারে, একটা পিসিবি বোর্ডের দাম কত পড়তে পারে, ব্যাটারি কি করে আমরা লোকাল অ্যাসেম্বল করতে পারি, এই সকল কিছু করে আমরা ইনশাল্লাহ অ্যারাউন্ড দামটা কমায় আনছি অলমোস্ট 5,000 টাকা থেকে 6,000 টাকার মধ্যে, এবং মোবাইল উদ্যোক্তা বিভিন্ন মোবাইল ফোন কোম্পানিদের সাথে কাজ করে আমরা এই দামটা আরও কী করে নিয়ে আসা যায় 3,000 টাকার মধ্যে, এবং এই 7 কোটি মানুষের মাঝে আমরা যেন ডেটা ফোন পৌঁছে দিতে পারি, এই লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। দ্য নেক্সট ইজ এআই। এআই ইজ এ থিং যে ইট ইজ হিয়ার এবং ইট উইল বি হিয়ার ইন ফিউচার, এবং ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের ফিউচারের জন্যে উই অ্যাডপ্ট এআই। এবং এআইটা আপনার শুধু টেকনোলজি না, ওয়েদার আপনি ফার্মাসিউটিক্যাল সেক্টর অর গার্মেন্ট সেক্টর অর অ্যাগ্রো বিজনেস সেক্টর, এআই উইল চেঞ্জ অল অফ আওয়ার লাইফ। আমি গত পরশু দিন এক জায়গাতে আপনার আওয়াজ সেইং যে যখন মোবাইল ফোন আর্লি 2000 লেট 90s ডেটা কানেক্টিভিটি চালু হয়, দেন দ্য ওয়ার্ল্ড ডিন্ট নো যে হোয়াট ডাজ দ্য ডেটা মিন, যে মোবাইল থেকে ডেটা অ্যান্ড ইট ওয়াজ GPRS, আপনি খুব বেশি হলে একটু নিউজ পড়তে পারবেন। বাট আমরা যদি গত 20 বছর দেখি, ডেটা হ্যাজ চেঞ্জ দ্য হোল লাইফ, হাউ উই লিভ আওয়ার লাইফ। এআই গোনা টু চেঞ্জ আওয়ার লাইফ ফর এভার, দ্যাট হাউ উই ইউজ টেকনোলজি, হাউ উই ইউজ ইনোভেশন। এবং এইখানে আমার একটা রিকোয়েস্ট, এখানে অনেক ভাইস চ্যান্সেলার আছেন, অনেক একাডেমিক আছেন, গত 6 মাসে আমি যখন যে ইউনিভার্সিটিতে গেছি আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করেছি, মিড 90s যখন সফটওয়্যার ড্রিভেন কালচারটা গড়ে উঠলো, যখন সফটওয়্যার ওয়েভ ওয়ার্ল্ডে শুরু হলো, মিড 90s আমরা এই সফটওয়্যার ওয়েভটা মিস করেছি। ওয়েদার উই লাইক টু হিয়ার ইট অর নট, দ্যাটস দ্য রিয়েলিটি। আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশ এবং ওয়ার্ল্ডে যেভাবে তারা সফটওয়্যারটাকে কারিকুলামের মধ্যে অ্যাডপ্ট করেছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে, আমরা সেভাবে সফটওয়্যারটাকে সেভাবে অ্যাডপ্ট করতে পারি নাই। দ্যাট ইজ দ্য অনেস্ট ট্রুথ। এবং আপনি যদি দেখেন যে গত 20-25 বছরে ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গাতে এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সফটওয়্যারের তাদের আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশের তাদের ফোকাসের জন্যে তারা বেশ কিছু ক্ষেত্রে আমাদের চেয়ে আগাই গেছে। দিস ইজ এ নিউ অপরচুনিটি ফর আস। AI will eliminate that advantage, the software driven advantage any country had. Amar request apnar, ami Mahdi bhai ekhane boshe achen, goto shopte Mahdi bhai ami kotha bolchhilam je how we can bring AI and technology to the classroom. Ami bibhinno vice chancellor sathe apnader sathe kotha bolechi, it's really important we start with AI at the school level. Apnar উনি বললেন যে সাউথ কোরিয়া কীভাবে আগে গেছে, সাউথ কোরিয়াতে ক্লাস 3 থেকে স্টেম এডুকেশন, রোবোটিক্স অ্যান্ড এআই টিচ করা হয়। সো ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর আস যে আমরা এআইটাকে স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, ইউনিভার্সিটি পর্যায়ে কীভাবে নিয়ে যেতে পারি। ইট উইড বি অ্যাবসোলুটলি প্যারামাউন্ট ফর আওয়ার ফিউচার জেনারেশন। এআই উই হ্যাভ টু অ্যাডাপ্ট অ্যান্ড উই হ্যাভ টু স্টার্ট আর্লি। অ্যান্ড দ্য লাস্ট বাট নট লিস্ট, it is really critical for $1 trillion economy or to be a 9th largest digital ecosystem and economy that to focus on manufacturing. And what I mean by manufacturing, apni jodi goto 40 bochorer economic background dekhen, Asia Pacific has produced around 90% of electronics and technology. This is very critical. Je manush sob shomoy chinta kore je apnar west develop that. America and Mexico only produce 6 to 7% of electronics and consumer goods. Whole intercontinental Europe only produce 6 to 8% of the products, electronics products. The rest, around 88 to 90%, had been produced in Asia Pacific. There was a time in late 80s, Japan used to produce more than 50% of electronics. Apni Walkman bolen, tape recorder bolen, computer bolen, all the Japanese company. Post Japan, still Japan is a very critical player, but post Japan, South Korea started becoming bigger. And then there was a transition to the China. Then there was a transition to India. Right now, it's a huge opportunity sitting in front of us. Due to geopolitical nature of our world and how it's happening, there's a lot of diversification is happening from China. There is a lot of diversification from a hardware point of view. There is a lot of diversification is happening from India, from a software point of view. The whole world is focused in Asia Pacific still in four countries. Those four countries are Malaysia, Thailand, Vietnam, and Bangladesh. Malaysia and Thailand, due to the geopolitical nature and the alignment in one side, it's kind of now on the back foot. Now the world is looking into Vietnam and Bangladesh. Vietnam has certain advantage on top of us. Aaj theke 10 bochor age Vietnam's national export chilo a sector e 1 billion. Last year they reached 217 billion. 10 bochore Vietnam went from 1 billion to 217 billion. This is a $2 trillion economy, expected to be $9 trillion economy, and Asia Pacific is still continue to play the hub for the future consumer electronics and electrical innovation. And right now, Vietnam and Bangladesh is two countries which is poised to take this opportunity. So this is opportunity in front of us. If we can help our young generation, if we can help our industry, we can really transform our country, not just for now, but in the coming future, inshallah. And one last request I have, that it's a great day we all are sitting here. Downstairs, upper floor, niche ebong baire, there are a lot of young innovators who has really done great work. I would request each of you to please go downstairs and spend some time with the young innovators. I'll just give one example and finish. Like last night, around 1 o'clock last night, I was walking around and talking with the innovators, and I saw that the company has developed a drone interceptor. Amra shobai jani je in the last the current Middle East war, the whole thing, the drone interceptor became a big issue. And I was talking the like students who has developed it. It's so simple, so like they have developed it in so nicely. I would request anybody from the defense industry or like each of you to please go and spend some time, encourage them. They are our future and they will change our country, inshallah. Thank you, everybody.
1: অসংখ্য ধন্যবাদ উপদেষ্টা মহোদয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মহোদয়কে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি সাহেব। এখানে উপস্থিত আমাদের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম এমপি, এখানে উপস্থিত মাননীয় উপদেষ্টা রেহান আসিফ আসাদ, আমাদের সচিব সাহেব আনোয়ার ইসলাম, এখানে উপস্থিত আমাদের মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, এমপি সাহেবরা, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আর একটা প্রোগ্রাম আছে, আমি যেহেতু শর্টে আমি শেষ করব, আমি লিখিত বক্তব্য পাঠ করলাম না, যেহেতু ওনার আর একটা প্রোগ্রাম আছে, শুধু আমি দু একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে আমাদের আনিস সাহেব এবং আমার পুত্র সমতুল্য রেহান অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। রেহান বলেছে ভিয়েতনামে 1 বিলিয়ন থেকে 17 বিলিয়ন এবং পার্শ্ববর্তী রাষ্ট্র সফটওয়্যারে তারা আমেরিকা বা পৃথিবীর বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করে। আমি চাই আমার মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত, আমি বিশ্বাস করি রেহান এই মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি বিশ্বাস করি সারা পৃথিবীকে যেভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র ডোমিনেট করে, আমরা চাই বাংলাদেশের ছেলেমেয়েরা এই পৃথিবীকে সামনে ডোমিনেট করবে, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমি অনুরোধ রাখতে চাই। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলাদেশের ছেলেমেয়েরা এই সেক্টরে সারা পৃথিবীকে ডোমিনেট করবে, এটা আমি বিশ্বাস করি। প্রিয় ভাইয়ের আমার, আমি যেটা আজকে ভিয়েতনামের কথা কোরিয়ার কথা উনি বললেন, আমি জাস্ট একটা কথা আমার মনে পড়ে গেল, আমার আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমার সুযোগ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আজ থেকে প্রায় 30-35 বছর আগে, আমি তখন এমপি ছিলাম, আল্লাহর কাছে শুক্রিয়া জহিরুদ্দিন স্বপন সাহেব এখানে এসে পড়ছেন, উনিও সেদিন ছিলেন, আমার যেটুকু মনে পড়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি যে এমন একজন নেতার আমরা রাজনীতি করি যেটা এখন আমরা চিন্তা করছি, সেটা উনি আজ থেকে 50 বছর আগে চিন্তা করেছেন, সেটা হচ্ছে আমাদের নেতা এখানে বসা, উনি গল্প করছিলেন রাত্রে, আমরা 3 দিনের সফরে ছিলাম ভোলায়, আমি সেই সফরের সঙ্গী ছিলাম, একই সঙ্গে বোরহানউদ্দিন, ভোলার বোরহানউদ্দিনের রেস্ট হাউসে আমরা 3 দিন ঘুমিয়েছি, শুয়েছিলাম, একদিন রাত্রে উনি গল্প করছেন, গল্পটা মাননীয় প্রধানমন্ত্রী একটু আপনি শুনবেন, সেটা হচ্ছে গল্পটা আমি ওনাকে মনে করে দিই, যে ওই দিন স্বপন সাহেবও আছে, উনি বিছানায় রাত্রে উনি বিছানা খাটে বসা আর আমরা তার সামনে হয় মেঝেতে নাহলে সোফায় বসা, উনি গল্প করছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তখন বেঁচে, উনি বয়সে তখন ছোট, দুটো ফাইল টেবিলে রাখা, এই দুটো ফাইল দেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অফিসে গেছে, অফিস থেকে ফেরার পর এসে দেখে যে অগোছালো, তখন তারেক রহমান সাহেব তখন ছোট, ওই ফাইলগুলো উনি ঘাটাঘাটি করেছেন, নাড়াচাড়া করেছেন, উনি খুব আতঙ্কে আছে, আজকে তো বাবা আমাকে ছাড়বে না, আজকে তো আমাকে অনেক বকা দেবে, সে আতঙ্কের মধ্যে আছে, সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে দূরে দূরে, এর মধ্যে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, পেলো পেলো এদিকে আসো, আমি তো কাঁপতে কাঁপতে তার কাছে গেলাম, ভয় ভয় গেলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার উনি বললো আমি তো ভয় আছি বোধহয় এখন তো আমাকে বকা দেবে নাহলে কিছু একটা করবে, কাছে ডেকে নিয়ে এসে বললো আয় পিনো দেখেছিস সেই ফাইলটা, তো বললো যে বাবা ফাইলটার মধ্যে কি আছে তুমি জানো, তো বাবা আমি তো জানি না, জানো দুইটা ফাইল, একটা ফাইল আছে এই যে ফাইলটা দেখছো এটা স্যাটেলাইট, এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা এই অঞ্চলের এই সিঙ্গাপুর ভারত বা এই অঞ্চলে এটাকে আমরা ভাড়া দিয়ে বিক্রি করে এখান থেকে যে টাকা আন করব এই টাকা দিয়ে আমরা এই রাষ্ট্রকে পরিচালনা করব। এটা শহীদ জিয়াউর রহমান সাহেব আজ থেকে 50 বছর আগে চিন্তা করেছেন। নতুন প্রজন্মদের কাছে আরেকটা ফাইলের কথা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি বলছিলেন, এই ফাইলটা কি জানো? তখন উনি বললেন, বাবা বলেন, বলছে আমাদের দেশ 54,000 বর্গমাইল, এ দেশ তো কখনো বৃদ্ধি হবে না, এ দেশ তো কোনোদিন বাড়বে না, 56,000 বর্গমাইল, এ দেশ তো বাড়বে না, জনগণ তো বাড়বে, বৃদ্ধি পাবে জনগণ। আমি প্ল্যান করেছি এই বঙ্গোপসাগর আস্তে আস্তে ভরাট করে এই বাংলাদেশকে আরো বড় বড় রাষ্ট্রে পরিণত করবো আমরা। প্রিয় ভাই, আবার আমি কথা বলে শেষ করলাম এটাই যে আজকে যে চিন্তা রেহান আমাদের আনিস সাহেবরা বললেন, এই চিন্তাটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরো 50 বছর আগে করেছেন। আমি বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বেঁচে থাকতেন, আমি বিশ্বাস করি এই সেক্টরে আজকে ভারত নয় বাংলাদেশ ডোমিনেট করতো বলে আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আপনার বক্তব্যের জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ফকির
2: মাহবুব। সময় নষ্ট করে যায় না, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ, উপস্থিত আছেন আমাদের মন্ত্রীবর্গ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত গবেষক, শিক্ষক, বিজ্ঞানী, উদ্ভাবক, শিল্প উদ্যোক্তা, তরুণ শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনকে জাতীয় উন্নয়নের কাজে আরো কার্যকরভাবে ব্যবহার করতে আপনার নেতৃত্ব সহযোগিতা আমাদের উৎসাহিত করেছে। এই আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিতি মেলার গুরুত্ব আরো অনেক বৃদ্ধি করেছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আজকে $1 trillion শক্তিশালী অর্গান ভিত্তিক উদ্ভাবনমুখী অর্থনীতি রূপান্তরের লক্ষ্যে আজকের এই বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 আয়োজন করা হয়েছে। বর্তমানে আমাদের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ রূপান্তরকালীন পর্যায়ে অতিক্রম করছে। এই পর্যায়ের প্রথাগত পণ্য বা সেবার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি উচ্চমূল্য সংযোজনী শিল্প উদ্ভাবনী প্রযুক্তি যুক্ত না হলে বৈশ্বিক বাজারে দেশের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা কঠিন হবে। বাংলাদেশের বিজ্ঞান ও গবেষণা উদ্ভাবনের ক্ষেত্রে অগাধ সম্ভাবনা রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং তরুণ উদ্ভাবকদের মধ্যে প্রতিনিয়ত নতুন ধারণা উদ্ভাবনী উদ্যোগ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু প্রযুক্তি হস্তান্তর, রেগুলেটরি অনুমোদন, বুদ্ধিভিত্তিক সম্পদ সংরক্ষণ, বাজারজাতকরণের সীমাবদ্ধতার কারণে তা সফলভাবে ব্যবসার রূপ নিতে পারছে না। সরকার এই দূরত্ব হ্রাস করতে উদ্ভাবক, উদ্যোক্তা ও বিনিয়োগকারী এবং সরকারি সংস্থার সমন্বয়ে একটি এন্ড টু এন্ড ইনোভেশন ইকোসিস্টেম তৈরি করেছে। আমরা আমার একটি ইকোসিস্টেম তৈরি করতে চাই যেখানে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা শিল্প খাতের বাস্তব সমস্যাগুলি সম্পর্কে জানতে পারবেন, শিল্প উদ্যোক্তারা সম্ভাবনাময় দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের সঙ্গে পরিচিত হতে পারবেন এবং সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তার ক্ষেত্রগুলি চিহ্নিত করতে পারবে। এক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধনকারী ও সমন্বয়কারী ভূমিকা পালন করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, বর্তমান সরকার তরুণ প্রজন্মের উদ্ভাবনী ধারণাকে বাণিজ্যিক রূপ দিতে 500 কোটি টাকা বিশেষ স্টার্ট আপ তহবিল গঠন করেছে। কেবল সরকার একা পক্ষে উদ্ভাবন ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়। সরকার প্রয়োজনীয় পলিসি ফ্রেমওয়ার্ক সহায়ক পরিবেশ তৈরি করবে, তবে বাণিজ্যিকরণ, বিনিয়োগ এবং প্রযুক্তি অ্যাডপশনে বেসরকারি খাতকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আমি অনুরোধ করছি, কারণ বেসরকারি খাতে তথা ইন্ডাস্ট্রি জানে বাজারের চাহিদা এবং উৎপাদন এবং বাণিজ্যকরণের বাস্তবতা। আমি মনে করি এলডিসি উত্তরণকে টেকসই ও কার্যকর করতে উদ্ভাবনী মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই মেলা উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রতিযোগিতার সক্ষমতা উন্নয়ন এবং প্রযুক্তি নির্ভর নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উত্তরণ পরবর্তী অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি। আমাদের এখন শুধু নতুন উদ্ভাবনের সংখ্যা বাড়লেই চলবে না, বরং উদ্ভাবনের মান, ব্যবহারযোগ্যতা, প্রযুক্তিগত পরিপক্কতা এবং বাজারে প্রবেশের সক্ষমতার দিকেও আমাদের গুরুত্ব দিতে হবে। উপস্থিত শ্রোতৃবৃন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই ধরনের সম্মানিত উদ্যোগকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা এবং শিল্প খাতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমাদের এই প্রত্যাশা, এই ইনোভেশন ফেয়ার শুধুমাত্র একটা আয়োজন হিসেবে সম্ভব থাকবে না, বরং এখন থেকে নির্বাচিত এবং উদ্যোগ সম্ভাবনাময় উদ্ভাবনগুলিকে পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা দিয়ে বাস্তবে প্রয়োগের দিকে এগিয়ে নেওয়ার জন্য একটি কার্যকর প্রক্রিয়া গড়ে উঠবে। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমাদের এই সমন্বিত প্রচেষ্টায় ভবিষ্যতে বাংলাদেশকে আরও জ্ঞানভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলবে। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সর্বজনীন সাফল্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
3: মন্ত্রী মহোদয়, আপনার মূল্যবান বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সুধী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশে প্রথমবারের মতো ইনোভেশন ইকোসিস্টেমকে একটি সমন্বিত অনলাইন কমিউনিটি প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছে। এ পর্যায়ে একটি অডিও ভিজুয়াল উপস্থাপিত হচ্ছে।
4: Every transformation begins quietly with one question, one problem, one idea. In the fields, an innovator is helping farmers

বাংলা প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে 1000-এরও বেশি উদ্ভাবন নিয়ে উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, শিল্পখাত, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং নীতি নির্ধারণের সমন্বয় ওয়ান নেশন ওয়ান ইনোভেশন হাব অনলাইন ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম উদ্বোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করছি।

0: মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ। ইনোভেশন হাব উদ্বোধনের মধ্য দিয়ে আজ সূচনা হলো একটি নতুন অধ্যায়ের। এর মধ্য দিয়ে গড়ে উঠল উদ্ভাবকদের জন্য একটি সমন্বিত সংযোগ ব্যবস্থা, যার মাধ্যমে আমরা প্রতিটি ইনোভেশনের সর্বোচ্চ সফলতার জন্য একযোগে কাজ করার সুযোগ পাব। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এসে পৌঁছেছি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তে। অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সাথে আজকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়কে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের শুভ উদ্বোধন ঘোষণা করার এবং মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
1: ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ ইনোভেশন ফেয়ার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মন্ত্রিপরিষদ সদস্য, উপদেষ্টা এবং সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক ও উদ্বোধকবৃন্দ, শিল্প ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিবৃন্দ, দেশি বিদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষকবৃন্দ, বিনিয়োগকারী এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকবৃন্দ এবং সম্মানিত সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমার আগে যে সকল পূর্ববর্তী বক্তা তাদের বক্তব্যে যে বিষয়গুলো তুলে ধরেছেন সকলের সামনে, এই বিষয়গুলোর মধ্য দিয়েই আমাদের আগামী দিনের কর্মপন্থাগুলো আমি মনে করি এখানে বোধহয় আর বক্তব্যের তেমন কোনো প্রয়োজন নেই। আমার পূর্ববর্তী বক্তা যারা বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, যেটি আমি মাত্র উল্লেখ করেছি, সেখানে মোটামুটিভাবে আগামী দিনে আমাদের সরকার বা দেশের কি হওয়া উচিত, কি কর্মপন্থা হওয়া উচিত, সেই জিনিসগুলো পরিষ্কারভাবে উঠে এসেছে। আমরা বিভিন্ন উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ সহ গবেষকবৃন্দ সহ সকলের কাছে আমি সরকারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি এবং আপনাদেরকে এতটুকু বলতে পারি, বর্তমান সরকার আমাদের যেই সকল প্রেজেন্টেশন আমরা দেখেছি, সেই প্রেজেন্টেশনে যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা আমাদের সর্বোচ্চ অবস্থান থেকে সর্বোচ্চ সকল কিছু চেষ্টা এবং উদ্যোগ আমরা গ্রহণ করব। আপনাদের সহযোগিতার আমাদের প্রয়োজন, আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন, আপনাদের এগিয়ে আসা রাষ্ট্রের জন্য প্রয়োজন। আসুন আমরা সকলে মিলে এরকম একটি রাষ্ট্র গড়ে তুলতে কাজ করি যেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই রাষ্ট্রকে গড়ে তুলতে সক্ষম হব। এখন আমি আনুষ্ঠানিকভাবে আজকের বাংলাদেশ ইনোভেশন ফেয়ার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
2: অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনার অনুপ্রেরণামূলক বক্তব্য বাংলাদেশের ইনোভেশন ইকোসিস্টেমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আমাদের অনুপ্রাণিত করবে।
0: সম্মানিত অতিথিবৃন্দ, আজ আমরা একটি বৃহত্তর জাতীয় যাত্রার সূচনা করলাম। বাংলাদেশের অসংখ্য উদ্ভাবনী ধারণা, গবেষণা এবং প্রতিভাকে সংযুক্ত করে একটি শক্তিশালী ইন্টিগ্রেট ন্যাশনাল ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।
2: বাংলাদেশের উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা ও তরুণ মেধাবীদের হাত ধরে একটি জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে উঠবে, এই প্রত্যয় আমাদের সকলের। সেই প্রত্যয়কে ধারণ করে উদ্ভাবনের সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার নিয়ে আমরা বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি।
3: সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026। তিনি এই অনুষ্ঠানে এতক্ষণ ভাষণ প্রদান করলেন। সুপ্রিয় বন্ধু, এই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারে এতক্ষণ ধারা বর্ণনায় আপনাদের সাথে ছিলাম আমি ফাতিমা আফরোজ সোহেলি, প্রকৌশল দায়িত্বে প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাসনাতুল আজম ও মিসবা চৌধুরী, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় শ্যামল চৌধুরী, প্রকৌশল নির্দেশনায় প্রকৌশলী মোহাম্মদ আবু মাসুদ। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। আজকে সরাসরি সম্প্রচার প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। প্রিয় শ্রোতা, এখন আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
4: এতক্ষণ নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

0: এতক্ষণ ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রামবিট শুনলেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছে আমরা কজন, চমচমি দেওয়ান নাকি বন্যাহার ও সৈয়দা নুরুন্নাহার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মেজবা চৌধুরী, নাসরিন আক্তার, মোসাম্মদ নুরজাহান ও লুৎফুন্নাহার মেরি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন গোলাম সরওয়ার মির্জা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: বিশেষ করে শিশু ও বয়স্কজনেরা আক্রান্ত হচ্ছেন নানা ধরনের রোগ ব্যাধিতে। তাই আমাদের সবাইকে স্বাস্থ্য বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে, বিশেষ যত্ন নিতে হবে শিশু ও বয়স্কজনদের। আমরা সবাই এ বিষয়ের প্রতি সচেতন থাকব, সবার প্রতি এ আহ্বান জানিয়ে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে।
1: বন্ধুরা, আমরা জানি মাতৃত্ব একজন নারীর জীবনের সবচেয়ে বড় সার্থকতা, কিন্তু একজন নারী যখন প্রথমবার গর্ভধারণ করেন তখন অনেক কিছুই তার অজানা থাকে। তাই সন্তান ধারণ থেকে শুরু করে শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত একজন মাকে অনেক বিষয়ে সতর্কতা ও সচেতনতা অবলম্বন করে চলতে হয়। একজন গর্ভবতী মায়ের যথাযথ যত্ন নিশ্চিতে পরিবারের সদস্য ও কাছের মানুষরাই প্রধান ভূমিকা পালন করে থাকে। মায়ের সুস্থতার উপরই আগত সন্তানের সুস্থতা নির্ভরশীল, তাই এ ব্যাপারে সবারই সচেতনতা অত্যন্ত জরুরি। সন্তান প্রসবের পর আসে পরিকল্পিত পরিবার গঠন এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের বিষয়টি।
0: আমাদের আজকের আয়োজনের শুরুতেই প্রসব

0: বন্ধুরা, প্রিয় শ্রোতা বলছে, যে যেখান দূরে ও কাঠান শুনছেন থেকে এই অনুষ্ঠিতি অনেক অনেক তাদের সবার জন্য শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আরে বন্ধুরা, আপনারা সবাই সুস্থ হয়ে ভাড়া সুস্থ এ সময়ের এলো থাকাটা চ্যালেঞ্জ বিরাট। শিশু ও বিশেষ করে আক্রান্ত হচ্ছেন বয়স্কজনেরা আর রোগ ব্যাধিতে নানা ধরনের সবাইকে, তাই আমাদের বিষয়ে অত্যন্ত স্বাস্থ্য থাকতে হবে, অত্যন্ত সচেতন যত্ন নিতে হবে। বিশেষ যত বয়স্কজন শিশু ও সবাই এ বিদের আমরা চেতন থাকবো, বিষয়ের প্রতি সত্যি এ আহ্বান সবার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের সঞ্জনাচ্ছি অনুষ্ঠানে স্বাস্থ্যই সুখের মূল।
1: আমরা জানি বন্ধুরা, একজন নারী মাতৃত্ব চেয়ে বড় সার্থক জীবনের সব একজন নারী কথা, কিন্তু একবার গর্ভধারণ যখন প্রথম অনেক ধারণ করেন তখন অজানা থাকে কিছুই তার ধারণ থেকে, তাই সন্তান ভূমিষ্ঠ হওয়া শুরু করে শিশু মাকে পর্যন্ত একজন সতর্কতা অনেক বিষয় সচেতনতা অবলম্বন ও সচ হয় একজন করে চলতে মায়ের যথাযথ গর্ভবতীতে পরিবার যত্ন নিশ্চিত ও কাছের মায়ের সদস্য ভূমিকা পালন প্রধান মায়ের সুস্থ করে থাকে আগত সন্ততার উপরই নির্ভরশীল সুস্থতা সবার, তাই এবার অত্যন্ত সচেতনতা সন্তান প্রসব জরুরি পরিকল্পিত পর আসে এবং পরিবার গঠন
2: পদ্ধতি ওনারা ব্যবহার করে। এই কাউন্সিলিং কখন করতে হবে তাদের? এই কাউন্সিলিংটা কিন্তু করতে হবে গর্ভকালীন সময়, অর্থাৎ আমরা যেটা বলি ANC সময়। একটি মা গর্ভ সন্তান ধারণ করেছেন এটা জানা মাত্র আমরা বলি যে সঙ্গে সঙ্গে সেবা কেন্দ্রে যেতে হবে, অথবা বাড়িতে যে আমাদের FWA-রা যাদের বাড়ি বাড়ি পরিদর্শন করে তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ দিতে হবে, এবং যখন প্রয়োজন হবে পরামর্শের সাথে হলেই হবে না, তাকে রেগুলার চেক আপের জন্য নিকটস্থ যে কোনো একটা সেবা কেন্দ্রে যেতে হবে। এই সেবা কেন্দ্রে যাওয়ার সময় যখন যাচ্ছে অথবা বাড়িতে যখন আমরা FWA তাকে পরিদর্শন করতে যাচ্ছি সেই সময় তাকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করবেন যে প্রসব পরপরই যেন উনি একটা পদ্ধতি নিতে পারেন। এই পদ্ধতিগুলো এখানে একটু বলে রাখি যে প্রসবের পরপরই আমরা তাকে IUD যেটা মহিলাদের জরায়ুতে পর্ণ হয় এটা 10 বছর মেয়াদি, চাইলে আগে খুলে ফেলা যায়। এটা হচ্ছে IUD, একটি সুন্দর পদ্ধতি। তারপর হচ্ছে রয়েছে ইমপ্ল্যান্ট যেটা মেয়েদের কোনের উপরে নিচে চামড়ার নিচে পরানো হয়, আর এছাড়া তো রয়েছে আরো অনেকগুলো পদ্ধতি রয়েছে, কিন্তু এই

0: সরাসরি একটা বিরতিতে যেন তিন বছর এবং এই সময় থাকে যেন একটি ওইটুকুতে অর্থাৎ ওনারা উপযুক্ত পাঁচমিন কখন ভয় করে এই কাউন্সিল করতে হবে তার গর্ভকালে সূর্য কিন্তু করতে আমরা যেটা বলি সময় অর্থাৎ একটি এএনসি সময় সন্তান ধারণ করা গর্ভ মাত্র আমরা বলেছেন এটা জানবে সেবাগুলি যে সঙ্গে সঙ্গে অথবা আমি যে যেতে হবে আমাদের এইভাবে বাড়িতে যে পারিবারিক পরিবার এরা যাদের কাছ থেকে বিভিন্ন দর্শন করে তাদের হবে এবং পরামর্শ নিতে হবে পরামর্শ যখন প্রয়োজন হবে না সে সাথে হোলিকাপের জন্য তাকে রেগুলার চেয়ে কোন একটা সেবাকে নিকটস্থ এই সেবাকে যেতে হবে সঞ্জে যাওয়া আছে অথবা যখন যা আমরা এইভাবে বাড়িতে যখন করতে যাচ্ছি তাকে পরিদর্শনীয় তথ্য সেই সময় তাকে বিদ্যা করবেন যে দিয়ে ছড়পরই যেন প্রসব পেতে পারেন এই একটা পদ্ধতি বলে রাখি দুটিগুলো এইখানে পরপরই যে আইইডি আমরা তাকে মহিলাদের জরুরি যেটা এটা দশ বছরে পর্ণ হয় চাইলে আগে মেয়াদি এটা হচ্ছে খুলে ফেলার চাইল পদ্ধতি যে আইইডি একটি সূচি রয়েছে তারপর মহিলাদের কোন প্ল্যান্ট যেটা চামড়ার নিচে পরের উপরে নিচে আর এছাড়া পর্ণ হয় অনেকগুলো পদ্ধতি রয়েছে আর কিন্তু এই দুটি রয়েছে একটা পদ্ধতি বড়ি খাবেন উনি এর পরবর্তীতে উনি অন্য মানে সুখী বড়ি ওনাকে খেতে হবে তাহলে দেখা যাচ্ছে এই স্বল্প মাত্র আপন বড়ি নিয়ে আসার এটাই কারণ যে মায়ের বুকে
1: ইনজেকশন
2: এই স্বস্তি দিলে তো স্বস্তি ইনজেকশন স্বস্তিতে থাক আমরা দুজন তাই না ডাক্তার সারতে পারি এইটাই গিয়া করি অক্ষর
3: সুপ্রশ্রোতা জীবনযাপন মধুরা সুস্থভাবে বিধিসমূহ জন্য স্বাস্থ্য মেনে চলার যথাযথভাবে তাই আমাদের কোনো বিকল্প নেই বেঁচে থাকতে গেলে কি সুস্থভাবে মানে রোগ ব্যাধি থেকে যে কোনো ধরনের স্বাস্থ্যবিধি থেকে মুক্ত থাক বিচ্ছন্ন জীবনযাপনসমূহ মেনে নিজেরা সুস্থ থাকুন করতে হবে অন্য কেউ সুস্থ থাকবো
4: সবার প্রতি থাকবো আজকে স্বাস্থ্যবান জানিয়ে স্থান থেকে সুখের মূল যে আবার বিদায় নেব আজকে আগে জানিয়ে দিচ্ছি মন্থনায় ছিলেন অনুষ্ঠান গ্রহরওয়ার মির্জা গোলাম স্থাপনায় আমি উপস্থিত হাতাবুজ্জামান মির্জা মোহাম্মদ
3: তাসমিয়া রহমান এবং
4: শব্দগ্রহণ ও
3: শান খান
4: নুরুল আমির সম্পাদনায় করলেন প্রযোজনা
5: চাহিদা মঞ্জু
6: স্বাস্থ্য অনুষ্ঠানটি সুখের মূল্য পরিশেষ হল জনসংখ্যায় ও পুষ্টিস্থা

এবং এই সময় যেন একটি যেন তিন বছর ধরে ওনারা পেয়ে থাকে এবং কখনোই টুকুতে এই কাজ উপযুক্ত পদে গর্ভকালে ভয় করে আমরা যেটা বলি করতে হবে তার একটি কিন্তু করতে সন্তান ধারণ সময় অর্থাৎ তারা মাত্র আমরা বলি এনসি সময় সেবা গর্ভ অথবা বলেছেন এটা যেন আমাদের এইটা বলি যে সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি পরিদান যে যেতে হবে কাছ থেকে বিভিন্ন বাড়িতে যে হবে এবং এরা যাদের হবে পরামর্শ করে তাদেরই হবে না পরামর্শ নিতে হবে জন্য যখন প্রয়োজন কোন একটা সেবা সাথে হলে

0: সুপ্রিয়শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার পরিবেশিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল। বন্ধুরা, আমাদের আয়োজনের এই পর্বে আইনি তথ্য জানাবো। আজকের বিষয়ে মানসিক স্বাস্থ্য আইন 2018 অনুসারে মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম এবং মানসিকভাবে অসুস্থ ব্যক্তির অধিকার বিষয়ভিত্তিক এই আলোচনা সঞ্চালনা করেছেন অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। আসুন শোনা যাক আলোচনা অনুষ্ঠানটি।
1: আমরা জানাবো আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা করে থাকি। আজকেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন নিয়ে আমরা আলোচনা করব, যে আইনটি সম্পর্কে হয়তো আমাদের অনেকেরই জানা নেই। দেখা যাচ্ছে যে আপনি অসুস্থ হয়ে হসপিটালে গেলেন, হসপিটালে যাওয়ার পর আপনার কোনো অপারেশন করতে হবে। আপনারা নিশ্চয়ই এটা জেনে থাকেন যে অপারেশন করার আগে আপনাকে একটা চুক্তিপত্র, ডাক্তার সাহেব একটা চুক্তিপত্র আপনার কাছে এগিয়ে দেবে, সেটাতে আপনার সম্মতি দিতে হবে। সম্মতি দিলে তবে তারা অপারেশন কার্যক্রম পরিচালনা করবে। কেন? এটা কিন্তু মানসিক স্বাস্থ্য আইন 2018 এটার একটা অংশ। আমি বলব যে আসলে অনেক আইন আছে যে আইনগুলো আমরা জানি না, যে আইনগুলো আমরা কখনো হয়তো পড়া হয়ে ওঠে না, কিন্তু আমাদের জনগুরুত্বপূর্ণ বিষয়ে অনেক ধরনের আইন রয়েছে। বলা যায় যে আইনের একটা সাগর রয়েছে। তো আমরা কেউ আইনের বাইরে নই, আমাদের প্রত্যেককে আইন মেনে চলতে হবে, আইন জানতে হবে। আর আইন না জানলেও আপনি বলতে পারবেন না আপনি আইন জানেন না, এটা বলা যাবে না। ধরে নেওয়া হবে যে আপনি সমস্ত আইন সম্পর্কে আপনার ধারণা আছে, আপনি অবগত। মোট কথা, কোনো অপরাধ করা যাবে না, অপরাধ করলে আইনে শাস্তি পেতে হবে। আর এই জন্যই সবসময় আইন মেনে চলব, আইন বিরুদ্ধ কোনো কিছু করব না। আজকে আমরা যে আইন নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য আইন 2018, এবং এই আইনে মানসিক স্বাস্থ্য সেবা এবং মানসিকভাবে অসুস্থ ব্যক্তির যে অধিকার, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সামনে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খালেদা সুলতানা নূর। আপনার কাছে প্রথমে আমি একটু জানতে চাইবো যে মানসিক সুস্থতা এটা আসলে কি, এটা দিয়ে আপনি আলোচনা শুরু করবেন। সেই সাথে আপনার কাছে জানতে চাইবো যে মানসিক স্বাস্থ্য সেবার যে বিষয়টা রয়েছে, এই সেবার বিষয়টা কিভাবে আমরা নিশ্চিত হব, এবং এই সেবা কার্যক্রমে নিয়োজিত যে সমস্ত ব্যক্তিরা কাজ করে তাদের স্বরূপটা কি, বা কিভাবে তারা কাজ করছে, বা তারা ডিগ্রি প্রাপ্ত কিনা, প্রশিক্ষণ প্রাপ্ত কিনা, আশা করি আমার জিজ্ঞাসা যেটা সেটা আপনি বুঝতে পেরেছেন। আপনার কাছে উত্তর চাই।
2: আপনি অত্যন্ত সুন্দর করে প্রশ্ন করেছেন, অনেকগুলো বিষয় যদিও একসাথে করেছেন, তারপর আমি একটা একটা করে বলছি। প্রথমত হলো যে মানসিক স্বাস্থ্যতা বলতে আমার মনের সুখের কথা যদি খুব অল্প ভাষায় বলি, যে আমার মনের সুখের অবস্থানটাই, তৃপ্তিকর অবস্থাটাকে আমি বলছি মানসিক সুস্থতা। আর শারীরিক সুস্থতা তো আমার আছে। এরপরে আমি আসছি, আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে মানসিক সেবাটা আমরা কোথায় কিভাবে পাব। 2018 সালে যখন সরকার মানসিক স্বাস্থ্য আইন 2018 প্রণয়ন করেছে, তখন এখানে কিন্তু সরকার বলেছেন যে একইভাবে নাগরিকরা যেভাবে নাকি যে কোনো হসপিটালে গিয়ে স্বাস্থ্য সেবা পাচ্ছে, একইভাবে সরকার নিশ্চিত করবে যে কিভাবে তারা মানসিক স্বাস্থ্য সেবাটা পাবে। যেমন যে ব্যক্তি মানসিকভাবে অসুস্থ, প্রথমত হলো সে কিন্তু বুঝতে পারে না যে সে অসুস্থ, এটা কিন্তু একটা বিষয়। দ্বিতীয় কথা হলো যে আমি কোথায় গিয়ে এই আমি চিকিৎসাটা নিব, কার পরামর্শ নিব, কারণ যেহেতু নতুন নতুন বিষয় আসছে,
1: পাওয়ার আইনই আমাকে অধিকার দিয়েছে,
2: কিন্তু অধিকার দিল, কিন্তু আমি জায়গা চিনি না, আমি আমার নিজের রোগ সম্পর্কে জানি না, বা আমার একটা অটিস্টিক বেবি আছে, তার চিকিৎসার প্রয়োজন, তার অভিভাবকের প্রয়োজন, তার রক্ষণাবেক্ষণের প্রয়োজন শারীরিকভাবে, তারপর তার সম্পত্তির অধিকারের প্রয়োজন, এতগুলো বিষয়ে দেখভাল করার জন্য কিন্তু এই আইনটা করা হয়েছে। মানে শুধুমাত্র আমি মানসিক সেবা দিয়েই শেষ হয়ে যাচ্ছে না এখানটায়।
1: আচ্ছা আচ্ছা।
2: কারণ একজন যদি এরকম হয় যে মেন্টাল ডিসঅর্ডার যদি কোনো ব্যক্তি হয়, যে অটিস্টিক কোনো বেবি, এবং তার যদি এরকম হয় যে তার বাবা মা কেউই নাই, বেঁচে নাই, তাহলে তার অভিভাবক কে হবে, তার সম্পত্তি কি তার অধিকার থেকে সে বঞ্চিত হবে কিনা, বা তাহলে তার সম্পত্তি কিভাবে থাকবে, রক্ষণাবেক্ষণ কিভাবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সুন্দরভাবে এই আইনটাতে আলোচনা করা হয়েছে। এই আইনে বলছে যে সরকার যে কোনো সময় নতুন যে কোনো মানসিক চিকিৎসার জন্য একটা ইনস্টিটিউট গড়ে তুলতে পারেন,
1: কিন্তু সেটা হাসপাতাল স্থাপন
2: করতে পারবে, কিন্তু এটা সময় সাপেক্ষের ব্যাপার। হ্যাঁ, একটা শহর হসপিটাল তৈরি করতে 3 বছর 4 বছর, মানুষের 5 বছর, বা যদি একটা বছর যদি লাগে, যদি আমি এভাবে বলি, তাহলে এই একটা বছর আমার রোগীরা কোথায় যাবে, বা এই বাংলাদেশের নাগরিক, এই যে সরকার যে আমাকে আইনটা দিল, অধিকারটা দিল, তাহলে আমি কোথায় যেয়ে এই চিকিৎসাটা পাবো। এখানে বলা হচ্ছে যে তাহলে যে হসপিটালগুলি সরকারিভাবে আছে, সেখানটাই ইচ্ছা করলে সরকার একটা আলাদা ইউনিট করবেন, যে এটা হলো মানসিক স্বাস্থ্য ইউনিট।
1: ও আচ্ছা,
2: কি আমরা চক্ষু বিভাগ আলাদা দেখছি না? আছে যে মেন্টাল ইলনেস একটা শব্দ আছে, আর একটা শব্দ আছে মেন্টাল ডিসঅর্ডার। একটা হলো মানসিক অসুস্থতা, আর একটা হলো মানসিক রোগ। আমি সুস্থ মানুষ, যে কোনো সময় আমার যে কোনো ডিপ্রেশনে পড়ে যেতে পারি, আমি যে কোনো সময় কোনো একটা মানসিক চাপকে সহ্য করতে না পারি আমি একটু অসুস্থ হয়ে যেতে পারি, যার জন্য আমার অল্প চিকিৎসা কিন্তু আমি সুস্থ হয়ে যাব। আর আরেকটা হলো আমি মানসিক রোগী, সেটা অটিজমের থেকে হতে পারে, আমার মানসিক স্বাস্থ্যটাভাবে বিকশিত হওয়ার আগে আমি জন্মগ্রহণ করেছি, সেটা হতে পারে, কোনো সময় মাদক আসক্তির কারণে হতে পারে, আবার কোনো সময় আছে যে আমরা যেটাকে বলি পাগল, তারও চিকিৎসার প্রয়োজন, কিন্তু সে নিজে কিন্তু বুঝতেছে না তার কোথায় গিয়ে সে চিকিৎসাটা নিবে।
1: তাহলে এক্ষেত্রে এদেরকে কিভাবে আমরা চিকিৎসা করাবো বা কে করাবে?
2: আচ্ছা, এই জন্য এখানে বলতে আমাদের জনপ্রতিনিধিদের মেট্রোপলিটন এলাকা, আপনার পৌর এলাকা, সব এলাকায় এই জনপ্রতিনিধিদেরকে, হ্যাঁ, সমস্ত এলাকাগুলোতে আমাদের জনপ্রতিনিধিদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, এখানে পুলিশকেও একটা ক্ষমতা দেওয়া হয়েছে।
1: আচ্ছা,
2: কিন্তু এখানে আমি একটু বলার, মানে আমি যখন কাজ করছিলাম, পড়ছিলাম, চিন্তা করছিলাম, এখানে আমার কাছে মনে হয়েছে, যেমন উদাহরণস্বরূপ যদি এরকম বলি যে আমি আপনার প্রতি প্রতিশোধ নিতে চাচ্ছি, বা আমি চাচ্ছি না যে আপনি এখানে দাঁড়ান, আমি পুলিশকে ব্যবহার করতে পারি যে আপনাকে পাগল হিসেবে যেন ঢুকিয়ে দেওয়া হয়, এবং আপনি যেন কোনোভাবে আমার, মনে করেন যে
1: অনেক সময় হয় গ্রামে এলাকায় বা অনেক সময় সম্পত্তির লোভে কাউকে পাগল বানিয়ে দেওয়া হয়,
2: তো এখানে একটা রিস্ক যদিও থেকে যাচ্ছে, তারপরেও যেহেতু এখানে আমাদের মনোরোগ বিশেষজ্ঞরা আছেন, ওনাদের সার্টিফিকেট ছাড়া কিন্তু পুলিশে ঢুকিয়ে দিলেই পারবেন না।
1: আচ্ছা, সার্টিফিকেট প্রয়োজন হবে,
2: সার্টিফিকেট প্রয়োজন হবে, এবং তার সাথে প্রয়োজন হবে যে মনিটরিং।
1: আচ্ছা,
2: মানে হলো যে একজন রোগীকে যখন নাকি কোনো জনপ্রতিনিধি বা কোনো পুলিশ যখন নাকি আপনার চিকিৎসার জন্য ঢোকানো হলো কোনো হসপিটালে বা তার প্রয়োজন অনুযায়ী, সে সময় তাকে কিন্তু আদালতে তাকে 15 দিন পরপর তার রিভিউ দিতে হবে, সেই সময় কিন্তু অনেক প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। সুতরাং এখানে একটা চেক এন্ড ব্যালেন্স কিছুটা আছে। আমরা যে বলি সাইকিয়াট্রিস্ট বলি, আমরা মনোরোগ বিশেষজ্ঞ যারা আমাদেরকে ঔষধ প্রেসক্রাইব করেন, আর আরেকজন যারা কাউন্সিলিং করেন যে আমার একটা মনের সমস্যা আমি বলতে পারছি না, তারা কি করে, তাদেরও হসপিটাল, তারা প্রায় চিকিৎসা করতে পারেন।
1: এই আইনে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, অপ্রতিবাদী।
2: অপ্রতিবাদী, জি,
1: ঠিক না?
2: অপ্রতিবাদী, এখানে যে রোগী যিনি আছেন উনি নিজে বুঝেন না যে উনার রোগ হয়েছে, কিন্তু কোন চিকিৎসা দিতে গেলে উনি বাধা প্রদান করেন। আর আরেকটা রোগী আছেন যিনি বলেন যে আমি তো পাগল না, আমি কেন চিকিৎসা করাবো, তাকে কোনোভাবেই চিকিৎসা করানো যায় না, এটা আরেক ধরনের রোগী। আর আরেক ধরনের রোগী আছে যে আমরা যদি বলি যে মাদকাসক্তির কারণে হচ্ছে, মেন্টাল ডিসঅর্ডার হয়ে যায়, তখন কোন একটা জিনিসের প্রতি তার ডিপেন্ডেন্সি বেড়ে যায়, এবং সেই জিনিসটা না পেলে স্বাভাবিকভাবে সে তার ব্যবহার, কাজকর্ম কোনো কিছুই করতে পারে না। আরো দূরে রাখলাম যে আমাদের দেশের জন্য উন্নয়ন, সমাজের উন্নয়ন, যেটা নাকি আমরা প্রত্যেকটা মানুষই করে থাকি, কাজ করে থাকি, যেমন নিজের জন্য করি, তার পাশে কিন্তু আমরা মানুষকে সাহায্য করি, আমরা কিন্তু দেশের জন্য কাজ করি। যখন নাকি একজন মানসিক অসুস্থ রোগী হয়ে যান, উনি কিন্তু এগুলি করতে পারেন, উনি এখান থেকে তখন এখানে বঞ্চিত থাকেন, উনি তখন চিকিৎসা নিয়ে এটা করতে হয়। এখন আসি, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আমাদের যে বিশেষজ্ঞ যারা আছেন, তা যেমন ঢাকা ইউনিভার্সিটিতে, যে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি দেওয়া সম্ভব সেখান থেকে যদি তারা পাশ করেন, এবং তার পরবর্তীতে আমাদের ডাক্তারের যে BMDS যে ইয়েটা আছে, সেখানে ওদের লাইসেন্স থাকতে হবে। যেমন আমরা লয়ার হওয়ার পর কি, আমরা পাশ করলে LLB পাশ করলাম, তারপরে আমাকে বার কাউন্সিল আন্ডারে আমাকে লাইসেন্স দিতে হচ্ছে, প্র্যাকটিস করার জন্য আমাকে তৈরি হতে হচ্ছে, যে পরীক্ষা দিতে হচ্ছে, তৈরি হতে হচ্ছে। একইভাবে এই যারা এই মনোরোগ বিশেষজ্ঞ আছেন, যারা আমাদের কাউন্সিলিং করছেন, তাদেরকেও কিন্তু একইভাবে ডিগ্রিগুলোকে অর্জন করতে হয়। তার পাশাপাশি আছে নার্সিংটা, এই স্পেশাল রোগীগুলিকে হ্যান্ডেল করার জন্য নার্সিংটাও তাদেরকে বিশেষ ইয়ে থেকে ডিগ্রি অর্জন করতে হবে।
1: অর্থাৎ মানসিক স্বাস্থ্য ও সুরক্ষার জন্য আমাদের অনেকেরই, আশেপাশে অনেকেরই দায় দায়িত্ব রয়েছে। আপনি যেগুলো বললেন অত্যন্ত চমৎকার বলেছেন, এবং আমাদের অধিকার রয়েছে, এই আইন অনুসারে চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার আলোচনা উপস্থাপনের জন্য, এবং আজকে আমাদের হাতে যেহেতু আর সময় নেই, সেহেতু আমরা বিদায় নিচ্ছি। আগামী পর্বে জানবো আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠানে ভিন্ন কোনো আইন নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রত্যাশা রইল। সে পর্যন্ত সবে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আইন মেনে চলবেন। সবার জন্য শুভকামনা।
3: কি করো?
4: নাচি।
3: দুরু
4: দেহস না কি করি?
3: দেহি তো।
4: কি দেহস?
3: খেতা সেলাই করো।
4: তাইলে আর জিজ্ঞাস কেন?
3: আবার খেতা সেলাও? এই বিষয়টা কি?
4: খেতার লগে বিষয়ের কি সম্পর্ক?
3: আছে না সম্পর্ক, এই মানে নতুন খেতা। নতুন কেউ আইতেছে নাকি আবার তোমার ঘরে?
4: আইলে তো দেখবি।
3: দেখতে দেখতে তো
5: গেদারে।
3: আমি আনিকা, মিয়া ভাই।
5: তো এই দুপুর বেলায় কি বিকেল হইতে তো দেরি আছে।
3: তার মানে আমাদের যাইতে কও?
5: হ্যাঁ, জিরানির টাইম, একটু জিরান তো লাগবো।
3: জিমিয়া ভাই, এই তাহলে একটু পরেই আসুন।
4: আহ আনিকা বতো।
3: না না, পরেই আসুম, এই গেলাম।
5: উডাও।
4: কি হইছে?
5: খেতা উডাও।
4: অহন খেতা উডান যাইব না, সব গোলমাল হয়ে যাইব।
5: যাইতে গাড়িতে যাওন লাগবো।
4: যাইবা।
5: যামু তো ঠিকই, কিন্তু আবার তো এক সপ্তাহ আগে আইতে পারুম না।
4: এইটা নতুন কি কথা? চাকরি করলে তো আর আমার পাশে বইয়ে থাকতে পারবা না।
5: আরে আমার সমস্যাটা বুঝো না তুমি?
4: বুঝি, খুব ভালো করে বুঝি। সেই কারণে কই, এত যখন তোমার সমস্যা, একটা বাসা ঠিক করে আমারে নিয়ে যাও, ভালোই হইব। বাচ্চারেও একটা ভালো স্কুলে পড়াইতে পারো।
5: আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়াইও পড়াইও, ওইসব কথা পরে হইব।
4: পরে কেন?
5: আচ্ছা ঠিক আছে, এইবার ভুল করে ফেলাইছি, দয়া করে ক্ষমা করে দেন। যায় না,
4: পাগল হইছো? আমার ক্ষমা দিয়া তো আর ভুলের মাসুল শোধ করা যাইব না। কিছু একটা হইয়া গেলে তো পস্তাইতে হইব আমারই।
5: না না না, কিছু হইব না, একাধবারে এমন কিছু হয় না।
4: তোমার মিডা কথায় সিরা ভিজব না।
5: বড় নিষ্ঠুর তুমি।
4: আমি নিষ্ঠুরি?
5: আশ্চর্য, বুড়িখানের কথা ভুলো কেমনে?
4: আরো আশ্চর্য, আনার কথা তুমি ভুলো কেমনে?
5: আর ভুলইব না।
4: আজেরা প্যারপার করো না তো, কাজ করতে দাও আমারে, সরো।
5: করো করো, তোমার কাজ তুমি করো, আমিও দেহি কোথাও কি পাম
4: যায়।
3: ভাবি ভাবি
4: কি হয়েছে?
3: মিয়া ভাই এরকম পাগলের মতো দৌড়ায় কই যায়?
4: পাগলের মাথা খারাপ হইলে যা হয় আর কি, আমি কি জানি কই যায়। সত্য সব।
5: ডাক্তার সাহেব, কম ঝামেলার মধ্যে একটু বেশি সময় নিরাপদে থাকুন না আর কি ব্যবস্থা আছে?
6: আরেকটা আছে, সেইটাও মহিলাদের।
5: যেমন?
6: গর্ভনিরোধক ইঞ্জেকশন, স্বস্তি। প্রতি 3 মাস পর পর এই ইঞ্জেকশন নিলে নিরাপদ থাকা যায়। মাসিক শুরু হওয়ার 1 থেকে 7 দিনের মধ্যে ইঞ্জেকশন নিতে হয়। বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে 6 সপ্তাহ পর, আর না খাওয়ালে প্রথম দিন থেকেই ইঞ্জেকশন নেওয়া যায়।
5: স্বস্তি, এই স্বস্তি ইঞ্জেকশন দিলে তো আমরা দুজনেই স্বস্তিতে থাকতে পারি, তাই না ডাক্তার সাহেব?
6: হ্যাঁ।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সুস্থভাবে জীবনযাপনের জন্য স্বাস্থ্যবিধি সমূহ যথাযথভাবে মেনে চলার কোনো বিকল্প নেই। তাই আমাদেরকে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে যে কোনো ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি সমূহ মেনে পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে। নিজেরা সুস্থ থাকবো, অন্যকেও সুস্থ রাখবো।
7: সবার প্রতি এই আহ্বান জানিয়ে আজকে স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান থেকে বিদায় নেব। যাবার আগে জানিয়ে দিচ্ছি, আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন গোলাম সরোয়ার মির্জা, উপস্থাপনায় আমি মির্জা মোহাম্মদ মাহতাবুজ্জামান
0: এবং তাসমিয়া রহমান খান,
7: শব্দগ্রহণ ও সম্পাদনায় নুরুল আমিন, প্রযোজনা করলেন
8: শাহিদা মঞ্জুরি।
9: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
10: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন বেলা 12টার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সালমা বেগম। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি দেশকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে এ আহ্বান জানান। দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে এলে কোনো বাধাই সেই অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট দেশের মানুষ প্রমাণ করেছে যে পরিবর্তন সম্ভব। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, আগামী ৩ মাস এই রোগ মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা থাকবে বলেও জানান তিনি। এ সময় যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার জন্য সবাইকে অনুরোধ জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মোহিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্প খাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটাতে গবেষক, আইডিয়া ইনকিউবেটর, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবনী ধারণাসমূহ সর্বোচ্চ বিবেচনায় নিয়ে সেগুলি বাস্তবায়নের জন্য বর্তমান সরকার উদ্যোগ নেবে। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উদ্বোধন কালে বক্তৃতায় একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী এ মেলায় সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নবীন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান, উদ্ভাবনী সেবা প্রদানকারী, আইডিয়া ইনকিউবেটর, পরিবেশক ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা অংশ নিচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন। তিনি গতকাল সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আগামীর বরিশাল বিভাগ সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণরা রাজনীতি থেকে দূরে সরে গেছে। তিনি বলেন, ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল টেকসই করা সম্ভব নয়। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে। চলতি বছরের ১০ই ফেব্রুয়ারি দেশের সরকারি খাদ্যশস্যের মজুত ছিল ২২,১০,৬৭০ মেট্রিক টন। গত ৯ সেপ্টেম্বরে ১,৪৮,484 মেট্রিক টন বেড়ে দাঁড়িয়েছে ২৩,৫৯,১৫৪ মেট্রিক টনে। দেশে খাদ্য মজুতের ধারণ ক্ষমতা রয়েছে প্রায় ২৪ লাখ মেট্রিক টন। ইতিমধ্যে তা ২৭ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে এবং বর্তমান সরকার আগামী ৫ বছরের মধ্যে তা ৩৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বলেছেন, সরকারের খাদ্য বান্ধব নীতির কারণে দেশে বর্তমানে খাদ্য নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। দেশে সরকারি খাদ্যশস্যের মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। চীনে জুনিয়র এশিয়া কাপ নারী হকি টুর্নামেন্টে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে দারুণ লড়াই করে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশ অভিযান সফলভাবে শেষ হল। এদিকে জুনিয়র এশিয়া কাপ পুরুষ হকি টুর্নামেন্টে আজ মাঠে নামছে বাংলাদেশ। সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে চাইনিজ তাইপের। বাংলাদেশ সময় বেলা ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার। আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানিও 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, এফএম 106 মেগাহার্স এবং এফএম 102 মেগাহার্স অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

অনুরোধ জানিয়েছে।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बांग्लादेश बेतार ढाका अनुष्ठान प्रचार होच्छे ढाका क मध्यम तरंग 693 किलोहर्ट्ज एफएम 106 मेगाहर्ट्ज एफएम 90 मेगाहर्ट्ज एवं एफएम 102 मेगाहर्ट्ज
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: এখন শুনুন আবহাওয়ার সতর্কবার্তা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। বেলা দুটো বেজে কুড়ি মিনিটে শুনতে পাবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মেলা শুনতে পাবেন বেলা দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে, সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ শুনবেন বেলা তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে, পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে, সুর তরঙ্গ শুনতে পাবেন বিকেল চারটে বেজে পঁচিশ মিনিটে, বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনুপরমাণু শুনবেন বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে, সোনালী ফসল সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটে, সন্ধ্যায় সাতটা বেজে পাঁচ মিনিটে শুনতে পাবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধে সাতটা বেজে ত্রিশ মিনিটে, রাত আটটা বেজে দশ মিনিটে শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, সময় পেশে শুনবেন রাত নটা বেজে পাঁচ মিনিটে, ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত দশটায়, শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত দশটা বেজে কুড়ি মিনিটে। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি এফ এম বিরানব্বই মেগাহার্জে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, শুনলেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহের ফুলের টপ, অব্যবহৃত কোটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। গ্রন্থনা উপস্থাপনায় তামান্না সিদ্দিকী।

0: সুপ্রিয় শ্রোতা, সহনশীলতা এ বিষয়টি প্রতিটি পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের চারপাশে এমন অনেক পরিবার আমরা দেখতে পাই যেখানে পরিবারের নারী সদস্যরা সেই সহনশীলতার পরিচয় দিলেও অন্যদের মাঝে তা নেই। আবার অনেক ক্ষেত্রে গৃহবধূর আচরণে তা থাকলেও তার প্রতি গৃহের অন্যদের সেই সহনশীল মনোভাব অনুপস্থিত, কিংবা গৃহবধূর মাঝেই সেই সহনশীল মনোভাবের অভাব। এর ফলে পরিবারে চলতে থাকে নানা অশান্তি, যা তৈরি করে বড় জটিলতা, পরিবারে ভাঙন নিয়ে আসে, আবার কখনো ঘটে যায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এ থেকে পরিত্রাণে আসুন সকলে সহনশীলতার মূল্যবোধ ও গুরুত্ব সম্পর্কে সজাগ হই, হই সহনশীল। এমনই আহ্বানে সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছায় আমন্ত্রণ নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠর আজকের আয়োজনে। সাথে আছি আমি তামান্না সিদ্দিকী। শ্রোতা, প্রাচীন ও মধ্যযুগের বাংলাসহ বিশ্ব সাহিত্যে পুরুষ কবির অভাব নেই, কিন্তু নারী কবির সংখ্যা সেখানে একেবারেই হাতে গোনা। এর কারণ তখনকার পরিবেশ পরিস্থিতি নারীর সাহিত্য চর্চায় ছিল অন্তরায়। একদিকে যেমন নারী শিক্ষার ব্যবস্থা ছিল না বললেই চলে, অন্যদিকে নারীদের সাহিত্য চর্চা নিয়ে চলত হাসাহাসি। কিন্তু সেই প্রতিকূল অবস্থার মধ্য থেকেও কিছু নারী বাংলা সাহিত্যের জগতে বিচরণ করেছেন, আলো ছড়িয়েছেন। তাঁদেরই একজন কবি চন্দ্রাবতী। বাংলা কাব্যে নারী কণ্ঠের তিনি পথিকৃৎ প্রতিভু শুধু নন, প্রগতিবাদী চিন্তাধারার অন্যতম পুরোধা ব্যক্তিত্বও বটে। অনুপ্রেরণাদায়ী নারীর কথা পর্বে আজ শুনব তাঁর জীবনের আরও কথা ইফাত সুলতানার উচ্চারণে।
1: কিছু মানুষ তাদের সময়ের চেয়ে অনেক এগিয়ে জন্ম নেন। চারপাশের সমাজ যখন নারীর কণ্ঠকে খুব বেশি গুরুত্ব দিতে শেখেনি, তখনও কেউ কেউ নীরবতার ভেতর থেকে নিজের ভাষা খুঁজে নেন। ঠিক সেই সময়ই আজ থেকে প্রায় 450 বছর আগে ষোড়শ শতকের বাংলায় এমনই এক অসাধারণ নারী জন্মেছিলেন, যার নাম চন্দ্রাবতী। সুপ্রিয় শ্রোতা, আজকের অনুপ্রেরণাদায়ী নারীর গল্পে আমরা শুনব বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি নারী কবি হিসেবে সুপরিচিত এই অসামান্য নারী কবি চন্দ্রাবতীর ইতিকথা। ষোড়শ শতাব্দীতে বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ফুলেশ্বরী নদীর তীরবর্তী পাতুয়ায়ের গ্রামে জন্ম চন্দ্রাবতীর। প্রচলিত তথ্য অনুযায়ী তার জন্মসাল প্রায় 1550 খ্রিস্টাব্দ। তার পিতা ছিলেন মনসামঙ্গল কাব্যের কবি দ্বিজ বংশীদাস। সাহিত্য ও সংস্কৃতির পরিবেশেই বেড়ে উঠেছিলেন চন্দ্রাবতী, আর সেই পরিবেশ থেকেই হয়তো জন্ম নিয়েছিল তার শব্দের প্রতি ভালোবাসা,

0: অবতী পালার মাধ্যমে। এই পালাটি রচনা করেছিলেন কবি নয়নচাঁদ ঘোষ। সেখানে উঠে এসেছে চন্দ্রাবতী ও তার শৈশবের সঙ্গী জয়চন্দ্রের প্রেমের কাহিনী। দুজনের বিয়ের কথাও স্থির হয়েছিল, কিন্তু বিয়ের ঠিক আগে জয়চন্দ্র অন্য এক নারীর প্রেমে জড়িয়ে পড়লে চন্দ্রাবতীর জীবনে নেমে আসে গভীর আঘাত ও বেদনা। কিন্তু চন্দ্রাবতীর জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এখানেই, তিনি সেই বেদনায় নিজেকে হারিয়ে ফেলেননি। লোককাহিনীর ভাষ্যে জানা যায়, জীবনের এই গভীর আঘাতের পর তিনি সংসার জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়ে শিব সাধনা ও সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। পিতা দ্বিজ বংশীদাসের উৎসাহ ও অনুপ্রেরণা তার এই সাহিত্য সাধনার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে বিভিন্ন সূত্রে উল্লেখ পাওয়া যায়। ব্যক্তিগত দুঃখকে সৃজনশীলতার শক্তিতে রূপ দেওয়ার এই ঘটনাই চন্দ্রাবতীকে আজও অনুপ্রেরণার প্রতীক করে রেখেছে। আর এই জীবন বেদনার মধ্য দিয়েই জন্ম নেয় তার সবচেয়ে অনন্য সৃষ্টি চন্দ্রাবতীর রামায়ণ। প্রচলিত রামায়ণের সঙ্গে চন্দ্রাবতীর রামায়ণের সবচেয়ে বড় পার্থক্য হল, তিনি কাহিনীকে দেখেছেন একজন নারীর চোখ দিয়ে। তার রামায়ণের বীর রাম নন, বরং সীতা হয়ে উঠেছিলেন কাহিনীর কেন্দ্রবিন্দু, যেখানে সীতার জীবন, তার বেদনা, বিচ্ছেদ, ত্যাগ এবং নীরব কষ্টকে তিনি তুলে ধরেছিলেন। এ কারণেই চন্দ্রাবতীর রামায়ণ বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র ও ব্যতিক্রমী সৃষ্টি হিসেবে বিবেচিত হয়। তিনি শুধু প্রতিষ্ঠিত কাহিনীর পুনর্কথনই করেননি, লোকমুখে প্রচলিত নানা উপাখ্যান ও নিজস্ব মানবিক অনুভূতির আলোকে রামায়ণকে দিয়েছেন এক স্বতন্ত্র রূপ। চন্দ্রাবতীর রামায়ণের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এটি দীর্ঘদিন পূর্ব ময়মনসিংহ অঞ্চলে ঘরে ঘরে পাঠ ও গীত হয়েছে। বিশেষ করে নারীদের মধ্যে এই রামায়ণ ছিল অত্যন্ত জনপ্রিয়। পরবর্তীতে সাহিত্য ও লোকসাহিত্য গবেষক দীনেশচন্দ্র সেন 1932 সালে চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন, যার মাধ্যমে এই অসাধারণ সাহিত্যকর্ম বৃহত্তর পাঠক সমাজের কাছে নতুনভাবে পরিচিতি লাভ করে। প্রিয় শ্রোতা, ভাবুন তো, আজ থেকে প্রায় 450 বছর আগে এমন এক সমাজে যেখানে নারীর নিজের কথা বলার সুযোগই ছিল সীমিত, সেখানে একজন নারী নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে একটি মহাকাব্যের গল্পকে নতুনভাবে তুলে ধরেছেন। এটাই ছিল চন্দ্রাবতীর অসাধারণত্ব। চন্দ্রাবতীর নামের সঙ্গে আরও কয়েকটি পালাগানের সম্পর্ক পাওয়া যায়। মলুয়া এবং দস্যু কেনারামের পালা তার রচনা হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তীকালে সাহিত্য গবেষক ও সংগ্রাহকদের মাধ্যমে তার সৃষ্টির বৃহত্তর পাঠক সমাজের কাছে পৌঁছায়। তার রামায়ণ অসমাপ্ত থাকলেও তার সাহিত্যিক অবদান কখনো অসমাপ্ত থেকে যায়নি। চন্দ্রাবতীর জীবন ও সাহিত্যকে আমাদের সামনে তুলে ধরার পেছনে ময়মনসিংহ গীতিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকসাহিত্য সংগ্রাহক চন্দ্রকুমার দে বিভিন্ন পালাগান সংগ্রহ করেন এবং দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় সেই অমূল্য লোক ঐতিহ্য সংরক্ষিত হয়ে ওঠে। ময়মনসিংহ গীতিকার পাতায় চন্দ্রাবতীর জীবন কাহিনী যেমন স্থান পেয়েছে, তেমনি তার সাহিত্যকীর্তির কথাও সংরক্ষিত হয়েছে। কবি চন্দ্রাবতী তাই শুধু বাংলা সাহিত্যের একজন কবি নন, তিনি নারীর অনুভূতি, আত্মপ্রকাশ এবং সৃষ্টিশীল শক্তির এক অনন্য প্রতীক। তিনি এমন এক সময়ে নিজের কথা বলেছেন যখন নারীদের কথা বলাটাই ছিল এক ধরনের সাহস। চন্দ্রাবতীর মতো নারীদের জীবন আমাদের মনে করিয়ে দেয়, নারীদের এই পথ চলা নতুন নয়। বহু শতাব্দী আগে কিছু সাহসী নারী তাদের নীরব সংগ্রাম ও সৃষ্টির মাধ্যমে এই পথ তৈরি করে গেছেন। তাই আজকের অনুপ্রেরণাদায়ী নারী কবি চন্দ্রাবতীকে জানাই গভীর শ্রদ্ধা।
1: শ্রোতা, আজ থেকে শত বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ তাঁর চিন্তা অনুভূতির প্রকাশ করে গেছেন তাঁর লেখায়, তাঁর গানে, যা আজও বর্তমানের সাথেই সাদৃশ্যপূর্ণ। শত বছর পেরিয়েও সেগুলো আজও আধুনিক। তাঁর গল্প, কবিতা আমাদের জীবনের প্রতি ক্ষেত্রেই বিরাজমান। এবার তাঁরই রচিত গানে গানে কিছুটা সময় কাটাব। অদিতি মহসিনের কণ্ঠে শুনবেন ডাকবো না, ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না।

প্রিয় শ্রোতা, একটা সময় মনে করা হতো অর্থ উপার্জন মানেই ঘরের বাইরে যেয়ে চাকরি করতে হবে বা ব্যবসা করতে হবে। কিন্তু সময়ের সাথে সাথে সেই ধারণা পাল্টে গেছে, বদলে গেছে কাজকর্মের ধরনও। এখন যে কেউ ঘরে বসেই নানা ধরনের কাজের মাধ্যমে নিজেকে একজন উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন, হয়ে উঠতে পারেন একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা। এর জন্য আছে অনলাইনে নানা রকম ফ্রিল্যান্সিং কাজ, আবার আছে নিজের তৈরি খাবার পোশাক কুটির শিল্প নিয়ে কাজের সুযোগ। এমন সুযোগ সৃষ্টির ফলে আজকাল অন্যান্য অফিস আদালতের কাজের পাশাপাশি নারীরা ঘরে থেকেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন, যা আমাদের দেশের অর্থনীতিকে করছে বেগবান। আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে এমন সফল নারীদের নিয়ে আয়োজন আমি নারী আমি পারি আমাদের এবারের নিবেদন। আজকের এ পর্বের অতিথির সাথে কথোপকথনে আছেন নাসরিন রহমান।

0: প্রিয় শ্রোতা, নারীকণ্ঠ অনুষ্ঠানের আমি নারী আমি পারি পর্ব থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের এই পর্বে যিনি অতিথি, তিনি একজন তরুণ উদ্যোক্তা, কানিজ ফাতেমা মুক্তি। তিনি আমাদের ঐতিহ্যবাহী মৃৎপাত্রে চিত্র করে থাকেন, বাকিটা জানব তার কাছেই। কানিজ, আমাদের প্রত্যেকে কম বেশি একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে হয়, তা আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কি বিষয় ছিল, আর উদ্যোক্তা হওয়ার জন্য এই পটচিত্রটা কিভাবে বেছে নিলেন, বা আপনার ভাষায় যে পট পেইন্ট সেটা কেন বেছে নিলেন?
1: প্রাতিষ্ঠানিকভাবে আমার শিক্ষাগত যে, যদি আমি বলি যে ব্যাকগ্রাউন্ড বা যেটা ছিল, সেটা কখনোই আসলে আর্টের সাথে ওভাবে সরাসরি সম্পৃক্ত ছিল না। আমি একজন রিসার্চের স্টুডেন্ট ছিলাম, রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ নিয়ে আমার অনার্স মাস্টার্স দুটাই কমপ্লিট করা।
0: তাহলে তো আপনি যে আজকে উদ্যোক্তা অনলাইন প্ল্যাটফর্মে, তাহলে কি আপনার এই প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সামঞ্জস্য আছে?
1: যদি উদ্যোক্তা হিসেবে আমরা ধরে নেই, তাহলে বলা যেতেই পারে যে আমার যে পড়ালেখার যে অনার্স মাস্টার্স যেটা দিয়ে আমি করেছি, সেটার সাথে হয়তো এই যে উদ্যোগটা আমি এখন নিয়েছি সেটার একটা সম্পর্ক আছে।
0: কবে, কখন, কিভাবে বুঝলেন যে না, আপনি এই হ্যান্ড পেইন্ট নিয়েই কাজ করবেন, তাও আবার মৃৎপাত্রে?
1: শুরুর দিকটা ছিল শুধুমাত্র শখের বশে, যেহেতু আঁকা আঁকির প্রতি অন্যরকম একটা ভালোবাসা ছিল আমার সেই ছোট কাল থেকেই, সেটাকে আস্তে আস্তে এভাবে পেশা হিসাবে বা একটা উদ্যোগ নিয়ে সবার কাছে তুলে ধরার যে চিন্তাটা, সেটা আসলে আমার প্রথমে এভাবে মাথায় ছিল না। তো আস্তে আস্তে আমি যখন দেখলাম আমার কাজগুলো মানুষ পছন্দ করছে, মানুষের কাছে অনেক ভালো সাড়া পাচ্ছি, তো বলা যেতে পারে 2024-এর শেষ দিক থেকেই আমার এই কাজটাকে নিয়ে যে অনলাইনে প্ল্যাটফর্মে আগানোর বিষয়টা একটু সিরিয়াস ভাবে চিন্তা করলাম আর কি।
0: এই যে আঁকা আঁকি, এত একটা প্রশিক্ষণ লাগে, এই প্রশিক্ষণটা কিভাবে পাওয়া সেটা শ্রোতাদের জানাবেন কি?
1: ছবি আঁকা আঁকিটা ছোটবেলা থেকে সবাই করলেও কেউ কেউ প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষা নেয়, তারপরে একটা প্রফেশন বা কাজের ক্ষেত্রে সেটাকে অ্যাপ্লাই করে, কিন্তু আমার ক্ষেত্রে গল্পটা একটু ভিন্ন। কারণ আমার এই যে হাতে আঁকার জিনিসগুলো, এটার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষক নেই। এটা বলা যেতে পারে, ওই যে বলে না যে আল্লাহ প্রদত্ত যে একটা বিষয় থাকে বা গড গিফটেড, আমি বলবো যে আমার ভিতরের এই চেতনা বা আমার এই ইচ্ছাটা, এটা সম্পূর্ণই হচ্ছে আমার নিজে থেকে করা, নিজের ভালোবাসা থেকে করা।
0: অনলাইন প্ল্যাটফর্মে আমাদের নারীরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন, তা আপনার এই ভালো লাগার যে হ্যান্ড পেইন্ট, সেটা শাড়িতে হয়, ড্রেসে হয়, আপনি মৃৎপাত্রে এটা করবার ভাবনাটা কিভাবে ভাবলেন?
1: আমার এই মাটির শিল্পকে রঙিন করে তোলার যে চিন্তাটা, সেটা মূলত এসেছে প্রকৃতির প্রতি ভালোবাসা বা গাছপ্রেম থেকে বলা যেতে পারে। আমি ছোটবেলা থেকেই গাছপালা, ফুল, এগুলোর প্রতি আমার একটা ভীষণ আকর্ষণ কাজ করত। আমি প্রথমে ছোট ছোট গাছ কিনে বারান্দা সাজাই, সেখানে আমি ভাবলাম যে এই গাছগুলোর জন্য যদি একটা সুন্দর ঘর, যেটাকে বলি পট, গাছের ঘর আমি বলবো সেটাকে, সেইগুলো যদি আমি একটু হাতে রাঙিয়ে দেই, দেখতে তো অনেক সুন্দর লাগতে পারে। সেই চিন্তা থেকেই আসলে মাটির পাত্রে টুকটাক কালার করা, তারপর থেকে দেখলাম যে শুধু গাছের জন্য না, এই এক টুকরো মাটিকে সুন্দরভাবে শৈল্পিক একটা মানে আঁচড়ে বা একটা রঙে যদি আমি রাঙিয়ে তুলতে পারি, সেটা আসলে অনন্য হচ্ছে, একটা পরিবেশ বান্ধব জিনিসে ওটা পরিণত হচ্ছে। শুধু গাছ লাগানো না, একটা ছোট্ট একটা পড়ার টেবিলে বা কোনো একটা জায়গায় যদি সেটাকে শুধু এমনিও রেখে দেওয়া যায়, এটা একটা শপিস বা একটা সুন্দর একটা আইটেম হিসাবেও কিন্তু এটা বিবেচনা করা যায় বা দেখতে ভালো লাগছে।
0: আপনি রং তুলিতে এঁকে থাকেন, কাজ করেন মৃৎপাত্রের ওপর, এই মৃৎপাত্রটা তৈরি করে থাকেন আমাদের মৃৎশিল্পীরা, যারা কুমার নামে পরিচিত। তো এই পণ্যগুলো আপনি কিভাবে সংগ্রহ করেন, এবং এই সংগ্রহ করবার জন্য আপনাকে কতটা ঝুঁকি নিতে হয়?
1: যেহেতু আমি রং তুলিতে এই পটে ছবি আঁকি বা বিভিন্ন ডিজাইন ফুটিয়ে তুলি, কিন্তু আমার এই টবের যে শেপ বা যে গড়নটা, এটা কিন্তু সচরাচর প্রচলিত না, এটা প্রচলিত ডিজাইনের বাইরে। কারণ শুধু পটের গায়ে রঙের ডিজাইন না, পটের যে শেপটা বা গড়নটা, সেটাও কিন্তু আমার নিজস্ব চিন্তা থেকে করা, নকশাটা আমার করা। এটার জন্য আমাকে কিন্তু কুমারদের কাছে যেতে হয়, তাদের থেকে জিনিসটা বুঝিয়ে কি গড়নে করবে, কতটুকু করলে সেটাকে আসলে আমার মনের মতো হচ্ছে কিনা বা আমি যেরকম চাচ্ছি, হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রেখে তাদের সাথে কথা বলে তাদেরকে কাজটা বুঝিয়ে তারপর কিন্তু আমাকে অনেক দূর থেকে এগুলো আনতে হয়। তো এটা আমি বলবো যে মাটির জিনিসটা তো কিন্তু ভঙ্গুর জিনিস, এটা অন্যান্য অনেক যে প্রোডাক্ট আছে তার থেকে কিন্তু একটু বেশি ঝুঁকিপূর্ণ বলে আমি মনে করি। কারণ দূর থেকে এগুলো আনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায়, আবার আমি যে এগুলো রং করছি সেগুলো কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জার্নিটাও কিন্তু খুব একটা সহজ না। এটাকে সুন্দরভাবে প্যাকিং করে বা এটাকে যাতে খুব ভালোভাবে পৌঁছে দেওয়া যায় সে দিকটাও আমাকে লক্ষ্য রাখতে হয়। তো সেদিক থেকে বলবো অন্যান্য ব্যবসার তুলনায় এই মাটির জিনিস নিয়ে এটাকে ব্যবসায় দাঁড় করানো এবং এটাকে চালিয়ে নেওয়াটা একজন নারী হিসেবে আমার জন্য কিন্তু এটা খুবই শ্রমসাধ্য, সংগ্রামই বলা যায়,
0: সংগ্রাম মুখর এবং শ্রমসাধ্য,
1: হ্যাঁ, শ্রমসাধ্য বলা যায়।
0: এই অনলাইন প্ল্যাটফর্মে যে আপনি এখন কাজ করছেন এতে আপনি কতটা সন্তুষ্ট, গ্রাহক মহলে সাড়া পেয়ে এবং আর্থিক যোগ আপনার পক্ষে কতটা সুখকর?
1: যেহেতু আমার কাজটা আমার ভালোবাসা থেকে সৃষ্টি, সেক্ষেত্রে আমি শুরুতেই হচ্ছে অতি মুনাফা করা বা এই বিষয়গুলোকে আমি আসলে প্রাধান্য দেই না। আমি প্রাধান্য দেই আমার যে শিল্পটা, আমি একটা খুবই সাধারণ মানুষ, যেহেতু আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া নিজের থেকে এতটা দূর আমি আসতে পেরেছি, এটা আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। যখন আমার একটা করা কাজ কেউ নিচ্ছে, নিয়ে যখন বলে যে কাজটা খুবই সুন্দর হয়েছে এবং তাদের মনের মতো হয়েছে, এই যে পাওয়াটা, এটা আসলে আর্থিক লাভের থেকে আমার কাছে মনে হয় ওই একটা শব্দ আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো আমি চেষ্টা করি সব শ্রেণীর মানুষের সাধ্যের ভিতরে একটা মূল্য দিয়ে এটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সন্তুষ্ট আছি যা পাচ্ছি।
0: আপনার মতো একজন তরুণ উদ্যোক্তা যিনি মৃৎশিল্পের কে নির্ভর করে চিত্রাঙ্কনের মতো একটি বিষয় নিয়ে পেশাজীবী হওয়ার সৎ সাহস দেখিয়েছেন এবং সংগ্রামের সাথে এই কাজ করে যাচ্ছেন, আপনার ভবিষ্যতের পথ সুন্দর হবে, সফল হবে, এই প্রত্যাশা করছি। অনেক অনেক কৃতজ্ঞতা। প্রিয় শ্রোতা, প্ল্যান্ট অ্যান্ড পেন্টিং ক্রাফটস পেজের স্বত্বাধিকারী কানিজ ফাতেমার সাথে কথা হলো, জানা হলো তার উদ্যোক্তা জীবনের কথা। এই তরুণ উদ্যোক্তাদের কল্যাণে আমাদের নারীরা স্বনির্ভর হয়ে উঠবেন, এই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই।

0: শ্রোতা, চলে এসেছি আয়োজনের একেবারে শেষ প্রান্তে, আর শেষ পরিবেশনে এবার শুনব নারীদের সাম্প্রতিক সফলতার খবর, শিক্ষা ও ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে নিবন্ধ। নিবন্ধ রচনা ও পাঠে আছেন সঞ্জিদা হোসেন।
1: জাগো ফাউন্ডেশনের জাগো ওম্যান স্কলারশিপ প্রোগ্রাম ইতিমধ্যে চারটি ধাপে 928 জন নারী শিক্ষার্থীকে সহায়তা করছে। এই কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য মাসিক 4000 টাকা পর্যন্ত ভাতা, টিউশন ও পরীক্ষার ফি সহায়তা এবং শিক্ষা উপকরণের সুবিধা পাওয়ার সুযোগ পান। পাশাপাশি নেতৃত্ব বিকাশ ও ক্যারিয়ার প্রস্তুতির জন্য কর্মশালা এবং নেটওয়ার্কিং এর ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ এই উদ্যোগ শুধু একজন মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করছে না, বরং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য তাকে প্রস্তুত করছে। পরিবারের জন্য প্রতিকূলতা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করা মেয়েদের উৎসাহ দিতে IDLC ও প্রথম আলো ট্রাস্টের অদ্বিতীয় বৃত্তি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত মোট 68 জন এই বৃত্তি পেয়েছেন। তার মধ্যে IDLC ফাইন্যান্স লিমিটেডের সহযোগিতায় রয়েছেন 46 জন। পরিবারের প্রথম নারী হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছানো অনেক শিক্ষার্থীদের জন্য এই ধরনের সহায়তা উচ্চশিক্ষার পথকে আরও সহজ করছে। চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের আয়োজনে শেভরন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে 2026 সালের ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে 104 জন স্কুল ও কলেজ শিক্ষার্থী এই কর্মসূচি সম্পন্ন করেছেন। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল তরুণীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত অর্থাৎ স্টেম শিক্ষায় উৎসাহিত করা। ভবিষ্যতে বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তি খাতে দক্ষ পেশাজীবী হিসেবে মেয়েদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করছে। দেশের মেধাবী ও সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের জন্য জাগো ওম্যান স্কলারশিপ প্রোগ্রামে রয়েছে মাসিক আর্থিক সহায়তা, টিউশন ও পরীক্ষার ফিতে সহযোগিতা এবং শিক্ষা উপকরণের সুবিধা। শুধু আর্থিক সহায়তাই নয়, এই কর্মসূচিতে নেতৃত্ব বিকাশ, কর্মশালা ও ক্যারিয়ার সংক্রান্ত নেটওয়ার্কিং এর সুযোগও রয়েছে। অর্থাৎ একজন শিক্ষার্থীকে শুধু পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য নয়, ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেকে প্রস্তুত করার সুযোগও দেওয়া হচ্ছে। এবার থাকছে বাংলাদেশের নারী ক্রিকেট দলের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় খবর। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে এখন ব্যস্ত ও সম্ভাবনাময় সময়। সংযুক্ত আরব আমিরাতে চলমান নারী টি-20 এশিয়া কাপে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে এশিয়ান গেমসেরও ভালো করার সুযোগ। এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ইন্দোনেশিয়াকে 71 রানের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছেন। গ্রুপের সেরা দুটি দল সেমিফাইনালে উঠবে, তাই বাংলাদেশের সামনে শেষ চারে জায়গা করে নেওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের নারী ক্রিকেটারদের সম্ভাবনার গল্প এখানেই শেষ নয়। এশিয়া কাপের পর জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের বাংলাদেশের নারী ক্রিকেট দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে, সেখানে তাদের প্রতিপক্ষ চীন। সেই ম্যাচে জয় পেলে বাংলাদেশ সেমিফাইনালে ভারত অথবা জাপানের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নারী দলের সামনে এখন একের পর এক বড় মঞ্চ। এশিয়া কাপে ভালো করার পাশাপাশি এশিয়ান গেমসের পদকের লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ দেশের নারী ক্রিকেটের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। দেশের তৃণমূল পর্যায়ের নারী ফুটবলারদের বড় মঞ্চে তুলে আনতে আয়োজন করা হচ্ছে প্রথম আলো স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট 2026। এ মাসে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক তারকা তালিকাভুক্ত দেশের বিভিন্ন অঞ্চলের 37টি সম্ভাবনাময় নারী ফুটবল একাডেমি অংশ নেবে। এই আয়োজন নতুন প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি নারী ফুটবলারদের খেলাধুলাকে ভবিষ্যৎ ক্যারিয়ার হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে।
0: সুপ্রিয় শ্রোতা, জীবনে সফলতা পাবার জন্য পরিশ্রমের বিকল্প কিছু নেই। তবে শুধু পরিশ্রমে জীবনে সাফল্য আসবে বিষয়টা তেমনও না, কারণ জীবনের সফলতার জন্য পরিশ্রমের সঙ্গে বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও সৃজনশীলতাকেও যোগ করতে হয়। কিন্তু মনে রাখা প্রয়োজন, সাফল্য কিংবা ব্যর্থতাই জীবনের সবকিছু না। সময়কে নান্দনিক উপায়ে রাঙিয়ে বেঁচে থাকাই জীবন। আসুন সকলে সেভাবেই জীবনকে রাঙিয়ে তুলি। একথার মধ্য দিয়ে নারীকণ্ঠ আয়োজন থেকে আজ বিদায়ী পথ ধরছি। আর যেতে যেতে জানিয়ে যাই, আজকের নারীকণ্ঠ অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং নারীকণ্ঠ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফাতেমা তুজ্জোহরা।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজন মালায় এখন রয়েছে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। প্রথম গানের শিল্পী এ কে এম শহীদ কবির।

0: গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়, বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
1: আপনারা শুনছেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন ফারাবি ইসলাম।

0: ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিন্ত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া, বলেছেন কাজী নজরুল ইসলাম।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। এই অনুষ্ঠানের শেষ গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, আর গানটি হল ফিরিয়া যদি সে আসে।

0: এতক্ষণ শুনছিলেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম, বেলা তিনটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। প্রধানমন্ত্রী তারিক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে তা করা সম্ভব। তিনি বলেন, এদেশের তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে সেটি 2024 সালের 5ই আগস্ট সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। তারিক রহমান বলেন, আগামী তিন মাসে ডেঙ্গু সমস্যার সমাধান করার চেষ্টা করবে সরকার, শতভাগ না হলেও অন্তত 80% সমাধান করা হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রতি সপ্তাহে সবাই যদি এক ঘন্টা করে নিজের বাসা, স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজ করে তাহলে দ্রুত পরিবর্তন আনা যাবে। তিনি বলেন, যেখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করে জনগণকে সচেতন করতে হবে। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী তারিক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। দেশের সার্বিক অগ্রগতিতে উদ্ভাবক ও ব্যবসায়ীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজনে উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহায়তা সব সময় পাশে থাকবে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেট টু মার্কেট প্রতিপাদ্যে তিন দিন ব্যাপী এ মেলায় দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতি নির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের একটি টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নারীদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে হবে। তিনি আজ জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধনকালে সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নারীর ক্ষমতায়নের একটি যুগান্তকারী পদক্ষেপ। ভারতের রাজধানী নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে বার্ষিক ব্রিকস সম্মেলন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান দুই দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন। মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ার নেতৃবৃন্দ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও ব্রাজিলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনের আলোচ্যসূচির মধ্যে প্রাধান্য পাবে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য শুল্ক এবং জ্বালানি ও নৌ পরিবহনে অস্থিতিশীলতা। এছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বিকল্প ক্রস বর্ডার পেমেন্ট সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ইরাক থেকে ড্রোন হামলা চালানোর পর নিরাপত্তার স্বার্থে সৌদি আরব দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ রেখেছে। আরও হামলা হলে তা প্রতিহত করতে ইরাক কর্তৃপক্ষকে সময় দেওয়ার জন্য রিয়াদ আপাতত প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত রেখেছে। এদিকে সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুত অগ্রসর হওয়ার পর ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলে পূর্ব নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। খেলার খবর হকি। চীনে জুনিয়র এশিয়া কাপ নারী হকি টুর্নামেন্টে আজ মালয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে দারুণ লড়াই করে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। এদিকে জুনিয়র এশিয়া কাপ পুরুষ হকি টুর্নামেন্টে সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণকারী ম্যাচে বাংলাদেশ এখন চাইনিজ তাইপের মোকাবেলা করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: This is Bangladesh Beta Taka.
2: You are tuning to World Music.

0: এখানে আকাশ নীল নীলাভ, আকাশ জুড়ে সজিনার ফুল, সজিনার ফুল ফুটে থাকে হিম সাদা রং তার আশ্বিনের আলোর মতন। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরন্ত আশ্বিনের অপরাহ্ন বেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানের আজকের পর্ব কবিতা আবৃত্তির নিয়মিত অনুষ্ঠান সুরঞ্জনা শোনার জন্য। প্রিয় বন্ধুরা, আশ্বিনের ঝলমলে আলো, নবীন ধান গাছ, ভোরের শিশির আর কাশ শিউলির ডালি সাজিয়ে ঋতুর রানী স্নিগ্ধ শরৎ বাংলার অপরূপ প্রকৃতিকে মোহময় করে তোলে। এই ঋতুতে বাংলার প্রকৃতি হয় কোমল, শান্ত, স্নিগ্ধ ও উদার। শ্রাবণ শেষে বিরামহীন বাদলের সমাপ্তি ঘটলেই প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে। এই সময় আকাশের বুকে ভেসে বেড়ায় সাদা শুভ্র পেঁজা তুলোর মতো মেঘমালা। মাটিতে আর ধান গাছের ডগায় রোদ আর ছায়া লুকোচুরি খেলা করে। ভোরের ধান গাছ আর ঘাসের ডগায় শিশিরের জল জমে থাকতে দেখা যায়। সূর্যের কিরণ হয় গাঢ় উজ্জ্বল আর বাতাস হয় অমলিন। সোনাঝরা রোদ, নদীর পাড়ে মৃদু বাতাসে দোল খাওয়া সাদা কাশফুলের সমাহার মনে প্রশান্তি এনে দেয়। সকালে শিউলিতলা ভরে থাকে সাদার মাঝখানে জাফরান রঙের অজস্র ফুলে। বাংলা ভাষার প্রধান প্রায় সব কবি শরৎ বন্দনা করেছেন ছন্দে, উপমায়, উৎপ্রেক্ষায় আর অন্তমিলে। শরতে গ্রামীণ জীবনের সুস্থির আবহ নেমে আসে। গ্রাম বাংলার নদী তীরে কাশফুলের সমুদ্র আর ফসলের আশায় কৃষকের মুখে আনন্দের আভা। কোনো কিছুই কবিদের দৃষ্টি আড়ায় না। ফলে শরৎ শুধু প্রকৃতির সৌন্দর্যের ঋতুই নয়, বরং গ্রামীণ জীবনের সুখ দুঃখ ও আশা আকাঙ্ক্ষারও প্রতিচ্ছবি হয়ে ফুটে ওঠে। শরৎ ঋতুর সবচেয়ে উজ্জ্বল রূপটি ধরা পড়ে সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের বহু গানে ও কবিতায়। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎ শীর্ষক কবিতাটি নিবেদন করছেন মোহাম্মদ এনামুল হক।
1: এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসে রাগায় শিশিরের রেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতি লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তাড়া। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে খেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে। যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি।
0: শরতের রূপ, রং, শোভা অন্য পাঁচটি ঋতুর চেয়ে একেবারে আলাদা। শরতের রূপের কাছে সব রং একেবারে ফিকে। শরৎ আসে নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে। শরৎ শান্ত নদী, শান্ত ঢেউ, গধূলির ম্লান আলো মিষ্টি রোমান্টিকতায় ভরিয়ে দেয় মন প্রাণ। শিশির সিক্ত প্রভাতের পর সোনালি রোদের আভায় ঝলমল করে ওঠে অবনী। কবি কাদের নওয়াজের কবিতা সোনার শরৎ, নিবেদন করছেন ফরহানা ত্রিনা।

0: আজ শরতের ঢেউ খেলে যায় সবুজ কাঁচা ধানের ক্ষেতে, দুলিয়ে বেনি গৌরী মেয়ে শিউলি কোড়ায় অমনিতে, আকাশ গাঙে ভাসিয়ে তরি পিচকিরি দেয় সবুজ পরি, কিষান ছেলে গান গেয়ে ওই আইল পথে বেড়াই হাঁটি, কমল ফুটায় দিঘিতে কে ছুঁয়ে যেন সোনার কাঠি, ভুঁই চাপা আর হিজল নাচে কাঠ ফুলেরই মাঠির পাশে, ছাতিন যেন বাঁকিয়ে ভুরু তাই দেখি আজ মুচকি হাসে, বাকুম বাকুম পাইরা ডাকে শঙ্খ চিলে বেজায় হাঁকে, শরতেরই মিষ্টি হাওয়া বইছে সারা বাংলা জুড়ি, ডালিম কাছেই ডালিম ফুলি হলদে পাখি যাই যে উড়ি, আসলে এবার সোনার শরৎ হাতে লয়ে সোনার কাঠি, বুলাই তা বাংলাদেশে জাগাও তাহার রূপটি খাঁটি, ধান দুর্বায় হস্তে ধরি তোমায় মোরা বরণ করি, এবার সোনার বাংলা হবে শান্তি তিতির আবাসভূমি, ফুটবে আবার সোনার কমল তাহার হৃদয় বৃন্ত চুমি, ফুটবে আবার সোনার কমল তাহার হৃদয় বৃন্ত চুমি।
1: জীবিকার প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে বাড়ি জমায়, একসময় হয়তো শহরই হয়ে যায় তার স্থায়ী আবাস, পরিণত বয়সে স্মৃতি হাতড়ে বেঁচে থাকে মানুষ, উদাসী একাকী মন ঘুরে বেড়ায় শৈশব কৈশোরের সোনালি দিনগুলোতে। তেমনি এক স্মৃতিকাতর মনের বহিঃপ্রকাশ নাগরিক কবি হিসেবে খ্যাত কবি শামসুর রহমানের শিউলিতলা কবিতাটি। শৈশবে ফেলে আসা শরতের শিউলিতলার সেই ভোর, ঝরা ফুল শিশির আর প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক যোগাযোগ চমৎকার দৃশ্যকল্পের মাধ্যমে কবি শামসুর রহমান ফুটিয়ে তুলেছেন। কবিতাটি শুনবেন সেলিম দৌলা খানের উচ্চারণে।
2: কোথায় শিউলিতলা সেই কবিকার ভোরবেলা, যখন কুড়িয়ে ফুল পেরিয়ে শিশির ভেজা পথ বসতে পুকুর ঘাটে, দৃষ্টি মেলে দিতে তুমি দূর বহুদূর বনানীর দিকে, অথবা সাঁতার কেটে কাটত তোমার বেলা কারো কথা ভেবে নিরালায়। কোথায় সেই তুণ্যে যার বুকে গোলাপের অব্যর্থ উন্মেষ, কোথায় সে প্রতিবাদী তরুণ যে ছিল সর্বক্ষণ তোমার হৃদয় জুড়ে অনিন্দ স্বপ্নের অশ্বারোহী। যেও না অতীতে ফিরে, এখন ফেল না দীর্ঘশ্বাস অতিশয় কালদগ্ধ শিউলিতলার কথা ভেবে, এখন তোমার কানে একজন প্রৌঢ়ের আড়ালে যে যুবা আবৃত্তি করে হৃদয়ের নতুন সংহিতা, ফিরিয়ে দিও না তাকে, কেননা সে শিলভূত বুকে সহজে জাগাতে পারে পাথর গলানো প্রস্রবণ।
1: শরতের আকাশে কখনো ঝলমলে রোদ, আবার হঠাৎ আচমকা নেমে আসা রিমঝিম বৃষ্টি দিগন্ত জোড়া সবুজ ক্ষেত শরৎ ঋতুকে প্রাণবন্ত করে তোলে। সবুজ শ্যামল প্রকৃতি চোখে ও মনে প্রশান্তির পরশ বুলিয়ে দেয়। শরৎ নিজেকে সাজিয়ে তোলে রানীর বেশে, কাশ শিউলি সাদা মেঘের শতদল উড়ে বেড়ায় অপরূপ নীল আকাশে। আহমেদ জসিমের কবিতা শরৎ রানী, এবারের নিবেদন, উচ্চারণে হুরেজান্নাথ।

0: আকাশ দূরে অচিনপুরে হাতছানিতে ডাকলো কে, ঝিলের জলে আকাশ তলে ফুলের রেণু মাখলো কে, কে আর বনে আপন মনি কোন ভোমরা তুলছি সুর, সুরের বাণী দূরের টানি নিকট কেন যাচ্ছে দূর, খুকির চুলে কাশির ফুলে হাওয়ার খেলা খেলছে কে, লাউয়ের চাঙে আকাশ গাঙে সুখের পাখা মেলছে কে, মেঘরা কেন খেলছে খেলা এই আধারি এই আলো, জবাব জানে শরৎ রানী তাকেই শুধাও সেই ভালো।
1: এসো শারদ প্রাতের পথিক, এসো শিউলি বিছানো পথে, এসো ধৈয়া চরণ শিশিরে, এসো অরুণ কিরণ রথে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু শিউলি ফুলের বন্দনা করলেও শরৎ ঋতুতে বসে হরেক রকমের ফুলের মেলা। শরৎকালের আনন্দ বাড়িয়ে দিতে গাছে গাছে ফোটে দোলন চাপা, বকুল, শালুক, পদ্ম, জুঁই, কেয়া, কাশ, মাধবী, মল্লিকা, মালতী ফুল। সাদা মেঘ, নীল আকাশ মিলেমিশে এক মৈত্রীর বন্ধন তৈরি করে। মৈত্রী গড়ে ওঠে আকাশ ও মাটির প্রকৃতির মধ্যে। সেই প্রভাবে প্রকৃতির সন্তান মানুষে মানুষেও গড়ে ওঠে প্রেম, সৌহার্দ্য আর মৈত্রীর বন্ধন। কাজী নজরুল ইসলামের রাখি বন্ধন কবিতাতেও বেজে উঠেছে মহামৈত্রীর সেই অমীয় সুর। কবিতাটি নিবেদন করছেন মনোয়ার মাহমুদ।

0: সই পাতালো কি শরতে আজিকে, স্নিগ্ধ আকাশ ধরণী নীলিমা বাহিয়া সওগাত নিয়া নামিছে মেঘের তরণী। অলকার পানে বলাকা ছুটিছে মেঘদূত মন মহিয়া, চঞ্চুরাঙা কলমির কুঁড়ি মরতের ভেট বহিয়া। সখীর গায়ের শিংতি বোঁটার ফিরোজায় রেঙে পেশোয়াজ, আসমানিয়ার মৃন্ময়ী সখী মিশি আছে মিঠো পথ মাঝ। আকাশ এনেছে কুয়াশা উড়ুনি আসমানি নীল কাঁচুলি, তারকার টিপ বিজুলির হার দ্বিতীয় চাঁদের হাসুলি। ঝরা বৃষ্টির ঝরঝর আর পাপিয়া শ্যামার কুজনি, বাজে নহবত আকাশ ভুবনি সই পাতিয়েছে দুজনে। আকাশের দাসী সমীরণ আনি শ্বেত পেঁজা মেঘ ফেনা ফুল, হেথা জলে থলে কুমুদে কমলে আলু থালু ধরা বেয়াকুল। আকাশ গাঙে কি বান ডেকেছে গো, গান গেয়ে চলে বড়সা, বিজুরির গুণ টেনে টেনে চলে মেঘকুমারীরা হরষা। হেথা মেঘ পানে কালো চোখ হানি মাটির কুমার মাঝিরা, জল ছুঁড়ে মারে মেঘবালা দল বলে চাহে দেখ পাজিরা। কহিছে আকাশ ওলো সই তোর চকরে পাঠাস নিশিতে, চাঁদ ছেনে দেব জ্যোৎস্না অমৃত তোর ছেলে যত তৃষিতে। আমারে পাঠাস সোঁদা সোঁদা বাস তোর মাটির সুরভি, প্রভাত ফুলের পরিমল মধু সন্ধ্যা বেলার পুরবি। হাসিয়া উঠিল আলোকে আকাশ নত হয়ে এলো পুলকে, লতা পাতা ফুলে বাঁধিয়া আকাশে ধরা কয় সই ভুলোকে বাঁধা পুলে। আজ চেপে ধরে বুকে লজ্জায় ওঠে কাঁপিয়া, চুমিল আকাশ নত হয়ে মুখে ধরণীরে বুকে ঝাঁপিয়া।
1: প্রকৃতি তার নিজস্ব নিয়মে রূপ বদলায়। মানব জীবনের হাহাকার ও সময়ের রূপান্তরের বিপরীতে প্রকৃতি তার নিজস্ব নিয়মে চিরন্তন ও সুন্দর। অমল ভোরের আলো, আশ্বিনের নীল আকাশ আর সূর্যোদয়ের মধ্য দিয়ে নিসর্গ তার রূপ ছড়িয়ে দেয়। নদী ও জলের জাগরণ জীবনের গতিশীলতার অনন্য প্রতীক। শরতের প্রখর রোদের কাছে নদীর দাবি কিংবা নক্ষত্রের আলোয় মানুষের মহাকালের যাত্রা এক শাশ্বত যোগসূত্র রচনা করে। নির্জনতার কবি জীবনানন্দ দাস তাঁর শারদসার কবিতায় জাগতিক রিক্ততার মাঝেও প্রকৃতির রূপ আর মানুষের সহজ হৃদয়ের শাশ্বত অনুভবকে দারুণ সব চিত্রকল্পের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। শারদসার নিবেদন করছেন নাইলা তারান্নম চৌধুরী কাকলী।

0: এখন কিছুই নেই, এখানে কিছুই নেই আর। অমল ভোরের বেলা রয়ে গেছে শুধু, আশ্বিনের নীল আকাশ স্পষ্ট করে দিয়ে সূর্য আসে। অনেক আবছা জল জেগে উঠে নিজ প্রয়োজনে, নদী হয়ে সমস্ত রৌদ্রের কাছে জানাতেছে দাবি। নক্ষত্রেরা মানুষের আগে এসে কথা কয় ভাবি, পল অনুপল দিয়ে অন্তহীন নিপলের চকমকি ঠুকে এইসব তারার পরিভাষার উজ্জ্বলতা। আমার লক্ষ্য ছিল মানুষের সাধারণ হৃদয়ের কথা, সহজ সঙ্গের মতো জেগে নক্ষত্রকে কি করে মানুষ ও মানুষের মতো করে রাখে। তবু তার উপচার নিয়ে সেই নারী কোথায় গিয়েছে আজ চলে? এই তো এখানে ছিল সে অনেক দিন। আকাশের সব নক্ষত্রের মৃত্যু হলে তারপর একটি নারীর মৃত্যু হয়। অনুভব করে আমি অনুভব করেছি সময়।
1: প্রিয় সাহিত্যপ্রেমী বন্ধুরা, শরতের সৌন্দর্য বাংলার প্রকৃতিকে করে রূপময়। চারদিকে সজীব গাছপালার উপর বয়ে যায় শেফালি ফুলের মদির গন্ধ ভরা ফুরফুরে মিষ্টি হাওয়া। চলতি শরতে সকলের মন শিউলি ফুলের মিষ্টি সৌরভে ভরে থাকুক, এই প্রত্যাশায় শেষ করছি সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানের আজকের সুরঞ্জনা পর্ব। আজকের সাহিত্য প্রসঙ্গ গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি রুবিনা শাহনাজ, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন ডক্টর ইন্দ্রাণী কর্মকার ও মোহাম্মদ মামুনুল ইসলামের কণ্ঠে। এইডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, মনে রাখবেন, কেবলমাত্র এইডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। বাসগৃহের ফুলের টব, অব্যবহৃত কোটা ড্রাম, নারিকেলের মালা, গাছের কোটর ইত্যাদিতে জমে থাকা পানিতে এইডিস মশা ডিম পাড়ে। তাই এইডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করে ফেলুন এবং আপনার বাড়ির আঙিনা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলোকে সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আব্দুল মান্নান। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনের সকলের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে তা করা সম্ভব। তিনি বলেন, এদেশের তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে সেটি 2024 সালের 5ই আগস্ট সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। তারেক রহমান বলেন, আগামী তিন মাসে ডেঙ্গু সমস্যার সমাধান করার চেষ্টা করবে সরকার। শতভাগ না হলেও অন্তত 80% সমাধান করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রতি সপ্তাহে সবাই যদি এক ঘন্টা করে নিজের বাসা, স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কাজ করে তাহলে দ্রুত পরিবর্তন আনা যাবে। তিনি বলেন, যেখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করতে জনগণকে সচেতন করতে হবে। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী তারেক রহমান, একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ, উদ্যোক্তা ও গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। দেশের সার্বিক অগ্রগতিতে উদ্ভাবক ও ব্যবসায়ীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজনে উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেট টু মার্কেট প্রতিপাদ্যে তিন দিন ব্যাপী এ মেলায় দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতি নির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগিতার একটি টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নারীদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে হবে। তিনি আজ জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধনকালে সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নারীর ক্ষমতায়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। ভারতের রাজধানী নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে বার্ষিক ব্রিকস সম্মেলন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুই দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন। মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ার নেতৃবৃন্দ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও ব্রাজিলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনের আলোচ্যসূচির মধ্যে প্রাধান্য পাবে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য শুল্ক, জ্বালানি ও নৌ পরিবহনে অস্থিতিশীলতা। ইরাক থেকে ড্রোন হামলা চালানোর পর নিরাপত্তার স্বার্থে সৌদি আরব দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ রেখেছে। আরও হামলা হলে তা প্রতিহত করতে ইরাক কর্তৃপক্ষকে সময় দেওয়ার জন্য রিয়াদ আপাতত প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত রেখেছে। এদিকে সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুত অগ্রসর হওয়ার পর ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। খবর হকি। চীনে জুনিয়র এশিয়া কাপ নারী হকি টুর্নামেন্টে আজ মালয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। এদিকে জুনিয়র এশিয়া কাপ পুরুষ হকি টুর্নামেন্টের সপ্তম অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ এখন চাইনিজ তাইপের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 3-2 গোলে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর। আজ অনুশীলন হবে সূরা আসর, পরিচালনায় কারি মাহমুদুল হাসান।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন মাজিদকে তেলাওয়াত করো। শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বাংলাদেশ বেতারে প্রচারিত কোরআন শিক্ষার আসর, আজকে আমরা এই আসরে সূরাতুল আসর অনুশীলন করব ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ,
1: ইনশাআল্লাহ,
2: ইনশাআল্লাহ। অনেকেই হয়তোবা এই সূরাতুল আসর পড়তে পারি, হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দে বিভিন্ন আয়াতে ভুল। যারা শুনছেন শ্রোতা মণ্ডলী, আমাদের ছোট্ট বন্ধুদের সাথে কণ্ঠ মিলিয়ে পড়তে পারেন, তাহলে আপনাদের সামান্য ত্রুটি বিচ্ছুতিগুলো ঠিক হয়ে যাবে আশা করছি ইনশাআল্লাহ। তাহলে ছোট্ট বন্ধুরা, আগে তোমাদের সাথে পরিচিত হই, তোমার নাম কি?
3: মোহাম্মদ শহীদ রহমান আরিয়ান।
2: আরিয়ান, আচ্ছা ছোট্ট বন্ধু আরিয়ান, তোমার নাম?
4: আমার নাম নাজমুল।
2: নাজমুল, তোমার নাম?
5: মোহাম্মদ সুলাইমান ইসলাম।
2: সুলাইমান, তোমার নাম?
6: আমার নাম ইমতিয়াজ আহমেদ রিদওয়ান।
2: রিদওয়ান, তোমার নাম?
7: মোহাম্মদ আব্দুল আলামিন লাবিব।
2: মাশাআল্লাহ। ছোট্ট মামুনি, তোমার নাম কি?
8: আমার নাম নুসাইবা হাসান নিসা।
2: নুসাইবা, মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি নুসাইবা। আমরা সবার কাছ থেকে তেলাওয়াত শুনব, তার আগে আমরা সূরাতুল আসর কয়েকবার পড়ি, তারপরে আমরা সবার কাছ থেকে পড়া শুনব। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি যখন পড়ব তোমরা সবাই একসাথে পড়বে, এবং ছোট্ট বন্ধুরা তোমরা যারা শুনছো এবং বড়রা যারা শুনছেন আপনাদেরকেও অনুরোধ করব কণ্ঠ মিলিয়ে পড়বার জন্য। আমরা শুরু করছি সূরাতুল আসরের অনুশীলন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم
9: بسم الله الرحمن الرحيم
2: والعصر
9: والعصر
2: إن الإنسان لفي خسر
9: لفي خسر
2: إلا

0: 的。
1: 我爱你，路上你爱你，
0: 我的我，
1: 我的我，
0: 所有的，
1: 所有的，
0: 哈基，
1: 哈基，
0: 我的我，
1: 我的我，
0: 所有的，
1: 所有的，
0: 所有的，
1: 所
0: 有的，你们说的不离。وتواصوا بالحق وتواصوا بالصبر এবার আমরা আমাদের স্টুডিওতে যারা উপস্থিত আছে ছোট বন্ধুরা আমরা তাদের কাছ থেকে পড়া শুনি বলো তো ওয়াল আসর
2: ওয়াল আসর
0: عصر
2: عصر
0: تربر
2: إنال
0: إنسان
2: إنسان
0: لفي
2: خسر
0: إلا الذين آمنوا একদম ছোট তোমরা সবাই বলো তো মাশাআল্লাহ আরো সুন্দর করে পড়বে ঠিক আছে না ইনশাআল্লাহ ভালো করে পড়বে এবারে রিদওয়ান তুমি আমাকে সূরা আসর শোনাও আউযু বিল্লাহ থেকে শুরু করে
1: আউযু বিল্লাহ
0: আউযু না আউ এখানে একটা আইন আছে হ্যাঁ বলো
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির
0: রাহির বলা যাবে না বিসমিল্লাহ কি বলতে হবে হি এটা ছোট হা এটা কি হা রিদওয়ান বলো তুমি বলো এটা কি হা
1: ছোট হা
0: ছোট হা বিসমিল্লাহি বলো
1: বিসমিল্লাহির রহমানির রহিম
0: মাশাআল্লাহ
1: ওয়াল আসর ইন্নাল ইনসানা ফি খুসর
0: আবার
1: ইন্নাল ইনসানা লাফি খুসর
0: খুসর
1: খুসর ইন্ন আল্লাযীনা
0: ইন্নাল নাই এখানে আছে ইল্লাল লাম আছে বলো ইল্লাল
1: ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া
0: হাক্কি বলা যাবে না হাক্কি বললে কাফ হয়ে যাবে এখানে কাফ আর কফ দুইটা অক্ষর আছে আরবিতে তাই না কাফ আর কফ তাহলে কফ আছে হাক্কি বলো
1: وتواصوا بالحق
0: সবাই বলো
1: وتواصوا بالحق
0: সবাই বলো হাক্কি
1: হাক্কি
0: ছোট বন্ধুরা তোমরা যারা শুনছো তোমরাও এটা খেয়াল করবে যদি কেউ বলে وتواصوا بالحق তাহলে কাফ হয়ে যাবে হবে না ভুল হবে এটাকে বলা হয় তাজবীদের ভাষায় বলা হয় লাহানে জলি বলা হয় ভুল হবে এটাকে হাক একটু ভিতর থেকে বলতে হবে এইটার মাখরাজ হচ্ছে চার নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে এটাকে হাক্কি বলতে হবে বলো
1: হাক্কি
0: হাক্কি
1: হাক্কি
0: হ্যাঁ বলো ওয়াতাওয়াসাউ
1: বিল ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসসবর
0: সবাই বলি মাশাআল্লাহ
1: মাশাআল্লাহ
0: এবারে আমরা সুলাইমানের কাছ থেকে সূরা আসর শুনি আউযু বলা যাবে না আউযু জালটা নরম করে যু জিবাটা বের করতে হবে ছোট্ট বন্ধুরা তোমরা খেয়াল করো যারা শুনছো তোমরাও খেয়াল করো আউযু বলা যাবে না আউযু জিব্বার আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগা লাগিয়ে নরম করে বলতে হবে আউযু বলো তো

0: الرحمن الرحيم.
1: ما شاء الله.
0: والعصر.
1: والا বলা যাবে না, والآ বললে তো এটা হামজা হয়ে গেল, আইন আছে.
0: والعصر.
1: والعصر.
0: والعصر.
1: হ্যাঁ, যে আইনটা কোথা থেকে, এই গলার মাঝখান থেকে আইন. হ্যাঁ, মাঝখান এইখানে, এই যে একটা উঁচু জায়গা আছে ছোট্ট বন্ধুরা, যারা তোমরা শুনছো তোমরাও খেয়াল করবে, এই গলার এখানে যে উঁচু একটা জায়গা আছে মাঝখান থেকে আইন. বলো তো, তারপর রয়েছে একটা খুসর, সবাই বলো লাফি খুসর, খুসর না খুসর, এই তো মশলা. তারপর আচ্ছা, আমাদের এই ছোট্ট বন্ধু অনেকটা পেরেছে. এবারে আমরা শুনবো হচ্ছে নাজমুলের কাছ থেকে, ইল্লাল্লাযীনা আমানু থেকে. দেখো আমি কিভাবে করছি, আর ছোট্ট বন্ধু যারা শুনছো তোমরাও কিন্তু খেয়াল করবে, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা লাগালে নরম হবে জাল. আমার দিকে দেখো তোমরা যারা আছো আমার সামনে, ইল্লাল্লাযীনা বলো,
2: ইল্লাল্লাযীনা
1: বলো নাজমুল, ইল্লাল্লাযীনা,
0: ইল্লাল্লাযীনা,
1: এই যে জিব্বাটা বের করো, রি,
0: হ্যাঁ
1: বলো, বলো
0: সৌবিলহকি,
1: বলো
0: সৌবিল হাক্কি,
1: ওয়াতাওয়া
0: সৌবিস সবর.
1: মাশাআল্লাহ হয়ে যাবে, সবাই বলি মাশাআল্লাহ. অনেক চেষ্টা করেছে, সামনে আরো ভালো করবে ইনশাআল্লাহ. যত বেশি পড়বো তত সুন্দর হবে, তাই না বন্ধুরা? আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, করবো তো ইনশাআল্লাহ,
0: ইনশাআল্লাহ.
1: এবারে আমরা ছোট্ট বন্ধু আরিয়ানের কাছ থেকে আমরা পড়া শুনি.
0: أعوذ بالله من الشيطان الرجيم.
1: ما شاء الله.
0: بسم الله الرحمن الرحيم.
1: ما شاء الله.
0: والعصر إن الإنسان لفي خسر.
1: ما شاء الله.
0: إلا الذين
1: زينة زينة
0: إلا الذين
1: آمنوا
0: وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر.
1: আমাদের সর্বশেষ বন্ধু আব্দুল্লাহর তেলাওয়াত শুনবো.
0: أعوذ بالله من الشيطان الرجيم.
1: ما شاء الله.
0: بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر.
1: সবাই বলি মাশাআল্লাহ,
2: মাশাআল্লাহ.
1: ছোট্ট বন্ধু আব্দুল্লাহ অনেক সুন্দর করে পড়েছে. ছোট্ট বন্ধুরা তোমরা যারা শুনছো এবং যারা আমার সামনে আছো, আমরা আরো একবার সূরাতুল আসর একসাথে পড়ি, অনুশীলন করি. بسم الله الرحمن الرحيم.
2: بسم الله الرحمن الرحيم.
1: তাহলে বিসমিল্লাহ বলা যাবে না, কি বলতে হবে?
2: বিসমিল্লাহ.
1: আবার বিসমিল্লাহ الرحمن الرحيم.
2: بسم الله الرحمن
1: রহিম না রহিম,
2: الرحيم
1: والعصر
2: والعصر
1: والعصر
2: والعصر
1: إن الإنسان لفي خسر
2: إن

0: في خسر
1: إن الإنسان لفي خسر
0: إلا الذين آمنوا
1: إلا الذين آمنوا
0: جبابر كرتوها بذالي إلا الذين آمنوا
1: إلا الذين آمنوا
0: نصر ما بلوتو آمنوا شباي آمنوا
1: آمنوا
0: وعملوا الصالحات
1: وعملوا الصالحات
0: دوتوي اي غلار ماسخان تيكي وعمي عين عا ابن حا ها منرق بشباي وعملوا الصالحات
1: وعملوا الصالحات
0: وتواصوا بالحق
1: وتواصوا بالحق
0: حقي
1: حقي
0: وتواصوا بالحق
1: وتواصوا بالحق
0: وتواصوا بالصبر
1: وتواصوا بالصبر
0: وتواصوا بالصبر
1: وتواصوا بالصبر
0: صدق الله العظيم
1: صدق الله العظيم
0: سورة العصر ছোট্ট একটি সূরা মাত্র দুই লাইনের সূরা তিনটি আয়াত রয়েছে কিছু কিছু শব্দ উচ্চারণে কিছুটা কঠিন মনে হবে পড়ার জন্য সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে ওয়াল আসর এখানে আইন আছে আইনটা হলকের মাঝখান মানে আমি মাখরাজ নিয়ে আলোচনা আইনটা হলকের মাঝখান থেকে মানে গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে বলো কোথা থেকে উচ্চারণ করতে হবে
1: গলার মাঝখান থেকে
0: আইন মাঝখান থেকে ওয়াল আসর তারপর ইন্নাল এটা হচ্ছে ওয়াজিব গুন্না বলে তাজবিদের ভাষায় নুনে তাসদীদ হলে কি হয় ওয়াজিব গুন্না হয় বলো তো কি হয় অজীব গুন্না হয় ইন্নাল এখানে অজীব গুন্না হয়েছে ইনসানা ইনসানা এখানে তাজবিদের ভাষায় বলে ইখফা গুন্না হয়েছে ইখফা গুন্না মানে হলো গোপন করে পড়া ইনসানা এই যে নুন সাকিনের পর সিন এসেছে এজন্য এটা ইখফা করে পড়তে হয় লাফি খুসর আমাদের এক ছোট্ট বন্ধু বলছিল লাফি খুসর এই খুসর বলা যাবে না খুসর বললে সিনে পেশ হয়ে যাবে সিনে পেশ নেই খুসর বলতে হবে লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু আমাদের ছোট বন্ধুরা এক দুইজন ইল্লাল্লাযীনা বলছিল জিনা বলা যাবে না ইল্লাল্লাযীনা এখানে আছে রাল রালটা নরম করে এটার মাখরাজ হচ্ছে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম করে জি এটা শক্ত হয়ে যায় রি এটা নরম বলতো কি হবে ইল্লাল্লাযীনা এরপর আমানু ওয়া আমি এখানেও আইন আছে আইন বলার সময় এবং হা বলার সময় একটু কষ্ট হবে চাপ দিয়ে গলার মাঝখান থেকে বের করতে হবে ওয়া আমি কি বলতে হবে বলতো বলতো সবাই ওয়া আমি এরপরে ওয়া আমিলু সালিহাতি এখানে হা আছে এটাও গলার মাঝখান থেকে মাখরাজ ওয়া আমিলু সালিহাতি সবাই বলতো হাতি যদি কেউ বলে ওয়া আমিলু সালিহাতি হবে না কারণ দুটো অক্ষর ভুল হয়েছে ওয়া আমি বলা যাবে না এখানে ওয়া আমি বলতে হবে সালিহাতিও বলা যাবে না সালিহাতি বলতে হবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি এক বন্ধু বলছিল ছোট্ট বন্ধু হাক্কি তো হাক্কি বললে কাফ হয়ে যাবে এখানে হাক্কি বলা যাবে না হাক্কি একটু মোটা করে সাউন্ডটা মোটা করে জিব্বার গোড়া থেকে কোত্থেকে জিব্বার গোড়া সবাই বলো কোত্থেকে জিব্বার গোড়া থেকে বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসসবর তোমরা বেশি বেশি অনুশীলন করবে বেশি বেশি পড়বে প্রতিদিন পড়বে অল্প অল্প করে হলেও বলো আমরা প্রতিদিন পড়বো ইনশাল্লাহ বলো পড়বো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ জোরে বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এই অনুষ্ঠানটি প্রতি শনিবার বিকেল 4:05 মিনিটে বাংলাদেশ বেতার থেকে প্রচারিত হয় কোরআন শিক্ষার আসর আমরা এই অনুষ্ঠানটি নিয়মিত শুনব, আমাদের কোরআনকে শুদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: এতক্ষণ প্রচারিত হল পবিত্র কোরআন শিক্ষার আসর। পরিচালনায় ছিলেন কারি মাহমুদুল হাসান।
3: এদেশ আপনার আমার আমাদের সকলের, দেশের উন্নয়নে আসুন আমরা সম্মিলিতভাবে কাজ করে যাই, দেশের জন্য, দেশের মানুষের জন্য। বাংলাদেশ বেতার ঢাকা। বন্ধুরা, এখন শুরু হচ্ছে বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামসাদ পারভীন, উপস্থাপনা ফাতেমা আফরোজ সোহেলি ও নাইরিন সুলতানা।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন বুঝছেন বিজয় রিসুলের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বেতারের বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। আজকের বিষয়, প্রেম ভালোবাসা। কারো কাছে ভালোবাসা আবেগে নির্ভর, কারো কাছে সম্মোহন। কেবলই ভালোবাসা এমন এক ইন্দ্রজাল যেখানে কেবলই বাঁধা পড়তে সাজ জাগে, মনকে মুক্ত করার ইচ্ছে হয় না। খোপায় তারার ফুল আর প্রিয়াকে তৃতীয়া তিথি চৈতি চাঁদের দুলিনে সাজালেও যেন মনের স্বাদ পূর্ণ হতে চায় না প্রেমিকের।

0: নানা জনের নানা মতের পরও ভালোবাসার সঠিক কোন সংজ্ঞা আজও মেলেনি।
1: প্রিয় হবে সুরানী দেবক্ষমায় তারার ফুল, সুরের মূর্ছনে এই গীতি কবিতায় আছে প্রিয়জন হৃদয় স্পর্শ করার আকুতি, আছে বহু পথ পাড়ি দেওয়ার আকাঙ্ক্ষা, আর এই আকাঙ্ক্ষা এক বিস্ময়কর অনুভূতি যার নাম ভালোবাসা। ভালোবাসা আছে বলে মনে হয় পৃথিবীটা এত সুন্দর। এবারে একটি নজরুল সঙ্গীত শিল্পী খালেদ হোসেন।

0: ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছু তুচ্ছ হয়ে যায়। আবেগে মন জড়িয়ে চলে কল্পনার বুনন। কখনো মনে হয় যায় মুক্ত বিহঙ্গ ডানা মেলে আকাশে, কখনো অজান্তেই ঝরাই অশ্রু।
1: এই ভালোবাসাই কখনো হয় যাতনাময়। নানা রঙের এই অনুভূতি নিয়ে কবির কলমে রচিত হয় ভালোবাসার।
2: আপনারা শুনছেন সুর তরঙ্গ, বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুপ্রশ্রোতা বন্ধুরা। অনুষ্ঠানের বাকি অংশ শুনতে পাবেন পবিত্র আসর নামাজের আজানের পর। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও করিয়ান, আল কুরআন। এখন প্রচার করা হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।

0: وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32
3: পঙ্ক্তিমালা। কেউ কেউ সুর বাঁধেন প্রেম কাব্য নিয়ে, গল্পকার লিখেন গল্প, চিত্রকর ক্যানভাসে ছড়িয়ে দেন রঙের ছটা, তারপরও ভালোবাসার কাছে জীবনটাকে খুব খুব ছোট মনে হয়। এবার শুনব একটি আধুনিক গান, গেয়েছেন জানিতা আহমেদ ঝিলিক, গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন ফয়সাল আহমেদ।

0: ভালোবাসা মানুষের খুব অল্প সময়ে দূরে থাকাও অসহ্য বোধ হয়। অস্থির আবেগ কাউকে বুঝতে না দেওয়ার শত চেষ্টাও তখন বিফল। কত কিছু সৃষ্টি হয় ভালোবাসাকে কেন্দ্র করে, তা কখনো ভেবেছ? প্রেমের ছোট্ট একটি ঘর আমায় দাও যেখানে রব দুজনে। প্রেমে পড়লে এমন স্বপ্নের বুনন তো হৃদয়ে জুড়ে চলতেই থাকে।
1: শুধু কি সৃষ্টি, ভালোবাসাকে ঘিরে ধ্বংসযজ্ঞ চলে বটে। তবে ধ্বংস সৃষ্টির হাজারো ইতিহাসের জন্ম দিলেও কেউ কিছু বলতে পারেনি ভালোবাসা আসলে কি। ভালোবাসার অনুভূতি কি অস্বীকার করতে পারে না কেউই। ভালোবাসার অনুভব হৃদয়ে জাগায় কাঁপনি, ভালোবাসা কখনো চোখের জলেই কথা কয়। বন্ধুরা, চলুন এবারে শুনি ঝুমুর কথা ছবির গান, রুনা লায়লা ও বশির আহমেদের কণ্ঠে।

0: ভালোবাসা নিয়ে এই যে আমরা এতক্ষণ কথা বলছি নাইরিন, তোমার কি মনে হয় ভালোবাসা আসলে কি? ভালোবাসা কি এক ধরনের ঘোর? আচ্ছা, যারা প্রেমে পড়ে তারা ঘোরের মধ্যেই বলে চলে কি আগামী স্বপ্ন? কি মনে হয় তোমার?
1: শুধু আগামী স্বপ্নই নয়, ধরো তার সাথে কথা না হলে যে কষ্ট হয় বুকে, তার নামই ভালোবাসা।
0: তাই
1: তাকে না দেখলে মনটা কেমন উদাস হয়ে ওঠে, তার নাম ভালোবাসা।
0: আচ্ছা,
1: সে অভিমান করলে মনের মাঝে যে উথাল পাথাল ঝড় বয়ে যায়, তার নামই ভালোবাসা। তাকে একদিন না দেখলে, তার মুখের কথা না শুনলে তোমার সারা পৃথিবী যেভাবে নিঃস্ব হয়ে যায়, তার নামই বোধহয় ভালোবাসা। এবারে আরেকটি ছায়াছবির গান শুনবো। ছায়াছবির নাম রাজকুমার, শিল্পী বালা মকোনাল।

0: ভালোবাসা, সে তো দক্ষিণ হাওয়া, তার কোনো সীমানা নেই, পরিসীমা নেই। ভালোবাসা নিয়ে পৃথিবীর সব সাহিত্য ডুবে আছে গল্প, কবিতা, গান, উপন্যাস আর চলচ্চিত্রের অতরান্তে। ভালোবাসা বুকের ভিতর অদৃশ্য এক আলো, যার অনুভব করতে হয় হৃদয়ের উষ্ণতায়।
1: প্রিয়শ্রোতা, শেষ করছি বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।

0: এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামসাদ পারভীন, উপস্থাপনা ফাতেমা আফরোজ সোহেলি ও নারিন সুলতানা, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। সুর তরঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: প্রিয় শ্রোতা, আমাদের এবারের আয়োজনে থাকছে ফ্যামিলি গানের গান। শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

সৈয়দ নাসিরউদ্দিন তালুকদারের কণ্ঠে ফ্যামিলি কার্ডের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন প্রথমে ইংরেজি সংবাদ, এরপরই বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Better, the news read by Tasnova Bashar. Prime Minister Tariq Rahman has urged the country's youth to join hands in rebuilding the state and combating dengue. He made the call while inaugurating a three-month nationwide dengue prevention and cleanliness campaign at the South Plaza of Jatiya Sanshad Bhavan today. The Prime Minister said the collective strength and determination of the youth can bring about meaningful change in the country. The country's young generation showed the world on 5th August in 2024 that they can bring change, he added. Tariq Rahman said the government will try to solve the dengue problem over the next 3 months. He urged members of Bangladesh Scouts, BNCC, Girl Guides, volunteers and students to work together with a common goal of building the country. The Prime Minister called upon countrymen to become more conscious about cleanliness. He said if people just spent 1 hour every week cleaning their homes, schools, colleges or institutions, then it will bring about rapid change. Among others, local government, rural development and cooperatives minister Dr. Abdul Moin Khan, health and family welfare minister Sardar Mohammad Sakhat Hussain and information and broadcasting minister Andalib Rahman addressed the program. Prime Minister Tariq Rahman has called upon people, including patriotic citizens, business community, young entrepreneurs and researchers to come forward and work together to build a prosperous and desired Bangladesh. He made the call while inaugurating the Bangladesh Innovation Fair 2026 at the Nova Theatre in the capital today, highlighting the role of innovators and business leaders in the country's overall progress. The Prime Minister said everyone must come forward with innovative ideas and capabilities to meet the present needs of the state and government. The government will always stand by entrepreneurs and researchers with full support, he added. Among others, Science and Technology Minister Fakir Mahbub Anam, Prime Minister's advisors on post telecommunications, information technology, science and technology Rehan Asif Asad spoke at the event. State Minister for Primary and Mass Education Bobby Hajjaj has said necessary harmonization will be brought in the curricula of Bangla and English medium education to elevate Bangladesh's education system to global standards. He made the remarks as the chief guest at the School Leaders Conference 2026 at a hotel in the capital today. The State Minister said it is important to ensure a common minimum standard for students' basic knowledge, skills and learning outcomes irrespective of the medium of their study. To this end, a coordinated initiative would be taken involving all government and private educational institutions and curriculum infrastructure, teachers' training, and use of technology, he added. BNP Acting Secretary General and Prime Minister's political advisor Rul Kabir Rizvi has called for unity among the democratic forces committed to protecting the country's independence, sovereignty and democracy. He made the remarks while speaking as the chief guest at a discussion titled The Country's Ongoing Crisis and What Patriotic Forces Should Do at the Jatiya Press Club today. The 12-party alliance organized the discussion. Speaking about the role of opposition parties, Rul Kabir Rizvi said the opposition would continue to raise issues in parliament and outside it and announce various programs. Regarding the gas, fuel and electricity crisis, the BNP Acting Secretary General said the government, which has been in office for only 6 months, should not be held responsible for the crisis. Top leaders of the 12-party alliance and other national leaders also spoke at the meeting. U.S. President Donald Trump has said everything will work out just fine when asked whether he could help ensure crucial shipping traffic through the Strait of Hormuz. He made the remarks in Dublin after meeting Irish President Catherine Connolly. Trump said the war in Iran will end very soon and oil prices will tumble. His comments come amid growing concerns over Saudi Arabia following rapid gains by Houthi rebels in Yemen and strikes on a key oil pipeline in the kingdom. Meanwhile, Iranian President Masoud Pezeshkian said in an interview that Iran will reopen the strait if the United States ends its blockade and attacks, while stressing that Tehran will not give in to economic pressure. Pezeshkian said Iranian Gulf Arab officials will meet in Oman on Monday to sign an agreement establishing a joint shipping route through the Strait of Hormuz. Yemen's internationally recognized government said it has carried out air attacks on Houthi forces after the rebels seized territory along the Red Sea coast. Government forces say several Houthi fighters were killed near the port city of Mocha. Hockey and Bangladesh finished their campaign strongly, securing the fifth position with a 2-1 victory over the Malaysia in the play-off match of the Junior Asia Cup Women's Tournament in China today. Meanwhile, in the men's tournament, Bangladesh secured a convincing 5-2 victory over Chinese Taipei in the seventh place play-off. Finally, weather and forecast by Lithil Wantonai says there is no inland river ports warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি জান্নাতুল মাওয়া। আজ রাজধানীর নব থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রধানমন্ত্রী একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেট টু মার্কেট প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ মেলায় দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতি নির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের একটি টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। মেলায় সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, 73টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্ট আপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেবার পর সরকারি খাদ্যশস্যের মজুদ বেড়েছে। চলতি বছরের 10ই ফেব্রুয়ারি দেশের সরকারি খাদ্যশস্যের মজুদ ছিল 22,10,670 মেট্রিক টন। গত 9 সেপ্টেম্বরে 1,48,484 টন বেড়ে দাঁড়িয়েছে 23,59,154 টনে। দেশে খাদ্য মজুদের ধারণ ক্ষমতা রয়েছে প্রায় 24 লাখ টন। ইতোমধ্যে তা 27 লাখ টনে উন্নীত হয়েছে এবং বর্তমান সরকার আগামী 5 বছরের মধ্যে তা 34 লাখ টনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের খাদ্য বান্ধব নীতির কারণে দেশে বর্তমান খাদ্য নিয়ে কোন দুশ্চিন্তা নেই। দেশে সরকারি খাদ্যশস্যের মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,050 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,32,930 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,050 টাকা বাড়িয়ে 2,22,491 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 933 টাকা বাড়িয়ে 1,91,056 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 758 টাকা বাড়িয়ে 1,56,064 টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে। আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো এবং অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো। দেশের নিরাপত্তা কর্মক্ষেত্রে সুরক্ষা এবং জরুরি পরিস্থিতির মোকাবেলার সক্ষমতা আরও জোরের দ্বারের লক্ষ্যে এই মেলার আয়োজন। এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনীতে নিরাপত্তা প্রযুক্তি, অগ্নি নিরাপত্তা, কর্মক্ষেত্রের নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবেলা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মান ও নীতিমালা অনুসরণের সর্বশেষ প্রযুক্তি ও সমাধান তুলে ধরা হবে। এতে 10টি দেশের প্রায় 150টি শীর্ষ স্থানীয় ব্র্যান্ড অংশ নেবে বলে আশা করা হচ্ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে সূচক, বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ কমেছে। গত সপ্তাহে ডিএসইতে 386টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে 60টির, কমেছে 310টির এবং অপরিবর্তিত ছিল 16টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে কমেছে 146 পয়েন্ট। সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 6,93,068 কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 6,98,497 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে 5,329 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.55 টাকা, ক্রয় 122.55 টাকা, ইউরো বিক্রয় 145.26 টাকা, ক্রয় 142.62 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.14 টাকা, ক্রয় 32.47 টাকা এবং থাইবাত বিক্রয় 3.78 টাকা, ক্রয় 3.70 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণু পরমাণু।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এমন এক সময়ে বাস করছি যখন প্রযুক্তি শুধু আমাদের হাতের মুঠোয় নয়, ধীরে ধীরে আমাদের চিন্তা, কাজ এবং সিদ্ধান্ত গ্রহণের সঙ্গী হয়ে উঠছে। যে যন্ত্র এক সময় কেবল নির্দেশ পালন করত, আজ সেই যন্ত্রই তথ্য বিশ্লেষণ করছে, ভাষা বুঝছে, ছবি তৈরি করছে, এমনকি মানুষের জটিল সমস্যার সমাধানেও সহায়তা করছে। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু প্রযুক্তির প্রতিটি নতুন সম্ভাবনার সঙ্গে কিছু প্রশ্নও আসে। কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের জীবনকে আরও সহজ ও সমৃদ্ধ করবে, নাকি এর অপব্যবহার তৈরি করবে নতুন কোন ঝুঁকি? প্রযুক্তিকে আমরা কতটা গ্রহণ করব আর কোথায় প্রয়োজন হবে মানুষের বিবেচনা ও দায়িত্ববোধ, এসব ভাবনার মধ্য দিয়েই বিজ্ঞানকে বুঝতে হয়। কারণ বিজ্ঞান শুধু আবিষ্কারের গল্প নয়, সঠিক ব্যবহারের শিক্ষাও দেয়। বিজ্ঞান ও প্রযুক্তির নানা আবিষ্কার, তথ্য, সম্ভাবনা এবং সমকালীন ভাবনায় সাজানো আমাদের নিয়মিত আয়োজন অণু ও পরমাণুতে আপনাদের জানাই আন্তরিক স্বাগত। আমি সুরাইয়া সুলতানা। আজকের পর্বে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটি ভাবনা সমৃদ্ধ কথিকা, বিজ্ঞান ভিত্তিক একটি কুইজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিশ্বের সাম্প্রতিক কিছু খবরাখবর। আর শুরুতেই আপনাদের জন্য একটি ছোট্ট বিজ্ঞান প্রশ্ন রেখে দিচ্ছি। বলুন তো, মানুষের শরীরের কোন অঙ্গটি অক্সিজেনের সবচেয়ে বেশি ব্যবহার করে? উত্তরটি জানিয়ে দেব অনুষ্ঠানের শেষ ভাগে। চলুন, প্রশ্ন আর কৌতূহলকে সঙ্গী করে শুরু করি আজকের বিজ্ঞানযাত্রা। শ্রোতা বন্ধুরা, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কল্পবিজ্ঞানের কোন দূরবর্তী বিষয় নয়। আমাদের ব্যবহৃত বিভিন্ন অ্যাপ, সার্চ প্রযুক্তি, অনুবাদ ব্যবস্থা, স্মার্ট ডিভাইস থেকে শুরু করে চিকিৎসা ও গবেষণা, নানা ক্ষেত্রেই এর উপস্থিতি ক্রমেই বিস্তৃত হচ্ছে। তবে যে প্রযুক্তি মানুষের সক্ষমতাকে বাড়াতে পারে, তার ব্যবহার নিয়ে সচেতন থাকাটাও জরুরি। সম্ভাবনা ও ঝুঁকি এই দুই দিককে সামনে রেখেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে বুঝতে হবে। এবার শুনবেন কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ নাকি চ্যালেঞ্জ, এ বিষয়ে কথিকা। কথিকাটি গ্রন্থনা ও পাঠ করেছেন মালিহা শিফা। চলুন শুনে নেওয়া যাক কথিকাটি।
1: কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ নাকি চ্যালেঞ্জ? ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফোন আপনাকে মনে করিয়ে দিচ্ছে আজ আপনার কি কি কাজ আছে। আপনি চ্যাট জিপিটিকে বলছেন, এই ইমেলটা সুন্দর করে উত্তর লিখে দাও তো। আপনার সন্তান চ্যাট জিপিটি বা গুগল জেমিনিকে বলছে, এই অঙ্কটা আমাকে একটু সহজ করে বুঝিয়ে দাও তো। কেউ হয়তো মাইক্রোসফট কো পাইলট ব্যবহার করছেন অফিসের কাজে, আবার ক্যানভার এআই টুল দিয়ে তৈরি করছেন ছবি বা ডিজাইন। অর্থাৎ আমরা হয়তো বুঝতেই পারছি না, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ইতিমধ্যেই আমাদের জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এআই কি আমাদের জন্য আশীর্বাদ নাকি এক নতুন ধরনের চ্যালেঞ্জ? আসলে উত্তরটা দুটোই। এআই এর সবচেয়ে বড় সুবিধা হলো, এটি আমাদের অনেক কাজ দ্রুত, সহজ এবং কার্যকরভাবে করতে সাহায্য করতে পারে। একজন শিক্ষার্থী কঠিন কোনো বিষয় বুঝতে এআই এর সাহায্য নিতে পারে, একজন শিক্ষক পাঠ পরিকল্পনা তৈরি করতে পারেন, একজন গবেষক বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে পারেন অনেক কম সময়ে। স্বাস্থ্য খাতেও এআই এর সম্ভাবনা অনেক। কিছু ক্ষেত্রে এআই ভিত্তিক প্রযুক্তি মেডিকেল ইমেজ বিশ্লেষণ, রোগের ঝুঁকি শনাক্তকরণ কিংবা রোগীর তথ্য বিশ্লেষণে চিকিৎসকদের সহায়তা করতে পারে। বিশেষ করে যেখানে বিশেষজ্ঞের ঘাটতি রয়েছে, সেখানে সঠিকভাবে ব্যবহার করা গেলে এই প্রযুক্তি স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে সাহায্য করতে পারে। কৃষিক্ষেত্রে আবহাওয়া, মাটির অবস্থা বা ফসলের রোগ সম্পর্কে তথ্য বিশ্লেষণে এআই কাজে লাগাতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনায় বন্যা, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন ঝুঁকি সম্পর্কে তথ্য বিশ্লেষণ এবং আগাম সতর্কতাতেও প্রযুক্তির ব্যবহার হতে পারে। অর্থাৎ সঠিকভাবে ব্যবহার করলে এআই আমাদের সময় বাঁচাতে পারে, কাজ সহজ করতে পারে এবং আরও ভালো সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ প্রযুক্তি যত শক্তিশালী হয় তার অপব্যবহারের ঝুঁকিও তত বাড়ে। এআই এর একটি বড় সমস্যা হল, এটি সবসময় সঠিক তথ্য দেয় না। অনেক সময় এআই এমনভাবে উত্তর দেয় যা শুনতে খুবই বিশ্বাসযোগ্য, কিন্তু তথ্যটি ভুলও হতে পারে। বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এর ঝুঁকি বেশি। ধরুন কারো কিছু শারীরিক উপসর্গ হল, তিনি চিকিৎসকের পরামর্শ না নিয়ে শুধু এআই এর দেয়া তথ্যের উপর নির্ভর করলেন। ভুল ধারণা হল, ভুল ওষুধ নেওয়া হল কিংবা প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেরি হল, তখন প্রযুক্তি আশীর্বাদ না হয়ে বিপদের কারণ হতে পারে। তাই মনে রাখবেন, এআই থেকে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পাওয়া যেতে পারে, কিন্তু রোগ নির্ণয় বা চিকিৎসার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শের বিকল্প হিসেবে এটিকে ব্যবহার করা উচিত নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল গোপনীয়তা। এআই ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় নাম, ছবি, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য, অফিসের তথ্য কিংবা ব্যক্তিগত কথোপকথনের মতো তথ্য দিয়ে ফেলি। তাই প্রশ্ন করা দরকার, আমি যে তথ্যটি দিচ্ছি সেটি আসলে কোথায় যাচ্ছে, কিভাবে সংরক্ষণ করা হচ্ছে। বিশেষ করে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য দেওয়ার আগে আমাদের সতর্ক হতে হবে। আরেকটি প্রশ্ন অনেকের মনে আসে, এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে? বাস্তবতা হলো, এআই এর কারণে কিছু কাজ স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে এবং অনেক পেশায় কাজের ধরন বদলে যেতে পারে। তবে প্রযুক্তির ইতিহাস আমাদের দেখিয়েছে, নতুন প্রযুক্তি কিছু কাজের প্রয়োজন কমানোর পাশাপাশি নতুন ধরনের কাজ ও দক্ষতা সুযোগও তৈরি করে। তাই ভবিষ্যতে শুধু একটি নির্দিষ্ট কাজ জানাই যথেষ্ট হবে না, আমাদের শিখতে হবে নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে, সঠিক প্রশ্ন করতে, তথ্য যাচাই করতে, সমস্যার সমাধান করতে এবং সৃজনশীলভাবে চিন্তা করতে। বিশেষ করে আমাদের শিশু কিশোরদের ক্ষেত্রে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তারা যেন চ্যাটজিপিটিকে দিয়ে পুরো হোমওয়ার্ক করিয়ে শুধু উত্তর মুখস্থ না করে, বরং এআই কে ব্যবহার করুন শেখার সহায়ক হিসেবে। কারণ এআই উত্তর দিতে পারে, কিন্তু কোন প্রশ্নটি করা উচিত সেটি ভাবতে হয় মানুষকে। এআই তথ্য দিতে পারে, কিন্তু সেই তথ্য সত্য কি না তা যাচাই করার দায়িত্ব মানুষের। এআই একটি লেখা তৈরি করতে পারে, কিন্তু সেই লেখায় মানবিকতা, নৈতিকতা ও মূল্যবোধ থাকবে কিনা সেটি নির্ধারণ করবে মানুষ। তাহলে কি আমাদের এআই কে ভয় পাওয়া উচিত? না, আবার চোখ বন্ধ করে এআই এর উপর নির্ভর করাও উচিত নয়। আমাদের প্রয়োজন সচেতন ব্যবহার। এআই মানুষের সব কাজের বিকল্প নয়, বরং এটি মানুষের একটি শক্তিশালী হাতিয়ার। একজন দক্ষ মানুষ এআই ব্যবহার করে হয়তো অনেক দ্রুত এবং ভালোভাবে কাজ করতে পারবেন, কিন্তু সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ দায়িত্ব যদি প্রযুক্তির হাতে দিয়ে দেই, তখনই সমস্যা তৈরি হতে পারে। কারণ মানুষের আছে বিবেক, সহানুভূতি, নৈতিকতা, অভিজ্ঞতা এবং পরিস্থিতি বোঝার ক্ষমতা। তাই ভবিষ্যতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো, মানুষ কি এআই কে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে শিখবে? আমার মনে হয় এটাই আমাদের আসল চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য আশীর্বাদ হতে পারে, যদি আমরা তাকে ব্যবহার করি জ্ঞান বাড়াতে, মানুষের জীবন সহজ করতে, স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়াতে এবং সমাজের কল্যাণে। আবার একই এআই চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, যদি আমরা যাচাই না করে সবকিছু বিশ্বাস করি, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ভুলে যাই অথবা নিজের চিন্তা শক্তির জায়গায় প্রযুক্তিকে বসিয়ে দেই। তাই এআই কে ভয় নয়, এআই সম্পর্কে জ্ঞান অর্জন করুন, এআই কে অন্ধভাবে বিশ্বাস নয়, তথ্য যাচাই করুন। এআই এর উপর সম্পূর্ণ নির্ভরতা নয়, বরং নিজের চিন্তা শক্তিকে আরো শক্তিশালী করুন। কারণ শেষ পর্যন্ত প্রযুক্তি যতই উন্নত হোক, সেটিকে কিভাবে ব্যবহার করা হবে সেই সিদ্ধান্ত মানুষেরই। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ নাকি চ্যালেঞ্জ, উত্তরটা শুধু প্রযুক্তির মধ্যে নেই। উত্তরটা নির্ভর করছে আমরা তাকে কিভাবে ব্যবহার করছি তার উপর। আর নতুন প্রযুক্তিকে গ্রহণ করুন জ্ঞান, বিবেক ও দায়িত্বশীলতার সঙ্গে।

0: আপনারা শুনছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথিকা। প্রযুক্তি যতই উন্নত হোক, তার পেছনে রয়েছে প্রকৃতি ও মানবদেহ সম্পর্কে বিজ্ঞানের দীর্ঘ গবেষণা। আমাদের শরীরও যেন এক অসাধারণ জৈব প্রযুক্তি, যেখানে প্রতিটি অঙ্গ নির্দিষ্ট কাজ করে চলেছে অবিরাম। এই প্রসঙ্গেই অনুষ্ঠানের শুরুতে যে প্রশ্নটি রেখেছিলাম, সেটির উত্তর একটু পরে জানিয়ে দেব। তার আগে চলুন বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক কিছু খবরাখবরের দিকে যাওয়া যাক। বিজ্ঞানের পৃথিবীতে আজকের আবিষ্কার খুব দ্রুতই আগামী দিনের বাস্তবতায় পরিণত হচ্ছে। নতুন গবেষণা আমাদের মহাবিশ্বকে বুঝতে সাহায্য করছে, চিকিৎসা বিজ্ঞান খুলছে নতুন সম্ভাবনার দরজা, আর প্রযুক্তির অগ্রগতি বদলে দিচ্ছে মানুষের কাজ ও যোগাযোগের ধরন। তবে প্রতিটি আবিষ্কারের মূল্য তখনই সবচেয়ে বেশি যখন তার সুফল পৌঁছে যায় মানুষের জীবনে এবং সমাজের কল্যাণে। এবার থাকছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাম্প্রতিক খবরাখবর। বিজ্ঞান ও প্রযুক্তি বার্তা সংকলন, সম্পাদনা ও পাঠে আছেন আতিকুর রহমান আতিক। চলুন জেনে নেওয়া যাক বিজ্ঞানের সাম্প্রতিক দুনিয়ার খবর।
1: ক্যান্সার চিকিৎসায় এমআরএনএ প্রযুক্তি নিয়ে নতুন আশাবাদ তৈরি হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট ধরনের এমআরএনএ থেরাপি ত্বকের ক্যান্সার ফিরে আসার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। গবেষকদের মতে এটি ভবিষ্যতে রোগীর শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার নতুন পথ তৈরি করতে পারে। তবে এটি এখনও গবেষণা ও চিকিৎসা উন্নয়নের পর্যায়ে রয়েছে এবং ব্যাপক ব্যবহারের আগে আরও পরীক্ষার প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রকৃতিতে আগে পাওয়া যায়নি এমন ভাইরাসের জিনোম ডিজাইন করে তা পরীক্ষাগারে তৈরি করেছেন গবেষকরা। গবেষণাটি চিকিৎসা বিজ্ঞানে নতুন ধরনের থেরাপি ও ওষুধ তৈরির সম্ভাবনা তৈরি করলেও একই সঙ্গে তৈরি হয়েছে বায়োসিকিউরিটি নিয়ে উদ্বেগ। গবেষকদের মতে এই প্রযুক্তি একদিকে যেমন নতুন রোগের চিকিৎসা আবিষ্কারে সহায়তা করতে পারে, অন্যদিকে এর অপব্যবহার ঠেকাতে প্রয়োজন শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং নৈতিক নীতিমালা। কোয়ান্টাম কম্পিউটারের জন্য জটিল প্রোগ্রাম তৈরি করতে এখন গবেষকদের সহায়তা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। নেচারে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে একটি স্বয়ংক্রিয় এআই এজেন্ট কোয়ান্টাম কম্পিউটিং এর কোড লিখতে এবং তা কার্যকর করতে সক্ষম হয়েছে, তবে পুরো প্রক্রিয়াটি এখনো মানুষের তত্ত্বাবধানের উপর নির্ভরশীল। গবেষকদের মতে ভবিষ্যতে এআই ও কোয়ান্টাম কম্পিউটিং এর সমন্বয় নতুন ধরনের বৈজ্ঞানিক গবেষণা ও জটিল সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখতে পারে। নাসার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ মহাকাশে পাঠানোর কথা রয়েছে। টেলিস্কোপটি মহাবিশ্বের বিশাল অংশের গভীর ও বিস্তৃত পর্যবেক্ষণ করবে, বিশেষ করে ডার্ক এনার্জি, এক্সপ্ল্যানেট এবং মহাবিশ্বের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে এই মিশন।
0: শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জের কথা শুনলাম, জানলাম বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক কিছু খবর। প্রযুক্তি আমাদের জীবনকে দ্রুত বদলে দিচ্ছে, কিন্তু সেই পরিবর্তনের দিক নির্ধারণের দায়িত্ব শেষ পর্যন্ত মানুষেরই। বিজ্ঞানের একটি চমৎকার তথ্য দিয়ে আজকের আয়োজন শেষ করি। মানুষের মস্তিষ্ক শরীরের মোট ওজনের মাত্র প্রায় 2% হলেও বিশ্রাম অবস্থায় শরীরের মোট শক্তির প্রায় 20% ব্যবহার করে। অর্থাৎ আকারে ছোট হলেও আমাদের মস্তিষ্কের শক্তির চাহিদা অসাধারণ। চিন্তা, স্মৃতি, অনুভূতি এবং সিদ্ধান্ত গ্রহণের মতো জটিল কাজগুলো এই ছোট্ট অঙ্গটি পরিচালনা করে। আর তাই অনুষ্ঠানের শুরুতে যে প্রশ্নটি রেখেছিলাম তার উত্তর হল মস্তিষ্ক। মানুষের শরীরের তুলনামূলক ছোট্ট এই অঙ্গটি অক্সিজেন ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। বিজ্ঞান আমাদের বিস্মিত করে, আর সেই বিষয় থেকেই জন্ম নেয় নতুন প্রশ্ন, আর প্রশ্ন থেকেই শুরু হয় নতুন জ্ঞানের পথ চলা। তাই জানার আগ্রহ ধরে রাখুন, প্রযুক্তিকে বুঝে ব্যবহার করুন এবং বিজ্ঞানের আলোয় নিজের চারপাশ দেখার চেষ্টা করুন। প্রিয় শ্রোতা, এই ছিল আজকের অণু ও পরমাণু। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন ফারহানা হক ত্রিনা, উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং প্রযোজনায় ছিলেন ইশরাত শারমিন।
2: বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণু পরমাণু আজকের মতো এখানেই শেষ হল। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, মনে রাখবেন কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলোকে সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কোটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে, তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করে ফেলুন এবং আপনার বাড়ির চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা।
3: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
4: বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে, যে বিষয়টি কি সেটি, সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজারঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি,

0: চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ এক সময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। সালাম আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
2: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য MR টিকার দুটি ডোজ সময়মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আন্না ইসলাম, আজহারুল ইসলাম এবং আমি শেখ মুরসালিম রহমান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, নাসরিন আক্তার, লুৎফুন নাহার মেরি ও হাফিজা আক্তার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের এখনকার নিবেদন বৃক্ষরোপণের গান। কথাগুলো সাজিয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ, সুর করেছেন শান শাহ, শিল্পীরা হলেন শান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার।

0: বৃক্ষরোপণের গানটি শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এখন রয়েছে নজরুল সংগীত প্রিয়তম হে বিদায়। এই গানটি শুনবেন ইসমো তারা কণ্ঠে।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।

0: বাংলাদেশ ঢাকা।
1: স্যার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
5: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ।
6: ডেঙ্গু জ্বর হলো মশাবাহিত একটি রোগ, এডিস মশা হলো এ রোগের বাহক। বাসাবাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের অসচেতনতার কারণেই এ রোগের প্রকোপ দেখা দেয়। আমরা যদি আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং ঘরে কিংবা বাইরে কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দিই, তাহলে এ রোগ থেকে মুক্ত থাকা অনেকাংশে সম্ভব। আমাদের বাসাবাড়ি সহ চারপাশের যেসব জায়গায় পানি জমে থাকে, যেমন ডাবের খোসা, পুরাতন টায়ার, ফুলের টব, ফ্রিজের ট্রে, এসির পেছনে, নির্মাণাধীন ভবনের চৌবাচ্চা অর্থাৎ যেসব জায়গায় পানি জমে থাকতে পারে সেসব জায়গায় জমে থাকা পানি অবশ্যই প্রতিদিন ফেলে দিতে হবে। বাড়িঘরের চারপাশ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দিনে কিংবা রাতে যখন ঘুমাতে যাবেন তখন অবশ্যই মশারি টাঙাতে হবে। আমাদের দেশে সেপ্টেম্বর অক্টোবর মাসে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পায়, তাই ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় একগুচ্ছ কর্ম পরিকল্পনা নিয়ে দেশে 12 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে 3 মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি এই কর্মসূচির উদ্বোধন করে বলেন,
7: আগামী 3 মাস আমরা এই যে ডেঙ্গুর যে সমস্যাটা এই সমস্যাটার আমরা সমাধান করার চেষ্টা করব। ডেঙ্গু মশা হোক বা অন্য কোন রোগ সেখান থেকে ছড়িয়ে আপনার প্রিয়জন অসুস্থ হয়ে যাবে, কাজে আসুন নিজেকে সুস্থ রাখি, আমরা নিজের পরিবারকে সুস্থ রাখি, নিজের সমাজকে সুস্থ রাখি, নিজের দেশকে আমরা সুস্থ রাখার চেষ্টা করি। প্রতি সপ্তাহে আপনি যদি আপনার নিজের বাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, প্রতিষ্ঠান হোক, 1 ঘন্টা করে যদি প্রতি সপ্তাহে আমরা প্রত্যেকটা মানুষ সময় দেই, যে যেই বাসাটায় থাকি আমরা, যেই জায়গাটায় কাজ করি আমরা, যেই প্রতিষ্ঠানে লেখাপড়ি করি আমরা, যেখানেই থাকি না কেন আমরা 1 ঘন্টা যদি আমরা সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজ করি, তাহলে অবশ্যই দ্রুততার সাথে আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে সক্ষম হব।
6: ইতিমধ্যে ডেঙ্গু প্রতিরোধের মতো ডেঙ্গু রোগের চিকিৎসায় সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি জাতীয় কমিটি। ডেঙ্গুর যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ইতিমধ্যে সারা দেশে 300 জন চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার স্থাপন সহ শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে ইতিমধ্যে পর্যাপ্ত সংখ্যক ঔষধ, স্যালাইন ও ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। সরকারি হাসপাতাল, পরীক্ষাগার, ইনস্টিটিউটগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোতে 10% শয্যায় বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা এবং রোগ নির্ণয় কেন্দ্রগুলোতে ডেঙ্গু ও ডেঙ্গু রোগ সংক্রান্ত পরীক্ষায় 80% ছাড়ের নির্দেশ দিয়েছে সরকার।

0: শ্রোতা বন্ধু, আমাদের বেতার প্রতিনিধি গিয়েছিলেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে, কথা বলেছেন বিভিন্ন জনের সঙ্গে। এই হাসপাতালের ডেঙ্গু চিকিৎসা কার্যক্রম নিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার এইচ এম নাজমুল আহসান বলেন,
1: আমাদের প্রতিদিনই আমাদের প্রায় 40-50 জনের বেশি করে আমাদের এখানে ভর্তি হচ্ছে। আমরা এখানে আমাদের ডেঙ্গু ওয়ার্ডের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের দুইটা ডেঙ্গু ওয়ার্ড আছে অলরেডি, মেল ফিমেল। এছাড়া প্রতিটা ওয়ার্ডে আমাদের ডেঙ্গু কর্নার আছে, যেগুলো আমরা এখানে ওয়ার্ডে জায়গা দিতে পারছি না, ডেঙ্গু কর্নার আমরা ম্যানেজমেন্ট দিচ্ছি। তো আমরা আমাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে বলবো যে আমরা ডেঙ্গু মানে খুব সাকসেসফুলি করছি, কারণ আমাদের এখানে মৃত্যুর হার খুব কম। সাধারণ মানুষের জন্য কি পরামর্শ? সাধারণ মানুষ হচ্ছে যখন আমাদের এখানে যে কোনো জ্বর আসুক, আমাদের কিন্তু প্রথমে কিন্তু লেট করা যাবে না যে আমি বলি 3 দিন পরে যে পরীক্ষা করবো, এটা না। কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে আপনি যেদিন জ্বর আসবে প্রথমে 1-2 দিনের মধ্যে আপনি টেস্ট করে ফেলবেন, কারণ এটা অনেক কারণে ইম্পর্টেন্ট যে আমরা খুব প্রাথমিকভাবে ডেঙ্গু রোগটা আমরা শনাক্ত করতে পারি। পাশাপাশি এখানকার যে ব্লাড কাউন্টটা থাকবে এটাকে আমরা বেস লাইন ধরে আমরা কিন্তু পরবর্তীতে চিকিৎসা আমরা ম্যানেজমেন্ট করে দেই। তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য যেটা হচ্ছে যে আমরা যখন একটা জ্বরের রোগী আসবে, আমরা অতি সত্বর হাসপাতালে অথবা ডক্টরের প্রাইভেট চেম্বারে অথবা যেখানে যাই ডেঙ্গু আমরা টেস্টটা করে নেবই। সিম্পল দুটো টেস্ট, একটা সিবিসি আর NS1। ডেঙ্গু রোগীর জন্য আমাদের সাধারণ কিছু নির্দেশনা আছে। পেশেন্টকে বলি যে আপনি প্রতিদিন 2-3 লিটার তরল খাবেন, বিশেষ করে ওরসালাইন গ্লুকোসালাইন এগুলো খাবেন, এবং পাশাপাশি আমরা বলি ভাতের মার, তারপরে পাকা পেঁপের জুস, এই ধরনের প্লেন্টি অফ লিকুইডটা আমরা এনকারেজ করি ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আর কি বাসায়। আর পাশাপাশি যে কয়েকদিন তার জ্বর থাকবে ওই কয়েকদিন সে মশারির ভিতরে থাকবে, যখন তার জ্বর চলে যাবে তখন তার কিন্তু মশারির দরকার নাই। ডেঙ্গু রোগীর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বাড়িতে একজনের ডেঙ্গু হবে পাশাপাশি সবারই হতে পারে, কারণ মশা যখন তার একবার খাবার যে অভ্যাসটা হচ্ছে এরকম এডিস মশার, সে একজনকে কামড়ায় কিন্তু তার ফিডিং কমপ্লিট করে না। সে যখন খাবার খায় সে একজনের কাছ থেকে একটু রক্ত, আশেপাশে যে কজন আছে সবার কাছ থেকে সবাইকে কামড়িয়ে একটু একটু করে রক্ত নিয়ে তার একটা খাবার কমপ্লিট করে, যে কারণে দেখা যায় একটা বাড়িতে একজন যদি আক্রান্ত হয় পাশাপাশি অন্যান্য মেম্বার আক্রান্ত হয়। এই জন্য যখনই আমরা একটা বাড়িতে একজন আক্রান্ত হয় সাথে সাথে অন্যান্য মেম্বারদের আমরা ডেঙ্গু টেস্ট করে নিই। তাহলে আমাদের ডেঙ্গু রোগীগুলি আমরা ফলো আপ কিভাবে করি? প্রথমত 1-2 দিনের মধ্যে যে জ্বর ডেঙ্গু শনাক্ত হবে, এরপরে বলি আমরা 3-4 দিনের মাথায় আবার আসবেন, কারণ যেসব রোগীগুলো জটিলতা দেখা দেয় তারা কিন্তু 4 দিন এবং তারপরে থেকে জটিলতা শুরু হয়। 4 দিন পরে সাধারণত যেটা হয়, কিছু রোগী ভালোর দিকে চলে জ্বর কমে যায়, আর কিছু রোগী কিন্তু জটিল পর্যায়ে আছে। জটিল মানে কি? বুকে পানি, পেটে পানি চলে আসে, প্রেশার কমে যাওয়া, এগুলো কিন্তু হয়। এই কারণে আমরা সবগুলো ডেঙ্গু রোগীকে Day 3 or Day 4 একটা ফলো আপ আসতে বলি, এবং ফলো আপ আসার পরে দেখি তার কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা, তার কোনো ওয়ার্নিং সাইন আছে কিনা। যদি এগুলো না থাকে তাকে আমরা বাসায় পাঠাই দিই। আমরা যেভাবে বলছি যে তাকে পর্যাপ্ত ফ্লুইড খাবেন, বিশ্রাম নেবেন, এবং জ্বরের জন্য আপনি প্যারাসিটামল খাবেন, আর হচ্ছে প্যারাসিটামল আমরা বলি 2টা করে আমরা 6 ঘন্টা পর বড় হলে খেতে পারবে, আর বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা আরো কম, 10 মিলিগ্রাম পার কেজি বাড়ে, এটা আমরা 6 ঘন্টা পর দিই আর কি। আর যেটা বললাম যে বাড়িতে যেসব সোর্স আছে, ডেঙ্গু সোর্স যেসব ছোট ছোট পরিষ্কার পানি জমা থেকে যেসব জায়গা, ওগুলোকে আমাকে সব রিমুভ করে ফেলতে হবে। এইগুলো আমাদের। আর একটা জিনিস হলো যখন একটা পেশেন্টের ডেঙ্গু জ্বর হবে তখন সে কিন্তু ব্যথার ওষুধ খাবে না, অ্যাসপিরিন খাবে না, এবং সে যদি আগে থেকে যেগুলো পায় সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো টেম্পোরারি ডেঙ্গু চলাকালীন অবস্থায় এই ওষুধগুলো বন্ধ রাখতে। এইগুলো মোটামুটি বাড়িতে নির্দেশনা। অথবা যদি একটা ডেঙ্গু রোগী যদি আগে থেকে ডায়াবেটিস থাকে, ডান কন্ট্রোল, তার যদি হার্টের রোগী হয়, কিডনি রোগী হয়, তারপরে যদি আপনার লিভারের রোগী হয়, শ্বাসরোগী রোগী হয়, এই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ওয়েট করতে মানা করি যে ডেঙ্গু শনাক্ত হওয়ার সাথে সাথে তাকে আমরা হসপিটাল সুপারভাইজ ম্যানেজমেন্টের জন্য বলি। এইগুলো মোটামুটি হসপিটালে রোগী কখন যাবে এবং কখন বাড়িতে থাকবে, এই হলো আমাদের উপদেশ। প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন আমাদের ডেঙ্গুর, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। আমি মনে করি এখানে আমাদের জনগণ এবং ডক্টর সবার মধ্যে এই সচেতনতা বাড়বে।
0: হাসপাতালের ওয়ার্ডের দায়িত্ব পালনরত একজন স্টাফ নার্স তার দায়িত্ব ও অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন,
2: আমার নাম হচ্ছে সালমা আক্তার। যখন কোন রোগী আসে তখন তো সে অবশ্যই ডক্টর দেখায়, তারপর হচ্ছে আমাদের ওয়ার্ডে আসে। আমার কথা হচ্ছে সবার উদ্দেশ্যে, যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে নিজের বাড়িটা আশেপাশটা এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমাদের এই রোগটা নিয়ন্ত্রণ করার প্রথম উপায় হচ্ছে এটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা। ডেঙ্গু মশা কিন্তু রাতে কামড়ায় না, বেশি উপরে উঠতেও পারে না, এটা হচ্ছে নিচেই থাকে, আলোতেই কামড়ায়। চারপাশটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, রাতের বেলা মশারি টানায় ঘুমাই, ইনশাআল্লাহ সবার পক্ষে সম্ভব হবে ডেঙ্গুটা কন্ট্রোল করা।
0: হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন অনেকেই সরকারি ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে বলেন,
3: আমার নাম নিসর্গ, ভালোই চিকিৎসা পাচ্ছি। মানে আমি যখনই যাকে যাচ্ছি বা ডাক্তার সবসময় পাশে থাকছে এবং আমার কিছু চাও লাগছে না, তারা এসে ঔষধ দিয়ে যাচ্ছে এবং কেয়ার করছে।
4: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সোহরাওয়ার্দী হাসপাতালে যারা কর্মকর্তা আছেন, তারপরে ডাক্তার সিস্টার, তারপর আমাদের যে খালারা যে কাজটাজ করে তাদের ব্যবহারে আমি প্রচুর সন্তুষ্ট। ওনাদের সেবার ডাকতে হয় না, ওনারা নিজে থেকে এসে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, আর ওনাদের সেবা পেয়ে আমি খুবই ভালো।
0: সরকারি উদ্যোগে কোনো কিছুরই কমতি নেই, তবে ডেঙ্গু প্রতিরোধে সবার আগে প্রয়োজন নিজে সচেতন থাকা। জ্বর হলেই অবহেলা করা যাবে না কিংবা নিজে নিজে কোনো ঔষধও সেবন করা যাবে না। চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করবেন। আসুন ডেঙ্গু প্রতিরোধে আমরা সবাই সর্বক্ষণ সচেতন থাকি।
5: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ আবুল খায়ের, নির্দেশনায় তানিয়া খান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন, পরিবেশনায় বাংলাদেশ বেতার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
6: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। শিল্পী শরীফা আক্তার রবি, গীতিকার সুরকার আজাদ রহমান।

বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: তাসু কেমন?
2: আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুমি ভালো আছো?
0: আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, কেউ কেউ ভালো নেই।
2: কিরকম কেউ কেউ? আবার কেডা
0: এখন বললে তো অত বলবো যে একই কথা বারবার বলো কেন? কিছু কথা আছে তুমি যুক্ত হলেও বারবার বলতে হবে, এই কারণে জিনিসটা তোমাকে মানতে হবে, শুনতে হবে। এই যে এখন তো জানো যে ডেঙ্গুর অবস্থা খুব খারাপ, প্রতিদিন অনেকেই মারা যাচ্ছে, ঠিক আছে? আমার জন্য কি দুঃখের খবর না? আমার পাশের ভাইটি মারা যাচ্ছে, হাসপাতালে পড়ে আছে, কষ্ট পাচ্ছে। তো আমরা প্রত্যেকেই জানি যে ডেঙ্গু জ্বর কেন হয়। এডিস মশার কামড়ে হয়, এডিস মশা কোথায় জন্মায়, কেন জন্মায়, সবই জানি, তো জামার পর কেন না মানি? এখন এই যে কামড় খেয়ে বদ অভ্যাস মানে বুঝো, কষ্টটা বুঝো।
2: ওই যে মানুষ কয় না যে
0: বর্ষার সময় মানে বৃষ্টি হলেই প্রত্যেক বছর আসে, তো এখন যেহেতু আমরা জানি যে এটা পার্মানেন্ট রোগ মানে চলে যাবে না, ডেঙ্গু আছে বর্ষা যতদিন এডিস মশা যতদিন থাকবে ততদিন ডেঙ্গু থাকবে,
2: শেষ হবে না,
0: বংশ বিস্তার রোধ করতে হবে। আমার প্রত্যেকে প্রত্যেক এলাকা থেকে যদি আমরা তাকে তাড়িয়ে দিতে পারি তাহলে হবে না। এবার আসো আমাদের নিয়মিত আয়োজন, আমরা ফসল ফলাই। এখন মনে করো যে যেই মাটিতে আমরা ফসল ফলাই, বারবার ফসল ফলাতে ফলাতে ফলাতে বলতে মাটির তো একটা শক্তি আছে,
2: উর্বরতা নষ্ট হয়,
0: তারও তো একটা কষ্ট হয় না, তত কষ্ট হয়, তার কষ্ট লাগবে, তার কষ্ট দূর না করলে আমরা তো আবার পরে মিষ্টি খেতে পারবো না,
2: তাই
0: না? আজকে আমরা আসলে শুরুতে অনুর্বর মাটি সংশোধনের উপায় সম্পর্কে জানবো, তা আমরা এই বিষয়ে আগে জেনে নিই, তারপরে শেখার পরে দেখি আমরা কতটুকু শিখছি আমরা বুঝে নেব।
2: আচ্ছা ঠিক আছে।
3: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মোহাম্মদ শরীফুল ইসলাম, উপপরিচালক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, প্রধান কার্যালয় ঢাকা। তো আমি আজ যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে অনুর্বর মাটি সংশোধনের উপায়। বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ, কৃষিভিত্তিক বাংলাদেশে ফসল জন্মানোর অন্যতম প্রাকৃতিক মাধ্যম মাটি। এই মাটিতে ফসলের বৃদ্ধি ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় পুষ্টি থাকে, যা ফসল উৎপাদনে মাটির স্বাস্থ্য রক্ষা অতীব গুরুত্বপূর্ণ। কৃষি ফসল উৎপাদনে উর্বর ও অনুর্বর মাটি একে অন্যের বিপরীত, অনুর্বর মাটিতে ফসল ভালো হয় না। অন্যদিকে মাটি ফসলের কাঙ্ক্ষিত ফলন পাওয়ার জন্য অনুর্বর মাটিকে সংশোধন করে উর্বর মাটিতে পরিণত করে মাটির স্বাস্থ্য ঠিক রাখতে হবে, ফলে মাটি হবে উর্বর এবং উৎপাদনশীল। এবার জানা দরকার অনুর্বর মাটি কি। যে মাটিতে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের ঘাটতি থাকে এবং যা ফসল উৎপাদনের অনুপযুক্ত তাকে অনুর্বর মাটি বলে। অনুর্বর মাটিতে পুষ্টি উপাদানের ঘাটতি থাকে, রোগ জীবাণু থাকে, ক্ষতিকর বিষাক্ত পদার্থ অতিমাত্রায় বিদ্যমান থাকে, বাফার ক্ষমতা কম থাকে, জৈব পদার্থ কম থাকে, পুষ্টি উপাদানের অপচয় বেশি হয়, আর্দ্রতা কম থাকে, মাটির উর্বরতা কম থাকে, সার বেশি লাগে, সর্বোপরি ফলন কম হয়। যে কারণে মাটি অনুর্বর হয়, বিভিন্ন কারণে মাটি অনুর্বর হতে পারে, যেমন সুষম সার ব্যবহার না করা, শস্য চাষের নিবিড়তা বৃদ্ধি হলে জৈব সার ব্যবহার না করা বা কম করা, সঠিক পদ্ধতিতে ও পরিমাণে সেচ না দেওয়া, কৃষি জমি ও বীজ শোধন না করে বপন করা, কৃষি জমিতে শিল্প বর্জ্য নিঃসরণ করা, অপরিকল্পিতভাবে আপদনাশক ব্যবহার ও ভূমিকর্ষণ করা, মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা, উপসি বা শঙ্কর জাতের ফসলের চাষ করা, অধিক অম্লীয় মাটি সংশোধন না করা, ভূমি ক্ষয় ও বন ধ্বংস করা, মোদ্দা কথা ফসলের চাহিদা মতো পুষ্টির যোগান না দেয়া। এবার আসি ফসল উৎপাদনে অনুর্বর মাটির ক্ষতিকর প্রভাব সমূহ। ফসল উৎপাদনে অনুর্বর মাটির ক্ষতিকর প্রভাব সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ফসল উৎপাদনের অভাবজনিত লক্ষণ দেখা যায়, ফসল রোগাক্রান্ত হয়, ফসল পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়, মাটিতে উপকারী অণুজীবের কার্যাবলী কমে যায়, সর্বোপরি ফসলের ফলন তথা উৎপাদন কমে যায়। মাটি সংশোধন এবং মাটি সংশোধনের প্রয়োজনীয়তার কারণ, যদি কোনো মাটিতে অম্লত্ব বা ক্ষারত্বের কারণে ফসলের উৎপাদন কমে যায় বা চাষের অনুপযোগী হয়ে পড়ে, তাহলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধি ও তাকে চাষ উপযোগী করে গড়ে তোলাকেই মাটি সংশোধন বলে। মাটি সংশোধনের প্রয়োজনীয়তার কারণগুলো হল, অম্লত্ব বা ক্ষারত্ব নিয়ন্ত্রণ, যেমন হাইড্রোজেন বা হাইড্রোক্সিল আয়নের আধিক্যের কারণে মাটি অতিরিক্ত অম্লীয় বা ক্ষারীয় হতে পারে, যা ফসল উৎপাদনের জন্য অনুপযোগী। চুন বা জিপসামের মতো উপাদান ব্যবহার করে এ সমস্যার সমাধান করা হয়। রোগ সৃষ্টিকারী জীবাণু দূরীকরণ, মাটিতে ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক থাকলে তা থেকে বীজ, চারা ও গাছে রোগ হয় এবং উৎপাদন ব্যাহত হয়। মাটি সংশোধন করে এ ক্ষতিকর জীবাণুগুলো দূর করা হয়। পুষ্টি উপাদানের সহজলভ্যতা বৃদ্ধি, মাটির ক্যাটায়ন বিনিময় ক্ষমতা বাড়ানো এবং পুষ্টি উপাদানের সহজলভ্যতা নিশ্চিত করার জন্য মাটি সংশোধন করা হয়। মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক গুণাবলী পুনরুদ্ধার, প্রাকৃতিক বা কৃত্রিম কারণে মাটির গঠন, রাসায়নিক বৈশিষ্ট্য বা উপকারী অণুজীবের সংখ্যা কমে গেলে মাটি সংশোধন করে সেগুলোর উন্নতি করা হয়। সর্বশেষ মাটির উর্বরতা বৃদ্ধি, সামগ্রিকভাবে মাটির উর্বরতা বাড়িয়ে ফসলের ভালো ফলন নিশ্চিত করার জন্য মাটি সংশোধন একটি অপরিহার্য প্রক্রিয়া। অনুর্বর মাটি সংশোধন, অনুর্বর মাটি সংশোধনের উপায়সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সুষম সার ব্যবহার করতে হবে, মাটির উর্বরতা বিবেচনা করে ফসলের চাষ করতে হবে, জৈব সারের ব্যবহার বাড়াতে হবে, সঠিক পদ্ধতিতে ও পরিমাণে সেচ দিতে হবে, মাটি শোধন করে জমি তৈরি ও বীজ শোধন করে বা রোগমুক্ত বীজ বপন করতে হবে, কৃষি জমিতে শিল্প বর্জ্য নিঃসরণ বন্ধ করতে হবে, পরিকল্পিতভাবে আপদনাশক ব্যবহার ও জমি চাষ করতে হবে, অনুমোদিত রাসায়নিক সার ব্যবহার করতে হবে, শস্য পর্যায় নীতি অবলম্বন করতে হবে, অম্লত্ব হ্রাসে ডলসুন ব্যবহার করতে হবে, পরিকল্পিতভাবে গাছ লাগাতে ও কাটতে হবে, সর্বোপরি মাটি পরীক্ষা করে ফসলের চাহিদা মতো সার প্রয়োগ করতে হবে। আপনাদেরকে ধন্যবাদ।
0: চমৎকার একটা উপায় পদ্ধতি আমাদেরকে শিখিয়েছে যে অনুর্বর মাটি আমরা কিভাবে সংশোধন করব, এবং সংশোধন শুধু মাটির সংশোধন করলে হবে না, একইভাবে নিজেরা সংশোধিত হবে
4: অবশ্যই।
0: ঠিক আছে, তো চলো একটা গান শুনি।
2: শোনো শোনো।

0: গানের সঙ্গে কিন্তু একটা চমৎকার মেসেজও তোমাদের দিতে
1: হবে, সেইটাই গানের সাথে মেসেজ থাকে, এটাকে মন দিয়ে শুনি।
0: যেমন বনের কথা বলছে না, বন আসলে আমাদের কি পরিমাণ একটা মানে উপকারী গাছপালা, যে কি পরিমাণ উপকার সে তারাই বোঝে যাদের গাছপালা আছে।
1: গাছপালা না থাকলে তো পরিবেশই ঠিক থাকে না।
0: হ্যাঁ, আমরা এই যে যতটুকু এখন আমরা সুস্থ আছি সেটা কিন্তু গাছপালা,
1: গাছপালার জন্য।
0: গাছপালা যত পারো যত বেশি পরিমাণে পারো
2: মাটি অনেক সময় বেশি বৃষ্টিতে বা বন্যায় ধুয়ে ধুয়ে যায়, সেগুলার ক্ষয়টা রোধ করে, অক্সিজেন তো দেয়ই,
1: ফল
2: দেয়, সুবাস দেয়, কত কিছুই তো দেয়, গাছ খালি দিয়েই যায় আমাকে।
0: এবার আসো, এই মাশরুম কে পছন্দ করো?
1: আমি পছন্দ করি।
0: চাষ করো?
1: চাষ তো করি না, কিনে কিনে খাই।
0: কিনে কিনে খাও না?
2: আমি অবশ্য কোনো খাই নাই।
1: আমি
2: শুনছি, তোমরা তো জানো না, আমি কিন্তু মাশরুম ওই যে চাষের জন্য একটা ট্রেনিং ও নেওয়ার জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে ফেলাইছি। তো আমি ট্রেনিং নিব, নিজে বাড়িতে চাষ করবো, তারপর নিজেরটাই খাইব।
1: আগে একটু খাইয়া দেখো।
0: আচ্ছা ঠিক আছে, তুমি যদি খাও নাই, ট্রেনিং নিতে চাও, তো ট্রেনিং এর পদ্ধতি এখন তোমাকে শিখাচ্ছি, আর তুমি যদি শিখতে চাও পারো, আপত্তি নেই। আমাদের কৃষক বন্ধুরা অবশ্যই শিখবে, তোমরা শিখো না শিখো তারা অবশ্যই শিখবে। তো সবার জন্য চলো আমরা মাশরুম চাষ নিয়ে একটা প্রাবন্ধ প্রতিবেদন শুনি।
3: মাশরুম এমন একটি সবজি যে সবজিটি খেলে অনেক ভালো থাকে শরীর, অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ চমৎকার একটি সুপার ফুড আমরা বলতে পারি। এবং এই মাশরুম নিয়ে একটি প্রকল্প চলমান রয়েছে বাংলাদেশে মোটামুটি বেশ কয়েক বছর ধরে, যে প্রকল্পের নাম হচ্ছে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্প। এবং এর মাধ্যমে স্পন ও মাশরুম উৎপাদন প্রদর্শনী দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তো আমি এই মুহূর্তে আছি বালিয়াকান্দি রাজবাড়ির ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামে, এবং আমার সাথে আছেন একজন উদ্যোক্তা। কি নাম আপনার?
4: আকলিমা খাতুন।
3: আকলিমা খাতুন, তো আপনি তো প্রশিক্ষণ পেয়েছেন, তো প্রশিক্ষণের পর কিভাবে কি সহায়তা পেলেন, এক দুই হচ্ছে মাশরুম চাষ কেন শুরু করলেন এগুলো একটু বলেন।
4: আমি সাভার থেকে 10 দিনের প্রশিক্ষণ নিয়েছি, প্রশিক্ষণ নেওয়ার পরেই মাশরুমের কাজ ওইখান থেকে 2টা স্পন আনে আমি শুরু করে দিয়েছি, মাদার এনে স্পন করা শুরু করে দিয়েছি, এবং আমার জন্য যা বরাদ্দ ছিল ওইগুলো আমি পেয়েছি।
3: তো উৎপাদন তো শুরু করেছেন মোটামুটি যেটা বললেন 2023 সালের নভেম্বর না ডিসেম্বরে নিয়েছেন?
4: নভেম্বরের 18 তারিখ থেকে আমি প্রশিক্ষণটা নিয়েছি, 27 তারিখ পর্যন্ত প্রশিক্ষণ নেওয়ার পরে বারে এসে ডিসেম্বর থেকে শুরু করে দিয়েছি।
3: উৎপাদন কেমন হলো এবং বিক্রি কেমন করলেন?
4: উৎপাদন ভালোই হয়েছে। প্রথমে আমার এলাকায় মাশরুম কি চিনতো না, অনেক কষ্ট করে আমার মার্কেটিংটা তৈরি করতে হয়েছে। মাশরুম মানে দেখা তো দূরের কথা না, মিশন মানে এরকম অবস্থা, অনেক কষ্ট করে ব্যাঙের ছাতা বলছে অনেকেই, হ্যাঁ, কিন্তু আসলে যেটা ব্যাঙের ছাতা না, বোঝাইতে অনেক কষ্ট হয়েছে। তারপরে মার্কেটিংটা তৈরি করতেও আমার অনেক কষ্ট হয়েছে। এখন প্রথমে আমি যেগুলো উৎপাদন করেছি ফ্রিতে অনেকেরই খাওয়াইছি, আমার বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন মানে কেউ তো চেনে না, তাহলে বিক্রি করবো কোথায়, এইরকম অবস্থায় পড়ছিলাম। তারপর আমি যখন এই মাশরুমটা অনেকেরই ফ্রি খাওয়াইলাম, খাওয়ার পরে তখন তার গুণাগুণ সম্পর্কে বুঝলো, এবং তখন আমি স্থানীয় বাজারে এই মাশরুমটা নিয়ে যাই। প্রথম আমার একজন প্রথম ক্রেতা বলতে আমার বহরপুর স্থানীয় বাজারের একজন, ওনার কাছে প্রথম বিক্রি করে ওইখান থেকে আমার একটু প্রচার প্রচারণা হয়।
3: শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আছি রাজবাড়ী সদরের উপজেলা কৃষি অফিসে, এবং আমার সাথে আছেন কৃষিবিদ মোহাম্মদ জনি খান, যিনি উপজেলা কৃষি অফিসার হিসেবে আছেন। কেমন আছেন?
5: জি আমি ভালো আছি।
3: আচ্ছা, আপনি যদি বলতেন, আমরা তো জানি মাশরুমের একটি প্রকল্প চলমান রয়েছে, এবং যেই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে, তো এর সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও জড়িত, তাই না?
5: ধন্যবাদ। মাশরুম একটি পুষ্টি গুণ সমৃদ্ধ সবজি, এটি সবজি হিসেবে ব্যবহৃত হয়, এছাড়া পাশাপাশি এর কিন্তু ওষুধি গুণও আছে। আমাদের যারা বেকার তরুণ উদ্যোক্তা এবং রয়েছে, বিশেষ করে মহিলা, তারা তাদের ঘরের কাজের পাশাপাশি কিন্তু বাড়তি একটা ইনকামের এখানে সুযোগ পেয়ে যাচ্ছে। আমরা যারা বেকার তরুণ যুবক যারা রয়েছে, যারা মাশরুম চাষে আগ্রহ প্রকাশ করে, আমরা তাদেরকে উৎসাহিত করে থাকি এবং আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট সাভার যেটা আছে সেখানে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় তাদেরকে 10 দিনব্যাপী প্রশিক্ষণ দিয়ে থাকে। তারা প্রশিক্ষণ নিয়ে তার এলাকাতে তারা মাশরুম চাষের উপরে 30 জন সদস্য বিশিষ্ট গ্রুপ তৈরি করে এবং তারা সরাসরি মাশরুম চাষ এবং বিপণন করে থাকে। এভাবে তাদের তাদের বেকারত্ব ঘুচাচ্ছে, পাশাপাশি পুষ্টির উন্নয়ন হচ্ছে।
3: আচ্ছা আকিমাপা, আপনি যদি আরেকটা ব্যাপার বলতেন, আমরা তো জানি প্রতিটা ব্যবসায় প্রতিটা উদ্যোক্তাগণের, বিশেষ করে কৃষি উদ্যোক্তাগণের অনেক সময় কিছু সমস্যায় পড়তে হয়। তো আপনি 23 সালের ডিসেম্বরে শুরু করলেন একেবারে প্রশিক্ষণ গ্রহণের পরপর, তারপরে এখন কি অবস্থা? এখন তো 2025-এর আমি বলবো নভেম্বর চলছে, তাই তো? তো এখন এটা বাজারজাতকরণে আর কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, কিংবা কি ধরনের আর সুযোগ সুবিধা পেলে আপনার মনে হচ্ছে যে এই মাশরুম চাষটাকে আরো বেশি লাভবান করা যাবে?
4: আমার কৃষি অফিসার স্যারও প্রচার প্রচারণায় সহযোগিতা করছে, বিভিন্ন জায়গায় মেলার মাধ্যমে এটা প্রচার প্রচারণা হয়েছে। তারপরে অনেকেই আছে এখনো বুঝতে চায় না, তাদের বেশিরভাগই শিক্ষিত মানুষই বুঝতে চায় না, সত্যি কথা। এখন ডাক্তার যারা আছে তারা যদি তাদের প্রেসক্রিপশন আমাদের মাশরুমের কথা একটু লিখতো তাহলে হয়তো আমাদের মার্কেটিংটা অনেক সহজ হইতো আরো, মানে সবাই মাশরুম জানতো, মাশরুম খাওয়ার প্রতি সবাই অভ্যস্ত থাকতো।
3: শ্রোতা বন্ধুরা, আমরা জানি বাংলাদেশের রুট লেভেলে সরকারি কর্মকর্তা যারা কাজ করেন, বিশেষ করে কৃষি নিয়ে যারা কাজ করেন, তারা হচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা। তো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার একটি ব্লকের যিনি আছেন তার সাথে কথা বলবো। কি নাম আপনার?
6: মাসুমা আক্তার।
3: আপনি কোন ব্লকে আছেন?
6: ইসলামপুর ইউনিয়নের হুলাইল ব্লকে আছি।
3: আচ্ছা, আমরা তো জানি এখানে মোটামুটি আকলিমা যিনি আছেন উদ্যোক্তা, উনি মাশরুম নিয়ে বেশ ভালো করছেন। 2023 সালে শুরু করেছেন ডিসেম্বর থেকে এবং এখনো তিনি চালিয়ে যাচ্ছেন। তো মোটামুটি কেমন দেখছেন মাশরুম চাষের এই ব্যাপারটা?
6: মাশরুম চাষ করে আকলিমা লাভবান হয়েছে, সে অলরেডি মার্কেট তৈরি করছে এবং মাশরুম বিক্রিও করছে। আপাতত তার উৎপাদন বন্ধ থাকলেও সে এই মাস থেকে উৎপাদন শুরু করবে এবং তার মার্কেট তৈরি করা আছে, সে মাশরুমে সফলতা অর্জন করবে।

0: কিরেরা তুই মুখ ভার করে বসে আছিস কেন?
1: বাবার সাথে একটু রাগারাগি হয়ে গেছে। কেন, কি করেছিস তুই?
2: চাচাকে যতটুকু জানি তিনি তো রাগ করার মানুষ না।
1: পড়ালেখা শেষ করে বসে আছি, কোনো কাজকর্ম পাচ্ছি না। কেন আমি কাজকর্ম পাচ্ছি না এটা নাকি আমার দোষ। আচ্ছা তোরা বল, বেকার জীবন কারো ভালো লাগে?
0: আমি তো দেখছি তোর মনটাই হচ্ছে বেকার, তোর কাজ করার কোনো ইচ্ছা নাই।
1: হ্যাঁ, আমার তো জমিদারি আছে।
0: তাহলে কি করবি?
1: ভাবছি শহরে চলে যাব, সেখানে অনেকগুলো অপশন আছে, কোনো না কোনো একটা ব্যবস্থা পেয়ে যাব।
0: কিন্তু গেলেই তো হবে না, সব কিছুর একটা পরিকল্পনা লাগে, না হয় বিপদে পড়ার সম্ভাবনা আছে।
3: বিপদে পড়লে পড়বে, তাতে তোর কি করার আছে?
1: না, তোরা সামান্য একটা কথা নিয়ে যা শুরু করছিস। আচ্ছা যা, আমি কোথাও যাব না।
0: শোন, আমি বেকার জীবনের অবসানের পথ পেয়ে গেছি, ইচ্ছে করলে তোরাও আমার সাথে থাকতে পারিস।
2: আরে আরে আরে, কথা না ঘুরে আসল কথা বল, কি পথ পেয়েছিস?
0: চাকরির আশায় না থেকে নিজেরাই যদি উদ্যোক্তা হই, নিজেদের যেমন উন্নতি হবে পাশাপাশি আরো অনেককে স্বাবলম্বী করা যাবে।
1: আরে কি করবি সেটা বল।
0: হাতের কাছেই আছে সবকিছু, এত ভাবনার কি?
2: তোর কথায় মনে হচ্ছে আলাদিনের চেরাগ আমাদের সামনে ঘুরছে, ঘষা দেব আর ফুরফুর করে ভাগ্য গড়তে শুরু করবে।
0: রূপকথার গল্প কোনো নিছক ঘটনা নয়, তারও একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলো গল্পের পাতা থেকে এখন বাস্তবে রূপ লাভ করেছে। সমস্যা হচ্ছে উদ্যোগগুলো আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে।
1: ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে আসল কথাটা বল।
0: আমি আগেই বলে রাখছি, উদ্যোক্তা হওয়ার জন্য প্রথমে ধৈর্যশীল হতে হবে।
3: আচ্ছা ধৈর্য ধরলাম, এখন আমরা কিভাবে কি করব সেটা বল।
0: এখানে আমরা পাঁচজন আছি, প্রত্যেকে একটা করে কাজ যদি করি, ধর আমি একটা গরুর খামার দিলাম,
1: আমি মাছের চাষ করলাম,
4: আমি সবজি বাগান করলাম,
2: আর আমি হাঁস মুরগির খামার দিলাম।

0: নিজেদের উৎপাদিত পণ্য নিজেরা খেলাম, বিক্রি করে পরিবারের উন্নতি করলাম।
1: তবে কাজ শুরু করার আগে আমাদের কাজের বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে, যাতে করে কাজ শুরু করার পর সমস্যায় পড়তে না হয়।
2: কাজ করতে সমস্যা তো হবেই, আমরা সমাধান কোথায় পাবো?
1: শুধুমাত্র সমাধান নয়, আমাদের এই উদ্যোগ সফল করতে যদি কোনো সহযোগিতা লাগে তারও ব্যবস্থা আছে।
0: বাহ, বুদ্ধি তো ভালো দিয়েছিস, এখন সঠিক পরিকল্পনাটাও বলে দে।
1: জানিস, উদ্যোক্তা হওয়ার জন্য সরকার যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
2: তার মানে আমাদের পেছনে বড় একটা শক্তি আছে।
3: তাহলে আর চিন্তা করছি কেন, সবাই চল কাজে নেমে পড়ি।
1: আমাদের এই কাজগুলো সঠিকভাবে করার জন্য অনেকগুলো অধিদপ্তর আছে, আমরা তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেরা এগিয়ে যাব।
0: এখন মনে হচ্ছে আমি একটা বোকা।
1: আমরা কেউ বোকা না, শুধুমাত্র ইচ্ছা আর পরিকল্পনার অভাবে বোকা বনে যাই।
2: হব না, হব না, আমরা আর হব না বোকা।
4: আমরা হব উদ্যোক্তা, ভাগ্য গড়তে নেই কোনো বাধা।
5: হ্যাঁ, দুইটা চমৎকার বিষয় তোমাকে জানালাম। এবার চাষ করে তুমি নিজে কিন্তু উদ্যুক্ত হতে পারো।
2: আমি করলাম না, চাষ করে তারপরে খামু।
5: প্রযোজনা করেছেন রানিয়া সুলতানা, সবাইকে ধন্যবাদ জানিয়ে চলো বাড়ি যাই।
2: চলো চলো যাই।

আসসালামু আলাইকুম। সন্ধ্যে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি লাকিমণি দেবনাথ। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের, বিশেষ করে তরুণদের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারাদেশে 3 মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এ সহযোগিতা কামনা করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত চলবে। রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে এ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 2024 সালের 5ই আগস্ট দেশের তরুণ সমাজ পরিবর্তনের সূচনা করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজ যদি চায় তবে একটা দেশের পরিবর্তন সম্ভব। তিনি বলেন, কয়েক কোটি তরুণ ও শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক মানুষ যদি পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসে তাহলে দেশকে পরিবর্তন করা সম্ভব। তারেক রহমান বলেন, আগামী 3 মাসে শতভাগ না হলেও ডেঙ্গু সমস্যার অন্তত 80% সমাধান করার চেষ্টা করবে সরকার। তিনি বলেন, প্রত্যেকের সপ্তাহে অন্তত 1 ঘন্টা নিজের বাসা, শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সময় দিলে পরিবেশের দ্রুত পরিবর্তন সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভাঙাচোরা কাগজপত্র, প্লাস্টিক বা বিভিন্ন পাত্রে পানি জমে এডিস মশার লার্ভা তৈরি হয়। রাস্তাঘাটে যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধে সবাইকে সচেতন হতেও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026-এর উদ্বোধনকালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বদা সম্ভাব্য সব ধরনের সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে থাকবে। তিনি বিনিয়োগকারী, গবেষক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর

0: মধ্যে আরও নিবিড় সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য উল্লেখ করে তারক রহমান বলেন, তাদের উপস্থাপনায় দেশের আগামী কর্মপরিকল্পনার একটি সামগ্রিক রূপরেখা পাওয়া গেছে। তিনি বলেন, বক্তাদের প্রস্তাবিত বিষয়গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা গেলে দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নারীদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে হবে। তিনি আজ জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধনকালে সংক্ষিপ্ত সমাবেশে এই আহ্বান জানান। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নারীর ক্ষমতায়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। ভারতের রাজধানী নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে বার্ষিক ব্রিক্স সম্মেলন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুই দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন। মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ার নেতৃবৃন্দ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও ব্রাজিলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনের আলোচ্যসূচির মধ্যে প্রাধান্য পাবে মধ্যপ্রাচ্য, ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য শুল্ক এবং জ্বালানি ও নৌ পরিবহনে অস্থিতিশীলতা। ইরাক থেকে ড্রোন হামলা চালানোর পর নিরাপত্তার স্বার্থে সৌদি আরব দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ রেখেছে। আরও হামলা হলে তা প্রতিহত করতে ইরাক কর্তৃপক্ষকে সময় দেওয়ার জন্য রিয়াদ আপাতত প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত রেখেছে। এদিকে সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুত অগ্রসর হওয়ার পর ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। খেলার খবর হকি। চীনে জুনিয়র এশিয়া কাপ নারী হকি টুর্নামেন্টে আজ মালয়েশিয়াকে 2-1 হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের এখনকার নিবেদন আধুনিক গান। শিল্পী মারিয়াতুজ্জান্নাত কথাগুলো সাজিয়েছেন ও সুর করেছেন এস এম শামসুদ্দিন টগর।

শুনছেন আধুনিক গান। এবারে শিল্পী এ জেড এম নাফিউল ইসলাম, গীতিকার ফরিদা ফারহানা, সুরকার মোহাম্মদ গোলাম সরোয়ার।

এজেড এম নাফিউল ইসলামের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারে গানটির গীতিকার মোহাম্মদ আব্দুল হালিম, সুরকার মোহাম্মদ গোলাম সারোয়ার।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন।
1: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন।
2: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল শূন্য ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর ও সৈয়দপুরে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৮১%, সন্ধ্যা ৬টায় ৭১%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫টা ৪৪ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ৫ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: This is Bangladesh Weather giving you the weather report prepared by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river pools valid till 1 a.m. says that there is no warning and no signal is to be hoisted. Now, forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Rangpur, Mamasingh, Khulna and Sylhet divisions and some places of Rajshahi, Dhaka, Borishal and Chattogram divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gust of wind. Moderate heavy to heavy shower is also expected at places of the country. Day and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Rangpur and Saidpur, 35 degrees Celsius, and the minimum was at Sylhet, 22 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 33 degrees Celsius and minimum 28 degrees. Humidity recorded in air at 9 a.m. was 81% and at 6 p.m. 71%. Sunrise over Dhaka tomorrow at 5:44 a.m. and sunset at 6:05 p.m. And that's all we have for weather for this time.
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা এখন জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার শুনবেন। সমীক্ষাদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে শুনতে পাবেন। রাত ৮টা ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার শুনবেন। শ্রোতাদের পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠানের সমীপেশু রাত ৯টা ৫ মিনিটে ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা শুনবেন রাত ১০টায়। শ্রোতাদের অনুরোধের পল্লীগানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত ১০টা ২০ মিনিটে। এছাড়াও এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়েই আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিচ্ছন্ন রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।

হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়, তবে হাসপাতালে ভর্তি করতে হবে।

0: বাংলাদেশ বেতার ঢাকা, অল্পক্ষণের মধ্যে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম, সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মরিয়ম আক্তার। আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় বক্তৃতায় প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। তারেক রহমান বলেন, আগামী তিন মাসে ডেঙ্গু সমস্যার সমাধান করার চেষ্টা করবে সরকার। শতভাগ না হলেও অন্তত 80% সমাধান করা সম্ভব হবে। তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে সবাই যদি এক ঘণ্টা করে নিজের বাসা, স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজ করে, তাহলে দ্রুত পরিবর্তন আনা যাবে। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এদিকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে ব্যাপক পরিসরে পরিচ্ছন্নতা অভিযান আজ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও গাজীপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নগরের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পরিচালিত হয়। অন্যান্য জেলায়ও ময়লা আবর্জনা অপসারণের পাশাপাশি এডিস মশার প্রজনন স্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে কর্মসূচি পালন করে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেট টু মার্কেট প্রতিপাদ্য নিয়ে তিন দিন ব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার আজ রাজধানীর নভ থিয়েটারে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ, উদ্যোক্তা ও গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান। দেশের সার্বিক অগ্রগতিতে উদ্ভাবক ও ব্যবসায়ী ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজনে উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহায়তা সব সময় পাশে থাকবে সরকার। মেলায় সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, 73টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক শিক্ষার্থী, নতুন স্টার্ট আপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর নয়াপল্টনে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে তিনি বলেন, নারীদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে হবে। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নারী ক্ষমতায়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এ সময় উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের হোসেনপুরে মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক এআই বিষয়ক তিন দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন, সত্য, নিরপেক্ষতা, মানবিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে তথ্যের সত্যতা যাচাইয়ের দায়িত্ব সাংবাদিকদেরই পালন করতে হবে। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার 35 জন সাংবাদিক অংশ নেন। রাজবাড়ী জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা বিদ্রোহী থেকে নাট্য প্রযোজনা খাঁচা মঞ্চায়িত হয়েছে। এতে মানুষের পরাধীনতা, অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং মুক্তির তীব্র আকুতি তুলে ধরা হয়েছে। পরে এক আলোচনা সভায় স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন নাট্য সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮১% এবং সন্ধ্যে ৬টায় ৭১%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:৪৪ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬:০৫। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮:০৫।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: জরিনাবু, তুমি কি খাচ্ছ একা একা?
4: খাতি দাও, কি মজা করে যে পেঁয়াজ খাচ্ছি গরম গরম।
3: আমার গো মা
4: এটা কি যেন বলে পুরি, আর খাই নি দাঁড়াও, তোমাদের জন্য আনিছি। আমি কি একা একা খাচ্ছি নাকি? এই যে দেখতেছ না, এই যে প্যাকেটে আছে না,
5: সাধুবাবু আমি বসে বসে দেখতেছি।
4: মোড়ায়
6: রাখো, হ্যাঁ, তবে মুখে যা আছে ওটু আস্তে আস্তে করে খায় না,
4: কারণ
6: আসরের ব্যাপার তো, আসর শেষ হলেই পারে তখন আমরা একসাথে বসে খাবো না, কি কও? তো দেখি একটু ধরি, দেখি তো গরম নাকি? আরে মা, এই গরম আছে গো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই পেঁয়াজুটা বেশি করে আনিছে তো না,
5: তোমার জন্য জিলাপি আছে।
6: আবার জিলাপি পেলে?
5: হ্যাঁ জিলাপি, এই যে দেখলাম।
6: আচ্ছা ঠিক আছে, আমরা ওই পেঁয়াজু, আর তুমি তো আবার মিষ্টি বেশি খাও, তুমি খাও না। তো আর শোনো, এই যে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের এই জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, আমাদের এই আসর থেকে আমরা আমাদের বেতার যন্ত্রের সামনে যেই সমস্ত শ্রোতারা, আমাদের প্রাণপ্রিয় শ্রোতারা অপেক্ষা করতেছে আজকে কি কি আছে না আছে, চিঠিপত্র তো এগুলো শোনার জন্য, তো তাদেরকে আমরা কি একটা সালাম দেই?
5: অবশ্যই।
6: আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকেন, আপনাদেরকে শুভেচ্ছা, আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আপনাদের চিঠিপত্র যারা লিখেন তাদের চিঠিপত্র নিয়ে কিন্তু আজকে একদম শেষে আমরা কয়েকটা চিঠির উত্তর দেব, আপনারা সে পর্যন্ত অপেক্ষা করেন। আর তার আগে এই যে দেখো বৃষ্টি হচ্ছে, গরম, ভাদ্র মাসের প্রায় ২৮-২৯ তারিখ হয়ে গেল, হ্যাঁ, এই ভাদ্র মাস এখন ওই যে কিন্তু তুমি সংরক্ষণ করবা, কে কও দেখিনি?
3: তালের গাছ, তাল গাছ লাগাবো।
6: এই দেখো বাবা, রে বাবা,
4: কেন তালের শাক
3: খাওয়া যায়? কিন্তু ওই যে বিদ্যুৎ যে চমকায় এই জন্য বলে বড় বড় তাল গাছ লাগাইতে, তো
6: এই কারণে ওই যে শাক এখন একটু কম খাওয়া ধরেছে লোকজন, সবার ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে বললে যে এইবার এইবার তাল খাওয়ার পরে ওই তালের বিসিটা সবাই লাগানোর চিন্তা করতেছে। আমার এলাকায় দেখো দেখিনি সবাই, এই ধরো যে ইয়েরা ছোট মিয়া তো এবার খুব উৎসাহী যে তারা তাল গাছ লাগাবে, এবং তার সাথে মনে করে গিয়াস আছে, তারপরে পাপ্পু আছে, এরা সবাই চাই যে এবার তাল গাছ তারা বলে সারি সারি লাগাবে। খুব ভালো, কারণ ওই যে বিদ্যুতে মারা গেছে ধরো মনে যে সে রহিমউদ্দিনের সাওয়ালদা, হ্যাঁ, মাঠে গাছ ছিল মরে গেছে, এইটা দেখে সবার খুব মনটা খারাপ হয়ে গেছে। যার জন্য সবাই এবার চাচ্ছে তাল গাছ লাগাবো, তাল গাছ লাগাবো, তাতে যাতে ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতি না হয়, নাকি কো?
3: হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি।
6: হ্যাঁ, তো চলো যাই, এখন আমরা আসনের মধ্যে যাই। আমরা প্রথমেই শুনব ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদ চাষের পদ্ধতি এবং এর সুফলটা কি, এ বিষয়ে জানাচ্ছেন মোসাম্মত মারুফা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। উনি আমাদের এই বিষয়ে বলতেছে, আমরা যেমন শুনব, আপনারা বেতার যন্ত্রের সামনে যারা বসে আছেন তারাও শোনেন। চলো শোনা যায়।
3: আচ্ছা শুনি।
7: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আজকের আসরে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের মশলাযুক্ত খাবার খেয়ে থাকি। এ সকল মশলার মধ্যে আদা ও হলুদ উল্লেখযোগ্য। ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদের চাষ পদ্ধতি ও এর সুফল সম্পর্কে আজ আমরা জানব। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মোসাম্মত মারুফা খাতুন, অতিরিক্ত কৃষি অফিসার, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। স্বাগত আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের যে বিষয়টি, ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদের চাষের পদ্ধতি ও এর সুফল সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব। প্রথমেই জানতে চাইব, আদা রোপণের সেরা উপায় কি?
8: আমরা আগেই বলি যে আদা চাষের মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে। চলতি এই মাসে কিন্তু আদা চাষাবাদের জন্য একটা উত্তম মৌসুম। আদা অনেক গুরুত্বপূর্ণ একটি মশলা। প্রতি বছর প্রায় 300,000 মেট্রিক টন আদা উৎপাদিত হয় বাংলাদেশে, যা মোট চাহিদা তুলনায় অর্ধেক। আদা রোপণের জন্য যে সেরা উপায় সে সম্পর্কে জানতে চেয়েছেন। আদা রোপণের সেরা উপায় হচ্ছে প্রথমে এই রোগমুক্ত স্বাস্থ্যকর আদা বেছে নিতে হবে, যেগুলোতে চোখ বা কুড়ি স্পষ্টভাবে দেখা যাবে। ভালো নিষ্কাশনযুক্ত দোআঁশ মাটি নির্বাচন করতে হবে। পর্যাপ্ত সূর্যের আলো এবং ঝড়ো বাতাস থেকে সুরক্ষিত এলাকা নির্বাচন করতে হবে আদা রোপণের ক্ষেত্রে। বীজের পরিমাণ প্রতি একরে 800 থেকে 1,000 কেজি। আর সারি থেকে সারি যখন রোপণ করব তখন 25 থেকে 30 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখবো, এবং গাছ থেকে গাছের 20 থেকে 25 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখতে হবে, আর গভীরতা হচ্ছে 5 থেকে 8 সেন্টিমিটার রাখতে হবে।
7: আদা চাষের জন্য গুরুত্বপূর্ণ ধাপগুলো কি কি সেই সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাই।
8: আদা চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপে প্রথমেই আমাদের সেচের কথা মাথায় রাখতে হবে। মাটি সর্বদা আর্দ্রতা রাখতে হবে, জলাবদ্ধতা এড়িয়ে চলতে হবে, নিয়মিত হালকা সেচ দিতে হবে, আর শুকনো পাতা বা খড়ের মতো জৈব মালস ব্যবহার করতে হবে যাতে মাটির আর্দ্রতা ধরে থাকে, আর নিয়মিত আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, পরিষ্কার রাখতে হবে যাতে গাছের পুষ্টি প্রতিযোগিতা কম হয়।
7: যে কোনো চাষাবাদের জন্য সার একটি অত্যাবশ্যক বিষয়। এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আদার জন্য কি কি সার ও পুষ্টি প্রয়োজন।
8: আদার জন্য সার ও পুষ্টিতে প্রথমে জৈব উপাদানের কথা আমাদের মাথায় বিবেচনায় রাখতে হবে। রোপণের ক্ষেত্রে ভালোভাবে পচানো গোবর সার বা কম্পোস্ট ব্যবহার করতে হবে, আর প্রাথমিক ভিত্তি প্রয়োগে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের সার 30-50-50 কেজি এই অনুপাতে পার হেক্টরে প্রয়োগ করতে হবে, আর ক্রমাগত বৃদ্ধি চলাকালীনে নাইট্রোজেনের বিভক্ত ডোজ প্রয়োগ করতে হবে, আর যদি গাছে ঘাটতি দেখা যায় তাহলে জিঙ্ক আর ম্যাগনেসিয়াম পাতা স্প্রে করতে হবে। সাধারণত আদাতে গোড়া পচা পাতায় দাগ, ঢুলে পড়া রোগ হয়, কাণ্ড ছিদ্রকারী পোকা বা মাছি পোকার আক্রমণ দেখা যায়। এক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে ফসল চক্র বজায় রাখতে হবে, সঠিক নিষ্কাশন ব্যবস্থা মেনটেন করতে হবে এবং রোগমুক্ত রোপণের উপাদান ব্যবহার করতে হবে।
7: আদা ফসল কবে সংগ্রহ করা প্রয়োজন?
8: আদা ফসল সংগ্রহের সময় হচ্ছে সবুজ আদা রোপণের 6 থেকে 8 মাস পরে, আর পরিপক্ক কন্দ রোপণের 8 থেকে 10 মাস পরে সংগ্রহ করা যায়। পরবর্তী রোপণের জন্য আমাদের কুড়ি সহ কিছু কন্দ সংরক্ষণ রাখতে হবে। আদা পরিষ্কার করতে হবে, ঠিক মতো শুকাতে হবে এবং দীর্ঘমেয়াদী সংরক্ষণ ও বাজারজাতকরণের জন্য প্রস্তুত করতে হবে।
7: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে হলুদ আমাদের অন্যতম ফসল, যেটি আমরা মশলা জাতীয় ফসল বলে থাকি, উন্নত জাতের হলুদ চাষ পদ্ধতি সম্পর্কে এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব এবং এর সুফল সম্পর্কেও জানতে চাইব।
8: হলুদ স্বল্প পরিশ্রমে অল্প পানি জমে না এমন ছায়াযুক্ত স্থানে অতি সহজেই চাষ করা যায়। এক্ষেত্রে ডিমলা, সিন্দুরি, বাড়ি হলুদ 3 চাষাবাদ করা যায়। হলুদ চাষে হলুদের কন্দ বীজ হিসেবে ব্যবহার করা হয়। প্রতিটি কন্দে 2টি করে চোখ রাখতে হবে। ভালোভাবে জমি প্রস্তুতের পরে 50 সেন্টিমিটার দূরত্বে 5 থেকে 7 সেন্টিমিটার গভীর করে 25 সেন্টিমিটার দূরে দূরে কন্দ বীজ স্থাপন করতে হবে। এরপর 2 লাইনের মধ্যবর্তী জায়গা থেকে মাটি দিয়ে বীজ কন্দগুলোকে উঁচু করে ঢেকে দিতে হবে। এতে 2 লাইনের মাঝে নালা তৈরি হবে যাতে বৃষ্টির সময় পানি নিষ্কাশন ব্যবস্থা করা যায়। বীজ বপনের প্রায় এক মাস পরে চারা গজাবে। হলুদের টিএসপি, এমওপি ও ইউরিয়া এসব সার ছাড়াও জমিভেদে হেক্টর প্রতি 5-10 টন জৈব সার প্রয়োগ করা হয়। মাটি অধিক শুষ্ক হলে সেচের প্রয়োজন হতে পারে। অতিবৃষ্টির সময় গাছের গোড়ায় যাতে পানি জমে না সেদিকে খেয়াল রাখতে হবে। গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে সময় মতো আগাছা দমন করতে হবে, গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে। হলুদ লাগানোর 9-10 মাস পর যখন হলুদের কা পর্যন্ত শুকিয়ে যাবে তখন হলুদ সংগ্রহ করতে হবে। আর আপনি যেহেতু সুফল সম্পর্কে জানতে চেয়েছেন, প্রধান সুবিধায় একই জায়গায় আমরা বারবার চাষ করতে পারি, এটার উৎপাদন খরচ কম হয় এবং অব্যবহৃত যে স্থান সেগুলোকে আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি।
7: আপনাকেও ধন্যবাদ। ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদের চাষ পদ্ধতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য।
6: তো শুনলে তো, তো এটা আসলে পদ্ধতি এবং এর সুফল দুটোই শুনলাম।
3: ওই যে সাথী ফসল, একের মধ্যে দুই,
6: একদম ঠিক। এই জিনিসগুলোর মধ্যে আমাদের ভালো লাগে। আর একটা বিষয় তোমরা মনে রাখো, তোমরা জানো, তারপরেও একটু বলতে হয়, বোঝো না, এই যে আদা বা এই যে হলুদ, এগুলোর পাতা কিন্তু বড় ভিজা ভিজা থাকে জমির মধ্যে,
3: পানিও জমিমা থাকে। ওই যে কইলো নালা কাটা দিতে,
6: নালা কাটা দিতে হবে, নালে পারে ওই যে এডিস মশা কিন্তু বংশ বিস্তার করতে পারে। এই যে সরকার এটা নিয়ে কিন্তু খুব সিরিয়াস যে কোন জায়গায় যাতে এডিস মশা তার ডিম পার্টি না পায়। হ্যাঁ, এই জন্য কি সরকার কি বসে বসে থাকবি এটা বলতেছে সব জায়গায়, যে বেতারে বলতেছে, টেলিভিশনে বলতেছে, সব জায়গায় বলতেছে।
5: শুনো হারুন ভাই, এটা আমার সুরক্ষার জন্য করতে।
6: তাহলে আমি যদি আমার ব্যাপারটা না বুঝি, তাহলে কি আরেকজন কি ওই গুঁতো গুঁতো যে ছোট মেয়ের মতন গুঁতো দিয়ে কথা কবি?
3: সবাই মিলে কাজ করতে,
6: সবাই মিলে এই সচেতনতাটা নীতি হবে,
4: তাই না?
6: হ্যাঁ, আর নিজে ভালো থাকলে আরেকজন ভালো থাকবি, এই কথা তো সবাই জানে। তো এখন এই মুখ খারাপ করতে
5: হয়
6: ছোট মেয়ের ব্যাপারে বলেছিলাম, ওটার কলাম
4: না,
6: কারণ হচ্ছে যে ওকে যত গুঁতো মারবা
3: ধাক্কা দিয়ে কাজ করান,
6: হ্যাঁ, ও ধাক্কা না মারলি পারে ওর,
5: এখানে একখান কথা আছে। শোনো হারুন ভাই, ওই ছোট মিয়া এই যে আমাগো যে জরিনা বউর কাছে আসলে নত হয়ে যায়, হে মামুনা, হে জরিনা বই গুতা মানে হেরে
6: ভালো ভালো
4: বলি সে শোনে কিন্তু।
6: বাহ বাহ, এই এই এই উপলক্ষে তাহলে চলো, ওই যে শোনে ভালো মানুষ হয়ে যাচ্ছে এই কারণে
3: গান শোনায়,
6: ও তাকে একটা গান শোনা দি, ডেঙ্গু বিষয়ের গান। হ্যাঁ, ডেঙ্গু থেকে যদি বাঁচতে চাই তাহলে এই গানটা গাইছে হচ্ছে শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার পূজা, গীতিকার ডাক্তার নাসরিন সুলতানা রুমা, সুরকার মকসুদ জামিল মিন্টু। চলো সবাই মিলে আমরা গানটা শুনি।
3: আচ্ছা শুনি।

0: গানটা কেমন লাগলো?
1: ভালোই লাগলো, গানে গানে আমাগো কথাই কইলো।
0: তো আমাদের বেতার যন্ত্রের সামনে যারা বসে বসে এই আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম দেশ আমার মাটি আমার শুনতেছেন, তারে নিশ্চয়ই ভালো লাগেছে। তো এখন কিন্তু আপনাদেরই ওই চিঠি লেখেন আপনারা, সেই চিঠির জবাব দেবে। অনেক চিঠি আসে, আবারও কই যে সবার চিঠির উত্তর তো আর একবার দেওয়া যায় না, তো সেখান থেকে বাছাই করে লটারি করে আমাদের অফিসাররা সেখান থেকে দুই তিনজনের চিঠি নেয় এবং তার উত্তর দেয়। এবং আজকে কিন্তু আপনাদের ওই কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে আপনাদের চিঠিপত্রে জবাব দিচ্ছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। চলেন সবাই মিলে আমরা আপনাদের চিঠির উত্তরগুলো শুনে নিই। আর কি বিষয় আছে একটা সাজুভাবে কি জানি কয় একজনের
1: সমস্যা, একজনের সমস্যা দশ জনের সমাধান।
0: চলেন শুনে নিই।
2: সম্মানিত কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান। আজকের চিঠিপত্রের জবাবে উপস্থিত আছি আমি কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম গজারিয়া মুন্সিগঞ্জ থেকে। জনাব রফিকুল ইসলাম জানিয়েছেন তার গাছের ডাব বা নারিকেলের খোসায় খসখসে বাদামি দাগ পড়ে, নারিকেল শুকিয়ে যায়, কোনো কোনটিতে পানি থাকে না, ঝরে পড়ে। এমত অবস্থায় তিনি কি ব্যবস্থা নেবেন জানতে চেয়েছেন। জনাব রফিকুল ইসলাম, আপনার পাঠানো তথ্য থেকে বোঝা যাচ্ছে আপনার নারিকেল গাছ মাইট বা মাকড় দ্বারা আক্রান্ত হয়ে থাকতে পারে এবং সেই সাথে ছত্রাকের সংক্রমণ হতে পারে। মাইট কচি ডাবের বোটার খোলের নিচে দলবদ্ধভাবে লুকিয়ে থাকে এবং নরম অংশ খেয়ে ক্ষতি করে, এর ফলে 40-50% ফলন কমে যায়। এই মাইট দমনের জন্য প্রতি লিটার পানিতে 1.5 মিলিলিটার হারে অ্যাবামেকটিন অথবা প্রোপারজাইট গোত্রের মাকড়নাশক দিয়ে ডাবের ছড়ায় কচি অবস্থায় স্প্রে করতে হবে। শীতের আগে অক্টোবর থেকে নভেম্বর মাসে অথবা শীতের পরে মার্চ এপ্রিল মাসে বছরে দুইবার স্প্রে করতে হবে। গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সম্মিলিতভাবে সবাই মিলে মাইট দমন করতে হবে। ছত্রাকজনিত রোগের কারণে কচি অবস্থায় নারিকেল ঝরে পড়ে এবং মাকড়নাশক স্প্রে করার সময় প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ব্যাভিস্টিন অথবা নোইন অথবা জেনুইন নামক ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করা যেতে পারে। গাছের গোড়ায় মে থেকে জুন মাসে পর্যাপ্ত পরিমাণে জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করা যেতে পারে। জনাব রফিকুল ইসলাম, আশা করি মাকড় দমন এবং সেই সাথে ছত্রাকজনিত নারিকেলের সংক্রমণের হাত থেকে নারিকেলকে রক্ষা করার উপায় হিসাবে আপনি জানতে পেরেছেন। আজকের দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ সাহেব আলী হরিরামপুর মানিকগঞ্জ থেকে। জনাব মোহাম্মদ সাহেব আলী জানিয়েছেন তার জমির লাউয়ের গা থেকে পানির মতো তরল বের হয়ে আসে যা শুকিয়ে বাদামি হয়ে যায়। আক্রান্ত লাউ হলুদ হয়ে পচে যায় এবং কচি অবস্থায় ঝরে পড়ে। আক্রান্ত ফল বিকৃত হয়ে যায়, ঠিক মতো বাড়ছে না। এই সমস্যার সমাধানের জন্য তিনি পরামর্শ চেয়েছেন। জনাব সাহেব আলী, আপনার পাঠানো তথ্য থেকে বোঝা যাচ্ছে আপনার জমির লাউ মাছি পোকা দ্বারা আক্রান্ত হয়ে থাকতে পারে। মাছি পোকা থেকে দমনের জন্য আক্রান্ত ফুল ফল সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে। কচি ফল কাপড় অথবা কাগজ বা পলিথিন ব্যাগ দ্বারা ঢেকে দিতে হবে। জমিতে বা বাঁচায় কাঁঠালের মোথা ঝুলিয়ে রাখলে স্ত্রী পোকা তাতে ডিম পারবে। সুবিধামতো ডিম ধ্বংস করতে হবে। প্রাথমিকভাবে নিম জাতীয় হার্বাল পেস্টিসাইড ব্যবহার করা যেতে পারে। এছাড়াও বিষ টোপ ব্যবহার করতে পারেন। 100 গ্রাম থেতলানো মিষ্টি কুমড়ার সাথে 0.25 গ্রাম ডিপটেরেক্স পাউডার এবং 100 মিলিলিটার পানি মিশিয়ে এই বিষ টোপ তৈরি করা যায়। এই বিষ টোপ 3-4 দিন পরপর পরিবর্তন করতে হবে। এছাড়া প্রতি 10 শতক জমিতে 3টি সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে পুরুষ পোকা আকৃষ্ট করে ধ্বংস করতে হবে। রাসায়নিক ব্যবস্থা হিসাবে প্রোফেনোফস এবং সাইফারমেথ্রিনের মিশ্রণ প্রতি লিটার পানির সাথে 2 মিলিলিটার হিসাবে মিশিয়ে স্প্রে করতে হবে। জনাব সাহেব আলী, আপনার চিঠির জন্য ধন্যবাদ। আজকের সর্বশেষ চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ আবুল কালাম মধুপুর টাঙ্গাইল থেকে। জনাব মোহাম্মদ আবুল কালাম আমন ধানের পাতা মোড়ানো পোকার দমন পদ্ধতি বিষয়ে জানতে চেয়েছেন। জনাব মোহাম্মদ আবুল কালাম, পাতা মোড়ানো পোকার ডিম থেকে কীড়া বের হওয়ার পর এরা পাতাকে আক্রমণ করে, পাতার মাঝামাঝি কোনো জায়গায় অবস্থান করে মুখের লালা দ্বারা পাতার দুই কিনারা জোড়া লাগিয়ে মুড়িয়ে ফেলে, কিন্তু পাতার উপরের এবং নিচের অংশ অক্ষত থাকে। কীড়াগুলো মোড়ানো পাতার ভিতর থেকে পাতার ক্লোরোফিলাস টিস্যু খেয়ে ফেলে এবং এতে পাতার বৃদ্ধি কমে যায় এবং পাতায় সাদা দাগ পড়ে। সবুজ অংশ খাওয়া শেষ হয়ে গেলে এ স্থান শুকিয়ে যায় এবং আক্রমণ মারাত্মক হলে গোটা পাতা শুকিয়ে যায় এবং পাতাকে সূর্যালোকে শুকিয়ে যাওয়ার মতো মনে হয়, ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, গাছ শুকিয়ে মারা যায়। ধান গাছ থোর হওয়ার ঠিক আগে বা পরে আক্রান্ত হলে গাছের চিটা ধানের পরিমাণ বেড়ে যায় এবং ফলন মারাত্মকভাবে কমে যায়। তো পাতা মোড়ানো পোকা দমনের জন্য প্রথমেই যেটা করতে হবে, জমির আইল থেকে ঘাস জাতীয় আগাছা পরিষ্কার করতে হবে, ধান কাটার পর অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলতে হবে এবং আক্রান্ত পাতা ছাঁটাই করতে হবে। এছাড়া আলোর ফাঁদ ব্যবহার করে পোকা দমন করা যায়। এছাড়া ক্ষেতে ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করতে হবে। আক্রমণের মাত্রা যদি খুবই বেশি হয় তাহলে রাসায়নিক পদ্ধতি হিসাবে ম্যালাথিয়ন জাতীয় কীটনাশক 1 থেকে 1.5 মিলিলিটার প্রতি লিটার পানির সাথে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর 2-3টা স্প্রে দিতে হবে। তো জনাব মোহাম্মদ আবুল কালাম

0: বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার সৈয়দ মাহবুব মোর্শেদ সারণী শেরেবাংলানগর ঢাকা 1207। আমাদের কাছে ইমেইলেও লিখতে পারেন, আমাদের ইমেইল আইডি betar.kishi@gmail.com betar.kishi@gmail.com। আজকের চিঠিপত্রের জবাব এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।
1: তো কৃষি বিষয়ক সমস্যার সমাধান এগুলো তো আমরা শুনলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু জানার দরকারও ছিল। এই সব মিলেই হচ্ছে জানার কোনো শেষ নাই, তাই না সাজু ভাবি? কি কজরি না, লোকসান কম। রাজা ভাই তো জানেই অনেক কিছু। তো রাজা ভাই যেমন ধরো যে গাছ গাছালি যা লাগাইছে পয় পরিষ্কার করে নিজের এলাকাটা পরিষ্কার রাখেছে, এটা আমরা রাজা ভাইয়ের কাছ থেকে শিখি, বুঝলে? আমরা ওর সব ভুলে যাই।
2: শোনো, এটা হলো দশমিলি করি কাজ, হারি জিতি নাই।
1: আজকাল দেখো ওই ছোট ছোট বাচ্চারাও কিন্তু বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, বুঝলে? এটা কিন্তু খুব ভালো। তো বাচ্চাদের জন্য আমরা আশীর্বাদ করি, তারা যাতে বায়ু পরিষ্কার রাখে এবং এডিস মশা থেকে যাতে আমরা মুক্তি পাই। হ্যাঁ, তো এই কথার সাথে সাথে চলো যাই, উঠার মতন সময় হয়ে গেল। কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, আজ এ পর্যন্তই। আমাদের আজকের অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো উঠা যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর বা

0: আসসালামু আলাইকুম। সেরা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, যে যেখানেই থাকুন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার। আজ সাথে রয়েছি আমি আজহারুল ইসলাম রনি,
1: আমি আন্না ইসলাম। দূরবারে আজ রয়েছে সৈনিক ভাইদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ।

দেশপ্রেমে উজ্জীবিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রিয় মাতৃভূমি সুবিশাল আকাশ সীমানার সশস্ত্র প্রহরী। বাংলাদেশ বিমান বাহিনীর নির্ভীক ও দুঃসাহসিক সদস্যদের কঠোর পরিশ্রম, একনিষ্ঠতা, দায়িত্বশীলতায় ও তীক্ষ্ণ স্পর্শে অটুট থাকে বাংলার আকাশ পরিধির স্বাধীনতা ও সার্বভৌমত্ব। সুধী শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কিছুক্ষণ অনুষ্ঠান। অনুষ্ঠানটি আয়োজনে রয়েছে আমরা বিমান বাহিনী ঘাঁটি বীরোত্তম সুলতান মাহমুদের শিল্পীবৃন্দ। এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরোত্তম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তার একক প্রচেষ্টায় স্বাধীনতা পরবর্তী কিছুদিনের মধ্যে গড়ে উঠেছিল বাংলাদেশের মাটিতে বাংলাদেশ বিমান বাহিনী। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরোত্তমকে 2018 সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। আর তারই নামানুসারে 2024 সালে বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরের নতুন নামকরণ করা হয় বিমান বাহিনী ঘাঁটি বীরোত্তম সুলতান মাহমুদ। সমগ্র অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় আমি ফ্লাইট লেফটেন্যান্ট জারিফ আহমেদ ইশরাক। স্বাধীনতার ঐতিহ্যে লালিত আমাদের বিমান বাহিনী।

আকাশ রাখিব মুক্ত এই দৃঢ় শপথে বলিয়ান দেশমাতৃকার অতন্দ্র প্রহরী বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনীর প্রতিটি সদস্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রত্যয় নিয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সৈনিক জীবনের কঠোর প্রশিক্ষণ, নিয়মিত অনুশীলন ও দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝে সাহিত্য, শিল্প কিংবা সঙ্গীত চর্চা প্রায় দুরূহ ব্যাপার। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কেউই পেশাদার শিল্পী নন, অনুষ্ঠানটি নিতান্তই শিল্পচর্চার ক্ষীণ প্রয়াস মাত্র। আপনাদেরকে খানিকটা বিনোদন ও আনন্দ দিতে সক্ষম হলেই সার্থক হবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের অনুষ্ঠানের প্রথম নিবেদন একটি আধুনিক গান। গানের কথা, আমার সারাদেহ খেয়ে গো মাটি। গানটি নিয়ে আসছেন কর্পোরাল এমডিসি মোহাম্মদ জহিরুল ইসলাম।

0: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার থেকে। এখন একটি বিজ্ঞপ্তি এবং এশার নামাজ, রাজান। এরপরে আমরা আবারও ফিরে আসবো দুরবারে।
1: একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 8ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় BMTA বাংলাদেশ সেনাবাহিনী আর্টিলারি কোর্স শুটিং পরিচালনা করবে। এ ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশেপাশের সাধারণ এলাকা হলুদিয়া, হাম্বুরামপাড়া ও গোয়ালমারি সম্পূর্ণরূপে পরিহার করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
2: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কোরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: فيا وبعثه مقاما محمودا الذي بعثته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

এবার আপনাদের জন্য রয়েছে একটি ফোক গান। গানের কথা, দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি। গানটি নিয়ে আসছেন কর্পোরাল এমডিসি এস এম রুহুল আমিন।

আমাদের আজকের সর্বশেষ শিল্পী এমপিএ মোহাম্মদ জাকির হোসেন, তিনি পরিবেশন করবেন একটি জনপ্রিয় আধুনিক গান। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ।

সুধি মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধৈর্য সহকারে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি ফ্লাইট লেফটেন্যান্ট।

এরই সাথে শেষ হলো সৈনিক ভাইদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ। সৈনিক ভাইরা এখন শুনবেন দেশের গান। গানের কথাগুলো সাজিয়েছেন ইমরান নূর, সুর করেছেন ও শিল্পী আপিল মাহমুদ।

শুনলেন দেশের গান। সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, সবে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় এই গানটির সাথে শেষ করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরপার। দূরপার অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন তামান্না হাসনাত, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। চীনে জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে বাংলাদেশ পঞ্চম এবং পুরুষ বিভাগে বাংলাদেশ সপ্তম স্থান লাভ করেছে। আজ নারীদের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ 2-1 মালয়েশিয়াকে পরাজিত করে পঞ্চম স্থান লাভ করে। এদিকে পুরুষদের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ 5-2 চীনা তাইপেকে হারিয়ে সপ্তম স্থান অধিকার করে। এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে ভারত বাংলাদেশকে এবং দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তান নারী দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: মরুপ্রান্তরে অপেক্ষা এখন একটাই, কে পড়বে এশিয়ার সেরা মুকুট? রবিবার রাত 8:30 দুবাইয়ে নারী এশিয়া কাপের শিরোপা নির্ধারণে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। 22 গজের ক্যানভাসে আঁকা হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের নতুন ছবি। অতীতের পাতায় 7 বারের চ্যাম্পিয়ন ভারত যেন একচ্ছত্র সাম্রাজ্য। অন্যদিকে 2 বারের এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা দাঁড়িয়ে নতুন ইতিহাস গড়ার প্রত্যয়ে। বাংলাদেশও একবার এই সোনালী স্মারক ছুঁয়ে দেখেছিল, তবে পরিসংখ্যানের হিসাব ছাড়িয়ে রবিবারের এই ফাইনালে আসল লড়াইটা স্নায়ুচাপ সামলানোর। এ সম্পর্কে বাংলাদেশ বেতারকে বলছিলেন ক্রীড়া বিশ্লেষক ও ধারাভাষ্যকার শামসুল ইসলাম।
2: নারী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট, সেটা ওয়ানডে ফরম্যাট হোক কিংবা টি টোয়েন্টি ফরম্যাট হোক, সবসময়ই ভারতের একটা দাপট দেখেছি আমরা। 7 বারের চ্যাম্পিয়ন ভারত ওয়ানডে এবং টি টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে, সেখানে শ্রীলঙ্কাও 2 বার চ্যাম্পিয়ন। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, শ্রীলঙ্কা কিন্তু কারেন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তারা শ্রেয়তর ক্রিকেট খেলে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে হারিয়েছিল এবং লাস্ট ম্যাচে পাকিস্তানের সাথেও 130 খুব সাকসেসফুলি চেজ করে জিতে এসছে। সো অ্যাজ এ টিম শ্রীলঙ্কা খুবই ওয়েল ব্যালেন্সড কম্বাইন্ড। তবে ইন্ডিয়া, তারা শক্তিমত্তায় যোজন যোজন ব্যবধানে এগিয়ে উপমহাদেশের এই দলগুলো চেয়ে। আপনি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ বলুন, তাদের বোলিং অ্যাটাক বলুন, অন পেপার অন গ্রাউন্ড ইন্ডিয়া সত্যিকার অর্থেই বিশ্বমানের দল নারীদের উইংয়ে এবং বেশ শক্তিশালী। সো আগামীকালের ফাইনালে আমার ফেভারিট আবারও ইন্ডিয়া, তবে শ্রীলঙ্কা ফাইট করবার মতো সামর্থ্য রয়েছে, কিন্তু স্টিল মাই চ্যাম্পিয়ন ইজ ইন্ডিয়া।
1: মরুর বাতাসে এখন শুধু প্রতীক্ষার সুর, ভারতের ধারাবাহিক আধিপত্য নাকি শ্রীলঙ্কার নতুন সূর্যোদয়। দুবাইয়ের 22 গজে এখন শুধু এই উত্তরেরই অপেক্ষা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: বার্মিংহামে তৃতীয় শেষ টেস্টে পাকিস্তানকে 8 উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। আজ টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 130 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। চূড়ান্ত রান সংখ্যা পাকিস্তান 133 ও 449, ইংল্যান্ড 453 ও 2 উইকেটে 130। এদিকে আগামীকাল স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। দিল্লিতে বাংলাদেশ সময় রাত 8:00 খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় ম্যাচটি 15 সেপ্টেম্বর এবং তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচটি 17 সেপ্টেম্বর একই ভেন্যুতে রাত 8:00 শুরু হবে। আগামীকাল জর্ডানের রাজধানী আম্মানে জেএফএ নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-17 জর্ডান অনূর্ধ্ব-17 দলের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:00 খেলা শুরু হবে। উল্লেখ্য, প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ 5-0 বড় ব্যবধানে স্বাগতিকদের পরাজিত করে। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে এখন বেশ কয়েকটি খেলা চলছে। এতে এফসি বোর্নমাউথ ব্রেন্টফোর্ডের, চেলসি হাল সিটির, অ্যাস্টন ভিলা নটিংহাম ফরেস্টের, ক্রিস্টাল প্যালেস ইপসউইচ টাউনের এবং লিভারপুল ফুলহ্যামের মোকাবেলা করছে। এছাড়া রাত 10:30 টটেনহাম হটস্পার এভারটনের এবং রাত 1:00 সান্ডারল্যান্ড আর্সেনালের বিপক্ষে খেলতে নামবে। এদিকে স্প্যানিশ লালিগা ফুটবলে ওসাসোনা এবং স্পানিয়লের মধ্যকাল ম্যাচটি কিছুক্ষণ পর মাঠে গড়াবে। রাত 10:30 অ্যাথলেটিকো বিলবাও এলচিয়ার এবং রাত 1:00 রিয়াল মাদ্রিদ রায়ো ভায়োকানোর মুখোমুখি হবে। জার্মান বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ড ও এসপি পাডারবর্ন মেইনচ ফ্রাঙ্কফুর্টের মধ্যকার ম্যাচটি এখন চলছে। এছাড়া রাত 10:30 কোলন এবং ওয়ার্ডার ব্রেমেনের মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে। আগামী মঙ্গলবার স্বাগতিক জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচটি শুরু হবে। 18 সেপ্টেম্বর দু দলের মধ্যে দ্বিতীয় এবং 20 সেপ্টেম্বর তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দুটিও বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হওয়ার কথা রয়েছে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা? হ্যাঁ বন্ধুরা, যেখানে নেই কোনো মলিনতা, আছে কেবল নির্মম আনন্দ আর অনাবিল উচ্ছ্বাস। কি অপূর্ব রঙের খেলা, কি অপূর্ব মায়াবী রঙিন ভুবন সাজায় প্রকৃতি শরতের বুকে, তা মনোদৃষ্টি না দিয়ে দেখলে বোঝা যায় না। শরতে প্রাণবন্ত রূপ নিয়ে হেসে ওঠে গ্রাম বাংলার বিস্তৃত দিগন্ত। শরতে আকাশ, মাটি, বন, বৃক্ষ, নদী তরঙ্গ সবই যেন হয়ে ওঠে স্বাতন্ত্র্য মণ্ডিত। সাদা মেঘের ভেলায় চড়ে শুভ্র কাশের আঁচল উড়িয়ে শেফালি ফুলের মালা দুলিয়ে শরৎ আসে প্রকৃতি জুড়ে। শরতের শান্ত স্নিগ্ধ রূপ মনে এক প্রশান্তি এনে দেয়। দিনের সোনালি রোদ্দুরের ঝিলিমিলি আর রাতের ধবধবে জ্যোৎস্নার টানে মন হয়ে ওঠে মাতোয়ারা। প্রিয় শ্রোতা, এমনি এক মায়াবী রাতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার অনুষ্ঠান।

0: কেমন আছেন, ভালো নিশ্চয়ই। আর এমনটি আমাদের সব সময়ের চাওয়া। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। চলুন তবে শুরু করা যাক একে একে। শুরুতেই থাকছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা শুনছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজীব দত্ত তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আমরা বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে কথা বলি এবং আমরা জানি যে এ প্রজন্মে যারা শিক্ষার্থীরা রয়েছে তারাই আগামীর বাংলাদেশ। তাদের চোখেই আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশের। আমরা এ পর্যায়ে এসেছি নেত্রকোনা জেলায়, নেত্রকোনার বারহাটটায় অবস্থিত কাশবন বিদ্যানিকেতনে। চলুন আমরা এখানে যে বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে আজকের বিষয় নিয়ে আলোচনা করি। আমরা প্রথম বন্ধুর নাম পরিচয় জানবো।
2: পলি আক্তার, দশম শ্রেণীর ছাত্রী।
1: পলি, বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি?
2: যদি কোন মেয়েকে 18 বছরের নিচে এবং কোন ছেলেকে 21 বছরের নিচে যদি বিবাহ দেওয়া হয় তবে তাকে বাল্যবিবাহ বলে।
1: 21 বছর ছেলেদের, মেয়েদের 18 বছর, এই বয়সের নিচে বিবাহ হলে নিশ্চয়ই সেটি বাল্যবিবাহের মধ্যে পড়বে। এবং এই বাল্যবিবাহ কি আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ?
2: আমাদের জন্য বাল্যবিবাহ অভিশাপ।
1: কেন বাল্যবিবাহ অভিশাপ আমাদের জন্য?
2: বাল্যবিবাহের পর সমাজ এবং রাষ্ট্রের সকল মানুষের জন্য ক্ষতিকর, যা দেশের জন্য অকল্যাণ বয়ে আনে।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা পরের বন্ধুর কাছে যাব। তোমার নাম পরিচয় বলবে।
3: আমার নাম মোহাম্মদ মাসুমিয়া, দশম শ্রেণীর ছাত্র।
1: বাল্যবিবাহ কি শুধু মেয়েদের হয়, ছেলেদের কি হয় বাল্যবিবাহ?
3: ছেলেদেরও হয় বাল্যবিবাহ। বাল্যবিবাহের ফলে ছেলেরা সংসারে দায়ভার নিতে ব্যর্থ হয় এবং তারা ভেঙে পড়ে এবং তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে।
1: তুমি কি বাল্যবিবাহ করবে?
3: না।
1: কেন করবে না?
3: কারণ আমি বাল্যবিবাহকে আমি
1: না বলতে চাই এবং বাল্যবিবাহ না করে নিশ্চয়ই তুমি ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে চাও, তাই তো?
3: হ্যাঁ।
1: তুমি কি কোনো স্বপ্ন দেখো তোমার জীবনে?
3: দেখি।
1: কি স্বপ্ন দেখো?
3: আমি বড় হয়ে ডাক্তার হবো।
1: বড় হয়ে ডাক্তার হবে। অনেক ধন্যবাদ। এই বন্ধুর স্বপ্ন পূরণ হোক এমনটাই আমাদের প্রত্যাশা। আমরা পরের বন্ধুর কাছে যাব। তোমার নাম পরিচয় বলবে, কোন শ্রেণীতে পড়ছো?
4: আমার নাম পলি সরকার, দশম শ্রেণীর ছাত্রী।
1: বাল্যবিবাহ কেন হয় তোমার কাছে যদি আমরা জানি?
4: বাল্যবিবাহ হয় দারিদ্রতার কারণে, শিক্ষার অভাবে, অসচেতনতার কারণে। দারিদ্রতার কারণে মা বাবারা ছেলে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। তারা মেয়েদের দায়িত্ব পালন করে,
1: মেয়েদেরকে তারা অল্প বয়সে বিয়ে দিতে চায়। অনেক ক্ষেত্রে দেখা যায় দারিদ্রতা, অনেক ক্ষেত্রে দেখা যায় নিরাপত্তার তারা ঝুঁকি মনে করে, তাই না?
4: হ্যাঁ।
1: তোমার ভবিষ্যৎ ইচ্ছে কি? তোমার কোনো ইচ্ছে রয়েছে বা স্বপ্ন রয়েছে?
4: হ্যাঁ, আমি শিক্ষকতা করতে চাই।
1: শিক্ষকতা করতে চাও? কেন শিক্ষকতা করতে চাও?
4: কারণ আমার মনে হয় ছাত্রদের, শিশুদের শিক্ষা দেওয়া একটা ভালো একটা দিক আর কি।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এরকম ছোট্ট ছোট স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্ন দেখে দেখে হাঁটতে চাই যে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এমন ছোট ছোট স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে গেলে অবশ্যই স্বপ্ন স্বপ্ন থাকবে না। স্বপ্ন এসে কানে কানে বলে যাবে আমি বাস্তব হয়ে গেছি। প্রিয় বন্ধুরা, আমরা রয়েছি কাশবন বিদ্যানিকেতনে, নেত্রকোনা জেলার বারহাটটা উপজেলায়। এবারের বন্ধু নাম পরিচয় জানবো।
5: আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, আমি দশম শ্রেণীর ছাত্র।
1: হারুনুর রশিদ, বাল্যবিবাহ কেন হয় আমরা শুনছিলাম তোমার আগের বন্ধুর কাছে, তুমি একটু বলবে এই বিষয়ে?
5: বাল্যবিবাহ বলতে, যদি বাল্যবিবাহ 18 বছরের নিচে কোনো মেয়েকে এবং 21 বছরের নিচে কোনো ছেলেকে যদি বিয়ে করা হয়, ঠিক আছে, পরে ভবিষ্যৎ প্রজন্মে এই বাচ্চা হইলে বাচ্চার মৃত্যুর হার থাকে, ঠিক আছে, এই জন্য দেশের ক্ষতি।
1: মাতৃ মৃত্যুর ঝুঁকি থাকে, গর্ভের সন্তান বিকলাঙ্গ হয় বা প্রতিবন্ধী হয় এবং সেই শিশুটির মা এবং বাবা উভয়ে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন, তাই না?
5: স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, জি।
1: তুমি কোন ক্লাসে পড়ছো?
5: আমি ক্লাস 10-এ পড়ছি।
1: ক্লাস 10-এ পড়ছো। তোমার আশেপাশে যদি কোথাও দেখো যে বাল্যবিবাহ হচ্ছে তখন তুমি কি করবে?
5: তখন আমি ওইটার বিরুদ্ধে প্রতিরোধ করবো, কিংবা আমাদের এই যে টিভির হেডলাইনের নিচে এ আছে ওইটা থেকে আমি মেসেজ করতে পারি।
1: টিভির হেডলাইনের নিচে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে তুমি যোগাযোগ করবে। 999999 যে নাম্বারটি, 3টা 9 যে এই নম্বরে রিং করলে কিন্তু ওখানে তারা ওখানে এই তথ্য জানালে সেখান থেকে সংশ্লিষ্ট জায়গায় বাল্যবিবাহ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া আর কি পদক্ষেপ তুমি নিতে পারো?
5: এছাড়া আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু ম্যাডাম আছে, ওই নিয়েও আমরা যোগাযোগ করতে পারি।
1: ইউনু ম্যাডামের সঙ্গেও তোমরা যোগাযোগ করতে পারো, পুলিশের সঙ্গেও যোগাযোগ করতে পারো। এছাড়া তোমাদের যারা শিক্ষকরা রয়েছে
5: তাদের সাথে যোগাযোগ করতে পারি, বা ওই যে নারী প্রগতি অফিস আছে ওই নিয়েও যোগাযোগ করতে পারি আমরা ওটা প্রতিরোধ করার জন্য।
1: তোমার নিজের কি কোনো স্বপ্ন রয়েছে জীবনে?
5: জি, আমার স্বপ্ন রয়েছে।
1: একটু আমরা জানবো স্বপ্নের কথা।
5: আমি বড় হয়ে একজন আর্মির অফিসার হতে চাই।
1: আর্মির অফিসার হতে চাও? কেন এই আর্মির অফিসার হতে চাও?
5: আমি দেশের সেবা করতে চাই।
1: তোমার, আমার, আমাদের সবার তো দেশের জন্য আমাদের করণীয় রয়েছে, তাই না? একজন নাগরিক হিসেবে তো তুমি যেমন দেশের সেবা করতে চাও, পাশাপাশি তোমার আশেপাশে কোথাও বাল্যবিবাহ হলে আরেকটি সমস্যা বর্তমানে তো মাদক, যে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এ বিষয়ে কি আমাদের কোনো করণীয় রয়েছে?
5: জি, এ বিষয়ে করণীয় রয়েছে। আমরা যদি নিজেরা সচেতন থাকি, আমরা যারা ছাত্র যারা শিক্ষক, আমরা যদি মনে করেন কোন জায়গায় দেখি যে মাদক আসক্ততে তারা জড়িত হচ্ছে, তখন আমরা বিরোধিতা মানে তাদেরকে বাধ্য মানে না করতে পারি।
1: অনেক ধন্যবাদ। আমরা সবশেষ বন্ধুর কাছে যাব, তোমার নাম পরিচয় বলবে।
6: আমার নাম সৃষ্টি দত্ত, ক্লাস 10।
1: সৃষ্টি, তোমার আগের বন্ধুদের কাছে আমরা আজকের বিষয় সম্পর্কে কথা বলেছি এবং তোমার কাছে আসবো যে আমরা যারা শিক্ষার্থীরা রয়েছি, বাল্যবিবাহ কোথাও হতে গেলে আমাদের কি কি করণীয় রয়েছে আর তোমার কাছে কি মনে হয়?
6: বাল্যবিবাহ অল্প বয়সে দেখলে আমাদের স্কুলের টিচারদের জানাইতে হবে, তারপর মেম্বার, চেয়ারম্যান, টিউনিয়ন অফিসার এইসবদেরকে জানাইতে হবে, তাহলে আমাদের বাল্যবিবাহ প্রতিরোধ করা যাবে।
1: তোমার আশেপাশে কোথাও কি বাল্যবিবাহ হয়েছে, এমন কাউকে তুমি কি দেখেছো যে বাল্যবিবাহ হওয়ার ফলে তার জীবনটা অনেকটাই ধ্বংস হয়ে গেছে, স্বপ্নটা মরে গেছে, এমন কি কাউকে দেখেছো তুমি?
6: না, আমার বড় হওয়ার পর থেকে আমি এখনো বাল্যবিবাহ দেখছি।
1: আমরা সবাই বাল্যবিবাহকে কি বলবো? আরেকটু জোরে, আমরা সবাই বাল্যবিবাহকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তারুণ্যের কণ্ঠ, অনুষ্ঠান প্রচার হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমরা রয়েছি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কাশবন বিদ্যানিকেতনে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম এই বাল্যবিবাহ প্রতিরোধে তাদের করণীয় সম্পর্কে, তারা কিভাবে প্রতিরোধ করতে পারে, কিভাবে আমরা বাল্যবিবাহ মুক্ত দেশ করতে পারি। আমরা এই পর্যায়ে মুখোমুখি প্রধান শিক্ষক কাশবন বিদ্যানিকেতন, আপনাকে স্বাগত, আপনার পরিচয় বলবেন এবং এই বাল্যবিবাহ যে বন্ধ করার লক্ষ্যে আপনারা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে কি কি কার্যক্রম পরিচালনা করেন।
7: আমি নারায়ণ কিশোর সরকার, প্রধান শিক্ষক কাশবন বিদ্যানিকেতন। তো আমরা বাল্যবিবাহ রোধে আমরা প্রথমত স্কুলে শ্রেণীকক্ষে আমরা ছাত্রছাত্রীদেরকে সচেতন করব, এই বিষয়ে আমাদের নির্দিষ্ট পাঠ আছে। পাশাপাশি আমরা রাষ্ট্রীয়ভাবেও আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মহোদয়ের কাছ থেকে সময় সময় বিভিন্ন পরামর্শ সাজেশন পাই, যেগুলি আমরা আমাদের কিশোর কিশোরীদের মধ্যে আমরা সচেতনতা তৈরি করার জন্য চেষ্টা করি। বিভিন্ন এনজিও কর্মী আমাদের সাথে কাজ করছেন, যেমন বাংলাদেশ নারী প্রগতি সংঘ, এ ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন আমাদের স্কুলে বা এই উপজেলার বিভিন্ন স্কুলে। এগুলিতে আমরা স্কুলের ভিতর বাহিরে সভা করে মানুষদেরকে সচেতন করা, উদ্বুদ্ধ করা। এবং সবচেয়ে বড় কথা যে বাল্য বিবাহের মূল যে কারণগুলো ছিল বা আছে, যেমন দারিদ্র শিক্ষা, বলতে গেলে আমরা এখন আর এত হতদরিদ্র না। আমি অনেক অনেক আশাবাদী যে আমরা এখন আর তলাবিহীন ঝুড়ির যে অপবাদ আমরা অনেক আগেই মুছে ফেলেছি, আমরা এখন অনেক স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশের নাগরিক, এবং তোমরা যারা এই প্রজন্মের বা পরবর্তী প্রজন্মে যারা দায়িত্ব পালন করবে, তোমরা অনেক অনেক বেশি সচেতন হবে। কাজে বাল্য বিবাহ এই যে ব্যাধি বা যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা আর থাকবে না বলে আমার দৃঢ় বিশ্বাস।
1: আপনাকে অনেক ধন্যবাদ, বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা। এ পর্যায়ে আমরা এসেছি বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। বারহাট্ট উপজেলা নির্বাহী অফিসার জনাব ফরিদা ইয়াসমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের তরুণের কণ্ঠ। আপনি একটু বলবেন যে আপনারা এই বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে কাজ করছেন এবং তরুণ প্রজন্মকে আপনারা কিভাবে সচেতন করার চেষ্টা করছেন।
8: আমরা যখনই খবর পাই মোবাইল ফোনে অথবা মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের হেল্পলাইন থেকে অনেক সময় ফোন পাই যে বাল্যবিবাহের ঘটনা ঘটছে, তখন আমরা ছুটে যাই, স্থানীয় পুলিশ এর সহায়তা নিয়ে আমরা ছুটে যাই। ছুটে গিয়ে তারপরে আমরা স্থানীয় অভিভাবককে, যে অভিভাবক বাল্যবিবাহের প্রস্তুতি নিচ্ছিলেন, তাদেরকে বুঝাই এবং তাদেরকে বুঝিয়ে এর কুফল সম্পর্কে ধারণা দিয়ে আমরা বাল্যবিবাহটি বন্ধ করি। এছাড়া আমরা স্কুলে সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, যেমন সভা, সেমিনার এবং বাল্যবিবাহকে না বলুন এ সংক্রান্ত আমরা বিভিন্ন ধরনের স্লোগান সংক্রান্ত অনেক কিছু স্কুলগুলোকে সরবরাহ করেছি। আমরা সম্প্রতি 16টি স্কুলে 16টি সাইকেল দিয়েছি, যেখানে স্লোগান ছিল বাল্যবিবাহকে না বলুন। এই সাইকেলগুলো যেখানে যেখানে যাবে বাল্যবিবাহ প্রতিরোধে কথা বলবে এবং কাজ করবে। আর আমরা স্থানীয় কাজী, মসজিদের ইমাম, গ্রাম পুলিশ, চেয়ারম্যান, মেম্বারদেরকে নিয়েও সভা করেছি। সেই সভাতে আমরা বাল্যবিবাহের কুফল সম্পর্কে বলেছি এবং এটি প্রতিরোধে আমাদের যা যা করণীয় সে সম্পর্কে আমরা বলেছি এবং আমরা সবাই একমত যে এটিকে প্রতিরোধ করতে হবে।
1: একটি বিষয় এখন অত্যন্ত সহজ হয়ে গেছে বা আপনাদের সঙ্গে তরুণ প্রজন্ম বা সাধারণ জনগণের খুব নিবিড় সম্পর্ক হয়ে গেছে, যেটা ইতোপূর্বে ছিল না, যে আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগের, আপনাদের যে সরকারি নম্বরটি রয়েছে আমরা জানি যে আপনারা বিভিন্ন সভা সেমিনারে গেলে সেই নম্বরটি দিয়ে আসেন, আপনি এটাকে কিভাবে দেখছেন যে তাদের সঙ্গে আপনাদের যোগসূত্রটা অত্যন্ত সহজ এবং নিবিড় হয়েছে? এটা
8: যে আমাদের সরকারি নম্বর, এই নম্বরটি মোটামুটি সবার কাছে আছে এবং সবাই আমাকে এখানে ফোন করে। এছাড়া ফেসবুকে আমার যে সরকারি ফেসবুক পেজটি আছে সেখানেও আমাকে অনেকে মেসেজ করেন, মেসেজ করলে সঙ্গে সঙ্গে আমরা এই বাল্যবিবাহটা প্রতিরোধ করতে পারি।
1: এই মুহূর্তে আপনাকে দেশে দেশের বাইরে থেকে আমাদের অগণিত শ্রোতা বন্ধুরা শুনছে, সবার প্রতি একজন অভিভাবক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে কি আহ্বান রাখবেন?
8: অবশ্যই বাল্যবিবাহ একটি মেয়ের বা একটি ছেলের যার বয়স হয়নি বিবাহের, তার যে স্বপ্ন সেটিকে ধ্বংস করে দেওয়ার জন্য বাল্যবিবাহটি যথেষ্ট। এবং শারীরিক ভাবে আপনারা জানেন যে একটি মেয়ে যখন 18 বছরের নিচে মা হয় বা গর্ভধারণ করে সে খুবই মৃত্যু ঝুঁকিতে থাকে এবং তার যে বাচ্চাটি হয় সেই বাচ্চাটিকেও সে ঠিকমতো লালন পালন করতে পারে না। তার জন্য যে এই হুমকিটি বাল্যবিবাহ সার্বিকভাবে এটি তার স্বপ্নকে ধ্বংস করে, তার জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এবং যে বাচ্চাটি হয় সেই বাচ্চাটিকেও সে ঠিকমতো যে লালন পালন করতে পারে না। প্লাস যে বাবার ঘরে সে ছিল স্বামীর সাথে তার যে ইন্টারাকশন বা সম্পর্ক বাল্যবিবাহের ফলে দেখা যায় যে একসময় এই স্বামীটিও তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে শারীরিক কারণে, এবং অনেক সময় যে আপনার বিবাহ বিচ্ছেদ এটিও কিন্তু বাল্যবিবাহের একটি কারণ। এবং এই মেয়েটি, দরিদ্র মেয়েটি একসময় এই সন্তান কোলে করে একসময় দেখা যাচ্ছে বাবার কাছে ফিরে যায় এবং আলটিমেটলি বাবার জন্য অর্থনৈতিকভাবে এটি খুবই মানে একটি বড় ক্ষতির কারণ এবং মেয়েটির জন্য তো অবশ্যই। প্লাস সামাজিকভাবেও এই মেয়েটি, যে মেয়েটির সমাজের জন্য কিছু করার কথা ছিল, মানুষ হয়ে বাবাকে মাকে সমাজের আর 10টা মানুষকে হেল্প করার কথা ছিল, সেটি কিন্তু সে পারছে না। আলটিমেটলি তার যে স্বপ্ন, তার যে মানুষ হয়ে উঠে দাঁড়াবার যে একটি প্রেরণা সেটি কিন্তু নষ্ট হয়ে যায় এবং সে আসলে একটি ভঙ্গুর জীবন যাপন করে। তো আমি বলবো যে অবশ্যই অভিভাবকরা এবং সমাজে যারা আছেন অবশ্যই বাল্যবিবাহকে আপনারা না বলবেন এবং আপনার মেয়েকে কখনোই 18 বছর না হলে, 18 বছর পূর্ণ না হলে এবং আপনার ছেলেকে 21 বছর পূর্ণ না হলে বিবাহ দিবেন না। এটি হচ্ছে আমাদের সবার প্রতি আমাদের করজোড়ো আহ্বান।
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে।
8: অনেক ধন্যবাদ আপনাকে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম উপজেলা নির্বাহী অফিসার বারহাট্টা এবং এই আমাদের অতিথির কথা দিয়ে আমরা শেষ করব যে আসুন আমরা বাল্যবিবাহকে সবাই মিলে না বলি এবং বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাই। আপনি আমি আমরা সবাই যখন সচেতন হব, আমরা সবাই যখন এই বাল্যবিবাহকে প্রতিরোধ করব, তখন কিন্তু আমাদের সমাজ হবে আরো উন্নত, আমাদের সমাজে থাকবে না কোনো বাল্যবিবাহ। সবার জন্য শুভকামনায় সজীব দত্ত, তারুণ্যের কণ্ঠ, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা।
0: শুনছিলেন তারুণ্যের কণ্ঠ, শুনবো এবারে জনসংখ্যার গান, শিল্পী আশিক ও বিউটি, কথা লিখেছেন নুরুজ্জামান তুষার, সুর করেছেন দীপ।

0: মধুরা এবারে চলুন শোনা যাক একটি বেতার কার্টুন।
1: আরে আমা গো হাসেম না, আমারে মনে হয় দেখাও দেখলো না।
2: হাসেম, ও হাসেম, হাসেম
3: দাদা। ও জয়নাল ভাই, কিছু কইলা
1: কি রে? আমারে মনে হয় চিনলেই না, নয়া সাইকেল চালাইয়া বেল বাজাইতে বাজাইতে চলে যাইতাছস। আরে জিনিসটা তো জব্বর, শ্বশুরে দিল বুঝি।
3: জি না, এই গ্রামে এই প্রথম হাসেম তালুকদারই যৌতুক ছাড়া বিয়া করলো। শ্বশুরের কাছ থেকে একটা কানা করিও লই নাই, তুমি অবশ্যই আমার বিয়াতে থাকবা, অথচ তুমি গেলা না, রাগ হয় না আমার?
1: হন রাগ করিস না ভাই, যেদিন তোর বিয়া সেদিন বিয়া নেই তোর ভাবিরে হাসপাতালে নিয়ে গেছি।
3: কেন, কি যে ভাবির?
1: আর কি, একটা পোলার আশায় থাইকা থাইকা এই নিয়ে সাইডটা মায়া হইল, কারো অবস্থায় ভালো না, ওরা হনো হাসপাতালে, আমি ওইখানেই যাইতাছি।
3: কও কি, আসো জয়নাল ভাই, আসো আসো, আমার সাইকেলে বসো, আমি তোমারে হাসপাতালে পৌঁছাইয়া দিই।
1: চল হাসেম, বিয়াতে তুই যৌতুক নেস নাই, দিন মোরও শোধ করে দিছস, শুই না বড় খুশি হইলাম রে ভাই। আরো একটা ভালো সিদ্ধান্ত তুই অহনে নিয়ে এলা।
3: কি সিদ্ধান্ত জয়নাল ভাই?
1: আমার জীবনের তো একটা অভিজ্ঞতা থেকেই কইতাছি, ছেলে হোক আর মেয়ে হোক, জীবনে দুইটার বেশি সন্তান নিস না ভাই।
3: হ্যাঁ জানাল ভাই, সিদ্ধান্ত পাক্কা, ছেলে হোক আর মেয়ে হোক দুইটার বেশি না।
1: কথাটা মনে রাখিস।
0: বেতার কার্টুনটি শুনলেন, আর এরই সাথে শেষ হয়ে এলো আমাদের আজকের অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময়টুকু। বুঝতেই পারছেন বিদায় নিতে হবে এবার, তো আজ আর নয়, কথা হবে আবারও। সবাই ভালো থাকবেন, খুব ভালো, আর ভালো রাখবেন নিজেকে এবং অন্যকে, এমনই প্রত্যাশায় জানিয়ে দেই শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছে সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। দেশজুড়ে 3 মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সকলকে সহযোগিতা করার আহ্বান। সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। কৃষক কার্ডের পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন আগামী বৃহস্পতিবার। 1,10,000-এরও বেশি কৃষক পাবেন প্রণোদনার অর্থ, জানালেন কৃষিমন্ত্রী। অপতথ্য ও এআই নির্ভর বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। দেশে একদিনে হামের উপসর্গে 7 শিশুর মৃত্যু। মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানিয়ে ব্রিক্সের যৌথ ঘোষণা গৃহীত। এবং চীনের জুনিয়র এশিয়া কাপ নারী হকি টুর্নামেন্টে মালয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে পঞ্চম এবং পুরুষ হকিতে চাইনিজ তাইপেকে 5-2 গোলে পরাজিত করে সপ্তম স্থানে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের, বিশেষ করে তরুণদের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এ সহযোগিতা কামনা করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 12 ডিসেম্বর পর্যন্ত চলবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: আগামী 3 মাসকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে বিশেষ অভিযান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 3 মাসব্যাপী এই বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আগামী 3 মাসের মধ্যে ডেঙ্গু সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,
3: আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আগামী 3 মাস আমরা এই যে ডেঙ্গুর যে সমস্যাটা, এই সমস্যাটার আমরা সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা 100% পারবো না, কিন্তু অন্তত 80% আমরা পারবো। কারো যদি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়, ঠিক আছে, ওষুধপত্র আছে, কিন্তু সবচেয়ে বেশি সহজভাবে এবং সবচেয়ে সেফ উপায় হচ্ছে ডেঙ্গু যে সকল কারণে হয়, আমরা সকলেই জানি, এই যে ভাঙা কাগজপত্র বিভিন্ন জায়গায় পড়ে থাকে, প্লাস্টিকের, মাটির বিভিন্ন জিনিস পড়ে থাকে, সেখানে পানি জমে এটা তৈরি হয়। কাজেই আমরা যদি সকলে মিলে চেষ্টা করি।

0: আমরা আমাদের দেশে পরিবর্তন ঘটাতে পারব।
1: প্রায় 23 লাখ স্কাউটস এবং বিএনসিসির প্রায় 22,000 সদস্য ছাড়াও প্রাথমিক স্কুল ও মাদ্রাসা সহ সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1.5 কোটি শিক্ষার্থী রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে নিজের বাসায় স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করলে অবশ্যই দ্রুত পরিবর্তন আনা সম্ভবপর হবে।
0: এই দেশটা আমাদেরকে গড়ে তুলতে হবে, কারণ এই দেশে আমরা সকলে থাকব। সারা বাংলাদেশের সবগুলো জেলাতে মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ যেন আমরা একত্রিত হয়েছে, আমরা একটি লক্ষণে একত্রিত হয়েছে যে আমরা আমাদের দেশকে পরিষ্কার করব, আবর্জনা মুক্ত করার চেষ্টা করব। পারবো আমরা ইনশাআল্লাহ। কারণ এই যেই সংকট আমি বললাম, একটা দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা সম্ভব। 24 সালের 5ই আগস্ট বাংলাদেশের তরুণ সমাজ দেখে দিয়েছে দেশকে কি করে পরিবর্তন করতে হয়। পরিবর্তন হয়েছে। তরুণ সমাজের কাছে আমার আহ্বান, আসুন এবার রাষ্ট্রকে দেশকে আমরা পুনর্গঠন করি। আছেন আমার সাথে? আছেন ইনশাআল্লাহ।
1: শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত দেশ জুড়ে চলবে। ঢাকায় নানা উদ্যোগ নেওয়ার পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলায় একযোগে সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রমও চলবে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026-এর উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বদা সম্ভাব্য সব ধরনের সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে থাকবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: গবেষণাগারে তৈরি নতুন ধারণা কিংবা প্রযুক্তি যেন সেখানেই আটকে না থাকে, পৌঁছায় শিল্প ও সাধারণ মানুষের হাতে, সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার। রাজধানীর নভো থিয়েটারে 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষাখাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি যুক্ত করাই মেলার অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে ওয়ান নেশন ওয়ান ইনোভেশন হাব এর ওয়েবসাইট উদ্বোধন করে $1 trillion অর্থনীতি গড়ে তোলার সরকারি লক্ষ্য বাস্তবায়নে গবেষক, উদ্ভাবক, তরুণ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
4: আমরা বিভিন্ন উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ সহ গবেষক বৃন্দ সহ সকলের কাছে আমি সরকারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি এবং আপনাদেরকে এতটুকু বলতে পারি, বর্তমান সরকার আমাদের যেই সকল প্রেজেন্টেশন আমরা দেখেছি সেই প্রেজেন্টেশনে যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা আমাদের সর্বোচ্চ অবস্থান থেকে সর্বোচ্চ সকল কিছু চেষ্টা এবং উদ্যোগ আমরা গ্রহণ করব। এখন আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছি।
3: তরুণ প্রজন্মের উদ্ভাবনী প্রযুক্তি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সরকার কাজ করছে বলে জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
5: আমাদের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং তরুণ উদ্ভাবকদের মধ্যে প্রতিনিয়ত নতুন ধারণা উদ্ভাবনী উদ্যোগ সৃষ্টি করা হচ্ছে। সরকার, উদ্ভাবক, উদ্যোক্তা ও বিনিয়োগকারী এবং সরকারি সংস্থার সমন্বয়ে একটি এন্ড টু এন্ড ইনোভেশন ইকোসিস্টেম তৈরি করেছে।
3: পরে মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশগ্রহণকারীরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে উদ্ভাবক, নীতি নির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা ও আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।
6: সরকারের যে এই উদ্যোগকে অবশ্যই খুব অভিনন্দন জানাই এবং আমরা মনে করি যে শিক্ষার্থী এবং শিক্ষক মিলে যে নতুন নতুন উদ্ভাবন গুলো নিয়ে আসছে সেটিকে যদি সামনের দিকে যেরকম অর্থ করা লাগবে, যেরকম মার্কেটিং করাতে হয়, সেরকম যদি সুবিধাগুলো দেয়, আমার মনে হয় যে বাংলাদেশেও নতুন নতুন যে জিনিসগুলো চলে আসবে এবং নতুন নতুন এই জিনিসগুলো আসলে মার্কেটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা আছে।
3: সরকারের এই উদ্যোগ, উদ্ভাবন ও গবেষণাকে বাজারমুখী করে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে এমন প্রত্যাশা আয়োজকদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে 1,10,364 জন কৃষক কার্ডের প্রণোদনা পাবেন। তিনি প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে অনুষ্ঠান স্থল পরিদর্শন শেষে আজ সাংবাদিকদের ব্রিফিং করছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন এবং কৃষক কার্ডের পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন করবেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণে এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং, ডিস ইনফরমেশন ও মিস ইনফরমেশন সম্পর্কে দক্ষ করে তোলাই সরকারের মূল উদ্দেশ্য। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যম শিক্ষার পাঠ্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় আনা হবে। তিনি আজ রাজধানীতে স্কুল লিডার্স কনফারেন্স 2026 শীর্ষক এক অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মাধ্যম ভিন্ন হলেও তাদের মৌলিক জ্ঞান, দক্ষতা ও শিক্ষণ ফলের জন্য একটি অভিন্ন ন্যূনতম মান নিশ্চিত করা জরুরি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভাপতি মীর শাহে আলম বলেছেন, যে কোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। তিনি আজ ধানমন্ডি 27 নম্বর সড়ক ও রাপা প্লাজা এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল এবং আশপাশের পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শুধু নির্দিষ্ট সময়ে অভিযান পরিচালনা করলেই হবে না, সারা বছর নিয়মিতভাবে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
7: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি সুরাইয়া ইয়াসমিন। 2027 সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। এই নিবন্ধন চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: 2027 সালের হজে গমনিচ্ছুদের জন্য চলছে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম, যা চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আর সময় বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই সময়সূচি নির্ধারণ করেছে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ বেতারকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের ই হজ সিস্টেমের মাধ্যমে সরকারি বা বেসরকারি উভয় মাধ্যমেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
10: নিবন্ধনের লাস্ট সময় হচ্ছে 24 সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে নিবন্ধন করতে হবে। তো প্রাথমিক পর্যায়ে 30,000 টাকা প্রদান করেই ওনার আমাদের জেলা পর্যায়ে, জেলা উপজেলায় আমাদের ডিসি অফিস থেকেই আমাদের এটা নিবন্ধন করা হয়। কেন্দ্রীয়ভাবে আমাদের বাইতুল মোকাররম অফিস আছে, ইসলামের হেড অফিস আছে। যদি কেউ নিবন্ধন করতে চায়, বাংলাদেশের যে কোনো নাগরিক ওনার এনআইডি কার্ড, ওনার ছবি অথবা পাসপোর্টের ফটোকপি দিলে আমরা বিনা পয়সা অনলাইনে আমরা নিবন্ধন করি।
9: তবে নিবন্ধনের ক্ষেত্রে কিছু স্বাস্থ্য ও বয়সজনিত বিধিনিষেধ রয়েছে বলেও জানান ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।
10: সাধারণত ছোট শিশুদের হজে দেওয়াটা নিরুৎসাহিত করছে। আর দ্বিতীয়ত হচ্ছে অসুস্থ হার্ট রোগী, যারা সিরিয়াস ডায়ালিসিস করে, কিডনি ডায়ালিসিস করে, যাদের হার্টে ওপেন বাইপাস সার্জারি করা বা খুব সিরিয়াস অসুস্থ অথবা অন্য জটিল রোগ আক্রান্ত, আমরা এভাবে সরকার পত্র পুছিয়ে দিয়ে দিচ্ছি। এরা সাধারণত হজে না দেওয়ার জন্য নিরুৎসাহিত করা আর কি।
9: প্রাক নিবন্ধনের পর 3,50,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিরা আগামী 10ই ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বাইতুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
8: জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, অতীতের মতো দেশব্যাপী সন্ত্রাসের ধারাবাহিকতা আর চলতে দেওয়া হবে না। তিনি আজ ভোলার লালমোহনে নাগরিক সমাজের আয়োজনে এক মত বিনিময় সভায় একথা বলেন। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ইনসাফের এক নতুন বাংলাদেশ। এজন্য দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা চান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে বারোদলীয় জোটের উদ্যোগে আয়োজিত দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয় শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, অপপ্রচার কিংবা কলঙ্কলেপণ নয়, বরং ভিন্ন মত বা সমালোচনা অবশ্যই গঠনমূলক হতে হবে। গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে এই সংকট সৃষ্টি হয়েছে। এদিকে জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী নয়াপল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নারী শিক্ষার প্রসার ও নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার 25 জনের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তারকৃতদের আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফরজানা হক তাদের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1019 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে 855টি শিশু। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। আজ প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিডি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানান। তিনি বলেন, দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে আগামী 27 সেপ্টেম্বর থেকে 8ই অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। উল্লেখ্য, আগামী 29 অক্টোবর ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি তীব্র হয় গভীর উদ্বেগ প্রকাশ করে ব্রিক্সভুক্ত দেশগুলো সর্বসম্মতভাবে একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণ করেছে। আজ নয়াদিল্লিতে শুরু হওয়া অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে গৃহীত এই ঘোষণাপত্রে সংশ্লিষ্ট সব দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের পাশাপাশি পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে এমন পদক্ষেপ পরিহারের অনুরোধ জানানো হয়েছে। ব্রিক্স নেতৃবৃন্দ সংলাপ, আলোচনা ও কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান। যুক্তরাষ্ট্রে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সাথে যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ডাবলিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে সংঘাত প্রলম্বিত করার চেষ্টা করছে ইরান। সংঘর্ষ শেষ হলে জ্বালানি তেলের দামও পড়ে যাবে বলে আভাস দেন ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর হকি। চীনে জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে বাংলাদেশ পঞ্চম এবং পুরুষ বিভাগে বাংলাদেশ সপ্তম স্থান লাভ করেছে। আজ নারীদের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ 2-1 গোলে মালয়েশিয়াকে পরাজিত করে পঞ্চম স্থান লাভ করে। এদিকে পুরুষদের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ 5-2 গোলে চীনা তাইপেকে হারিয়ে সপ্তম স্থান অধিকার করে। ক্রিকেট। এশিয়া কাপ নারী টি-20 ক্রিকেটের ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
12: মরু প্রান্তরে অপেক্ষা এখন একটাই, কে পড়বে এশিয়ার সেরা মুকুট? রবিবার রাত 8:30 দুবাইয়ে নারী এশিয়া কাপের শিরোপা নির্ধারণে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। 22 গজের ক্যানভাসে আঁকা হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের নতুন ছবি। অতীতের পাতায় 7 বারের চ্যাম্পিয়ন ভারত যেন এক একচ্ছত্র সাম্রাজ্য। অন্যদিকে 2 বারের এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা দাঁড়িয়ে নতুন ইতিহাস গড়ার প্রত্যয়ে। বাংলাদেশও একবার এই সোনালী স্মারক ছুঁয়ে দেখেছিল, তবে পরিসংখ্যানের হিসাব ছাড়িয়ে রবিবারের এই ফাইনালে আসল লড়াইটা স্নায়ুচাপ সামলানোর। এ সম্পর্কে বাংলাদেশ বেতারকে বলছিলেন ক্রীড়া বিশ্লেষক ও ধারাভাষ্যকার শামসুল ইসলাম।
13: নারী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট, সেটা ওয়ানডে ফরম্যাট হোক কিংবা টি-20 ফরম্যাট হোক, সবসময়ই ভারতের একটা দাপট দেখেছি আমরা। 7 বারের চ্যাম্পিয়ন ভারত ওয়ানডে এবং টি-20 ফরম্যাট মিলিয়ে, সেখানে শ্রীলঙ্কাও 2 বার চ্যাম্পিয়ন। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, শ্রীলঙ্কা কিন্তু কারেন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তারা শ্রেয়তর ক্রিকেট খেলে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে হারিয়েছিল এবং লাস্ট ম্যাচে পাকিস্তানের সাথেও 130 খুব সাকসেসফুলি চেজ করে জিতে এসছে। সো অ্যাজ এ টিম শ্রীলঙ্কা খুবই ওয়েল ব্যালেন্সড কম্বাইন্ড। তবে ইন্ডিয়া, তারা শক্তিমত্তায় যোজন যোজন ব্যবধানে এগিয়ে উপমহাদেশের এই দলগুলো চেয়ে। আপনি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ বলুন, তাদের বোলিং অ্যাটাক বলুন, অন পেপার অন গ্রাউন্ড ইন্ডিয়া সত্যিকার অর্থেই বিশ্বমানের দল নারীদের উইংয়ে এবং বেশ শক্তিশালী। সো আগামীকালের ফাইনালে আমার ফেভারিট আবারও ইন্ডিয়া, তবে শ্রীলঙ্কা ফাইট করবার মতো সামর্থ্য রয়েছে, কিন্তু স্টিল মাই চ্যাম্পিয়ন ইজ ইন্ডিয়া।
12: মরুর বাতাসে এখন শুধু প্রতীক্ষার সুর, ভারতের ধারাবাহিক আধিপত্য নাকি শ্রীলঙ্কার নতুন সূর্যোদয়। দুবাইয়ের 22 গজে এখন শুধু এই উত্তরেরই অপেক্ষা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, বগুড়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং কুমিল্লা অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশজুড়ে 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সকলকে সহযোগিতা করার আহ্বান। সমৃদ্ধ কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। কৃষক কার্ডের পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন আগামী বৃহস্পতিবার। 1,10,000-এরও বেশি কৃষক পাবেন প্রণোদনার অর্থ, জানালেন কৃষিমন্ত্রী। এবং অপতথ্য ও এআই নির্ভর বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। খবর শেষ হলো।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি জাকারিয়া মুবিন। ডেঙ্গু সংক্রমণের জন্য সবথেকে ঝুঁকিপূর্ণ মৌসুম বর্ষাকাল প্রায় শেষ হতে চলেছে, অথচ ডেঙ্গুর বিস্তার এখনও থামেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেওয়া তথ্য অনুযায়ী গত জুন থেকে ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়তে থাকে। এরপর থেকে প্রতি মাসে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। গত মাসে ডেঙ্গুতে মারা যায় 43 জন, আর সর্বশেষ চলতি মাসের প্রথম 11 দিনেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44। বিভাগ বিবেচনায় ঢাকার পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু খুলনা বিভাগে। ডেঙ্গুতে আক্রান্তের হার পুরুষের বেশি হলেও নারীরা মারা গেছেন বেশি। রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব ও এতে মৃত্যুর বিপজ্জনক চিত্রকে সামনে রেখে আজ থেকে দেশব্যাপী শুরু হয়েছে 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির উদ্বোধন করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন করে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতার কর্মী, বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর, গার্ল গাইডস, স্কাউটস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে প্রায় 25,000 স্বেচ্ছাসেবক ও কর্মী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অভিযানের স্লোগান, আপনার নিজস্ব পরিবেশ পরিষ্কার রাখুন, আমরা সবাই সুস্থ থাকি এবং প্রতিদিন স্থগিত জল অপসারণ করুন।
14: ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যার সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে সেটি সম্ভব। দেশের তরুণ সমাজ যে এই পরিবর্তন আনতে পারে সেটি তারা 2024 সালের 5ই আগস্ট সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে সবাইকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হতে বলেন এবং দৈনিক এক ঘণ্টা সময় বাড়ি ও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে সময় দেওয়ার আহ্বান জানান। তারেক রহমান বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে আগামী তিন মাসে দেশের ডেঙ্গুর সমস্যার সমাধান করা সম্ভব। এই কাজে শতভাগ সফল না হলেও অন্তত 80% সাফল্য পাওয়া সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলেন, মশার প্রজনন প্রতিরোধ করা ডেঙ্গু মোকাবেলার সবচেয়ে নিরাপদ এবং সহজ উপায়, কারণ প্লাস্টিক, কাগজ ও অন্যান্য বর্জ্য শহরের পানি প্রবাহ ব্যবস্থা থামিয়ে দেয় এবং সেখানে ডেঙ্গু মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়। বিএনপি সরকার ডেঙ্গুর কার্যকর প্রতিরোধে শুরু থেকেই কাজ করছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তারেক রহমান, গত মার্চে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো এই মূলনীতি অনুসরণ করে বর্ষা মৌসুমের আগেই এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন। ডেঙ্গুকে কোনো নির্দিষ্ট ঋতুর মধ্যে সীমাবদ্ধ না রেখে বছর জুড়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দেন। বিশেষ করে বেতার ও টেলিভিশনে জনসচেতনতামূলক প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বার্তা নিয়মিতভাবে তুলে ধরতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ডেঙ্গু প্রতিরোধে প্রধানত গণসচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য প্রচারের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
15: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনার সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
16: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটির শিল্পী রুমানা ইসলাম, গীতিকার ও সুরকার খান আতাউর রহমান।

0: দুখানি দেশের গান শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গুজ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গুজ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশে পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু।

0: প্রকৃতিতে এখন শরৎকাল। শরতের আগমনে বাংলার প্রকৃতি থাকে নির্মল স্নিগ্ধ। আকাশে ভেসে বেড়ায় পুঞ্জ পুঞ্জ সাদা মেঘ, নদী তীরে ফুটে ওঠে আরেক শুভ্রতা, মৃদুমন্দ হাওয়ায় লুটুপুটি খায় কাশবন, সেই সাথে মাঠে মাঠে দেখা যায় সবুজ ধান ক্ষেতের নয়নাভিরাম দৃশ্য, ধানের শীষে ফুটে ওঠা আগামী দিনের ফসলের হাসি। এই হাসি ছড়িয়ে পড়ুক সকল প্রাণে, এমন শুভ প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের সমীপেশ অনুষ্ঠান। চিঠি ও ইমেল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা, এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: আজ আমরা শুরু করব চিঠি দিয়ে। চিঠি পাঠিয়েছেন মনোয়ারুল ইসলাম, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কলেজ রোড, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধার বন্ধু। আপনি লিখেছেন, আমি সাধারণত আমার অ্যান্ড্রয়েড ফোনে বেতারের অধিকাংশ অনুষ্ঠান শুনে থাকি। সম্প্রতি লক্ষ্য করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানগুলো আগের মতো স্বচ্ছ ও সাবলীলভাবে শোনা যাচ্ছে না। শব্দ অনেকটা রেডিওর দুর্বল সিগন্যালের মতো অস্পষ্ট শোনায়। অথচ কিছুদিন আগেও একই মাধ্যমে অনুষ্ঠানগুলো অত্যন্ত পরিষ্কার শব্দে উপভোগ করা যেত। বিষয়টি প্রযুক্তিগত কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা জানি না, তবে শ্রোতাদের স্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করছি।
1: ভাই মোহাম্মদ মনোয়ারুল ইসলাম, আপনার পত্রের জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটি মনোগ্রাম উপহার দিয়েছেন সাথে সমীবিশু শ্রোতা আর বেতারের সেতুবন্ধন, ভালো হয়েছে, ভবিষ্যতে কোনো জায়গায় এটা কাজে লাগতে পারে। আর যে বিষয়টি আপনি আমাদের কাছে উপস্থাপন করেছেন বাণিজ্যিক কার্যক্রমের বিষয়টি, এটি আসলে কারিগরি বিষয় কিনা তা আমরাও ক্লিয়ার না, তবে আশা করছেন যেটা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আপনার পত্রের সারাংশ আমরা প্রকৌশল শাখাকে জানিয়ে দেব। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ শরীফউদ্দিন, বৈশাখী বেতার শ্রোতা সংঘ, মহির খারুয়া, গফরগাঁও, ময়মনসিংহের বন্ধু। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতার প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হল শ্রোতাদের আয়োজনে শ্রোতা মিলন মেলা। এর আগে কখনোই এ ধরনের আয়োজন করা হয়নি। বেতার শ্রোতারাও যে আধুনিকতার সাথে তাল মিলিয়ে আপডেট সেটা স্পষ্ট প্রতীয়মান। উপস্থাপনা, বক্তৃতা, গান, কবিতা, আবৃত্তি ও নৃত্যে মুখরিত ছিল পুরো আয়োজন। বেতার কর্তৃপক্ষের উদার বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের প্রোগ্রামকে প্রাণবন্ত করে তুলেছিল। বেতার শ্রোতারা যে সবই পারে তা এ অনুষ্ঠানে সকল শ্রোতাদের সক্রিয় অংশগ্রহণে প্রকাশ পায়। শ্রোতাদের বেতারের প্রতি ভালোবাসা, অনুষ্ঠানের মান নিয়ে গঠনমূলক সমালোচনা ও শ্রোতাদের চাওয়া পাওয়ার প্রতি গুরুত্ব দিয়ে মতামত প্রকাশ করেন বেতার কর্তৃপক্ষ। বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজে অনুষ্ঠান শ্রোতাদের করা পারফর্ম ধারাবাহিকভাবে প্রচার করে বেতার কর্তৃপক্ষ, যা খুবই ভালো লাগার একটি বিষয়। অনেক শ্রোতা বন্ধুরাই প্রথমবার শ্রোতা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। নিকট ভবিষ্যতে সবাইকে নিয়ে আরও জমকালো আয়োজন করা হবে সে আশাবাদ ব্যক্ত করছি।
1: ভাই মোহাম্মদ শরীফউদ্দিন, আপনার কম্পিউটারে টাইপ করা পত্রটি আমরা পড়লাম, যদিও আপনি একাধিকবার অভিযোগ করেছেন, অভিযোগটি সঠিক নয় প্রমাণিত হয়েছে। শ্রোতা মিলন মেলা আমাদের কাছেও ভালো লেগেছে, ভবিষ্যতে এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে চলবে এবং আধুনিকতার সহিত আমাদের শ্রোতা বন্ধুরা, একই সাথে আমরা যারা অনুষ্ঠান নির্মাণ করি, তারা যদি টিকিট না থাকতে পারি তাহলে বেতার হারিয়ে যাবে, সেটা হতে দেওয়া যাবে না। ভবিষ্যতে আপনাদের মাধ্যমে আমরাও অনুষ্ঠানকে আরো সুন্দর করব এবং এ ধরনের অনুষ্ঠান কন্টিনিউ করব। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ আরমান মোল্লা, স্বাধীন বেতার লিসেনার্স ক্লাব, এম পাঁচ গাঁও, আড়াই হাজার, নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, প্রিয় সমীপেশু, শুভেচ্ছা রইল। ঢাকা কেন্দ্রের বহু তথ্য ও শিক্ষার ভাণ্ডার, বেতার ম্যাগাজিন উত্তরণ অনুষ্ঠান, অবাক করা বিশ্ববিচিত্রা পর্ব যত শুনি ততই ভালো লাগে। সেই সাথে আরও লিখেছেন, সেতুতে অংশগ্রহণ করার জন্য দুবার পরিবেশনা পাঠিয়েছিলাম, আমার আগের পাঠানো লেখাগুলো আপনাদের সংগ্রহে আছে কি, অংশগ্রহণ করতে হলে আবার লেখা পাঠাতে হবে কি জানাবেন।
1: আপনার দুটি পত্রই আমাদের হাতে এসেছে আরমান মোল্লা, আপনার পত্র দেওয়ার জন্য ধন্যবাদ। প্রথমটি আপনি উত্তরণের বিষয়ে মতামত দিয়েছেন, আমরাও উত্তরণের প্রাথমিক পর্বে 1975 সালে যখন শুরু হয়েছে আমরা অবাক বিস্ময়ে অনুষ্ঠানগুলো শুনতাম, আপনাদের সেই বিষয় এখনো আছে, শুনে ভালো লাগলো। আর একই সাথে আপনি যে বিষয় জানতে চেয়েছেন এই ব্যাপারে আপনি সহ সমস্ত শ্রোতাদের কাছে বলি, অফিসিয়ালি এগুলো আমাদের সঙ্গে থাকার কথা, কিন্তু বাস্তবতা হয়েছে অনেকগুলো চিঠি অনেক কাগজের ফাঁকে এগুলো হারিয়ে যায়, যে কারণে আপনাদের প্রত্যেকেরই উচিত আপনার নিজের লেখা জিনিসটি একটা কপি সংগ্রহে রাখা, পরবর্তীতে প্রয়োজন হইলে অথবা বেতার থেকে যদি চাওয়া হয় তখন সাথে সাথে আপনি সরবরাহ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: শিকদার ইসা কালী, প্রগতি বেতার শ্রোতা সংঘ, আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে চিঠি পাঠিয়েছেন। আপনার দুটো চিঠি আমরা পেয়েছি, দুটোর ভাষা প্রায় একই রকম। লিখেছেন, প্রতি শুক্রবার সকাল 9:05 প্রচার করা হচ্ছে শিশুতোষ অনুষ্ঠান কলকাকুলি, এতে রানারের ঝুলির বিশেষ পর্ব থাকে। রানারের ঝুলির পরবর্তী আসরের বিষয় বলে দিলে ভালো হতো।
1: ভাই শিকদার ইসা কালী, আপনার দুটি পত্র যদিও একই বিষয় কেন্দ্রিক লেখা, যে পরামর্শ দিয়েছেন রানারের ঝুলি বিষয়ে আমরা কলকাকুল অনুষ্ঠানের নির্মাতাদের কাছে জানিয়ে দিলাম। আপনার পত্র দেওয়ার জন্য ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো ইমেইল থেকে পড়ছি। আশিকুল ইসলাম নাইম বদরখালী চকরিয়া কক্সবাজার থেকে লিখেছেন, একসময় চিঠি আসত ডাকপিয়নের হাতে, আর এখন চিঠি আসে আপনাদের কণ্ঠে রাত 9:05। বাংলাদেশ বেতারের সমীপেশু অনুষ্ঠান মানে শুধু উত্তর প্রশ্ন উত্তর নয়, এটা একটা কম্বলের মতো, শীতে গরম দেয়, কষ্টে সাহস দেয়। কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে শুরু করে দুবাইয়ের প্রবাসী রুম পর্যন্ত, গ্রামের মাটির ঘর থেকে শহরের ফ্ল্যাট পর্যন্ত আপনাদের একটা উত্তর পৌঁছে যায় সবার দরজায়। আপনারা সেলিব্রিটি না, আপনারা আড়ালের মানুষ, তবুও হাজারো মানুষ আপনাদের জন্য রেডিওর ভলিউম বাড়ায়, খাতা কলম নিয়ে বসে। বাংলাদেশ বেতার আপনারা আছেন বলেই মনে হয় কেউ শুনছে, কেউ বুঝছে। আপনাদের জন্য রইল দোয়া, এভাবেই আলো হয়ে থাকুন যুগ যুগ ধরে মানুষের পাশে। পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছর শ্রোতাদের জন্য শুভেচ্ছা কার্ড পাঠানো হলে শ্রোতারা আনন্দিত হবে বলে মনে করি এবং উৎফুল্ল থাকবে, এটা আমার একান্ত মতামত। সমীপেশুর চিঠি ও ইমেইল পাঠ এবং উত্তরদান খুব ভালো লাগে। এই চমৎকার অনুষ্ঠান সারা জীবন প্রচলিত থাকুক এবং শ্রেষ্ঠ পত্রলেখকের পুরস্কারের পাশাপাশি একটি সার্টিফিকেট দিলে মনে হয় আরও আকর্ষণীয় হবে।
1: আশিকুল ইসলাম নাইম, আপনার দীর্ঘ মেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি সমীপেশুর ব্যাপারে অনেক কথা বলেছেন যেগুলো আমরাও এর সাথে একমত। আর আপনি একটা পরামর্শ দিয়েছেন যে সার্টিফিকেট দেওয়া যায় কিনা, বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দেব। আর একই সাথে আপনাদের সকল শ্রোতাদের জন্য উল্লেখ করছি যে গত সোমবার ইত্তেফাক পত্রিকায় চিঠির উপরে একটা ভালো ফিচার এসেছে, আপনারা সংগ্রহে রাখবেন সুযোগ থাকলে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ শাহাদাত হুসাইন বাল্লু হাট করমজা সোনাতলা বগুড়া থেকে লিখেছেন, আমি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের একজন ভক্ত শ্রোতা, অনেকদিন হল লেখা হয় না কিন্তু অনুষ্ঠান শোনা মিস করি না, কারণ বেতার আমাকে অনেক কাজে উৎসাহ দেয়। আমি জানতে চাই বগুড়ার কালুতে অবস্থিত বেতার কেন্দ্র কি সেখান থেকে নিজস্ব অনুষ্ঠান চালু করা হবে না শুধু রাজশাহীর অনুষ্ঠান রিলেই করে যাবে। আমাদের দাবি বগুড়ায় একটি নিজস্ব বেতার কেন্দ্র হোক, আর রাজশাহী বেতারের অনুষ্ঠান যাতে আমরা স্পষ্ট শুনতে পারি সেখানে একটি 100 kW সম্পন্ন ট্রান্সমিটার লাগানো হোক। আমার অগোছালো কথাগুলো যদি যুক্তিসঙ্গত মনে হয় তাহলে মেইলটি কর্তৃপক্ষের কাছে নিয়ে শোনানো হোক, যদি তথ্য মন্ত্রণালয়ে জানানোর প্রয়োজন হয় তবে তা জানিয়ে দেবেন, এটা আমাদের সময়ের দাবি।
1: ভাই মোহাম্মদ শাহাদত হোসাইন বাল্লু, শুরুতেই বলে নেই আপনার অগোছালো যে কথা বলতে চাচ্ছেন তার প্রথম অগোছালো হল এটা কালু নয়, এটা কাহালু হবে। কাহালু বেতার স্টেশন আসলে এটা রাজশাহীর অনুষ্ঠান রিলে করে, এটা এটার ফাংশন বা কাজ। তবে বর্তমান সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এটি একটি পূর্ণাঙ্গ স্টেশনে পরিণত করার জন্য। যে কোনো প্রক্রিয়া শুরু করলে পরের দিনে শেষ হয় না, এটা অনেক সময় লাগে। আর মন্ত্রণালয়ে জানানোর বিষয়টি সরাসরি আপনার পত্র থেকে জানানো হয় না, এটা কর্তৃপক্ষ বিভিন্ন সময় মন্ত্রণালয়কে জানানো হয়, শ্রোতাদের চাহিদা আছে। আপনার ব্যক্তিগতভাবে কারো সুযোগ থাকলে আপনার মন্ত্রণালয় নিজেরাও চিঠি লিখতে পারেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মেহেদি হাসান মামুন আপন বেতার শ্রোতা সংঘ জিয়নপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, আমি বেশ কিছু নাটিকা যা 5-10 মিনিট স্থিতিকালের এবং কয়েকটি নাটক যা 1 ঘন্টার মতো স্থিতিকাল হবে রচনা করেছি। এগুলো বেতারে পাঠানো হলে প্রচার করা সম্ভব কিনা, যেহেতু আমি বেতারে তালিকাভুক্ত নাট্যকার নই, উল্লেখ্য আমি বেতারে তালিকাভুক্ত উপস্থাপক, নাট্যকার হতে গেলে কি করণীয়?
1: ভাই মেহেদি হাসান মামুন, আপনি আমাদের একজন সক্রিয় শ্রোতা এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের একজন উপস্থাপক বটে। নাটকের ব্যাপারে আসলে নাট্যকারের তালিকাভুক্ত হওয়া একেবারে শর্ত নেই, আপনি ব্যক্তিগতভাবে নাটক পাঠাতে পারেন, এরকম নাটিকাও পাঠাতে পারেন, পছন্দ হলে তারা প্রচার করতে পারে। সেক্ষেত্রে তখন স্বাভাবিকভাবে তাকে গ শ্রেণীর নাট্যকার হিসাবে কল্পনা করা হয়। আর নাট্যকার হতে হলে আপনার স্ক্রিপ্টগুলো লিখে পাঠাবেন, একই সাথে আবেদন পাঠাবেন, তখন যে প্রক্রিয়ায় আপনি উপস্থাপক হয়েছেন একই প্রক্রিয়ায় নাট্যকার তালিকাভুক্ত করার জন্য বোর্ড বসে। সেখানে আপনার উপস্থিতি জরুরি নয়, আপনার স্ক্রিপ্ট উপস্থিতি জরুরি। প্রচেষ্টা অব্যাহত রাখেন, আপনার জন্য আমাদেরও দোয়া থাকলো। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: অসিত চক্রবর্তী অনিক হরিরামপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, গত 7ই আগস্ট শুক্রবার আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম ঢাকা আগারগাঁও বাংলাদেশ বেতারে শ্রোতা মিলন মেলা আয়োজনে। সবচাইতে ভালো লেগেছে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের সাথে কথা বলতে পেরেছি, তবে একটা বিষয়ে আমি মর্মাহত হয়েছি এবং লজ্জিত হয়েছি। শ্রোতা মিলন মেলা আয়োজনে যেসব শ্রোতারা ম্যানেজমেন্টে ছিলেন তারা গীতা পাঠে আমার নাম দিয়েও নাম পরিবর্তন করে গীতা পাঠে অন্য কাউকে দিয়েছিল। আমি বক্তব্য দিব বলে আমার নাম লিখে নিয়ে সে নাম কেটে দিয়েছে। এ বিষয়গুলো তাদের মধ্য থেকে কেউ চক্রান্ত করে আমাকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি। এমন অনেক ক্ষেত্রে করেছে যা কল্পনার বাইরে। আমি ভীষণ লজ্জিত। বাংলাদেশ বেতার আমার প্রাণ, বাংলাদেশ বেতার আমার অনুপ্রেরণা। আমি বাংলাদেশ বেতারকে ভালোবাসি।
1: ভাই অসিত চক্রবর্তী অনেক, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আর যে বিষয়টি আপনি এখানে উল্লেখ করেছেন এটা আসলে আপনাদের শ্রোতাদের নিজেদের ম্যানেজমেন্টের বিষয়ে, আমাদের বেতারে কর্তৃপক্ষের এখানে কোনো সংশ্লেষ নেই। তবে ভবিষ্যতে এগুলো যাতে না ঘটে সেজন্য আপনি আয়োজনের সাথে সাথে বেতারের সাথে যারা জড়িত থাকে তাদেরকে জানিয়ে দেবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: জাকির হোসেন জীবন রাজগঞ্জ কলেজ পাড়া মনিরামপুর যশোর থেকে লিখেছেন, ঢাকা কেন্দ্র থেকে আগের মতো কুইজমূলক অনুষ্ঠান প্রচার হয় না কেন, ফিরে পেতে চাই সেই জানা অজানা বনহি শিখা আমি মিনা বলছি নামক অনুষ্ঠানগুলো। ঢাকা কেন্দ্র থেকে যদি এভাবে কুইজমূলক অনুষ্ঠান হারিয়ে যায় তাহলে এর শ্রোতা পরিবারও একসময় হারিয়ে যাবে। অনুরোধ করছি কুইজমূলক অনুষ্ঠান নিয়ে আসার জন্য। বর্তমানে ক্রীড়াঙ্গন কবে কখন প্রচার হয়, ক্রীড়াঙ্গনে প্রতি সপ্তাহে কুইজ রাখা হোক।
1: ভাই জাকির হোসেন জীবন, ক্রীড়াঙ্গনের বিষয়ে আমরা গত সপ্তাহের সমাবেশ অনুষ্ঠানে উত্তর দিয়েছি। ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত 10টায় প্রচারিত হয়। আর যে অনুষ্ঠানগুলো ফিরে পাওয়ার জন্য বলেছেন এগুলো আমাদের বিবেচনায় থাকলো, পরবর্তী ফিক্স পয়েন্টে এগুলো বিষয় নিয়ে আলোচনায় আসবে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: এম জামাল আহমেদ সুবর্ণ ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব খানকা বোয়ালমারি ফরিদপুর থেকে লিখেছেন, গত 29শে আগস্ট রাতে প্রচারিত শ্রোতাদের লেখা চিঠিপত্রের জবাবদানমূলক অনুষ্ঠান সমীপেশু বেশ কিছুদিন বিরতি দিয়ে শুনলাম। অনেকদিন পরে এই আয়োজনটি শুনতে পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে এবং একই দিনের সকালে প্রচারিত দর্পণ অনুষ্ঠানের এই দিনে পর্বটি শুনেছি। বিশেষ করে ইকবাল খুরশিদের উপস্থাপনায় আমার বাংলা ভাষা পর্বটি আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় ও শিক্ষণীয় মনে হয়েছে। এই পর্বের মাধ্যমে বাংলা ভাষার বিভিন্ন উচ্চারণ, শব্দের বৈচিত্র্য এবং একই শব্দের বিভিন্ন অর্থ সম্পর্কে জানার সুযোগ হয়েছে। আমার মনে হয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য এ ধরনের একটি পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী। এছাড়াও আপনি একই দিনের বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন পর্ব নিয়ে আপনার সুন্দর মতামত আমাদের কাছে উপস্থাপন করেছেন।
1: ধন্যবাদ এম জামাল আহমেদ সুবর্ণ আপনার মতামতের জন্য। আপনার অনুষ্ঠানগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ভবিষ্যতেও আপনার মতামত জানাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: আরিফ মাহমুদ পরশ দ্বীপ শিখা বেতার শ্রোতা ক্লাব ডুমুদিয়া কাপাসিয়া গাজীপুর থেকে লিখেছেন, গত 29শে আগস্ট ঢাকা কেন্দ্রে প্রচারিত হল আবহমান বাংলা অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে শাড়ি নিয়ে বিশদভাবে জানতে পারলাম। জানতে চাই অনুষ্ঠানটি কি প্রতি সপ্তাহের শনিবার রাত 10টায় প্রচার করা হয়। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সম্প্রতি কিছু অনুষ্ঠান আপলোড করা হচ্ছে, এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। আমার মতো যারা চাকুরিজীবী শ্রোতা তাদের জন্য এটা খুবই ভালো লাগার ব্যাপার, কারণ সময় সুযোগ মতো প্রচারিত অনুষ্ঠানটি আমি শুনতে পারছি। তবে ইদানিং লক্ষ্য করছি আপলোড করা অনুষ্ঠানগুলোর সঙ্গে প্রচারের তারিখ উল্লেখ করা হচ্ছে না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টি অনুগ্রহ করে বিবেচনা করবেন। একই অনুষ্ঠান যদি প্রতি সপ্তাহে প্রচারিত হয় সেক্ষেত্রে প্রচারের তারিখ উল্লেখ না থাকলে অনুষ্ঠানটি শুনে বোঝার কোনো উপায় থাকে না যে এটি কবে প্রচারিত বা কোন তারিখের আয়োজন। তাই শ্রোতাদের সুবিধার্থে প্রতিটি অনুষ্ঠান আপলোডের সময় প্রচারের তারিখ উল্লেখ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করছি বিষয়টি বিবেচনায় নেবেন।
1: আরিফ মাহমুদ পড়োশ, আপনার মেইলের জন্য ধন্যবাদ এবং আপনার বিষয়টি বিবেচনায় থাকবে। আর এখন যেটা ঘটছে সেটা হচ্ছে আমরা অনুষ্ঠান করে শেষ করে ওখানে আপলোডের জন্য পাঠিয়ে দিই, তারা আপলোড করে দেন, আর ওই তারিখ উল্লেখ করা এটা আলাদা একটি কাজ যেটা ওখান থেকে করা হয় না। আপনাদের দৃষ্টি আকর্ষিত হলো, ভবিষ্যতে এটা বিবেচনায় রাখা হবে। আর একই সাথে আপনাদের জন্য জানাই বাংলাদেশ বেতারে একটি ডিরেক্টরেট বা পরিচালক পদ আছে এবং বিভাগ আছে যেটার নাম ট্রান্সক্রিপশন সার্ভিস। এই সার্ভিসের কাজ হয়েছে বেতারের সমস্ত ঐতিহ্যকে ধরে রাখা এবং সে ঐতিহ্য থেকেই বেছে বেছে তারা আবার একটি অনুষ্ঠান করেন আবহমান বাংলা, যেটা প্রতি মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবারে প্রচারিত হয়। আপনার অনুষ্ঠানটি ভালো লেগেছে যেন আমাদেরও ভালো লাগলো, নিয়মিত মতামত জানাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: অর্জুন চন্দ্র শীল, গ্রাম বাংলা বেতার শ্রোতা সংঘ, 5 নম্বর পূর্ব গুপ্তি বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর থেকে লিখেছেন, গত 21 আগস্ট সমীপেশু অনুষ্ঠানে আমার ইমেলটি প্রাপ্তি স্বীকার করা হল, তাতে আমার কোনো কষ্ট নেই। জানতে চাই জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রচারিত অনুষ্ঠান ডাকবাক্স কবে প্রচার করা হয়। চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান বিহঙ্গ প্রচার করা হতো প্রতি বৃহস্পতিবার রাত 9টায়, এখন কি আগের সময় প্রচার করা হয় নাকি সময় চেঞ্জ করা হয়েছে, দয়া করে জানাবেন।
1: অর্জুন চন্দ্র শীল, আপনার দীর্ঘ মেইলের জন্য ধন্যবাদ। আমরা বাসায়কৃত অংশটুকু পড়েছি আর আপনার মেইলের জবাব জানাচ্ছি যে বিহঙ্গ অনুষ্ঠান প্রতি বুধবার উত্তরণ ম্যাগাজিনে প্রচারিত হয়, শুনে থাকবেন। আর ডাকবাক্স অনুষ্ঠানটি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রচারিত অনুষ্ঠান, প্রতি রবিবার রাত 8:10 প্রচারিত হয়। আশা করি শুনে থাকবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: সাইফুল ইসলাম সাকিব, অনির্বাণ বেতার শ্রোতা ক্লাব, উত্তর শরীফপুর, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে লিখেছেন, আমি বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা বাণিজ্যিক কার্যক্রম সহ বিভিন্ন বেতার কেন্দ্রের নিয়মিত শ্রোতা। বিভিন্ন টিভি চ্যানেল থেকে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানগুলোই আমার বেশি ভালো লাগে। খুলনা বেতারকে দ্রুত সময়ে পূর্বের ন্যায় ফিরিয়ে আনার অনুরোধ করছি। বর্তমান সময়ে ম্যাগাজিন অনুষ্ঠান, মহানগর, দর্পণ, উত্তরণ সহ বিভিন্ন জনসচেতনমূলক প্রতিটি অনুষ্ঠানে কুইজ পর্ব বন্ধ রয়েছে। অনুষ্ঠানগুলোতে অবিলম্বে পুনরায় কুইজ সংযোজনের অনুরোধ করছি, কেননা কুইজে অংশগ্রহণের মাধ্যমে বিনোদনের পাশাপাশি শ্রোতাদের জ্ঞানের পরিধিও বৃদ্ধি পায়।
1: ভাই সাইফুল ইসলাম সাকিব, আপনার মেইলের জন্য ধন্যবাদ এবং আপনি যে কুইজের বিষয়ে মতামত দিয়েছেন এটা আমরা সেকশন সমূহকে জানিয়ে দিলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, রেফ্লেশিয়া বেতার শ্রোতা ক্লাব, পূর্ব ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, আমার মনটা খুবই খারাপ হয়ে আছে, কারণ 2 সপ্তাহ ধরে সমীপেশু থেকে আমার প্রশ্নের উত্তর দেয়া হচ্ছে না এবং আমার রাখা মতামত পাঠ করা হচ্ছে না। আমি ইউফোনি অনুষ্ঠানের পুরস্কার বিজয়ী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে গত 8ই জুলাই 2026 তারিখে। আমি পুরস্কারটি পাইনি। আমার যাওয়ার কথা ছিল পুরস্কারটি আনতে গত 7ই আগস্ট বেতার ভবন থেকে। আমি অসুস্থ থাকায় ওই দিন যেতে পারিনি বেতার ভবনে। পুরস্কার হিসেবে একটি সোলার রেডিও পাঠাতে বলবেন আমার কাঙ্ক্ষিত কুরিয়ার সার্ভিসে। অন্য কুরিয়ার সার্ভিসে বা ডাক যোগে পুরস্কার পাঠাতে নিষেধ করবেন, কারণ ডাক যোগে পাঠালে পথে চোর রেখে দেবে বা ভেঙে আমার হাতে দেবে। এর আগে 2টি ডাক যোগে পাঠিয়েছেন, ভাঙা পেয়েছি, আর 3টি পাইনি। আর কে সুপার রেডিও দিতে নিষেধ করবেন, কারণ এই রেডিও আমার 7টি ব্যবহারের 6 দিন থেকে 3 মাসের মধ্যেই নষ্ট হয়ে গেছে। তাই আমাকে ও অন্য কোন শ্রোতাকেও আর কে সুপার রেডিও দিয়ে ঠকাবেন না। আমার মতামত বিবেচনা করে দেখবেন। আমি এর আগেও এই মতামত আরও কয়েকবার জানিয়েছি আপনাদের, তারপরও আপনারা আর কে সুপার রেডিও দিচ্ছেন, এটা ঠিক নয়। আর কোন শ্রোতাকে দয়া করে ঠকাবেন না।
1: ভাই নাসির উদ্দিন শরীফ, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আপনি এ বিষয়ে আরো একাধিকবার লিখেছেন। পুরস্কারের বিষয়টি হচ্ছে যে বাজেট না থাকার কারণে এতদিন পুরস্কার দেওয়া হয়নি, বাজেট এসেছে, এখন পুরস্কার খুব শীঘ্রই দেওয়া হবে এবং আপনাদের সাথে যোগাযোগ করে দেওয়া হবে, আপনার মতামত সেখানে প্রতিফলন করবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: আবুল কাশেম, বুলনপুর, রাজপাড়া, রাজশাহী থেকে লিখেছেন, গত 27 আগস্ট কয়েক ঘন্টা FM 92 এবং AM 693 কিলোহার্জে অ্যাপে সমস্যার জন্য রিপিট হয়, ফলে অনেক ভালো অনুষ্ঠান শুনতে পাইনি। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য ও পুষ্টি সেলের বাজেট যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে না আসে, তাহলে তথ্য মন্ত্রণালয় থেকে পাওয়া বাজেট থেকে স্বাস্থ্য ও পুষ্টি সেলকে বরাদ্দ দেওয়া উচিত।
1: ভাই আবুল কাশেম, অ্যাপসের বিষয়টি আসলে আমাদের বেতারের নিয়ন্ত্রণে না, তবুও আমরা সংশ্লিষ্ট আইসিটি বিভাগের সাথে যোগাযোগ করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। এটা বহু ক্ষেত্রেই দেখা যায় পুনঃপ্রচার হয়, যাতে শ্রোতারা তাদের অনুষ্ঠানে শুনতে বিঘ্ন হয়। আর স্বাস্থ্য পরিষেবার বিষয়টি আপনার মতামতটি আমাদের সঙ্গে থাকলো, তবে এটি সমাধান খুব শীঘ্রই হবে আশা করছি। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো কিছু চিঠি ও ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। মোহাম্মদ আজমাইন হোসেন, পলাশতলী, মঙ্গলবাড়ি, জয়পুরহাট সদর। ইসমাইল হোসেন, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, বাঘমারা, শিবগঞ্জ, বগুড়া। মোহাম্মদ মোফাজ্জল হোসেন, বৈশাখী বেতার শ্রোতা সংঘ, ঘিওর, মানিকগঞ্জ। হিরামন শেখ, রবীন দা ও রেহানা শেখ, গোংরা, রানাবন্ধ, চাপড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ। ফরহাদ হোসেন টুটুল, বন্ধু বেতার শ্রোতা সংঘ, দক্ষিণ গোবিন্দপুর, চাঁপাপুর, আদমদিঘি, বগুড়া। জাকির হোসাইন, ফাতেমানগর, ত্রিশাল, ময়মনসিংহ। আব্দুর রৌফ, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, রশিদপুর, বালুয়াহাট, সোনাতলা, বগুড়া। তসলিমা খানম সুমি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাইর, সুলতানশাহী, গোপালগঞ্জ। এটিএম আতাউর রহমান, রঞ্জু, আলোকিত মানুষ চাই, আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, পীরগাছা, রংপুর। মোহাম্মদ রাসেল শেখ, আমডালা শিবালয়, মানিকগঞ্জ। মিতু ফারিয়া, পূর্ব আহমদনগর, মিরপুর এক, ঢাকা। মোহাম্মদ তানভীর সাফি, মুজিবনগর, মেহেরপুর। ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাইর, সুলতানশাহী, গোপালগঞ্জ। আলী আহমেদ আরিফ, জননী বেতার শ্রোতা সংঘ, তিলনা, সাপাহার, নওগাঁ। মোহাম্মদ মোখলেচুর রহমান, কাছারিপাড়া, আলমনগর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সৈকত কুমার দাস, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিড়ির বন্দর, দিনাজপুর থেকে। এবারে জেনে নিন আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা। চিঠি লিখুন সমী পেশু, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শের বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করুন esomipeshu@gmail.com। এই ঠিকানায় esamipeshu@gmail.com। প্রিয় শ্রোতা, আপনারা লিখবার সময় অবশ্যই সুন্দর করে গুছিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে পাঠিয়ে দিন, এবং যে মতামতটি সবচেয়ে বেশি কার্যকর মনে হবে লিখবার সময় অবশ্যই সুন্দর করে গুছিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে পাঠিয়ে দিন এবং যে মতামতটি সবচেয়ে বেশি কার্যকর মনে হবে এবং সবচেয়ে বেশি অনুষ্ঠান তৈরিতে উপযোগী মনে হবে সেখান থেকেই আমরা আগামী দিনের সেরা লেখক নির্বাচন করব। আশা করছি আপনাদের অনেক অনেক লেখা আমাদের অনুষ্ঠানকে অনেক বেশি প্রাণবন্ত করে তুলবে। আজকের মতো শুভরাত্রি।
1: শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেলের উত্তর দানের অনুষ্ঠান সমীপেশু। চিঠিপত্র ও ইমেল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
1: সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা, জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধন, স্কুল লিডার্স কনফারেন্স 2026, ডেঙ্গু প্রতিরোধে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন এবং ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম নিয়ে বিশেষ প্রতিবেদন, ডেঙ্গু ঠেকায় একসাথে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নারীদের অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে। নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধনের পূর্বে একথা উল্লেখ করে তিনি আরো বলেন,
2: শুধু পথ পেতে হবে তা তো নয়, আমার দল ক্ষমতায়, আপনার দল ক্ষমতায়, আজকে নির্বিঘ্নে কথা বলতে পারি, আজকে নির্বিঘ্নে চলাচল করতে পারি, ভোটেরা নির্বিঘ্নে যেতে পারে। সুতরাং আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এই সরকারে আপনাদের রক্ত ধাম আছে, অতএব এই সরকারের অংশ আপনারাও। এই যে ফ্যামিলি কার্ড মহিলারা পাবে, এই যে পরিবার, দুস্থ পরিবার, অসহায় পরিবার, বিশ্ব পরিবার, তাদেরকে যে আমাদের প্রধানমন্ত্রী যে কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড, এই কার্ড পাবে পরিবারের মহিলা। মেয়েদের যে ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, এখানে কি একটা যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে না? এটা এটা নিঃসন্দেহ তাই হচ্ছে। সুতরাং তিনি যে পদক্ষেপ গুলো নিচ্ছে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, এইটা তো একটা ডেভেলপমেন্ট, এইটা তো একটা উন্নয়ন, এইটা হচ্ছে সামাজিক উন্নয়ন, নারীদের বেঁচে থাকা, নারীদের আইনি অধিকার প্রত্যেকটি নিশ্চিত করবে। আর নারীদেরকে আর্থিক ভাবে স্বাবলম্বী হতে হবে। আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার অনেক প্রচেষ্টা, অনেক উদ্যোগ সরকার নিয়েছে। আর নারীদেরকে শিক্ষায় আলোকিত হওয়া, নারী আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার এই পদক্ষেপ, এই কর্মসূচি তারেক রহমানের সকল জনবন্ধন এবং নারীদের ক্ষমতায়নের জন্য যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন আপনারা, এইটাই আপনাদের প্রধান দায়িত্ব।
1: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। আজ রাজধানীর একটি হোটেলে অক্সফোর্ড AQA ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশনস আয়োজিত স্কুল লিডার্স কনফারেন্স 2026 প্রধান অতিথির বক্তব্যে একথা উল্লেখ করে তিনি আরো বলেন,
3: আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে চাই, মানে বিশ্ব মানের করতে চাই। এবং আমরা স্বপ্ন দেখি যে এক সময় আমাদেরকে বিশ্বের অন্য সব জায়গায় অনুকরণ করবে, এস অপোজড টু আমরা অন্য সকলকে অনুকরণ করবো। সো বেস্ট প্র্যাকটিসেস এর চালু হয়তো আমাদের এখান থেকে হবে, এই ধরনের স্বপ্ন আমরা দেখি। স্বপ্ন বললাম, কারণ এখান থেকে আমরা অনেক দূরে এই মুহূর্তে আছি। আমাদের এখানে ইংরেজি মাধ্যমের যে স্কুলগুলো আছে, ইংলিশ মিডিয়ামের স্কুলগুলো, আপনারা একটা গ্লোবাল কারিকুলাম ফলো করেন, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকই আপনারা গ্লোবাল কারিকুলামটা ফলো করেন। প্রাথমিকে বা যেই জায়গাটা রিলেটেড পরীক্ষার সাথে সম্পৃক্ত না, আপনারা যে বোর্ডের সাথে কাজ করেন, সেই জায়গাগুলোতে আপনারা সর্বাধিক ইন্ডিপেন্ডেন্ট কারিকুলাম ফলো করেন। এই জিনিসগুলো তাহলে ওই মানটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামঞ্জস্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একই সরকার ব্যবস্থায় একটা গণতান্ত্রিক দেশে দেখতে চাই না বিশাল ফারাক চলে আসুক আমার কোন শিশু কোথায় পড়ছে তার ভিত্তিতে। কিছু ফারাক থাকবে, বিশ্বের যে কোনো জায়গায় যান, সবচেয়ে ভালো স্কুল আর যে স্কুলগুলো অত ভালো না সেগুলোর ভিতরে একটা ফারাক থাকবে, এটা এটা রিয়ালিটি, এটা বাস্তবতা। কিন্তু একই সাথে এই ফারাকটা কারিকুলামের হবে না, এই ফারাকটা কনটেন্টাল হবে না, কিছু রিয়েলিস্টিক ফারাক হবে। তো সেই জায়গা থেকে আমাদের একটা চেষ্টা আছে, আমরা বৃহত্তর ভাবে স্কুলিং সিস্টেমে বদল আনব। আমরা আসলে ভালো ভালো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে তৈরি করতে চাই, আমরা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বেস্ট বিশ্ববিদ্যালয় বানাতে চাই। যতক্ষণ পর্যন্ত আমরা গর্বের মুখ ফুলিয়ে থাকবো এবং আমাদের ভুল ত্রুটিগুলো আমরা আখ্যায়িত করবো না, ততক্ষণ পর্যন্ত আসলে ইম্প্রুভমেন্ট সম্ভব না। তো সেই জায়গাটা থেকে আমাদের বিশ্ববিদ্যালয় বা অন্য যত ইনস্টিটিউশন আছে সেই জায়গাগুলোতে ইম্প্রুভমেন্ট অত্যন্ত প্রয়োজন। কিন্তু প্রাথমিকে ফিরে আসে, আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করছি খুব বেসিক গুলো ঠিক করার সময় আমাদের মনে হয় চলে এসেছে। খুব বেসিক গুলো কি, আমরা প্রাথমিক এডুকেশনে এখনো সন্ধিহান। আমার একজন শিশু শিক্ষার্থী যখন স্কুলে যাবে সে কয় ঘন্টা স্কুলে থাকবে? সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত থাকবে নাকি সকাল 9টা থেকে বিকাল 4টা 4:30 পর্যন্ত থাকবে? এটা নিয়ে আমরা এখন ক্লিয়ার না। আমার ইংলিশ মাধ্যমের স্কুলগুলো যেগুলো তারা আবার বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরিজ ফলো করে, অনেক ক্ষেত্রে 8:30 বা 9টা থেকে 11টা বা 9টা থেকে 12টা 9টা থেকে 1টা। সো এই যে এই জিনিসগুলো বেসিক, স্কুলের টাইম কতখানি হবে, লার্নিং আওয়ার্স কতখানি হওয়া গুরুত্বপূর্ণ, জাতিগত ভাবে আমরা এখনো ডিসিশন নিতে পারি নাই আমার মনে হয়। আপনি ইংলিশ মিডিয়ামে কি পড়াবেন? আমি জানি আপনি ইংলিশ মিডিয়ামে যখন পড়াচ্ছেন আপনি 12 বছর পর অনুকূল পরীক্ষা দেবার জন্য, এই রকম পরীক্ষা দেবার জন্য তৈরি করছেন আপনার শিক্ষার্থীদের। বাংলা মিডিয়াম সিস্টেমের কথা বলছি, তখন বোর্ড এক্সামের কথা বলছি, সেটা পরীক্ষা দেবার জন্য। কিন্তু এই পরীক্ষার মানত কিছু গ্লোবাল স্ট্যান্ডার্ড আছে।
1: দেশে আজ থেকে শুরু হয়েছে 3 মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ কার্যক্রমের উদ্বোধন করেন। এরই ধারায় আজ রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন স্থাপনা, যাত্রীবাহী কোচ, প্ল্যাটফর্ম ও স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ রাজধানীর রেলভবন প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন,
4: আমরা আগে জেনেছি যে 30 মাসের সকালের দিকে কামড়ায়, এখন সারা দিনই কামড়াচ্ছে তারা। 2000 সালে যদিও আমাদের বাংলাদেশে ডেঙ্গুটা এসেছে, 2019 থেকে এটা একটা প্যানিক সৃষ্টি করেছে এবং ভয়াবহ রূপ ধারণ করেছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে মাননীয় প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির জন্য সরকারি কার্যক্রম সারা দেশব্যাপী উদ্বোধন করেছেন। ঠিক এই মুহূর্তে যদি বলি, আজকে পর্যন্ত 49,200 জন হসপিটালে ভর্তি আছে সারা দেশে, এবং এটি সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এটা খুব ক্রুশিয়াল সময়। এই সময়টার জন্যই আসলে মূলত সরকার এই উদ্যোগটা নিয়েছে যে সারা দেশব্যাপী জনসম্পৃক্ততা ছাড়া এরকম একটা ভয়াবহ অসুখকে প্রতিরোধ করা সম্ভব নয়। কিন্তু ঘরের মধ্যে যে জিনিসগুলো সেগুলো ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং মাইক্রো লেভেলে যদি আমাদের সচেতনতা বৃদ্ধি না করতে পারি আমরা, সেটা আসলে এই আমাদের কর্মসূচি কিন্তু আসলে ফলপ্রসূ হবে না। এডিস মশা হাইড্রোফিলিক, অর্থাৎ আর্দ্রতা পছন্দ করে, কাজে এই আর্দ্র কোথায় কোথায় আছে, কোথায় তাদের বংশবিস্তার এবং কোথায় তাদের বসবাসযোগ্য জায়গা রয়েছে, এটি সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব না, আর এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার কোনো বিষয় না। সমন্বিত একটি প্রচেষ্টা সারা দেশের মানুষকে নিয়ে যদি না করা যায় তাহলে এটা সম্ভব নয়। আমরা এখন থেকে প্রত্যেক শনিবার আগামী 3 মাস সরকারের এই কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে আমাদের যত স্থাপনা আছে রেলে সারা দেশে সবখানে আমরা এই কার্যক্রমটা কিন্তু এর মধ্যে এগিয়ে নিয়ে যাব। 2019 সালের WHO-র একজন কীটতত্ত্ববিদ এসে বলেছিলেন যে আসলে মশা নেচার কিন্তু পাল্টায়। আসলে আমরা আগে জেনেছি যে এডিস মশা সকালের দিকে কামড়ায়, এখন সারা দিনই কামড়াচ্ছে তারা, এবং এটা হচ্ছে যে তারা ঘরের মধ্যে আলমিরার আড়ালে, আপনার টেবিলের নিচে, সোফার নিচে, এসব জায়গায় তারা রেস্টিং প্লেস তাদের। কাজে এই জিনিসগুলো আমাদেরকে সচেতন করতে হবে, অর্থাৎ আমাদের যেটা ওয়েটিং রুম আছে আমাদের স্টেশনগুলোর, সেখানে যেটা পর্দা আছে পর্দার পিছনে থাকতে পারে, এই যে এরকম নিটি গ্রিটিস গুলো, সেগুলো এই সচেতনতার মাধ্যমে আমরা সবাইকে জানাতে সক্ষম হব।
1: আমাদের অসচেতনতা ও দায়িত্ববোধের অভাবেই দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। বর্তমান গণতান্ত্রিক সরকার দেশে ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গু চিকিৎসায় ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রগুলোকে এই কার্যক্রমে সম্পৃক্ত করেছে সরকার। ডেঙ্গু প্রতিরোধে চাই সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই প্রত্যাশায় নিবেদন করছি আমাদের বিশেষ প্রতিবেদন ডেঙ্গু ঠেকাই একসাথে। আজ আমাদের বেতার প্রতিনিধি গিয়েছিলেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই সময় বেতার মাইক্রোফোনের দায়িত্বে নিয়োজিত চিকিৎসক সহযোগী অধ্যাপক ডাক্তার HM নাজমুল হাসান বলেন,
5: আমাদের প্রতিদিনে আমাদের প্রায় 40-50 জনের বেশি করে রোগী আমাদের এখানে ভর্তি হচ্ছে। তো আমরা এখানে আমাদের ডেঙ্গু ওয়ার্ডের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের 2টা ডেঙ্গু ওয়ার্ড আছে অলরেডি, মেল ফিমেল। এছাড়া প্রতিটা ওয়ার্ডে আমাদের ডেঙ্গু কর্নার আছে, যেগুলো আমরা এখানে ওয়ার্ডে জায়গা দিতে পারছি না, ডেঙ্গু কর্নারে আমরা ম্যানেজমেন্ট দিচ্ছি। তো আমরা আমাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে বলবো যে আমরা ডেঙ্গু মানে খুব সাকসেসফুলি করছি, কারণ আমাদের এখানে মৃত্যুর হার খুব কম। আমাদের ডক্টরদের জন্য যেটা বলি, আমাদের ন্যাশনাল গাইডলাইন আছে, আমরা ন্যাশনাল গাইডলাইনকে আমরা ট্রেনিং দিয়েছি ডাক্তারদেরকে যারা এখানে কাজ করে এবং অ্যাকর্ডিং ওরা কাজ করে, এবং যেটা মনে করি যে ন্যাশনাল গাইডলাইন যদি ফলো করতে পারে ডাক্তাররা যারা বিশেষ করে হাসপাতালে সার্ভিস দিচ্ছে ডেঙ্গু পেশেন্টকে, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক ভালোভাবে ডেঙ্গু পেশেন্ট ম্যানেজ করতে পারবো এবং মর্টালিটি কমাতে পারবো। সাধারণ মানুষের জন্য কি পরামর্শ? সাধারণ মানুষ হচ্ছে যখন আমাদের এখন যে কোনো জ্বর আসুক আমাদের কিন্তু প্রথমে কিন্তু লেট করা যাবে না যে আমি বলি তিন দিন পরে যে পরীক্ষা করবো, এটা না, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে আপনি যেদিন জ্বর আসবে প্রথমে এক দুই দিনের মধ্যে আপনি টেস্ট করে ফেলবেন। কারণ এটা অনেক কারণে ইম্পর্টেন্ট যে আমরা খুব প্রাথমিকভাবে ডেঙ্গু রোগটা আমরা শনাক্ত করতে পারি, পাশাপাশি এখানকার যে ব্লাড কাউন্টটা থাকবে এটাকে আমরা বেসলাইন ধরে আমরা কিন্তু পরবর্তীতে চিকিৎসা আমরা ম্যানেজমেন্ট করে দেই। তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য যেটা হচ্ছে যে আমরা যখন একটা জ্বরের রোগী আসবে আমরা অতি সত্বর হাসপাতালে অথবা ডক্টরের প্রাইভেট চেম্বারে অথবা যেখানে যাই ডেঙ্গু আমরা টেস্টটা করে নেব, সিম্পল দুইটা টেস্ট, একটা সিবিসি আর NS1। ডেঙ্গু রোগীর জন্য আমাদের সাধারণ কিছু নির্দেশনা আছে, এই নির্দেশনা অনুযায়ী আমরা পেশেন্টকে বলি যে আপনি প্রতিদিন 2-3 লিটার তরল খাবেন, বিশেষ করে ওর স্যালাইন গ্লুকোজ স্যালাইন এগুলো খাবেন, এবং পাশাপাশি আমরা বলি ভাতের মার, তারপরে পাকা পেঁপের জুস, এই ধরনের প্লেন্টি অফ লিকুইডটা আমরা এনকারেজ করি ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আর কি বাসায়। আর পাশাপাশি বলি যে কয়দিন তার জ্বর থাকবে ওই কয়দিন সে মশারির ভিতরে থাকবে, যখন তার জ্বর চলে যাবে তখন তার কিন্তু মশারি দরকার নাই। ডেঙ্গু রোগীর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বাড়িতে একজনের ডেঙ্গু হবে পাশাপাশি সবারই হতে পারে, কারণ মশা যখন তার একবার খাবার যে অভ্যাসটা হচ্ছে এরকম এডিস মশার, সে একজনকে কামড়ায় কিন্তু তার ফিডিং কমপ্লিট করে না, সে যখন খাবার খায় সে একজনের কাছ থেকে একটু রক্ত আশেপাশে যে কজন আছে সবার কাছ থেকে সবাইকে কামড়িয়ে একটু একটু করে রক্ত নিয়ে তার একটা খাবার কমপ্লিট করে, যে কারণে দেখা যায় একটা বাড়িতে একজন যদি আক্রান্ত হয় পাশাপাশি অন্যান্য মেম্বার আক্রান্ত হয়। এই জন্য যখনই আমরা একটা বাড়িতে একজন আক্রান্ত হয় সাথে সাথে অন্যান্য মেম্বারদের আমরা ডেঙ্গু টেস্ট করে নিই। তাহলে আমাদের ডেঙ্গু রোগীগুলিকে আমরা ফলো আপ কিভাবে করি? প্রথমত 1-2 দিনের মধ্যে যে জ্বর ডেঙ্গু শনাক্ত হবে এরপরে বলি আমরা 3-4 দিনের মাথায় আবার আসবেন, কারণ যেসব রোগীগুলো জটিলতা দেখা দেয় তারা কিন্তু 4 দিন এবং তারপরে থেকে জটিলতা শুরু হয়। 4 দিন পরে সাধারণত যেটা হয় কিছু রোগী ভালোর দিকে চলে জ্বর কমে যায়, আর কিছু রোগী কিন্তু জটিল পর্যায়ে আছে। জটিল মানে কি? বুকে পানি, পেটে পানি চলে আসে, প্রেশার কমে যাওয়া, এগুলো কিন্তু হয়। এই কারণে আমরা সবগুলো ডেঙ্গু রোগীকে Day 3 or Day 4 একটা ফলো আপ আসতে বলি, এবং ফলো আপ আসার পরে দেখি তার কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা, তার কোনো ওয়ার্নিং সাইন আছে কিনা, যদি এগুলো না থাকে তাকে আমরা বাসায় পাঠাই দিই। আমরা যেভাবে বলছি যে তাকে পর্যাপ্ত ফ্লুইড খাবেন, বিশ্রাম নেবেন, এবং জ্বরের জন্য আপনি প্যারাসিটামল খাবেন, আর হচ্ছে প্যারাসিটামল আমরা বলি 2টা করে আমরা 6 ঘন্টা পর বড় হলে খেতে পারবে, আর বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা আরো কম, 10 মিলিগ্রাম পার কেজি বাড়ে, ওইটা আমরা 6 ঘন্টা পর দিই আর কি। আর যেটা বললাম যে বাড়িতে যেসব সোর্স আছে ডেঙ্গু সোর্স, যে ছোট ছোট পরিষ্কার পানি জমা থেকে যেসব জায়গা ওগুলোকে আমাকে সব রিমুভ করে ফেলতে হবে, এইগুলো আমাদের। আর একটা জিনিস হলো যখন একটা পেশেন্টের ডেঙ্গু জ্বর হবে তখন সে কিছু ব্যথার ওষুধ খাবে না, অ্যাসপিরিন খাবে না, এবং সে যদি আগে থেকে যেগুলো পায় সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো টেম্পোরারি ডেঙ্গু চলাকালীন অবস্থায় এই ওষুধগুলো বন্ধ রাখতে, এইগুলো মোটামুটি বাড়িতে নির্দেশনা। অথবা যদি একটা ডেঙ্গু রোগী যদি আগে থেকে ডায়াবেটিস থাকে, ডান কন্ট্রোল, তার যদি হার্টের রোগী হয়, কিডনি রোগী হয়, তারপরে যদি আপনার লিভারের রোগী হয়, শ্বাসরোগী রোগী হয়, এই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ওয়েট করতে মানা করি, যে ডেঙ্গু শনাক্ত হওয়ার সাথে সাথে তাকে আমরা হসপিটাল সুপারভাইজ ম্যানেজমেন্টের জন্য বলি। এই হলো মোটামুটি হসপিটালে রোগী কখন যাবে এবং কখন বাড়িতে থাকবে, এই হলো আমাদের উপদেশ। প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন আমাদের ডেঙ্গুর এটা অবশ্যই প্রশংসার দাবিদার, আমি মনে করি এখানে আমাদের জনগণ এবং ডক্টর সবার মধ্যে এই সচেতনতা বাড়বে।
1: হাসপাতালের চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করে ভর্তিকৃত একজন রোগী বললেন,
6: আমার নাম সুলতান আহমেদ, সেবা খুব ভালো পাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বদী হাসপাতালে যারা কর্মকর্তা আছেন, তারপরে ডাক্তার, সিস্টার, তারপরে আমাদের যে খালারা যে কাজটাজ করে তাদের ব্যবহারে আমি প্রচুর সন্তুষ্ট। ওনাদের সেবায় ডাকতে হয় না, ওনারা নিজে থেকে এসে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, আর ওনাদের সেবা পেয়ে আমি খুবই ভালো।
1: আসুন ডেঙ্গু প্রতিরোধে আমরা সবাই কাজ করি একসাথে, নিশ্চিত করি ডেঙ্গু মুক্ত বাংলাদেশ। সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলা গানের গবেষণামূলক তথ্য ও প্রাসঙ্গিক গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান।

0: শ্রোতা মণ্ডলী, ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার নিবেদিত বৈচিত্র্যময় বাংলা গান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি আবু বকর সিদ্দিক। আজ হাজির হয়েছি বাংলাদেশের লোকসঙ্গীত ও মরমী সাধক নেত্রকোনার হাওর অঞ্চলের মাটি মানুষের জীবন বোধকে ধারণ করে দেশের নিজস্ব সংস্কৃতি সমৃদ্ধ করেছেন এমন একজন সাধক বাউল কবি উকিল মুন্সী ও তার গান নিয়ে। নেত্রকোনা জেলার খালিয়াজুড়ির নূরপুর বোয়ালি গ্রামে 1885 সালের 11 জুন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন উকিল মুন্সী নামের সুর সাধক। আজ এই অনুষ্ঠানের মাধ্যমে উকিল মুন্সীর জীবন ও গান নিয়ে কিছু অবতারণা করবার চেষ্টা করব। সাথে আছেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উকিল মুন্সীর গান ছাড়াও দীর্ঘদিন বিভিন্ন প্রচার মাধ্যমে লোকগান পরিবেশন করে খ্যাতি লাভ করেছেন শিল্পী এনামুল হক সাদী। জনাব সাদী, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আপনার উপস্থিতির জন্য। আপনি তো উকিল মুন্সীর অসংখ্য গান গেয়ে থাকেন, তিনি সাধারণত কি ধরনের গান রচনা করেছেন বা আপনি তার কি ধরনের গান গেয়ে থাকেন?
1: ধন্যবাদ। উনি বাউল তত্ত্ব, প্রেম তত্ত্ব, জারি সারি সব ধরনের গানই রচনা করেছেন। আমি ওনার একটি আধ্যাত্মিক গান গাওয়ার চেষ্টা করব।
0: জি, তাহলে আপনার কণ্ঠে গানটি শুনি।

আমরা এনামূলক সাদির কণ্ঠে একটি চমৎকার বিচ্ছেদ অঙ্গের গান শুনছিলাম। উকিল মুশির পারিবারিক নাম সৈয়দ আব্দুল হক আকন্দ, পিতা সৈয়দ গোলাম রসুল আকন্দ ও মাতা সৈয়দা উকিলিন্নেসা। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বহুল প্রচলিত ও জনপ্রিয় সঙ্গীত ঘাটু বা ঘেটু গান। শৈশবে তিনি সেই ঘেটু গানের দলে যোগ দেন। পরবর্তীতে তিনি ইসলামিক গজল এবং পরিণত বয়সে বাউল গান সাধনায় মগ্ন হন। নেত্রকোনার হাওর অঞ্চলে বছরের অধিকাংশ সময়ই পানিতে নিমজ্জিত থাকে, সে কারণে উকিল মুশির বেশিরভাগ রচনায় ভাটিয়ালি বা বিচ্ছেদ গানের প্রভাব রয়েছে। দূর গ্রামে বিবাহিত কোন বধূকে নায়র আনা হতো অনেক দিন পরপর। বাপের বাড়ির জন্য কষ্ট বা বিরহ নিয়ে তিনি লিখলেন এমন একটি গান, যে গানটি আমি আপনাদের গেয়ে শোনাবার চেষ্টা করছি।

জামালপুরের মোহনগঞ্জ থানায় চাচা আমিরুদ্দিনের বাড়ি বেড়াতে গেলে ধনু নদীর পাড়ে মোহাম্মদ লোবো হোসেনের মেয়ে মোসাম্মদ হামিদা খাতুনের প্রেমে পড়েন তিনি। এই প্রেম নিয়ে উকিলের মনচোর নামে একটি গানও রচনা করেন। প্রেমের কথা জানার পর হামিদার বাবার পরিবার থেকে বাধা আসে। মনকষ্টে বাড়ি ছেড়ে তিনি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়ান এবং মানুষকে গান শোনান। তো তিনি তখন প্রেম, বিরহ, বিচ্ছেদ এই ধরনের বিভিন্ন রকমের গান তিনি গেয়েছেন। বিশেষ করে প্রেমের যে শোক ছিল সেই শোক নিয়ে তিনি যে সমস্ত গান রচনা করেছেন সেরকম একটি গান আমি এনামুল হক সাদী আপনার কাছ থেকে শুনতে চাই।

আহা, কি অসাধারণ এই যে সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করবার অথবা প্রিয়জনদের কাছে নিজেকে সমর্পণ করবার যে ভাষা, সৃষ্টিকর্তাই যেন তাকে শিল্পী করেই জন্ম দিয়েছিলেন। উকিল মুন্সির অসংখ্য জনপ্রিয় গানের মধ্য থেকে কিছু গান বিশিষ্ট কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের রচনা ও পরিচালনায় শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। এই গানটি আমরা আজকে শুনব এনামুল হক সাদির কণ্ঠে।

হামিদা খাতুনের সাথে প্রেমের কারণেই উকিল মুন্সী অনুপ্রাণিত হয়ে অসংখ্য প্রেম ও বিচ্ছেদ গান রচনা করেন। পরবর্তীতে হামিদা খাতুন ও পরিবারের সিদ্ধান্তে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৭৮ সালের মাঝামাঝি স্ত্রী হামিদা খাতুন মৃত্যুবরণ করেন। শোকে কাতর হয়ে তিনি রচনা করেন এই বিখ্যাত গানটি। এই গানটিও আমরা এনামুল হক সাদির কণ্ঠে শুনতে চাই।

কয়েক মাস পর ছেলে ছাত্তার মুন্সির মৃত্যুতে তিনি ভেঙে পড়েন। এরপর যতদিন বেঁচেছিলেন আধ্যাত্মবাদী এবং মরমে গান রচনা করে গ্রামে গ্রামে গেয়ে বেড়াতেন। 12 ডিসেম্বর 1978 সনে তিনি মৃত্যুবরণ করেন। উকিল মুন্সি কেবল মরমী কবি ছিলেন না, তিনি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিস্মরণীয় সাধক। যুগ যুগ ধরে তার গান মানুষের মনোজগতে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে বেঁচে থাকবে, এটাই আমাদের কামনা। এই অল্প পরিসরে আমরা উকিল মুন্সিকে কতটুকু তুলে ধরতে পেরেছি জানি না। অসংখ্য রচনা তার, সেই রচনা যদি দিনের পর দিন আমরা গান গাইতে থাকি তাহলেও শেষ হবে না। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আমরা তার রচিত আরও একটি গান গাইতে গাইতে অনুষ্ঠান শেষ।

ট্রান্সমিশন সার্ভিস নিবেদিত বাংলা গানের গবেষণামূলক তথ্য ও প্রাসঙ্গিক গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান এখানেই শেষ হল। সঞ্চালনায় আবু বকর সিদ্দিক, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সরোয়ার মোর্শেদ। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধের পল্লিকীতির অনুষ্ঠান পরাণের গান।

ভাদ্রের মিষ্টি একটা রাত, কর্মব্যস্ত একটা দিন পার করে এখন অনেকেই হয়তো অপেক্ষা করছেন প্রিয় অনুষ্ঠান শুনবার জন্য। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন সবাইকে পরাণের গান অনুষ্ঠান থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আর সাথে আছি আমি আহসান হাবিব বাপ্পী।

প্রিয় বন্ধুরা, বাঁশি সাধারণত আনন্দের বা মিলনের বার্তা দেয়, কিন্তু যখন তা অসময়ে বাজে তখন তা মনে শান্তি আনার বদলে হাহাকার বাড়িয়ে দেয়। এটি জীবনে হঠাৎ করে আসা কোনো তীব্র আঘাত, বিরহ বা অপ্রাপ্তির প্রতীক। আর এরকম একটি বিরহের গান শোনার জন্য আমাদেরকে লিখেছেন যারা, তারা হচ্ছেন শীতল, শিখা, স্বপন, শহীদুল, মানিক, মুক্তা, মণি, বর্ষা ও বাদল। আপনারা লিখেছেন হরিদেবপুর তালন্ত তানুর রাজশাহী থেকে। অসময় বাঁশি বাজায় কেড়ে, পরানামার বাইরাম বাইরাম করে। এই গানটির গীতিকার এবং সুরকার কানাইলাল শীল, আর গানটির শিল্পী আব্দুল আলীম। তো বন্ধুরা, চলুন আজকের আসরের প্রথম গানটি আমরা শুনে আসি।

সত্যি এমন নির্জন একটা রাতে যখন এই গানগুলো চুপচাপ বসে শোনা হয়, তখন মনটা আসলেই হারিয়ে যায় দূর কোনো অতীতে, ফেলে আসা দিনে। মানুষের 9.5 দরজার ঘরে স্রষ্টা বা মনে মানুষ কিভাবে আসেন আর কোন দরজা দিয়ে বিদায় নেন, সেই রহস্য সাধারণ মানুষ জানে না। লালন নিজেকে এক অবুঝ বা অন্ধ মনের মানুষ হিসেবে উপস্থাপন করে আফসোস করেছেন যে এতকাল এই দেহে বাস করেও তিনি সেই পরমাত্মার গমনাগমনের পথটি চিনতে পারলেন না। এবারে এমন একটি গান শুনব লালন গীতি, শিল্পী ফরিদা পারভিন, ধন্য ধন্য বলি তারে। এই গানটি শুনতে চেয়েছেন যারা, তাদের নামগুলো বলছি, হিরামন শেখ ও রিহানা শেখ, নদিয়া পশ্চিমবঙ্গ ভারত থেকে, আবুল কালাম মীর, মনোয়ারা বেগম, ধীতপুর ভালুকা ময়মনসিংহ থেকে। তো চলুন বন্ধুরা শুনে আসি গানটি।

শ্যামকালিয়া শোনা বন্ধুরে, বন্ধু নিরলে তোমারে পাইলাম না। গানটি রাধারমণ দত্তের এক কালজয়ী আধ্যাত্মিক সৃষ্টি। মানুষ তার জীবনে কত মানুষের সংস্পর্শে না আসে, কিন্তু তার ভেতরের অতৃপ্ত আত্মা খোঁজে এক চিরন্তন পরম বন্ধুকে। ভক্ত তার শোনা বন্ধু বা সৃষ্টিকর্তাকে একান্ত নিভৃতে নিজের করে পেতে চায়, কিন্তু পৃথিবীর মোহ মায়া এবং জীবনের অন্তহীন কোলাহলের কারণে সেই নির্জন মুহূর্তটি আর আসে না। ফলে অধরাই থেকে যায় পরম সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়া। আর এই কালজয়ী গানটি শোনার জন্য আমাদের যারা লিখেছেন তারা হচ্ছেন পারভিন আক্তার, পারভেজ পাভেল ও মেহেদী হাসান মামুন, মায়ালাগি মধ্যপাড়া ঘিওর মানিকগঞ্জ থেকে, মোহাম্মদ আব্দুল কাদের ফকির, ফকির মুস্তাফা কামাল পাশা ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে, আনারুল ইসলাম উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে।

আহা, এরকম গান শুনলে আসলেই ঘরে থাকা যায় না, মন ছুটে যায় দূরে কোথাও, প্রিয় মানুষের কাছে, মনের মানুষের কাছে। গান শুনছিলেন পণ্ডিত রামকান্ত দাসের কণ্ঠে। প্রিয় বন্ধুরা, পরাণের গান অনুষ্ঠানটি মূলত আপনাদের ভালোবাসার এক মিলন মেলা, তাই আপনাদের পছন্দের শিল্পী, প্রিয় গানের কথা জানাতে আমাদের একদম ভুলবেন না। পছন্দের গানটি শোনার জন্য আজই আপনারা লিখতে পারেন এই ঠিকানায়: প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করতে পারেন, ইমেল করার ঠিকানা হচ্ছে paranergan.bb@gmail.com। এই ঠিকানাতে আপনাদের প্রতিটি অনুরোধ আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করার এক একটি অনুপ্রেরণা। আমি কি হেরিলাম কদমতলায় গো, এই জনপ্রিয় ধামাল গানটি শুনলে বুঝতে পারা যায় যমুনার ঘাটে জল আনতে গিয়ে কদমতলায় রাধা প্রথমবার শ্যাম সুন্দরের মায়াবী রূপ দর্শন করেন, কৃষ্ণের সেই ত্রিভঙ্গ ঠাম, মেঘবরণ রূপ আর চাতুর্য ভরা হাসি রাধার চোখ ও মনকে সম্পূর্ণ স্তব্ধ করে দেয়। কৃষ্ণের রূপ দেখার পর রাধার জাগতিক সব চেতনা হারিয়ে যায়, তার হাতের কাঁখে থাকা জলের কলসি যমুনার জলে ভেসে যায়। আর এই কালজয়ী জনপ্রিয় ধামাইল গানটি শোনার জন্য আমাদের ইমেল করেছেন বাবলু, লাভলু, লাভলি ও বাবলা, তিন্নুর উলিপুর থেকে, ফারুক আহমেদ, লাকি, লাবিব ও দিশা উলিপুর কুড়িগ্রাম থেকে, সেই সাথে আলো আহমেদ, এম জামাল আহমেদ, সুবর্ণ বাড্ডা ঢাকা থেকে, মুবারক হোসেন ফোনি, সাগর দীঘি, ঘাটাইল টাঙ্গাইল থেকে। তো চলুন বন্ধুরা, আমরা গানটি শুনে আসি দিলরুবা খানের কণ্ঠে।

বলব না গো, আর কোনোদিন ভালোবাসো তুমি মরি, যাকে জীবনের একমাত্র আশ্রয় ভেবে নিজের সমস্ত আবেগ উজাড় করে দেওয়া হয়, ভালোবাসা হয় সেই মানুষটি, সেই প্রিয় মানুষটি যখন বুক চিরে ক্ষতবিক্ষত করে চলে যায়, তখন চারপাশের পৃথিবীটা এক মহাসমুদ্রের মতো আর নিষ্পৃহ মনে হয়। আর এরকম একটি গান বলব না গো, আর কোনোদিন ভালোবাসো তুমি মরে। গানটির গীতিকার, সুরকার এবং শিল্পী বাউল সুকুমার। গানটি শুনতে চেয়েছেন যারা, তারা হচ্ছেন কাউসার, সিরাজ, রুমেল ও শিহাব নকলা শেরপুর থেকে। তো চলুন বন্ধুরা, আমরা শুনে আসি বলব না গো, আর কোনোদিন ভালোবাসো তুমি মরে।

প্রিয় বন্ধুরা, শুনছেন আপনাদের প্রিয় আসর পরাণের গান, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আপনাদের প্রতিটি চিঠি আমাদের কাছে অনেক অনেক মূল্যবান। আপনাদের উপস্থিতি আমাদেরকে প্রেরণা দেয়, আনন্দ যোগায়। এই অনুষ্ঠানে যদি আপনার পছন্দের গান শুনতে চান এবং মনের কথাগুলো জানাতে চান, তবে আমাদেরকে লিখতে পারেন। লেখার ঠিকানা হচ্ছে প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করতে পারবেন। ইমেল করার ঠিকানা হচ্ছে poranergan.bb@gmail.com। এই ঠিকানাতে মনের কথাগুলো একদম মনির মাধুরী মিশে লিখে ফেলুন আজই আমাদের ঠিকানায়। প্রিয় বন্ধুরা, বসন্তের আগমনে যখন প্রকৃতি ফুলে ফলে পল্লবিত হয়ে ওঠে, তখন কোকিল এসে মধুর তানে গান গায় এবং গাছের সুধা ভোগ করে। মানুষের জীবনে যখন সাফল্য, প্রাচুর্য আর যৌবনের আলোয় উদ্ভাসিত থাকে, তখন চারপাশ থেকে অজস্র মানুষ বসন্তের কোকিল হয়ে ভিড় জমায়। তারা ভালোবাসার ভান করে কেবল সুখের ভাগ নিতে আসে। শ্রোতা বন্ধুরা, এবারে গান সুখ বসন্ত সুখের কাল, কোকিল ডাকে গাছে। গানটির গীতিকার সুরকার শিল্পী মিনা বড়ুয়া। তো এই গানটি যারা শুনতে চেয়েছেন তারা হচ্ছেন ফকির শফিক হাসান টুটুল ভাঙ্গা ফরিদপুর থেকে, আবুল কালাম হোসেন মুসা নরসিংদী থেকে। তো চলুন বন্ধুরা, আমরা শুনে আসি মিনা বড়ুয়ার কণ্ঠে এই গানটি।

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কালজয়ী সৃষ্টি আসি বলে গেল বন্ধু আইল না। গানটি মূলত এক চিরন্তন বিরহের মহাকাব্য। আপাতদৃষ্টিতে এটি গ্রামীণ লোকায়ত প্রেমের গান মনে হলেও এর গহীন তলদেশে লুকিয়ে আছে মানবাত্মার সাথে পরমাত্মার চিরকালীন বিচ্ছেদ ও মিলনের এক আধ্যাত্মিক দর্শন। গানের মূল অবয়ব জুড়ে মিশে আছে এক অলৌকিক অবিনাশী অপেক্ষা। বাউল দর্শনে বন্ধু হলেন সেই পরম স্রষ্টা যিনি মানুষকে এই নশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু নিজে অন্তরালে রয়ে গেছেন। আসিব বলে তিনি যে আশ্বাস দিয়েছিলেন সে আশার আলোয় বুকে জ্বেলেই ব্যাকুল মানবাত্মা সৃষ্টির আদি লগ্ন থেকে আজও তার ফেরার পথ চেয়ে চাতক পাখির মতো বসে আছে। আর এই গানটি শোনার জন্য আমাদেরকে ইমেল করেছেন শুভ্র আহমেদ ও নাজ আহমেদ আজমোর উলিপুর কুড়িগ্রাম থেকে। তাহলে চলুন বন্ধুরা শুনে আসি আজকের আসরের শেষ গান আশিকের কণ্ঠে।

আশিকের কণ্ঠে আব্দুল করিমের গান শুনতে শুনতে বিদায়ের কথাগুলি বলবো। আজকের পরাণের গান অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন পপি দাস, উপস্থাপনায় আমি হাসান হাবিব বাপ্পি, সম্পাদনায় আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকুন, আর থাকুন বাংলাদেশ বেতারের সাথে। শুভরাত্রি।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন
1: অনুরোধের পল্লিগীতির অনুষ্ঠান পরাণের গান। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নেসারউদ্দিন আয়ুব। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের, বিশেষ করে তরুণদের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এ সহযোগিতা কামনা করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১২ই ডিসেম্বর পর্যন্ত চলবে। রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এ জনসচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২৪ সালের ৫ই আগস্ট দেশের তরুণ সমাজ পরিবর্তনের সূচনা করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজ যদি চায় তবে একটা দেশের পরিবর্তন সম্ভব। তিনি বলেন, কয়েক কোটি তরুণ ও শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ যদি পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসে তাহলে দেশকে পরিবর্তন করা সম্ভব। তারেক রহমান বলেন, আগামী তিন মাস শতভাগ না হলেও ডেঙ্গু সমস্যার অন্তত ৮০% সমাধান করার চেষ্টা করবে সরকার। তিনি বলেন, প্রত্যেকে সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজের বাসা, শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সময় দিলে পরিবেশের দ্রুত পরিবর্তন সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষক সহ সমাজের সর্বস্তরের নাগরিকের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বদা সম্ভাব্য সব ধরনের সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে থাকবে। তিনি বিনিয়োগকারী, গবেষক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও নিবিড় সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য উল্লেখ করে তারেক রহমান বলেন, তাদের উপস্থাপনায় দেশের আগামী কর্মপরিকল্পনার একটি সামগ্রিক রূপরেখা পাওয়া গেছে। তিনি বলেন, বক্তাদের প্রস্তাবিত বিষয়গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন করতে পারবে। মেলায় সবার জন্য স্বাস্থ্যসেবা উদ্ভাবন, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ শিরোনামে আগামীকাল স্বাস্থ্যসেবা বিষয়ক একটি বিশেষ আন্তর্জাতিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জোবাইদা রহমান। কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে ১১০,৩৬৪ জন কৃষক কার্ডের প্রণোদনা পাবেন। তিনি প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে আজ সাংবাদিকদের ব্রিফিং করছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই, কেউ কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি বা অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন এবং কৃষক কার্ডের পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন করবেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণে এই আহ্বান জানান। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৯ জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ৮৫৫টি শিশু। এদিকে দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। খেলার খবর হকি। চীনে জুনিয়র এশিয়া কাপ নারী হকিতে বাংলাদেশ পঞ্চম এবং পুরুষ বিভাগে বাংলাদেশ সপ্তম স্থান লাভ করেছে। আজ নারীদের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে মালয়েশিয়াকে পরাজিত করে পঞ্চম স্থান লাভ করে। এদিকে পুরুষদের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৫-২ গোলে চীনা তাইপেকে হারিয়ে সপ্তম স্থান অধিকার করে। ক্রিকেট। এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষ আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাপতরা, জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন কারি মাহমুদুল হাসান। পথ ও পাথেয় অনুষ্ঠানে ইসলামী নারীর মর্যাদা সম্পর্কে বলবেন মারুনা মোহাম্মদ সলিমুল্লাহ খান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রচারিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026-এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। শিল্পী, গীতিকার ও সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূর পাঠ সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10টায়। এছাড়া এফএম 90 MHz-এ রাত 12:15 নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক 2 বিঘা জমি। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ শ্যামল দত্ত, প্রযোজনা তাপস সরকার। শ্রোতাবন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম 92 MHz-এ সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 MHz, এফএম 102 MHz ও এফএম 106 MHz-এ সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন রকম সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর এবং সৈয়দপুরে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 81%, সন্ধ্যা 6টায় 71%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 44 মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজ। তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শ্রোতা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা, আজ রবিবার, ২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, পয়লা রবি সানি ১৪৪৮ হিজড়ি, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শারদীয় শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন।
1: এই অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০, এফএম ১০৬ এবং এফএম ১০২ মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, মোহাম্মদ আব্দুল্লাহ হেল মাহমুদ সেতু এবং আমি তানিয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহেল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ এবং শাকিল আহমেদ। এছাড়াও আমাদের সঙ্গে অধিবেশন তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত। আজ সূরা নাহাল এর ১০৭ আয়াত থেকে ১১০ আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মাহমুদুল হাসান।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।